আমি হতে পারিনি দইওয়ালা, সেই মিষ্টি সুরে বলতে পারিনি দই নেবে দই ভালো দই, কিন্তু মনে মনে দইওয়ালা হওয়ার সুর আজও খুঁজে চলেছি। আমার কর্মস্থল থেকে ছোট বড় দূর পাহাড়ের চূড়ো দেখা যাচ্ছে প্রত্যহ। পাহাড়ের এক পাশে আছে এক গ্রাম, বয়ে গেছে নাম না জানা খরস্রোতা নদী। যখন জঙ্গলের ভেতরের সরু রাস্তা দিয়ে লাল রাঙামাটি উড়ে যায়, তখন আমি কল্পনা করি ওই বুঝি হলো ঘোড়ার পিঠে চড়ে টগবগি বীর পুরুষ। কিন্তু না, আমার অবুঝ মন বোঝে কি, তাই সান্ত্বনা দিতে হয় বারবার, খুকি তোমার কিচ্ছু বোঝে না মা, খুকি তোমার ভারী ছেলে মানুষ। অর্জুন সিং তামিলনাড়ু থেকে লিখেছেন। অনেক ধন্যবাদ, এত সুন্দর একটা ছবি তুলে ধরলেন। আসলে আজকে এই যে সে গল্পটা যেটা পড়ছি, সেখানেও সেই চির শিশু বনফুলের ভাষায় তারই গল্প। আমাদের প্রত্যেকের মধ্যেকার যে শিশুটা আছে তাকে জাগিয়ে দেন রবীন্দ্রনাথ। হঠাৎ করে কোন সোনার কাঠির উপর কাঠির ছোঁয়ায় কে জানে, সত্যি সত্যি তিনি তো আমাদের চিরকালের সখা, তাই না? সুভাষ চক্রবর্তী উত্তর বাঙালি থেকে লিখছেন। শ্রবণ সাথী উজ্জ্বল সুপ্রভাত, আজ এ রবিতেও রবি কবিকে করি স্মরণ, রবির ছটায় ধন্য হয় এ মানব জীবন, চিরন্তনীর সঙ্গ সুধায় নিমেষে ফুরায় যায়, চিরন্তনীর সঙ্গ ছাড়তে এ মন কভু নাহি চায়। সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে। একটু বলি, কোনো কোনো মানুষ দেখি ফোন করেন বারবার করে, এটা তো ফোনের নয়, যারা ফোন করেন তাদের ফোন কিন্তু ব্লক করে দেওয়া হয়, জানেন তো। আপনি আর কোনোদিন ফোনও করতে পারবেন না, আপনি আর কোনোদিন এখানে মেসেজও করতে পারবেন না। যারা ফোন করে তাদেরকে একটু বলি, তারা ফোন করবেন না, এটা অফিস থেকেই ব্লক করে দেবে। এরপরে সুভাষবাবুকে অনেক ধন্যবাদ জানিয়ে তারপরে চলে যাচ্ছি। শুভ সকাল দাদা ভাই, সপ্তাহের শেষ চিরন্তনীর গান গল্প কবিতা শোনার অপেক্ষায় আছি। শর্মিষ্ঠা মুখার্জি সাঁকরাইল হাওড়া থেকে অনেক সকালে লিখেছেন, অনেক ধন্যবাদ আপনাকে। অরিজিৎ দাস অধিকারী সঞ্জিত বিবেকনগরতে মাথানি সবং পশ্চিম মেদিনীপুর থেকে লিখছেন, ঋষি কবির হরে কথন আজকে রবির প্রাতে, আছি আজও এই সকালে চিরন্তনীর সাথে, গঙ্গা জলে গঙ্গা পূজা অপূর্ব নিবেদন, নিবেদনের নতুনত্বে হয়েছে আপন জন, কবির কথায় কবির গানে জাগা মোদের কাজ, অসাধারণ সেই সব কথন চিরন্তনীর মাঝ, ভোগ অপেক্ষা ত্যাগ বড় প্রমাণ চিরন্তনী, এমন নিবেদনে মোরা ভীষণ ভীষণ ঋণী, ঋষি রবির জীবন কথন স্মৃতিতে সদাই থাকে, সেই সামর্থ্য জোর করেই জীবন সাফল্যের রথে, বারন্ত বৃক্ষ পত্রে চিনি অজস্র আছে প্রমাণ, নিজের মতোই বাড়তে দিলে ঘটে সঠিক বিস্ফোরণ, হাস্যরসের অন্য ধারা পেলাম আজ আসরে, চির শিশুদের জন্য লেখায় সে গল্পে মনটি ভরে, রবির মন্ত্র পড়ে মন বসনের ময়লা সরে, সপ্তাহের তিনটি দিনের চিরন্তনী আধার হরে, চরই ব্যতি চিরন্তনী লাগছে বেশ, উজ্জ্বলবাবুর অনন্য সুধার থাকুক মননের রেশ, কবিতা গানের সুধা বেশ চমৎকার, বিশ্বকবির সৃষ্টিতে হোক মুক্তি সবাকার। অরিজিৎ দাস অধিকারী অনেক ধন্যবাদ আপনাকেও। এরপরে লিখছেন, চিরন্তনী শুনতে আমি আজ ভোরে বসলাম, চিরন্তনীর গল্প গান শুনে এক অন্য সুরে ভাসলাম, চিরন্তনীর গল্পগুলো মোটিভেশন করে, চিরন্তনী শুনলেই মানুষ জীবন চলাপথ তৈরি করে। শৌভিক ঢাকুরিয়া থেকে অনেক ধন্যবাদ শৌভিক আপনাকেও। এরপরে লিখছেন রানীগঞ্জ থেকে মিনতি চট্টোপাধ্যায়, দাদা ভাই বৃষ্টি স্নাত শুভ সকাল, রবি ঠাকুরের সে গল্পটা শোনার অপেক্ষায় আছি। আমি জানি এই গল্পটা আমাদের সমৃদ্ধ করবে, অপূর্ব গান চিন্ময় চট্টোপাধ্যায়ের কণ্ঠে শুনলাম প্রথমে। ভালো থাকবেন ভাই, ভালোবাসা নিও, আপনিও ভালো থাকবেন দিদি। আপনারা সবাই লেখেন, এটাই আমাদের কাছে একটা বড় পাওয়া। অবশ্যই ধীরেন পাল মেদিনীপুর শহর থেকে লিখছেন, সুপ্রভাত চিরন্তনী ও উজ্জ্বল দা, এগিয়ে চলুন সাথে আছি, গল্পটা কি সুন্দর পড়ছেন, এই ভালো লাগাটুকুই আমাদের পাওয়া, ধন্যবাদ আপনাকেও। প্রবাল শর্মা অধিকারী বিলাসপুর ছত্তিশগড় থেকে লিখছেন, প্রিয় উজ্জ্বল দাদা ভাই, চিরন্তনীর সকল শ্রোতা আর তোমায়

জানাই সকালের শুভেচ্ছা। চিরন্তনী অনুষ্ঠান তোমার পরিচালনা অপেক্ষায় থাকি। আজ রবি ঠাকুরের গল্প গান শুনছি, সাথে অসাধারণ আপনার উপস্থাপনা। ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন, হাসতে থাকুন, পরমেশ্বরের কাছে এই প্রার্থনা। অনেক ধন্যবাদ আপনাকেও, প্রবাল শর্মা অধিকারী। এরপরে লিখছেন মাধবী শীল, রহিমপুর হুগলি থেকে। সুপ্রভাত উজ্জ্বল দাদাভাই, সপ্তাহের শেষ চিরন্তনীর শুরু হল শুক্রবারে রবীন্দ্রনাথের তারাপ্রসন্নর কীর্তি, আর আজ সে অসাধারণ উপস্থাপনা, ভীষণ ভালো লাগছে। অনেক ধন্যবাদ আপনাকেও। নিবেদিতা সেন শেয়ারাপুলি থেকে লিখছেন, গুড মর্নিং উজ্জ্বলদা, আজ রবিবারের চিরন্তনীতে শুনছি গান, নতুন গল্প, খুব ভালো লাগে এই চিরন্তনী, তাই সবসময় এই অনুষ্ঠানের জন্য অপেক্ষায় থাকি। রবীন্দ্রনাথ আমাদের কাছে সবসময় থাকেন হৃদয় জুড়ে, কত গল্প কত গান উপন্যাস পড়ে শেষ হয় না, আজ শুনছি মজার গল্প সে। অনেক ধন্যবাদ আপনাকেও। এরপরে লিখছেন বেথুয়া বাটিধাম থেকে উৎপল, তোমার কণ্ঠে মন তো মোর কারে, তাই অঞ্জলি লয়ে চিরন্তনীর এ দ্বারে, বিশ্বকবির 166তম জন্মজয়ন্তীতে প্রণাম জানাতে এলাম বেতারেতে, সুপ্রভাত ধন্যবাদান্তে, বজবজের মধ্যে যার বেথুয়া বাটি ধাম, তারই মধ্যে বাস আমার উৎপলাদক নাম। অনেক ধন্যবাদ উৎপল আপনাকেও। এরপরে এক ঢিলে দুই পাখি, এক রবীন্দ্র সদনে এক গুচ্ছ শিল্পীর, ও আচ্ছা, কালকের অনুষ্ঠানের ব্যাপারে লিখেছেন কিছু, নিখিল রাউত, মায়া রাউত, গতকাল কিছু অনুষ্ঠান হয়েছিল সেখানে রবীন্দ্র সদনে। যাই হোক, ধন্যবাদ। চিরন্তনী সংক্রান্ত ব্যাপার লিখলে ভালো লাগবে, এ ধরনের বাইরের খবর আমরা হ্যাঁ শুনি অবশ্যই, তবে সেটা সাধারণত নিউজে বা অন্যান্য অনুষ্ঠানে। এরপরে লিখছেন অজিত কুমার আদক, উত্তর বাঙালি আদকপাড়া দক্ষিণ চব্বিশ পরগনা থেকে। শুভ সকাল শ্রবণ বন্ধু উজ্জ্বলদা, আজকের গল্পটা মন দিয়ে শুনলাম, মন মোহিত হয়ে গেল, উপস্থাপনার গুণে গল্পটা আরো সুন্দর হয়ে গেল। সকলে ভালো থাকবেন, নমস্কার ও ধন্যবাদ আনতে অজিত কুমার আদক, আপনিও খুব ভালো থাকবেন। এরপরে লিখছেন কে, আকবর মোল্লা ভোসওয়াল, জালাগাঁও মহারাষ্ট্র থেকে। আমি মর্নিং ওয়াকার, সাথে সাথে গল্পটা শুনছি, ভীষণ ভালো লাগছে, আর ভালো লাগলো আপনার সুন্দর উপস্থাপনা, ভালো থাকবেন। অনেক ধন্যবাদ আপনাকেও, সকালবেলা বেরিয়ে পড়েছেন প্রকৃতির মধ্যে। এরপরে লিখছেন মানসী সামন্ত, বাগনান হাওড়া থেকে। রবিবারের চিরন্তনী অনুষ্ঠান শুনছি, সুন্দর একটা গল্প শুনলাম, গল্পটা আরো ভালো লাগছে, অসাধারণ উপস্থাপনার জন্য উজ্জ্বল ভাই অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, এই গল্পটা কিন্তু একটা ছোট গল্প নয়, অনেক বড় একটা বই, তার একটা অংশ আজকে শোনালাম, যদি সম্ভব হয় একটু শোনাতে পারি, কারণ যেখান থেকে খুশি শুরু করা যায়, যেখানে খুশি শেষ করা যায়। আর সব থেকে বড় কথা হচ্ছে, যদি ভবিষ্যতে আপনাদের ভালো লাগে, আপনারা যদি জানান, তাহলে এই ধরনের গল্প, বিশেষ করে ননসেন্স রাইমস বা ননসেন্স স্টোরি, সেগুলো নিয়েও কিন্তু আমরা কিছু কাজ করতে পারি, হজে বড়লো শোনাতে পারি, বা সে গল্পটাকে আরও কিছু পার্ট আমরা কখনো কখনো কোনো দিন শুনতে পারি, যদি আপনাদের ভালো লাগে, আপনারা যদি জানান। এরপরে লিখছেন সুখেন্দু ঘোষ, গুরুপল্লী শান্তিনিকেতন থেকে। সুপ্রভাত, বিশ্বকবি গুরুদেব, কবিগুরু, চাপিয়েছি মোরা মহাভার, সহজ রসিক রবির খোঁজ, গল্পই মেলে বারবার, বাস্তব সে তো কঠিন ভারী, সুখ শান্তির অভাব রয়, রবির লেখা মনের রসদ, সকল কষ্ট দূর হয়। শান্তিনিকেতনের গুরুপল্লীতে থাকেন তো অবশ্যই তো গুরুদেবের কথা তো সুন্দর করে আপনি বলতে পারেন। অনেক ধন্যবাদ আপনাকে সুখেন্দুবাবু। এরপরে লিখছেন চন্দনা মুখোপাধ্যায়, কৃষ্ণনগর নদিয়া থেকে। নমস্কার সুপ্রভাত, সে অসাধারণ, অসাধারণ সে ও তিনিও, তাহার ভাষা বোঝার আশা দিয়েছি জলাঞ্জলি, শুধু অন্তরের অর্ঘ্য নিবেদন করি এক মুঠো অঞ্জলি, এসেছে আবার পঁচিশে বৈশাখ, হে নরোত্তম তোমায় নমি শত শতবার। সত্যি আমাদের প্রতিটি মুহূর্তে তিনি জড়িয়ে রয়েছেন। এরপরে লিখছেন সাকিনা মাহাতো, সিন্দ্রি চাষ রোড, পুরুলিয়া থেকে। উজ্জ্বলদা, চিরন্তনী শুনছি, রবি ঠাকুরের একটা ভিন্ন স্বাদের গল্প শুনে খুব ভালো লাগলো, সত্যি সত্যি আপনার অনবদ্য উপস্থাপনা অনুষ্ঠানকে ভিন্ন মাত্রা দেয়। অনেক ধন্যবাদ আপনাদের, যে ভালো লাগছে এটাই কিন্তু আমার কাছে অনেকখানি। এরপরে লিখছেন বিদ্যুৎ রায়, নিউ টাউন পাড়া, জলপাইগুড়ি থেকে। সুপ্রভাত, রবিপক্ষে উজ্জ্বলদার উপস্থাপনায় চিরন্তনীর আসরে গান গল্প শুনছি, আজ এই আসরে পুপেকে নিয়ে রবীন্দ্র যাপনের আলোচনা ও চির শিশুদের জন্য লেখা গল্প সে অপূর্ব পরিবেশনার জন্য মনটা ভালো করে দিল। কাঁচড়াপাড়ায় কুম্ভ মেলায় গঙ্গা পুজো করে এলাম, বেশ পুলকিত হলাম। চিরকাল জেনে এসেছি আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ মেক্স আ ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইজ, অথচ দেখছি তরুণ প্রজন্ম ভোর রাতে ঘুমোতে যাচ্ছে, উঠতেও দেরি হচ্ছে, ঠিক মতো না খেয়ে ছুটছে নিজের নিজের কাজে, উপযুক্ত পুষ্টি পরিমাণের জন্য ঘুমের

0: হবে, কাজকর্ম পড়াশোনায় মনোনিবেশ করতে পারছে না, বিষয়টি নিয়ে একটু ভাবা দরকার। আকাশবাণীর সকল শ্রোতাদের আন্তরিক শুভেচ্ছা জানাই। হ্যাঁ, এটা খুব সত্যি কথা, কারণ এখনকার প্রজন্ম কেন জানি না, মানে হয়তো তাদেরকে অনেক সময় আউটসোর্সিংয়ের কাজ করতে হয় বলেই বা ভবিষ্যতে করতে হবে বলেই এটাই হয়তো প্রকৃতি তাদের বেঁধে দেয়। যে আমাদের যে এখানকার যে টাইম শিডিউল, সেই টাইম ফ্রেমের বাইরে গিয়ে তারা অন্য টাইম ফ্রেমে নিজেদের জীবনটাকে সেট করে। আমাদের এক বন্ধু খুব মজা করে বলে, আসলে আমরা ছোটবেলা থেকে শুনেছি তো সকাল সকাল ঘুমোতে যাবে, সেদিন আমরা সকাল সকাল ঘুমোতে যাই ভোরবেলা 4টার সময়। এরপরে লিখছেন তপতিহীন মটর থেকে, আজ রবিবারের চিরন্তনীতে রবি ঠাকুরের গল্প শুনছি, গানও চলছে সাথে, খুব মজা পাচ্ছি। ভাইয়ের সুন্দর পরিবেশনায় কবিগুরুর চরণে সশ্রদ্ধ প্রণাম, সবাই ভালো থাকবেন, আপনারাও সবাই ভালো থাকবেন, খুব ভালো। সে গল্পখানি অভিনয় ভালো করলে দাদা ভাই, আমি শুনছি হে, গতকাল থেকে গেল আমার 29তম বিবাহবার্ষিকী, 25শে বৈশাখ, প্রিয় দিন, ধন্যবাদ, নমস্কার, প্রফুল্ল কুমার সিংহ, ভারতী সিংহ, রাঙাপানি, শিলিগুড়ি, দার্জিলিং থেকে। অনেক ধন্যবাদ আপনাদেরকে এবং অভিনন্দন যৌথ জীবন যাপনের জন্য। এরপরে লিখছেন কমলেন্দু দাস বাঘাজীদিন পার্ক শিলিগুড়ি থেকে, শুভ সকাল দাদা ভাই, খুব ভালো লাগলো গল্প গান, ধন্যবাদ চিরন্তনী। এই ভালো লাগাটুকুই কিন্তু আমাদের অনেকখানি পাওয়া। হাই উজ্জ্বল দা, তোমার উপস্থাপনায় গল্প গানে চিরন্তনী উপভোগ করছি, তুমি গল্প এগিয়ে নিয়ে চলো, সঙ্গে আছি রাধে রাধে, উৎপল মাইতি, বিহার থেকে লিখেছেন, অনেক ধন্যবাদ আপনাকেও। নিরঞ্জন সাউ লিখছেন বিশপুর, নিরঞ্জন সাউ নাম, বিশপুর গ্রামে, গ্রামের নাম, হাসনাবাদ যার থানা, সবাই জানে জেলা চব্বিশ পর উত্তর চব্বিশ পরগনা, এক মিনিটের জন্য হলেও কেমন যেন শিশু হয়ে গেলাম। ইতি নিরঞ্জন সাউ বিশপুর হাসনাবাদ উত্তর চব্বিশ পরগনা থেকে লিখেছেন। আসলে আমাদের সবার মধ্যে সেই শিশুটা আছে, শুধু একটু জাগিয়ে তুলতে হয়, তাই না? আর রবীন্দ্রনাথের মানে বা আমাদের যারা অনেকেই রয়েছেন, সুকুমার রায় বা এরকম অনেককে, তাদের ছোঁয়া পেলে তো সঙ্গে সঙ্গে জেগে ওঠে। এরপরে লিখছেন কে দেখা যাক, গুড মর্নিং উজ্জ্বলদা, টুডে অলসো আই এম হিয়ারিং চিরন্তনী উইথ দ্য স্টোরি শে বাই ইয়োর ইউনিক প্রেজেন্টেশন, রাজবন্ধু সরসমা থেকে, অনেক ধন্যবাদ আপনাকে। লিখছেন রবিবারের মিষ্টি ভরে আগরপাড়া থেকে অসীম কুমার মিত্র, চিরন্তনীর সকল শ্রোতা বন্ধুকে জানাই প্রভাতী শুভেচ্ছা উজ্জ্বল ভাই, রবি ঠাকুরের সে গল্প আর গানের পরিবেশন খুব ভালো লাগছে, আজ ওয়ার্ল্ড মাদার্স ডে, মমতা মাখা হাট দুখানি, রাখো তোমার রাখো মোদের মাথে, চরণ চুমে আশিস মাগি, রইব মোরা একসাথে, আবার চার দিনের বিরতির শেষে চিরন্তনীর নতুন আসরে আসব। নিশ্চয়ই সামনের সপ্তাহের চিরন্তনী তো অবশ্য আমরা থাকতে পারবো না, তার পরের সপ্তাহে আমরা আসব, সামনের সপ্তাহে থাকবেন অন্য কেউ এই মুহূর্তে জানি না। মৌলি লিখছেন ঢাকুরিয়া থেকে, রবিবারের ভোরের চিরন্তনীতে রবিবারের গল্প উজ্জ্বলদা এত সুন্দর করে শোনালেন, তার সঙ্গে রবি ঠাকুরের গান শুনে মন ভরে গেল। রবি ঠাকুরকে বলি চিরসখা, ছেড়ো না কো হাত, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। অনেক ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর করে লিখেছেন এবং এই লেখাগুলো যখন আপনারা পাঠান খুব ভালো লাগে, প্রতি মুহূর্তেই যেন মনে হয় যে আপনাদের সঙ্গে, প্রত্যেকের সঙ্গেই আমাদের এত সুন্দর একটা গল্প হয়, যেন পাশে বসে আছেন। এরপরে লিখছেন গুড মর্নিং দাদা ভাই, সোনালী ঘোষ দেবগ্রাম নদিয়া থেকে, আমি চিরন্তনীর গল্পটা শুনছি, ভীষণ ভালো লাগছে, আর ভালো লাগছে আপনার সুন্দর উপস্থাপনা। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে, এত সুন্দর করে আপনারা লিখেছেন, আমাকে বারবার করে উজ্জীবিত করেন, প্রাণিত করেন আরও ভালো কিছু অনুষ্ঠান আপনাদের শোনানোর জন্য। মোটামুটি সবকটাই পড়া হয়ে গেছে, এরপরে বলেছিলাম গল্পটা যদি পারি তো আরেকটু এগিয়ে নিয়ে যাব, সেই সময়টা পাওয়া গেছে, তো আরেকটু এগিয়ে নিয়ে যাই আপনাদের সেই গল্পটা নিয়ে গিয়ে, তারপরে আমরা ফিরে যাব পরের অনুষ্ঠানে।
1: জীবন খুঁজে পাক সঠিক দিশা, শুনছেন চিরন্তনী শুধুমাত্র 107 FM রেইনবোতে।
0: সে গল্পটার পরবর্তী কিছু অংশ, এর মধ্যে পুপে দিদি গেছে দার্জিলিংয়ে, সে রইল মাথা ঘষা গলিতে একলা আমার জিম্মায়, তার ভালো লাগছে না, আমিও জ্বালা।

0: পরিবর্তন হচ্ছি। বলে, আমাকে দার্জিলিং পাঠাও। আমি বললুম, কেন? সে বললে, পুরুষ মানুষ বেকার বসে আছি, আত্মীয় স্বজন ভারী নিন্দে করছে, কি কাজ করবে বলো?
1: পুপে দিদির খেলার রান্নার জন্য খবরের কাগজ কুচি কুচি করে দেব,
0: এর মেহনত সইবে না। একটু চুপ করো দেখি, আমি এখন হু হাউ দ্বীপের ইতিহাস লিখছি।
1: হু হাউ নামটা শোনাচ্ছে ভালো দাদা, ওটা তোমার চেয়ে আমার কলমেই মানা তো ঠিক, বিষয়টার একটু আন্দাজ দিতে পারো?
0: ঠাট্টা নয়, বিষয়টা গম্ভীর। কলেজে পাঠ্য হবার আশা রাখি, একদল বৈজ্ঞানিক ওই শূন্য দ্বীপে বসতি বেঁধেছেন, খুব কঠিন পরীক্ষায় প্রবৃত্ত।
1: একটুখানি বুঝিয়ে বলো না, কি করছেন তারা? হাল নিয়ে চাষবাস করছেন?
0: একেবারেই উল্টো, চাষের সম্পর্ক নেই।
1: তা আহারের কি অবস্থা?
0: একেবারেই বন্ধ।
1: প্রাণটা?
0: সেই চিন্তাটাই তো সব থেকে তুচ্ছ। পাকযন্ত্রের বিরুদ্ধে ওদের সত্যাগ্রহ, বলছেন ওই জঠর যন্ত্রটার মতো প্যাঁচালো জিনিস আর নেই। যত রোগ, যত যুদ্ধ বিগ্রহ, যত চুরি ডাকাতির মূল কারণ তার নাড়িতে নাড়িতে। দেখুন কি সুন্দর করে জীবনের সত্য কথাটা বললেন। পাকযন্ত্র অর্থাৎ খিদে, এই খিদের জন্যই তো সারা পৃথিবীর যত যুদ্ধ বিগ্রহ, এই খাবারের থেকেই তো আমাদের যত রকম রোগ, কেউ খেয়ে রোগ বাঁধায়, কেউ না খেয়ে রোগ বাঁধায়, চুরি ডাকাতি সবকিছুর মূল কারণ এই খিদে। যাই হোক, গল্পটা এগিয়ে নিয়ে যাই।
1: দাদা, কথাটা সত্য হলেও হজম করা শক্ত।
0: একদম আমাদের মনের কথা বলেছে সে। তোমার পক্ষে শক্ত, কিন্তু ওরা হলেন বৈজ্ঞানিক। পাকযন্ত্রটা উপড়ে ফেলেছেন, পেট গেছে চুপসে, আহার বন্ধ, নস্য নিচ্ছেন কেবল, নাক দিয়ে পোষ্টাই নিচ্ছেন হাওয়ায় শুষে, কিছু পৌঁছচ্ছে ভেতরে আর কিছু হাঁচতে হাঁচতে বেরিয়ে যাচ্ছে, দুই কাজ একসঙ্গে চলছে, দেহটাও সাফ হচ্ছে, ভর্তিও হচ্ছে।
1: আশ্চর্য কৌশল তো, কলের জাতা বসিয়েছে বুঝি, হাঁস মুরগি পাঁঠা ভেড়া আলু পটল একসঙ্গে পিষে শুকিয়ে ভর্তি করছে ডিবের মধ্যে, আর সেটাকেই ফতফত করে নাক দিয়ে নিঃশ্বাসের সঙ্গে ঢুকিয়ে দিচ্ছে নস্যের মতো।
0: না, পাকযন্ত্র কষাইখানা দুটোই সংসার থেকে লোপ করা চাই, পেটের দায় বিল চোকাবার ল্যাঠা একসঙ্গে মেটাবেন, চিরকালের মতো জগতে শান্তি স্থাপনের উপায় চিন্তা করছেন।
1: ও, নস্যটা তো শস্যে নিয়ে নয়, কেবল সেটাতে কেনা বেচার মামলা।
0: তাকে বুঝিয়ে বলি, জীবলোকে উদ্ভিদের সবুজ অংশটাই প্রাণের গোড়াকার পদার্থ, সেটা তো জানো।
1: পাপ মুখে কেমন করে বলবো যে জানি, কিন্তু বুদ্ধিমানরা নিতান্ত যদি জেদ করেন তাহলে মেনে নেব।
0: দৈপায়ন পণ্ডিতের দল ঘাসের থেকে সবুজ সার বের করে সূর্যের বেগুনি পেরোনো আলো শুকিয়ে, বেগুনি পেরোনো আলো অর্থাৎ আল্ট্রাভায়োলেট রে, কি সুন্দর বাংলা করেছেন না, বেগুনো পেরোনো আলো আলোয় শুকিয়ে মুঠো মুঠো নাকে ঠুসছেন, সকালবেলায় ডান্নাকে, মধ্যাহ্নে বাঁনাকে, সাহান্নে দুই নাকে একসঙ্গে, সেটাই বড় ভোজ। এদের সমবেত হাঁচির শব্দে চমকে উঠে পশু পাখিরা সাঁতরিয়ে সমুদ্র পার হয়ে ওখান থেকে চম্পট দিচ্ছে।
1: শোনাচ্ছে ভালো, অনেকদিন বেকার আছি দাদা, পাকযন্ত্রটা হন্যে হয়ে উঠেছে, তোমাদের ওই নস্যটার দালালি করতে পারি যদি নিউ মার্কেটে, তাহলে একটা বাধা পড়ছে, সে কথা পরে বলবো।
0: তাদের আর একটা মত আছে, তারা বলেন মানুষ দুপায়ে খাড়া হয়ে চলে বলে, তাদের হৃদযন্ত্র পাকযন্ত্র ঝুলে ঝুলে মরছে, অস্বাভাবিক অত্যাচার ঘটছে লাখো বৎসর ধরে, তার জরিমানা দিতে হচ্ছে আয়ুক্ষয় করে, দোলায়মান হৃদয়টা নিয়ে মরছে নরনারী, চতুষ্পদের এসবের কোনো বালাই নেই।
1: বুঝলাম, কিন্তু উপায়?
0: ওরা বলছেন প্রকৃতির মূল মতলবটা শিশুদের কাছ থেকে শিখে নিতে হবে, সেই দ্বীপের সবচেয়ে উঁচু পাহাড়ে শিলালিপিতে অধ্যাপক খুদে লিখে রেখেছেন, সবাই মিলে হামাগুড়ি দাও, ফিরে এসো চতুষ্পদী চালে, যদি দীর্ঘকাল ধরনীর সঙ্গে সম্পর্ক রাখতে চাও।
1: সাবাস, আরো কিছু বাকি আছে বোধহয়?
0: আছে, ওরা বলেন কথা কওয়াটা মানুষের বানানো, ওটা প্রকৃতি দত্ত নয়, ওতে প্রতিদিন শ্বাসের ক্ষয় হতে থাকে, সেই শ্বাস ক্ষয়ই আয়ুক্ষয়, সব মনে আসলে আমাদের কি হবে। যাই হোক, স্বাভাবিক প্রতিভা এ কথাটা গোড়াতেই আবিষ্কার করেছে তারা। বানর ত্রেতাযুগে হনুমান আজও আছে বেঁচে, আজ ওরা নিরালায় বসে সেই বিশুদ্ধ আদিম বুদ্ধির অনুসরণ করছেন, মাটির দিকে মুখ করে সবাই একদম চুপ, সমস্ত দ্বীপটাতে কেবল নাকের থেকে হাঁচির শব্দ, মুখের থেকে বেরোনো কোনো শব্দ নেই।
1: তো পরস্পরের বোঝাপড়া চলে কি করে?
0: অত্যাশ্চর্য ইশারার ভাষায়, কখনো ঢেঁকি কোটার ভঙ্গিতে, কখনো হাত পাকা চালানোর চালে, কখনো ঝোড়াও সুপুরি গাছের নকলে ডাইনে বাঁয়ে ওপর নিচে ঘাড় দুলিয়ে বাঁকিয়ে নাড়িয়ে, এমনকি সে ভাষার সঙ্গে ভুরু বাঁকানি চকটিপানি যোগ করে ওদের কবিতার কাজও চলে। দেখা গেছে তাতে দর্শকের চোখে জল আসে, নস্যির জায়গাটা বন্ধ হয়ে পড়ে। কিছু টাকা আমাকে ধার দাও, আমাকে যেতেই হচ্ছে ওই হাওই দ্বীপে। এটা সে বলল। আরে নতুন আর পুরনো পেতে গেলে হাসতে হাসতে বসতিটা বিভাগ ফাঁক হয়ে যাচ্ছে, পড়ে আছে জ্বালা জ্বালা সবুজ নস্যি, ব্যবহার করার যোগ্য নাক নাকি একটাও বাকি নেই। এ তোমার আগাগোড়া বানানো, বিজ্ঞানের ঠাট্টার পক্ষে বাড়াবাড়ি শোনাচ্ছে। এই হুঁ হাঁও দ্বীপে ইতিহাস বানিয়ে তুমি পুপে দিদিকে তাক লাগিয়ে দিতে চাও। ঠিক করেছিল তোমার এই অভাগা শেকে বৈজ্ঞানিক সাজিয়ে দ্বীপময় হাঁচিয়ে হাঁচিয়ে মারবে, বর্ণনা করবে আমি ঘাড় নাড়ানাড়ি করে ঘটোৎকচের রথ পাঁচালির আসর জমাচ্ছি, হয়তো কোনো হামাগুড়িওয়ালি মনোহর ঘাড় নাড়ানির সঙ্গে আমার বিয়ে দিয়ে বসবে, ঘাড় নাড়া মন্ত্রে কান নাড়বে মাথা বাঁ দিক থেকে ডান দিকে, আর আমি নাড়ব ডান দিক থেকে বাঁ দিকে, সপ্তপদী গমন উঠবে চতুর্দশপদী, কারণ আমরা তো চার পায়ে হাঁটব। ওদের সেনেট হলে ঘাড় নাড়া ভাষায় যখন ওরা সাড়ে সাড়ে পরীক্ষা দিতে বসেছে, তার মধ্যে আমাকেও বসাবে এক কোণে। আমার ওপর তোমার কোনো দয়া মায়া নেই, দেবে ফেল করিয়ে। কিন্তু ওদের স্পোর্টিং ক্লাবে হামাগুড়ি রেসে আমাকে যে পাওয়াবে এই ফার্স্ট প্রাইজ জানি। পুবে দিদিকে এমন করে হাসাতে পারবে বলেও কিন্তু মনে করো না, বেশি বোকো না। চাণক্য পণ্ডিত শ্রেণীবিশেষের আয়ুর্বৃদ্ধির জন্য বলেছেন, তাবচ্চ বাঁচতে মূর্খে যাবৎ না বক বকায়েত, অর্থাৎ মূর্খ ততদিনই বাঁচে যতদিন না সে বক বক না করে। তুমি তো সংস্কৃত কিছু শিখেছিলে?
2: যতটা শিখেছিলাম ভুলেছি তার দেড় গুণ।
0: নয়া চাণক্য জগতের হিতের জন্য যে উপদেশ দিয়েছেন সেটাও তোমার জানা দরকার। যখন হাঁপ ছাড়িয়ে বাঁচি তখন পণ্ডিত চুপায়তে। এইরকম ব্যাপার চলছে শের সঙ্গে, এই কাহিনীটা পুরীদের কাছে একটু পছন্দসই হয়নি। কপাল কুঁচকে বললে, এ কখনো হয় নাকি? নস্যি দিয়ে পেট ভরে?
2: ভরে ভরে, পেট ভরে, আসলে অনেক কিছুই ভরে।
0: তারপরে কোনো একদিন পুবিদির সঙ্গে তারপরের গল্পটুকু হবে, কিন্তু আজকে একদম শেষ মুহূর্তে এসে পড়েছি, যার ফলে আপনাদের সবার কাছ থেকে আমি আজকে বিদায় চাইছি। এরপর সমক আপনাদের জন্য অপেক্ষা করছে, সবাই খুব ভালো থাকবেন। আর শেষ মুহূর্তে বন্দে মাতরম দিয়ে শেষ করছি।

আকাশবাণী মৈত্রী, শুরু হল প্রথম অধিবেশন। আজ 10ই মে রবিবার। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় সকাল 6:01 হয়ে 40 সেকেন্ড, বাংলাদেশের সময় সকাল 6:32 হয়ে 22 সেকেন্ড। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজ।

এখন একটি ঘোষণা। আজ পশ্চিমবঙ্গ ও তার উপকূলবর্তী অঞ্চলের মৎস্যজীবীদের জন্য আবহাওয়াজনিত কোনো বিশেষ সতর্কবার্তা নেই। ঘোষণাটি এখানেই শেষ হলো।

0: যারা ভারী পণ্ডিত তারা সুন্দরকে প্রদীপ ধরে দেখতে চলে, আর যারা কবি ও রূপদক্ষ তারা সুন্দরের নিজেরই প্রভায় সুন্দরকে দেখে নেয়, অন্ধকারের মধ্যেও অভিসার করে তাদের মন। আলোর বেলাতেই কেবল সুন্দর আসেন দেখা দিতে, কালোর দিক থেকে তিনি দূরে থাকেন এ কথা একেবারেই বলা চলল না। বিষম অন্ধকার না বলে বলতে হল বিশদ অন্ধকার, যদিও ভাষাতত্ত্ববিদ এরূপ কথায় দোষ দেখবেন। কালো দিয়ে যে আলো এবং রং সবই ব্যক্ত করা যায় সুন্দরভাবে তার উপদক্ষ মাত্রেই জানেন। এই যে সুন্দর কালো এ সাধনা বড় কঠিন, সেই জন্য জাপানে ও চীন দেশে একটা বয়স না পার হলে কালি দিয়ে ছবি আঁকতে হুকুম পায় না গুরুর কাছ থেকে শিল্প শিক্ষার্থীরা। যে রচনায় রস রইল সেই রচনাই সুন্দর হল এটা স্থির, কিন্তু রস পাবার মতো মনটি সকল মানুষেই সমানভাবে বিদ্যমান নেই, কাজেই এটা ভালো ওটা ভালো নয় এই রকম কথা ওঠে। মেঘের সঙ্গে ময়ূরের মিত্রতা, তাই কোন একদিন নিজের গলা থেকে গন্ধর্বনগরের বিচিত্র রঙের তারা ফুলে গাঁথা রঙিন মালা ময়ূরের গলায় পরিয়ে দিয়ে মেঘ তাকে পৃথিবীতে পাঠিয়ে দিলে। মানুষ প্রথম ভাবলে এমন সুন্দর সাজ কারো নেই, তারপর হঠাৎ একদিন সে দেখলে বকের পাতি পদ্মফুলের মালাচ্ছলে সুন্দর হয়ে মেঘের বুক থেকে মাটির বুকে নেমে এলো। মানুষ বললে ময়ূর ও বক এরা দুইটিই সুন্দর। আবার এলো একদিন জলের ধারে সারস পাখি মেঘ যাকে নিজের গায়ের রঙে সাজিয়ে পাঠালে, এমনি একের পর এক সুন্দর দেখতে দেখতে মানুষ বর্ষাকাল কাটালে, তারপর শরতে দেখা দিলে আকাশে নীল পদ্মমালা দুটি পাপড়িতে সেজে নীলকণ্ঠ পাখি। এমনি ঋতুর পর ঋতুতে সুন্দরের সন্দেশ বহ আসতে লাগল একটির পর একটি মানুষের কাছে। সবশেষে এলো রাতের কালো পাখি আকাশপটের আলো নিভিয়ে অন্ধকার দুখানি পাখনা মেলে। পৃথিবীর কোনো ফুল আকাশের কোনো তারার সঙ্গে মানুষ তার তুলনা খুঁজে না পেয়ে অবাক হয়ে চেয়ে রইল। এই যে একটি মানুষের কথা বললেন, এমন মানুষ জগতে একটি দুটি পাই যার কাছে সুন্দর ধরা দিচ্ছেন সকল দিকে, নানা সাজে নানা রূপে বর্ণে সুরে ছন্দে। ময়ূরই সুন্দর, কলবিঙ্ক নয় কাক নয়, এই কথা যারা বলছে এমন মানুষই পৃথিবী ছেয়ে রয়েছে দেখতে পায়। যার চোখ সুন্দরকে দেখতে পেলে না আজন্ম তার চোখের উপরে জ্ঞানাঞ্জন শলাকা ঘষে ঘষে খইয়ে ফেললেও ফল পাওয়া যায় না। আবার যে সুন্দরকে দেখতে পেলে সে অতি সহজেই দেখে নিতে পারলে সুন্দরকে, কোনো গুরুর উপদেশ পরামর্শ এবং ডাক্তারি দরকার হলো না তার, বিনা অঞ্জনেই সে নয়নরঞ্জনকে চিনে নিলে। মাটি থেকে আরম্ভ করে সোনা পর্যন্ত যে ভাষায় কথা চলে, সেটি থেকে ছন্দময় ভাষা পর্যন্ত, তারের সুর থেকে গলার সুর পর্যন্ত বহুতর উপকরণ দিয়ে রূপদক্ষরা রচনা করে চলেছেন সুন্দরের জন্য বিচিত্র আসন। মানুষের কাজে কতটা লাগবে কি না লাগবে এ ভাবনা তাঁদের নেই। কাদায় যে গড়ে সে কাদাছানা থেকেই সুন্দরের ধ্যান করে চলে, না হলে গড়ার উপযুক্ত করে মাটি কিছুতেই প্রস্তুত করতে পারে না সে। এ কথাটা কারিগরের কাছে হেঁয়ালি নয়। চাষের আরম্ভ থেকেই সোনার ধানের স্বপ্ন জমিতে বিছিয়ে দেয় চাষা, কিন্তু যা সুন্দরের ধ্যান মনে নেই সে যখন ভালো মাটি নিয়ে বসে যায় এবং দেখে মাটি বাগ মানছে না তার হাতে, তখন সে হয়তো বোঝে হয়তো বোঝেও না কথাটার মর্ম।
1: সুচিন্তন অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আজ শুনলেন অবনীন্দ্রনাথ ঠাকুরের রচনা থেকে পাঠ। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন প্রথম আলো সুবদ্ধ সঙ্গীতের এই অনুষ্ঠানে, শুনবেন খেয়াল বকুল চট্টোপাধ্যায়ের পরিবেশনায়, আজ রাগ রামকেলি এবং জনপুরী।

0: সুবদ্ধ সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল শুনলেন বকুল চট্টোপাধ্যায়ের কণ্ঠে, রামকেলি এবং জৌনপুরীর রাগ শুনতে পেলেন আজ। প্রথম আলো অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন বাংলা সংবাদ।
1: আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কর্ণাটক ও তেলেঙ্গানা সফর করবেন। হায়দ্রাবাদে তাঁর প্রায় 9400 কোটি টাকার একাধিক উন্নয়ন প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করার কর্মসূচি রয়েছে। পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারী প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। চেন্নাইতে টিভিকে প্রধান জোসেফ বিজয় আজ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এন রঙ্গস্বামীকে পুদুচেরির মুখ্যমন্ত্রী হিসেবে নিয়োগ করেছেন। আগামী 13 মে তাঁর শপথ গ্রহণ। কেন্দ্রীয় সরকার বিভিন্ন মন্ত্রক, দপ্তর ও রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিতে কর্মরত চুক্তিভিত্তিক ও আউটসোর্সড কর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে বড়সড় সংস্কারের সিদ্ধান্ত নিয়েছে। বিদেশমন্ত্রী ড জয়শঙ্কর ত্রিনিদাদ ও টোবাগোর প্রধানমন্ত্রীর সঙ্গে নেলসন দ্বীপ পরিদর্শন করেছেন। আইপিএল ক্রিকেটে গতরাতে গুজরাট টাইটান্স 77 রানে রাজস্থান রয়্যালসকে

0: দিল্লিতে কর্মরত চুক্তিভিত্তিক ও আউটসোর্সড কর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে বড়সড় সংস্কারের সিদ্ধান্ত নিয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্কর ত্রিনিদাদ ও টোবাগোর প্রধানমন্ত্রীর সঙ্গে নেলসন দ্বীপ পরিদর্শন করেছেন। আইপিএল ক্রিকেটে গতরাতে গুজরাট টাইটান্স 77 রানে রাজস্থান রয়্যালসকে অংশগ্রহণ করবেন। রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায়ের সাক্ষী হিসেবে গতকাল পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকার শপথ নিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বহু বিশিষ্ট ব্যক্তির উজ্জ্বল উপস্থিতিতে পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী তথা রাজ্যের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন শুভেন্দু অধিকারী। রাজ্যপাল আর এন রবি নন্দীগ্রাম ও ভবানীপুর দুই আসনের জয়ী শুভেন্দু অধিকারীকে পদ ও মন্ত্রগুপ্তির শপথ বাক্য পাঠ করান।
1: আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব।
0: শ্রী অধিকারীর সঙ্গে একে একে মন্ত্রী হিসেবে আরো 5 বিজেপি বিধায়ক মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নেন। খড়গপুর সদরের দিলীপ ঘোষ, বাঁকুড়ার রানীবাঁধের ক্ষুদিরাম টুডু, বনগাঁ উত্তর থেকে অশোক কীর্তনিয়া এবং কোচবিহারের মাথাভাঙা থেকে জয়ী নিশীত প্রামাণিক শপথ গ্রহণ করেন। মহিলা সদস্য হিসেবে শপথ নেন আসানসোল দক্ষিণ কেন্দ্রের অগ্নিমিত্রা পাল, যদিও এখনও পর্যন্ত মন্ত্রীদের দফতর বন্টন করা হয়নি। শপথের আগে মঞ্চে উঠে কবিগুরুর জন্মদিনে তার ছবিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। বাংলার জনগণকে এই বিপুল জয়ের জন্য ধন্যবাদ জানিয়ে নতজানু হয়ে নমস্কার জানান শ্রী মোদী। তারপর মঞ্চে আসন গ্রহণ করেন। উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি এবং এনডিএ শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের জন্য শুভেন্দু অধিকারীকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী বলেন, শুভেন্দু অধিকারী এমন এক নেতা হিসেবে উঠে এসেছেন যিনি মানুষের সঙ্গে নিবিড়ভাবে জড়িত এবং জনগণের আশা আকাঙ্ক্ষা হৃদয় থেকে অনুভব করতে পারেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শ্রী অধিকারীকে নতুন দায়িত্বভার গ্রহণের জন্য শুভেচ্ছা জানান। সোনার বাংলা গঠনের সংকল্প পূরণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে শুভেন্দু অধিকারী এবং রাজ্যে বিজেপি সরকার কাজ চালিয়ে যাবে বলে মত প্রকাশ করেন তিনি। তৃণমূল কংগ্রেস বালিগঞ্জের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়কে পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা হিসেবে নিযুক্ত করেছে। ধনেখালীর বিধায়ক অসীমা পাত্র এবং চৌরঙ্গীর বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় বিরোধী দলের উপনেতা হিসেবে দায়িত্ব পালন করবেন বলে দলের পক্ষ থেকে এক বিবৃতিতে ঘোষণা করা হয়েছে। কলকাতা বন্দর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ফিরহাদ হাকিমকে বিধানসভার মুখ্য সচেতক হিসেবে নিয়োগ করা হয়েছে। তিনি কলকাতা পৌর নিগমের মেয়র হিসেবেও দায়িত্ব পালন করছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল সন্ধ্যায় নবান্নতে রাজ্যের বরিষ্ঠ পুলিশ আধিকারিকদের সঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার জন্য একটি বৈঠক করবেন বলে জানা গেছে। সমস্ত জেলার পুলিশ সুপার, পুলিশ কমিশনার, বরিষ্ঠ রেল পুলিশ আধিকারিক, ডিআইজি, আইজি, এডিজি এবং স্পেশালাইজড পুলিশ ইউনিটগুলির প্রধানদের এই বৈঠকে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে এসআইআর ও সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচন পর্বে কমিশন নিযুক্ত বিশেষ পর্যবেক্ষক অবসরপ্রাপ্ত আইএএস আধিকারিক ডক্টর সুব্রত গুপ্তকে মুখ্যমন্ত্রীর উপদেষ্টা পদে নিয়োগ করা হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। চেন্নাইতে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন টিভিকে প্রধান সি জোসেফ বিজয়। আজ সকাল 10টায় এই শপথ গ্রহণ অনুষ্ঠান হওয়ার কথা। বিজয়ের পাশাপাশি টিভিকের আরও 9 জন মন্ত্রীর শপথ গ্রহণের কথা রয়েছে। 234 সদস্য বিশিষ্ট বিধানসভায় 120 জন বিধায়কের সমর্থন নিশ্চিত করার পর তামিলনাড়ুর রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লিকার বিজয়কে চিফ মিনিস্টার ডেজিগনেট হিসেবে নিয়োগ করেছেন। ভিসিকে এবং আইইউএমএল, যাদের প্রত্যেকের 2 জন করে বিধায়ক রয়েছেন, সেই দলগুলির পক্ষ থেকে সমর্থনের চিঠি পেশ করার পরই বিজয়কে মুখ্যমন্ত্রী হিসেবে নিয়োগ করার বিষয়টি স্থির হয়। লোকভবনের একটি প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী রাজ্যপাল বিজয়কে রাজ্যে নতুন সরকার গঠনের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। রাজ্যপাল তাকে 13ই মে অথবা তার পূর্বে বিধানসভায় আস্থা ভোটের মুখোমুখি হওয়ার নির্দেশ দিয়েছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এন রঙ্গস্বামীকে পুদুচেরির মুখ্যমন্ত্রী হিসেবে নিয়োগ করেছেন। এরপরই পুদুচেরির লেফটেন্যান্ট গভর্নর কে কৈলাসনাথন নতুন সরকার গঠনের জন্য রঙ্গস্বামীকে আমন্ত্রণ জানান। আগামী 13ই মে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন এন রঙ্গস্বামী। এর ফলে পঞ্চমবারের জন্য পুদুচেরির মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিতে চলেছেন তিনি। কেরালায় সরকার গঠন এবং নতুন মুখ্যমন্ত্রী নির্বাচন নিয়ে গতকাল নতুন দিল্লিতে দলের শীর্ষ নেতৃত্বের বৈঠক অনুষ্ঠিত হয়। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে তাঁর বাসভবনে এই বৈঠকে উপস্থিত ছিলেন।

0: কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী, কেরালার দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক দীপা দাশমুন্সি, সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল সহ কেরালার বরিষ্ঠ নেতা রমেশ চেন্নিথালা এবং ভি ডি সতীশন। দলীয় সূত্রে জানানো হয়েছে, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং রাহুল গান্ধী কেরালার নতুন মুখ্যমন্ত্রীর বিষয়ে খুব শীঘ্রই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক, দপ্তর এবং রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিতে কর্মরত চুক্তিভিত্তিক ও আউটসোর্সড কর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে বড়সড় সংস্কারের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে যে এখন থেকে সরকারি কাজের বরাত বা কন্ট্রাক্ট পাওয়ার ক্ষেত্রে শ্রম আইন যথাযথভাবে পালনকে সরাসরি শর্ত হিসেবে যুক্ত করা হচ্ছে। এই নতুন ব্যবস্থার মূল লক্ষ্য হল কর্মীদের বেতন প্রদানে অহেতুক দেরি বন্ধ এবং তাদের সামাজিক সুরক্ষার টাকা যথাসময়ে জমা নিশ্চিত করা। সরকারি নির্দেশিকায় বেতনের জন্য কঠোর সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গতকাল ত্রিনিদাদ ও টোবাগোর প্রধানমন্ত্রী কমলা প্রসাদ বিসেসারের সঙ্গে সেদেশের নেলসন দ্বীপ পরিদর্শন করেছেন। নেলসন দ্বীপই হল সেই স্থান যেখানে ত্রিনিদাদ ও টোবাগোর মাটিতে প্রথম পা রেখেছিলেন ভারতীয় চুক্তিবদ্ধ শ্রমিক বা গিরমিটিয়ারা। নেলসন দ্বীপে একটি কুইক ইম্প্যাক্ট প্রজেক্টের কাজে প্রধানমন্ত্রী কমলা প্রসাদ বিসেসারের সঙ্গে যোগ দেন ডক্টর জয়শঙ্কর। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে বিদেশমন্ত্রী উল্লেখ করেন যে ভারতের সহায়তায় বাস্তবায়িত এই প্রকল্পটি একটি সুদীর্ঘ যাত্রার মধ্যে দিয়ে গড়ে ওঠা অভিন্ন ঐতিহ্যকে সংরক্ষণ প্রদর্শন করবে।
1: India has traditionally had very warm and friendly relations with Trinidad and Tobago, and these ties have been underpinned by shared history, our struggle against colonialism, and by our very special bonds of cricket. The people of our two countries share so much in common, whether we talk of clothing and sports or food habits and traditions.
0: রাশিয়া ইউক্রেন সংঘাত শেষের পথে বলেই আশা প্রকাশ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, ইউক্রেনের যুদ্ধ শেষের দিকে এগোচ্ছে বলে তাঁর বিশ্বাস। পাশাপাশি পশ্চিম এশিয়ার ক্রমবর্ধমান উত্তেজনাও দ্রুত নিরসন হবে বলে আশা প্রকাশ করেন তিনি। তবে সংঘাত আরও বাড়লে তার প্রভাব সব পক্ষের উপরেই পড়বে বলে সতর্ক করেছেন রুশ প্রেসিডেন্ট। 2022 সালে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর থেকেই মস্কো ও পশ্চিমী দেশগুলির সম্পর্ক তলানিতে পৌঁছেছে। ইউরোপের দেশগুলির নেতাদের সঙ্গে আলোচনায় তিনি আগ্রহী কিনা সেই প্রশ্নের জবাবে পুতিন জানান, আলোচনা জন্য তার পছন্দের ব্যক্তি হলেন জার্মানির প্রাক্তন চ্যান্সেলর গেরহার্ড শ্রোডার। একই সঙ্গে তিনি স্পষ্ট করেন, একটি স্থায়ী শান্তিচুক্তি চূড়ান্ত হওয়ার পরেই তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকে বসবেন। আইপিএল ক্রিকেটে গতরাতে জয়পুরের সওয়াই মানসিং স্টেডিয়ামে গুজরাট টাইটান্স 77 রানে রাজস্থান রয়্যালসকে পরাজিত করেছে। রাজস্থান রয়্যালস জয়ের জন্য 230 রানের লক্ষ্যমাত্রা তাড়া করে 16 ওভার 3 বলে মাত্র 155 রান সংগ্রহ করতে সক্ষম হয়। এর আগে টসে জিতে রাজস্থান দল বোলিং করার সিদ্ধান্ত নেয়। প্রথমে ব্যাট করতে নেমে গুজরাট টাইটান্স 20 ওভারে 4 উইকেট হারিয়ে 229 রান তোলে। রশিদ খান প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন। আইপিএল ক্রিকেটে আজকের প্রথম ম্যাচে চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে বিকেল 3:30 মিনিটে চেন্নাই সুপার কিংস এবং লখনৌ সুপার জায়ান্টস মুখোমুখি হবে। দ্বিতীয় ম্যাচে রায়পুরের শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু খেলবে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। খেলা শুরু সন্ধে 7:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কর্ণাটক ও তেলেঙ্গানা সফর করবেন। হায়দ্রাবাদে তার প্রায় 9400 কোটি টাকার একাধিক উন্নয়ন প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করার কর্মসূচি রয়েছে। চেন্নাইতে টিভিকে প্রধান সি জোসেফ বিজয় আজ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপরের খবর শুনবেন সকাল 7:25।
2: আকাশবাণী মৈত্রী শাশ্বত ভারত। আজ শুনবেন বিজয় কৃষ্ণ গোস্বামীর রচনা থেকে পাঠ

আচার্য বিজয় কৃষ্ণ গোস্বামীর রচনা থেকে পাঠ। কাজ মানবের উদ্দেশ্য বটে, কিন্তু লক্ষ্য নহে। উদ্দেশ্যের মতন মানবের লক্ষ্য বুঝিবার উপায় রহিয়াছে। শিশুকাল হইতেই আমরা বৃহৎ পদার্থ ভালোবাসিয়া থাকি। দুটি সন্দেহ সম্মুখে ধরিলে বালক বড়টি লইবার জন্য আগ্রহ প্রকাশ করে। আর কি না, সুন্দর পদার্থের প্রতি ভালোবাসাও ছোটকাল হইতেই মানব প্রাণে বর্তমান। শিশু ওই সুন্দর চাঁদ, ওই সুন্দর ফুল, ওই লাল কাপড় চাহিতেছে। যাহা কিছু কল্যাণকর তাহার দিকেও শিশুকাল হইতেই প্রাণের আকর্ষণ রহিয়াছে। যে শিশুকে ভালোবাসে শিশুরও তাহাকেই ভালো লাগিতেছে।

এরূপ কতগুলি অবস্থা আমাদিগকে কেহ শিক্ষা দেয় না, ছোটকাল হইতে প্রাণের মধ্যে আপনা আপনি উদিত হইয়া থাকে। শিশুকাল হইতেই মানবের প্রাণে নির্ভরের ভাব দেখিতে পাই। শিশুকালে মনে হয় মা সব পারেন, শিশু মার কোলে উঠিয়া সিংহ ব্যাঘ্রকেও পা দেখাইতেছে, ঝড়ে সকলে ব্যাকুল, শিশু মার কোলে থাকিয়া হাসিতেছে, মার কোলে আছি আর ভয় কি। এ সকল ভাব বাল্যকাল হইতেই কাজ করিতে থাকে, কেন করে জানি না। যত বয়স বাড়ে আর আমরা জীবনে যত প্রবেশ করিতে থাকি, ততই পদার্থতত্ত্ব আলোচনা করিয়া চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পর্বত সমুদ্র যত বৃহৎ পদার্থ সন্দর্শন করি, কিছুতেই আমাদের মন উঠে না। এ সকল বড় হইতে আরও বৃহত্তরের দিকে, অনন্তের দিকে প্রাণ ছুটিতে থাকে। এজন্যই ঋষিরা বলিয়া গিয়াছেন, ভূমৈবা সুখং নাল্পে সুখমস্তি। ব্রহ্মাণ্ডের সব সুন্দর পদার্থ দেখিলাম, তাহাতেও তৃপ্ত হইতে পারিলাম না, অনন্ত সৌন্দর্যের পানে ধাবিত হইলাম। সেই প্রকার পৃথিবীর সীমাবদ্ধ ভালোবাসায়ও প্রাণ তৃপ্ত হইল না, অনন্ত প্রেমের দিকে ছুটিল, সেই চিরমঙ্গলের নিকট প্রাণ যাইতে চাহিল। সেই বৃহৎ অনন্ত সুন্দর প্রেমময় মঙ্গলময় নির্ভরের স্থল কে? না, আমার ব্রহ্ম। যাহাকে জানিলে প্রাণ নিত্যানন্দ লাভ করে, ভয় একেবারে দূরে পলায়ন করে। যাহা হইতে এই ভূত সকল জন্মিতেছে, রক্ষিত হইতেছে, প্রলয়কালে যাহাতে প্রবেশ করিতেছে, তিনি ব্রহ্ম। ইহা ভিন্ন অপর যাহার উপাসনা করি, তাহা ব্রহ্ম নহে। সেই ব্রহ্মকেই চাই, তিনি ব্রহ্ম বড়, তিনি সত্যং শিবং সুন্দরং, তাহাকেই জানিতে ইচ্ছা করি। যেমন নদী নিম্ন দিকে দৌড়াইতে থাকে, সেই প্রকার প্রাণের গতিও সেই অনন্তের দিকে, সেই মঙ্গলের দিকে, সেই সুন্দরের দিকে। যখন প্রাণে এই অবস্থা হয়, তখন মানুষ আপন লক্ষ্য বুঝিতে পারে। মানবের লক্ষ্য কি? না, সেই অনন্ত সুন্দর মঙ্গলময় চিরনির্ভরের স্থল সর্বশক্তিমান পরমেশ্বর। যিনি এইরূপে নিজের লক্ষ্য স্থির করিতে পারিয়াছেন, তিনি সেই লক্ষ্য যতদিন না প্রাপ্ত হন, ততদিন নিজের জীবন বৃথা মনে করেন।

শাশ্বত ভারত অনুষ্ঠানটি শেষ হল। আজ শুনলেন বিজয় কৃষ্ণ গোস্বামীর রচনা থেকে পাঠ, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন বাংলাদেশ প্রেস রিভিউ। ভারতীয় জনতা পার্টি বিজেপি শুক্রবার শুভেন্দু অধিকারীকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে মনোনীত করেছে বলে সংবাদ সংস্থা নিউ এজ জানিয়েছে। এর মধ্য দিয়ে বিজেপি এবারের গুরুত্বপূর্ণ নির্বাচনে বিশাল ব্যবধানে তাদের জয়কে সুসংহত করল। সোমবার প্রকাশিত নির্বাচনী ফলাফলে 294টি আসনের মধ্যে বিজেপি 207টি আসনে জয়লাভ করেছে। 2014 সালে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর 10 কোটির বেশি বাংলাভাষী অধ্যুষিত এই রাজ্যে ওই দলের এই প্রথম ঐতিহাসিক জয়। এর ফলে উত্তর ও মধ্য ভারতের হিন্দিভাষী বলয়ের বাইরেও শাসক দলের বিস্তার ঘটল। বিজনেস স্ট্যান্ডার্ড সূত্রে খবর, কংগ্রেস ও বামপন্থীদের সমর্থনে সংখ্যাগরিষ্ঠতার সীমা পার করে অভিনেতা বিজয় তামিলনাড়ুতে সরকার গঠনের পথে। থালাপথি নামে জনপ্রিয় এই অভিনেতার দল তামিলগাভেত্রী কাজাগম টিভিকে মিত্র দলের সাহায্যে রাজ্য বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য প্রয়োজনীয় আসন সংখ্যা নিশ্চিত করেছেন। 234 সদস্য বিশিষ্ট বিধানসভায় সরকার গঠনের জন্য 118টি আসন প্রয়োজন ছিল। কংগ্রেস

বিধুথালাই চিরথাইগল কাচ্চি ভিসিকে ভারতের কমিউনিস্ট পার্টি সিপিআই এবং ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী বা সিপিআইএম এর সমর্থন লাভের মাধ্যমে টিভিকে সরকার গঠনের জন্য সংখ্যাগরিষ্ঠতার সীমা অতিক্রম করেছে। হামের প্রাদুর্ভাবে বাংলাদেশে ২৪ ঘন্টায় আরও সাত জনের মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা বেড়ে ৩৪৩ হয়েছে বলে জানিয়েছে ঢাকা ট্রিবিউন। স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিন অনুযায়ী শুক্রবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় আরও ৭টি শিশুর মৃত্যু হয়েছে। এই সময়সীমার মধ্যে হাম এবং এর সংশ্লিষ্ট উপসর্গ নিয়ে ১৪৯৪ জন শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কর্তৃপক্ষ গত একদিনে ১২১২ জন সন্দেহভাজন এবং ২৮২টি নিশ্চিত সংক্রমণের ঘটনাও নথিভুক্ত করেছে বলে জানা গেছে। কক্সবাজারের আকাশে দেখা গেল ক্ষেপণাস্ত্র সদৃশ আলোর ঝলকানি, জানিয়েছে প্রথম আলো। শুক্রবার সন্ধ্যায় কক্সবাজার সমুদ্র সৈকতের পশ্চিম দিকে বঙ্গোপসাগরের ওপর দিয়ে ক্ষেপণাস্ত্রের আকৃতির একটি আলোর ঝলকানি দ্রুত গতিতে দক্ষিণের দিকে ছুটে যেতে দেখা যায়। কয়েক মিনিটের মধ্যে সেটি মিলিয়েও যায়। সৈকতে দাঁড়িয়ে থাকা পর্যটকরা এই দৃশ্য তাদের মোবাইল ফোন বন্দী করেন। সেই চিত্র দ্রুত ভাইরাল হয়ে উঠেছে। ডেইলি অবজারভার জানিয়েছে কিশোর গ্যাং, সন্ত্রাসবাদ এবং রাস্তার অপরাধ দমনে বৃহত্তর অভিযানের অংশ হিসেবে ঢাকায় ১১,০০০ নতুন সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ রাজধানীর নানা গুরুত্বপূর্ণ স্থানে এই সিসিটিভি ক্যামেরা স্থাপনের পরিকল্পনার মাধ্যমে তাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছে। পুলিশ আধিকারিকরা জানিয়েছেন এর ফলে চুরি, ছিনতাই এবং ডাকাতির ঘটনার রহস্য উদ্ঘাটন ও মামলা নিষ্পত্তি ত্বরান্বিত হয়েছে। মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সাথে যুক্তরাষ্ট্রের স্বাক্ষরিত একটি বাণিজ্যিক চুক্তি বাতিলের দাবিতে সরব শিক্ষার্থীরা। ডেইলি ইসান সূত্রে খবর, শুক্রবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক ছাত্র জোটের সদস্যরা একটি মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেন। এই বাণিজ্য চুক্তিটি দেশের কৃষি, শিল্প এবং অর্থনৈতিক স্বাধীনতাকে ঝুঁকির মুখে ফেলতে পারে বলে অভিযোগ। শুনলেন বাংলাদেশ প্রেস রিভিউ।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত। আজকের শিল্পী শ্রাবণী নাগ।

0: রবীন্দ্রসঙ্গীত শুনলেন শ্রাবণী নাগের কণ্ঠে। অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। শুরু হচ্ছে কৃষক বন্ধুদের জন্য।
1: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন পাট চাষ। এ বিষয়ে বলছেন পশ্চিমবঙ্গ সরকারের অতিরিক্ত কৃষি অধিকর্তা ডক্টর রামপ্রসাদ ঘোষ।
2: এই সময় অন্যতম অর্থকরী ফসল মানে পাট বপন করার এটাই আদর্শ সময়। তো প্রথমেই আমরা কৃষক বন্ধুদেরকে বলবো যে আপনি পাট চাষ করার আগে পাটের বীজ সংগ্রহ করুন। বীজ সংগ্রহ করার ক্ষেত্রে আমরা আপনাদেরকে পরামর্শ দেব যে পাটের অনেকগুলি নতুন নতুন জাত উদ্ভাবিত হয়েছে, যেগুলোর ফলনের সাথে সাথে আঁশের গুণগত মান অনেক ভালো। যেমন JRO 204, যেটা সুরেন নামে পরিচিত, JRO BA2, JRO BA3, এগুলো কিন্তু আমাদের যে প্রচলিত যে জাতটি অর্থাৎ JRO 524 বা নবীন, তার থেকে ফলন এবং আঁশের গুণগত মানে অনেকটা এগিয়ে। স্বাভাবিক কারণে আপনাদেরকে আমরা পরামর্শ দেব যে এই সমস্ত জাতের বীজ সংগ্রহ করার চেষ্টা করুন। অবশ্যই সংশিত বীজ সংগ্রহ করার কথা ভাববেন। সংশিত না পেলে আমাদের যে ট্রুথফুল লেভেল বীজ সেটা সংগ্রহ করবেন। বীজ সংগ্রহ করার পরে এই বীজকে একদিন অন্তত

0: ওই বীজ বপন যন্ত্র দিয়ে লাইনে বীজ বুনুন, এতে আপনার ফলন এবং আঁশের গুণগত মান দুটোই কিন্তু উন্নত হবে। যদি সেটা আপনার কাছে সহজলভ্য না হয় বা না পান, সেক্ষেত্রে বীজ আপনারা সচরাচর যেটা করেন, বীজ ছিটিয়ে বোনেন। আমাদের এখানে পরামর্শ, আপনারা যদি বীজ ছিটিয়ে বোনেন, বীজের পরিমাণটা চাষিরা যা দেন তার থেকে বীজের পরিমাণটা অনেকটাই কমানো দরকার। এক বিঘা জমিতে 300 গ্রাম বীজই যথেষ্ট। আজকে প্রাকৃতিক বিপর্যয় যেভাবে আসছে, আমাদের কিন্তু এটা আরো গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে যে প্রতিটা পাটের জমিতে সেচ দেওয়ার সুবিধা যেমন করে রাখা দরকার, সাথে সাথে তার জল নিকাশির ব্যবস্থাটা কিন্তু সুনিশ্চিত করা দরকার। আর আমরা ইদানিং কয়েক বছর দেখছি যে আবহাওয়ার খামখেয়ালিপনা, এইটা কিন্তু আমাদের কৃষিক্ষেত্রে অনেক বড় অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে আমাদের কৃষকদের। তো এবার বীজ বপন করার পরে আমরা যদি জমিতে রস থাকে, তাহলে আমরা বীজ বপন করার পরে আগাছানাশক দিয়ে আগাছা নিয়ন্ত্রণ করতে পারি, বা যদি বীজ বপন করার পরে আমাদের জলসেচ দিতে হয়, সেক্ষেত্রে আমরা আপনাদেরকে বলবো যে পেটিলাক্লোর যে আগাছানাশক, সেটা 3 মিলিমিটার প্রতি লিটার জলে গুলে জল দেওয়ার 48 ঘন্টা মাথায় যদি আপনি দেন, তাহলে অধিকাংশ আগাছা কিন্তু নিয়ন্ত্রিত হবে। এবং আগাছা নিয়ন্ত্রণের জন্য সব থেকে ভালো যেটা আমরা দেখেছি সেটা হচ্ছে ক্রাইজাব নেল উইডার, এটা যদি আপনি ব্যবহার করেন, তাহলে ওই 4 থেকে 8 দিনের মাথায় রোয়ার 4 থেকে 8 দিনের মাথায় ক্রাইজাব নেল উইডার দিলে আমাদের 80-85% আগাছা নিয়ন্ত্রণ হবে। একবার হাত নিড়ানি দিলেই আমাদের এই আগাছা মুক্ত আমরা জমি পাব। এবং অতিরিক্ত চারা আমাদের কিন্তু তুলে দিতে হবে, সুষম সার প্রয়োগ করতে হবে, সময় মতো আমরা যদি ঠিকঠাক পরিচর্যা করি, তাহলে আমরা আমাদের যে পাটের ফলন বৃদ্ধির সাথে সাথে গুণগত মান বৃদ্ধি করতে পারবো, এবং পাট চাষ থেকে কিছুটা হলেও আমরা লাভজনক এটা আরো ভালোভাবে করতে পারবো।
1: শুনলাম পাট চাষ এই বিষয় নিয়ে বললেন পশ্চিমবঙ্গ সরকারের অতিরিক্ত কৃষি অধিকর্তা ডক্টর রামপ্রসাদ ঘোষ।
2: কৃষক বন্ধুদের জন্য এখানেই শেষ হল আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান। প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন অনুষ্ঠান পরিচিতি। আজ 10ই মে রবিবার, আকাশবাণী মৈত্রীর অনুষ্ঠান পরিচিতি। ভারতীয় সময় সকাল 7:05 শুনবেন সুফি গানের আসর, সকাল 7:15 বাংলাদেশের দর্শনীয় স্থান, 7:35 সকালের আড্ডা উপস্থাপনায় সৃজিতা রায়, সকাল 8:30 কবি কণ্ঠে অনুষ্ঠানে শুনবেন কবি সৌভিক গুহর সাক্ষাৎকার, সাক্ষাৎকারটি নিয়েছেন সাকুদীপা সরকার। আজ অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব। ভারতীয় সময় সকাল 9:00 ষোলোআনা বাঙালি অনুষ্ঠানে ফুটবলার এবং প্রশিক্ষক শ্যাম থাপার সাক্ষাৎকার শুনবেন দীপঙ্কর গুহর সঙ্গে। আজ প্রথম পর্ব, সকাল 9:30 মনের মতো গান নিয়ে থাকবেন তানিয়া বন্দ্যোপাধ্যায়, সকাল 10:30 ভক্তিগীতি শিল্পী সুজয় চন্দ, 10:45 লোকগানের আসর, বেলা 11:00 অতিথি অনুষ্ঠানে আবির চট্টোপাধ্যায়ের সাক্ষাৎকার, সাক্ষাৎকারটি নিয়েছেন সুচিস্মিতা গুপ্ত, 11:30 রম্যগীতি, বেলা 12:00 যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা নিয়ে থাকবেন মৌলি সরকার, 12:30 যাত্রাপালা ডক্টর কামাখ্যা ভট্টাচার্য রচিত রানী ভবানী পরিবেশনায় পায়রাডাঙ্গা আঞ্চলিক নাট্য সংস্থা, 1:40 বাংলা ব্যান্ডের গান। আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশনের সমাপ্তি হবে দুপুর 2:30। দ্বিতীয় অধিবেশনের সূচনা ভারতীয় সময় বেলা 3:30, 3:35 অনুরোধের আসর, 4:05 মহিলাদের আসরে রসময় নিয়ে থাকবেন জয়শ্রী ভৌমিক এবং তবসুমারা, 4:35 ষোলোআনা বাঙালি অনুষ্ঠানের পুনঃ সম্প্রচার শুনতে পাবেন, বিকেল 5:05 আজ সন্ধ্যায় নিয়ে থাকবেন যুথিকা নাজির, 5:50 ক্রীড়াঙ্গন।

এই সপ্তাহের খেলোয়াড়, উপস্থাপনায় সৌম্যদেব বন্দ্যোপাধ্যায়। সন্ধে 6:20 ক্ষেত খামারের কথা অনুষ্ঠানে গ্রামীণ অর্থনীতিতে প্রাণী পালনের ভূমিকা বিষয়ে ডক্টর শান্তনু বেরার সঙ্গে কথোপকথনে থাকবেন রামরঞ্জন দাস রায়। 6:50 আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে থ্রম্বোসিস বিষয়ে কুথিকা বলবেন ডক্টর তুফানকান্তি দলুই। সন্ধে 7:00 বেতার নাটক পুরাতন ভৃত্য, রচনা রবীন্দ্রনাথ ঠাকুর, নাট্যরূপ কিরণ শঙ্কর মৈত্র, প্রযোজনা শুক্লা বন্দ্যোপাধ্যায়। মৈত্রী প্রচার তরঙ্গে ভারতীয় সময় সন্ধে 7:45 অনুষ্ঠান নান্দনিক। শুনবেন বিশিষ্ট নাট্যকার উজ্জ্বল চট্টোপাধ্যায়ের সাক্ষাৎকার। সাক্ষাৎকারটি নিয়েছেন স্পন্দন দাস, প্রযোজনা দুর্বা দে। 8:15 বাংলা ব্যান্ডের গান, রাত 9:00 কথায় গানে, উপস্থাপনায় শ্রাবণী মুখোপাধ্যায়। 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 গ্রন্থ পরিচয় অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা গ্রন্থের আলোচনা, উপস্থাপনায় তনুময় কোলে, প্রযোজনা অনন্যা মজুমদার। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন যোগ রাগে খেয়াল, শিল্পী দেবজানী বোস। শিল্পীকে তবলায় সহযোগিতা করবেন গৌতম চক্রবর্তী, হারমোনিয়ামে রতন নট্ট। 10:45 উপমহাদেশের খবর, রাত 11:00 হারানো দিনের গান নিয়ে থাকবেন শ্রাবণী মুখোপাধ্যায়। মৈত্রী প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি হবে ভারতীয় সময় রাত 12:00। শুনলেন আজ রবিবার 10 মে আকাশবাণী মৈত্রীর পূর্ণাঙ্গ অনুষ্ঠান পরিচিতি।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: নতুন বছরে বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের নতুন ইমেল আইডি maitribandhu23@gmail.com maitreebandhu maitribandhu23@gmail.com। বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের যাবতীয় মেল আপনারা এবার থেকে পাঠাবেন এই মেল আইডিতে। আরো একবার বলি, maitribandhu23@gmail.com maitreebandhu23@gmail.com।

আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন সুফি গানের আসর। এই অনুষ্ঠানে আজ উৎপলেন্দু চৌধুরীর কণ্ঠে শুনবেন দুটি গান।

সুফি গানের আসর অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারই, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন বাংলাদেশের দর্শনীয় স্থান।

বাংলাদেশের দর্শনীয় স্থান অনুষ্ঠানে আজ আপনাদের স্বাগত। সপ্তাহের শেষের দিন রবিবার, চলে যাব আজ শিলাইদহ কুঠি বাড়িতে। রবীন্দ্রনাথের স্মৃতি জড়িয়ে আছে যে ঐতিহাসিক স্থানে, আজকের পর্যটন গন্তব্য হিসেবে তার কথাই উঠে আসবে। 1807 সালে রামলোচন ঠাকুরের উইল সূত্রে রবীন্দ্রনাথের দাদু অর্থাৎ ঠাকুরদা দ্বারকানাথ ঠাকুর যে জমিদারির মালিক হয়েছিলেন, যার দেখাশোনা করতে রবীন্দ্রনাথ এসেছিলেন প্রথম 1889 সালের নভেম্বর মাসে সেই শিলাইদহ। কবির যখন ভরা যৌবন এবং তার সৃষ্টির প্রকৃষ্ট সময়, শিলাইদহে তখন থেকেছেন, কখনো একা কখনো বা স্ত্রী পুত্র কন্যা সঙ্গে নিয়ে। শিলাইদহে এসেছেন, ক্ষণিকের সংসার পেতেছেন, ঘুরে বেড়িয়েছেন বোটে পালকিতে, বিশ্বের দরবারে পরিচিত হয়েছেন। নোবেল পাওয়া যে লেখার হাত ধরে, সেই লেখার স্থান যে এই শিলাইদহ। রবীন্দ্রনাথ যেসব গান কবিতা লিখেছিলেন শিলাইদহে বসে, তার মধ্যে কুঠিবাড়ির পাশে বকুলতলার ঘাটে বসে লেখা "যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে", গড়াই নদীর বোটে বসে লেখা "সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর", শিলাইদহে আরও লেখা "আমার এই পথ চাওয়াতেই আনন্দ, কৃষ্ণকলি আমি তারই বলি", এমন কত সৃষ্টির কথা জানা যায়। তাই শিলাইদহ হয়ে উঠতেই পারে আপনার গন্তব্য, যেখানে রবীন্দ্রনাথ ছিলেন 1922 সাল পর্যন্ত। সুদীর্ঘ 30 বছর অবস্থান করেছেন, সাহিত্যের অমূল্য সম্পদ তৈরি হয়েছে। 1958 সাল থেকে বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের ব্যবস্থাপনায় শিলাইদহের কুঠিবাড়ির গৌরবময় স্মৃতি রক্ষিত হচ্ছে। 1971 সাল থেকে বিভিন্ন শিল্পকর্মের সংগ্রহ নিয়ে একটি জাদুঘরের প্রতিষ্ঠা হয়েছে এই বাড়িতে। এই বাড়ির সম্পূর্ণ ভবন দর্শকদের জন্য উন্মুক্ত। জাদুঘরের নিচের তলা এবং দ্বিতীয় তলা অর্থাৎ ওপরের তলা সব মিলিয়ে 16টি ঘর। এই 16টি ঘরেই রবীন্দ্রনাথ শিল্পী রবীন্দ্রনাথ, কখনো কবি রবীন্দ্রনাথ, জমিদার রবীন্দ্রনাথ, কৃষকের বন্ধু রবীন্দ্রনাথ, নানা বয়সের রবীন্দ্রনাথের নানা ছবি দেখতে পাবেন। বাল্যকাল থেকে তার জীবনের শেষ দিন পর্যন্ত বিভিন্ন অবস্থার ছবি রয়েছে, রয়েছে নানা শিল্পকর্ম এবং তার ব্যবহার্য আসবাবপত্র দিয়ে পরিপাটি করে সাজানো। শিলাইদহের এই কুঠিবাড়ি কিভাবে যেতে পারেন? কুষ্টিয়া শহর থেকে শিলাইদহে যেতে পাড়ি দিতে হবে গড়াই নদী। গড়াই নদীর মাঝখানে বালির চর থাকায় প্রথমে একটি ট্রলার দিয়ে নদীর মাঝখানে নামতে হবে আপনাদের, পরে অন্য ট্রলার দিয়ে বাকি অর্ধেক পার হয়ে যেতে পারবেন ওপারে। অর্থাৎ মাঝ নদীতে বালুচরে নেমে গন্তব্যে পৌঁছনো, বেশ অন্যরকম না? আসলে যখন গড়াই নদীতে অবশেষে নামবেন, গড়াই নদী থেকে নেমে দীর্ঘ রাস্তা পেরিয়ে শিলাইদহের কুঠিবাড়ি, হয়তো দেখবেন রাস্তায় যেতে যেতে ফুলে ভরা ডোবা, কখনো ধান ক্ষেত, মূলত গ্রাম, নির্বিকল্প গ্রামের ছবি, গ্রামের বাড়ি, গ্রামের দুপুর, গ্রামের বিকেল,

গ্রাম জুড়া নিশ্চিন্ত সকাল, পথে এমন সব অলস দৃশ্য সংগ্রহ করতে করতে একসময় কুঠিবাড়ির দরজায় আপনি পৌঁছে যাবেন। বিশাল লন এবং তারপর রবীন্দ্রনাথের সেই বাড়ি সংরক্ষিত হচ্ছে। প্রায় 11 একরের পুরো কুঠিবাড়ি দেখার জন্য রয়েছে পাকা রাস্তা, বেশ খানিকটা সময় লাগবে। বাড়ির পাশেই পুকুর, পুকুরের মাঝে ডুবে আছে একটি বোট, যদিও তা আসল বোট নয়, রবীন্দ্রনাথের মূল যে পদ্মা বোট তারই ডামি হিসেবে তৈরি হয়েছিল এই বোটটি। কুঠিবাড়ি এবং পদ্মা বসে বোটে অন্যতম যেসব শ্রেষ্ঠ সাহিত্য রচিত হয়েছে তার কথা হয়তো আপনাদের মনে পড়তেই পারে। আসলে কবির সময়ের পুরনো প্রচুর গাছ যেমন আছে, তেমনি পেয়ে যাবেন আপনার পড়া কোনো কবিতা বা সাহিত্যকর্ম থেকে পাওয়া প্রিয় কোনো পংক্তি। রবীন্দ্রনাথের বাড়ির মধ্যে যে সংগ্রহশালা রয়েছে সেখানে পাবেন পালকি, সিন্দুক, টেবিল, সোফা, এমনকি স্পিড বোট অবধি। রবীন্দ্রনাথ নিজে ব্যবহার করতেন যে ইঞ্জিন চালিত স্পিড বোট চপলা, দেখতে পাবেন সব। আসলে মনে হবে বোধহয় এক খণ্ড পুরনো দিন বাংলাদেশের দর্শনীয় স্থান অনুষ্ঠানে। শিলাইদহর কুঠিবাড়ি নিহাত অজ পাড়া গা নয়, হয়ে উঠতে পারে আপনার একটি সপ্তাহ শেষের মনোরম গন্তব্য। কুষ্টিয়ার হয়ে শিলাইদহ, সেখান থেকে কুঠিবাড়ি। আপনাদের সঙ্গে এই অনুষ্ঠানে ছিলাম আমি সৃজিতা, বিদায় নেব এখানেই।

আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কর্ণাটক ও তেলেঙ্গানা সফর করবেন। হায়দ্রাবাদে তাঁর প্রায় 9400 কোটি টাকার একাধিক উন্নয়ন প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করার কর্মসূচি রয়েছে। চেন্নাইতে টিভিকে প্রধান সি জোসেফ বিজয় আজ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এন রঙ্গস্বামীকে পুদুচেরির মুখ্যমন্ত্রী হিসেবে নিয়োগ করেছেন। আগামী 13 মে তার শপথ গ্রহণ। পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে গতকালই শপথ নিয়েছেন। কেন্দ্রীয় সরকার বিভিন্ন মন্ত্রক, দপ্তর ও রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিতে কর্মরত চুক্তিভিত্তিক ও আউটসোর্সড কর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে বড়সড় সংস্কারের সিদ্ধান্ত নিয়েছে। ইরানের তেলবাহী জাহাজ ও বাণিজ্যিক জাহাজে কোনো ধরনের হামলা হলে ওই অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটিগুলির উপর তীব্র জবাবি অভিযান চালানো হবে বলে আইআরজিসির নৌবাহিনী সতর্ক করে দিয়েছে। আইপিএল ক্রিকেটে গুজরাট টাইটান্স 77 রানে রাজস্থান রয়্যালসকে গতকাল পরাজিত করেছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কর্ণাটক ও তেলেঙ্গানা সফর করবেন। সকাল 11টা নাগাদ প্রধানমন্ত্রী বেঙ্গালুরুতে আর্ট অফ লিভিং এর 45তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন এবং একই সঙ্গে আর্ট অফ লিভিং ইন্টারন্যাশনাল সেন্টারে নবনির্মিত ধ্যান মন্দিরের উদ্বোধন করবেন। এই উপলক্ষে শ্রী মোদী জনসভায় ভাষণও দেবেন। এরপর প্রধানমন্ত্রী হায়দ্রাবাদের উদ্দেশ্যে রওনা হবেন এবং বিকেল 3টা নাগাদ হায়দ্রাবাদে প্রায় 9400 কোটি টাকা মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করবেন। হায়দ্রাবাদ পানাজি ইকোনমিক করিডোরের অন্তর্গত গুড়েবেল্লুর থেকে মাহবুবনগর পর্যন্ত জাতীয় মহাসড়ক NH-167 এর 4 লেনে পরিণত করার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। এই প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে 3175 কোটি টাকার বেশি। প্রধানমন্ত্রী ওয়ারঙ্গলে পিএম মিত্র যোজনার অধীনে গড়ে তোলা পিএম মিত্র পার্কের উদ্বোধন করবেন, যা কাকাতিয়া মেগা টেক্সটাইল পার্ক নামেও পরিচিত। ভারতের স্বাস্থ্যসেবা পরিকাঠামোর ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য মাইল ফলক হিসেবে শ্রী মোদী হায়দ্রাবাদে অবস্থিত সিন্ধু হাসপাতাল, একটি অত্যাধুনিক মূলত ক্যান্সার চিকিৎসার জন্য নির্ধারিত এবং

মাল্টি সুপার স্পেশালিটি অলাভজনক প্রতিষ্ঠান দেশবাসীর উদ্দেশ্যে উৎসর্গ করবেন। চেন্নাইতে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন টিভিকে প্রধান সি জোসেফ বিজয়। আজ সকাল 10টায় এই শপথ গ্রহণ অনুষ্ঠান হওয়ার কথা। বিজয়ের পাশাপাশি টিভিকে আরও 9 জন মন্ত্রীর শপথ গ্রহণের কথা রয়েছে। 234 সদস্য বিশিষ্ট বিধানসভায় 120 জন বিধায়কের সমর্থন নিশ্চিত করার পর তামিলনাড়ুর রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকার বিজয়কে চিফ মিনিস্টার ডেজিগনেট হিসেবে নিয়োগ করেছেন। ভিসিকে এবং আইইউএমএল, যাদের প্রত্যেকের 2 জন করে বিধায়ক রয়েছেন, সেই দলগুলির পক্ষ থেকে সমর্থনের চিঠি পেশ করার পরেই বিজয়কে মুখ্যমন্ত্রী হিসেবে নিয়োগ করার বিষয়টি স্থির হয়। লোকভবনের একটি প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী রাজ্যপাল বিজয়কে রাজ্যে নতুন সরকার গঠনের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। রাজ্যপাল তাকে 13ই মে বা তার পূর্বে বিধানসভায় আস্থা ভোটের মুখোমুখি হওয়ারও নির্দেশ দিয়েছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এন রঙ্গস্বামীকে পুদুচেরির মুখ্যমন্ত্রী হিসেবে নিয়োগ করেছেন। এরপরই পুদুচেরির উপরাজ্যপাল কে কৈলাসনাথন নতুন সরকার গঠনের জন্য রঙ্গস্বামীকে আমন্ত্রণ জানান। আগামী 13ই মে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন এন রঙ্গস্বামী। এর ফলে পঞ্চমবারের জন্য পুদুচেরির মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিতে চলেছেন তিনি। বিধানসভা নির্বাচনে এআইএনআরসি নেতৃত্বাধীন এনডিএ জোটের জয়ের পরই তার সরকার গঠনের পথ আরও সহজ হয়ে যায়। রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায়ের সাক্ষী হিসেবে গতকাল পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকার শপথ নিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বহু বিশিষ্ট ব্যক্তির উজ্জ্বল উপস্থিতিতে পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী তথা রাজ্যের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন শুভেন্দু অধিকারী। রাজ্যপাল আর এন রবি নন্দীগ্রাম ও ভবানীপুর 2 আসনে জয়ী শুভেন্দু অধিকারীকে পদ ও মন্ত্রগুপ্তির শপথ বাক্য পাঠ করান। শ্রী অধিকারীর সঙ্গে একে একে মন্ত্রী হিসেবে আরও 5 বিজেপি বিধায়ক মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নেন। খড়গপুরের সদরের দিলীপ ঘোষ, বাঁকুড়ার রানীবাঁধের ক্ষুদিরাম টুডু, বনগাঁ উত্তর থেকে অশোক কীর্তনিয়া এবং কোচবিহারের মাথাভাঙা থেকে জয়ী নিশীথ প্রামাণিক শপথ গ্রহণ করেন। মহিলা সদস্য হিসেবে শপথ নেন আসানসোল দক্ষিণ কেন্দ্রের অগ্নিমিত্রা পাল। যদিও এখনও পর্যন্ত মন্ত্রীদের দপ্তর বন্টন করা হয়নি। তৃণমূল কংগ্রেস বালিগঞ্জের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়কে পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা হিসেবে নিযুক্ত করেছে। ধনেকালীর বিধায়ক অসীমা পাত্র এবং চৌরঙ্গীর বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় বিরোধী দলের উপনেতা হিসেবে দায়িত্ব পালন করবেন বলে দলের পক্ষ থেকে এক বিবৃতিতে ঘোষণা করা হয়েছে। কলকাতা বন্দর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ফিরহাদ হাকিমকে বিধানসভার মুখ্য সচেতক হিসেবে নিয়োগ করা হয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল সন্ধ্যায় নবান্নতে রাজ্যের বরিষ্ঠ পুলিশ আধিকারিকদের সঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার জন্য একটি বৈঠক করবেন বলে জানা গেছে। সমস্ত জেলার পুলিশ সুপার, পুলিশ কমিশনার, বরিষ্ঠ রেল পুলিশ আধিকারিক, ডিআইজি, আইজি, এডিজি এবং স্পেশালাইজড পুলিশ ইউনিটগুলির প্রধানদের এই বৈঠকে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে এসআইআরের ও সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচন পর্বে কমিশন নিযুক্ত বিশেষ পর্যবেক্ষক অবসরপ্রাপ্ত আইএএস আধিকারিক ডক্টর সুব্রত গুপ্তকে মুখ্যমন্ত্রীর উপদেষ্টা পদে নিয়োগ করা হয়েছে। অন্যদিকে দক্ষিণ চব্বিশ পরগনার অতিরিক্ত জেলাশাসক শান্তনু বালাকে মুখ্যমন্ত্রীর প্রাইভেট সেক্রেটারি বা ব্যক্তিগত সচিব হিসেবে নিয়োগ করেছে রাজ্য সরকার। রাজ্যে নতুন সরকার গঠন হওয়ার পরেই প্রশাসনিক স্তরে বড়সড় রদবদল হচ্ছে। কেরালায় সরকার গঠন এবং নতুন মুখ্যমন্ত্রী নির্বাচন নিয়ে গতকাল নতুন দিল্লিতে কংগ্রেস দলের শীর্ষ নেতৃত্বের বৈঠক অনুষ্ঠিত হয়। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে তার বাসভবনে এই বৈঠকে উপস্থিত ছিলেন। এছাড়া কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী, কেরালার দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক দীপা দাসমুন্সি, সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল সহ কেরালার বরিষ্ঠ নেতা রমেশ চন্নিথালা এবং ভি ডি সতীশন ওই বৈঠকে হাজির ছিলেন। দলীয় সূত্রে জানানো হয়েছে, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে এবং রাহুল গান্ধী কেরালার নতুন মুখ্যমন্ত্রীর বিষয়ে খুব শীঘ্রই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক, দপ্তর এবং রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিতে কর্মরত চুক্তিভিত্তিক ও আউটসোর্সড কর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে বড়সড় সংস্কারের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, এখন থেকে সরকারি কাজের বরাত বা কন্ট্রাক্ট পাওয়ার ক্ষেত্রে শ্রম আইন যথাযথভাবে পালনকে সরাসরি শর্ত হিসেবে যুক্ত করা হচ্ছে। এই নতুন ব্যবস্থার মূল লক্ষ্য হল কর্মীদের বেতন প্রদানে অহেতুক দেরি বন্ধ এবং তাদের সামাজিক সুরক্ষার টাকা যথাসময়ে নিশ্চিত করা। সরকারি নির্দেশিকায় বেতনের জন্য কঠোর সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। মাসিক বেতন পরবর্তী মাসের 7 তারিখের মধ্যে এবং দৈনিক মজুরি শিফট শেষ হওয়ার পরেই মিটিয়ে দিতে হবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে।
পশ্চিম এশিয়ায় উত্তেজনা আরও বাড়ার আশঙ্কার মধ্যেই কড়া বার্তা দিল ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের নৌবাহিনী। তাদের দাবি, ইরানের তেলবাহী জাহাজ বা বাণিজ্যিক জাহাজের উপর যে কোনো হামলার জবাবে মার্কিন সামরিক ঘাঁটি ও যুদ্ধজাহাজকে

0: ঠিকানা করে পাল্টা অভিযান চালানো হবে। হরমুজ প্রণালীর ভিতরে ও সংলগ্ন এলাকায় ইরানি ও মার্কিন বাহিনীর মধ্যে সাম্প্রতিক সংঘর্ষের পর সামাজিক মাধ্যমে এই হুঁশিয়ারি দেওয়া হয়। অন্য একটি পোস্টে ইরানি নৌবাহিনী দাবি করেছে তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন এর মধ্যেই অঞ্চলে থাকা মার্কিন লক্ষ্যবস্তু ও নৌযানগুলিকে নিশানা করেছে এবং শুধু গুলি চালানোর নির্দেশের অপেক্ষায় রয়েছে। গত 28 ফেব্রুয়ারি ইরানের ভূখণ্ডে যৌথ হামলার পর থেকেই হরমুজ প্রণালীর ওপর নিয়ন্ত্রণ আরও কড়া করেছে তেহরান। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গতকাল ত্রিনিদাদ ও টোবাগোর প্রধানমন্ত্রী কমলা প্রসাদ বিসেসারের সঙ্গে সেদেশের নেলসন দ্বীপ পরিদর্শন করেন। নেলসন দ্বীপই হল সেই স্থান যেখানে ত্রিনিদাদ ও টোবাগোর মাটিতে প্রথম পা রেখেছিলেন ভারতীয় চুক্তিবদ্ধ শ্রমিক বা গিরমিটিয়ারা। নেলসন দ্বীপে একটি কুইক ইম্প্যাক্ট প্রজেক্টের কাজে প্রধানমন্ত্রী কমলা প্রসাদ বিসেসারের সঙ্গে যোগ দেন ডক্টর জয়শঙ্কর।
1: India has traditionally had very warm and friendly relations with Trinidad and Tobago, and these ties have been underpinned by shared history, our struggle against colonialism, and by our very special bonds of cricket. The people of our two countries share so much in common, whether we talk of clothing and sports or food habits and traditions.
0: মার্কিন যুক্তরাষ্ট্রে মায়ামির কাছে এক প্রমোদতরিতে বিস্ফোরণে আহত 11 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে ফ্লোরিডার পর্যটন কেন্দ্র হাউলোভার স্যানবারের কাছে প্রমোদতরিতে এই বিস্ফোরণ ঘটলে বেশ কয়েকজন আহত হন। কি কারণে বিস্ফোরণ ঘটল তা জানতে এর মধ্যেই তদন্ত শুরু করেছে ফ্লোরিডা ফিশ অ্যান্ড ওয়াইল্ডলাইফ কনজারভেশন কমিশন। আইপিএল ক্রিকেটে গতরাতে জয়পুরের সওয়াই মানসিং স্টেডিয়ামে গুজরাট টাইটান্স 77 রানের রাজস্থান রয়্যালসকে পরাজিত করেছে। রাজস্থান রয়্যালস জয়ের জন্য 230 রানের লক্ষ্যমাত্রা তাড়া করে 16 ওভার 3 বলে মাত্র 155 রান সংগ্রহ করতে সক্ষম হয়। এর আগে টসে জিতে রাজস্থান দল বোলিং করার সিদ্ধান্ত নেয়। প্রথমে ব্যাট করতে নেমে গুজরাট টাইটান্স 20 ওভারে 4 উইকেট হারিয়ে 229 রান তোলে। আইপিএল ক্রিকেটে আজকের প্রথম ম্যাচে চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে বিকেল 3:30 চেন্নাই সুপার কিংস এবং লখনৌ সুপার জায়ান্টস মুখোমুখি হবে। দ্বিতীয় ম্যাচে রায়পুরের শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু খেলবে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। খেলা শুরু সন্ধে 7:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কর্ণাটক ও তেলেঙ্গানা সফর করবেন। হায়দ্রাবাদে তাঁর প্রায় 9,400 কোটি টাকার একাধিক উন্নয়ন প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করার কর্মসূচি রয়েছে। চেন্নাইতে টিভিকে প্রধান সি জোসেফ বিজয় আজ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপরে শুনবেন স্থানীয় সংবাদ।
2: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন সকালের আড্ডা, উপস্থাপনায় সৃজিতা রায়।

শুভ সকাল শ্রোতা বন্ধু, রবিবার অনেকের কাছে হয়তো নেহাত আলাদা করে টের পাওয়ার তেমন দিন নয়, আর পাঁচটা দিনের মতোই সাধারণ, কর্মব্যস্ত কিংবা নেহাত চলে যাওয়া।

হওয়ার মতো একটা সকাল, তবু রবিবার মানেই মনের ভেতর আর্কিটাইপ হয়ে থাকা একটা দিন। মনে হয় এক একটা রবিবারকে ছুঁয়ে দেখি, হয়তো যে রবিবার মেঘ দিয়ে মেদুর হল না তাকে ভারী মৃদু হাতে মিঠে গন্ধ দিয়ে যত্ন করি। রবিবার মানে পুরনো গন্ধে কিংবা নতুন স্মৃতিতে এই সকাল ভরে উঠুক। রবিবার মানে আরাম আসুক জীবনে। রবিবার মানে তুলুর বালিশ, নরম ভাত আর গরম জীবনের তাপে একটা সকাল মসৃণ হয়ে আপনার জীবনে নিয়ে আসুক অযথা আনন্দ। এই রবিবার সকালে আপনাকে সকালের আড্ডা স্বাগত জানায়। আপনাদের সঙ্গে আমি সৃজিতা গল্পে গানে বেশ কিছুটা সময় আছি।

শহর কলকাতায় আজ দিন শুরু হতে না হতেই বোঝা যাচ্ছে বেশ খরতপ্ত একটি দিন অপেক্ষা করছে বুঝি এই শহরের জন্য। গ্রীষ্মের দাবদাহ সকাল সকালই টের পাচ্ছি। এমন দিনে কম বেশি অনেকেরই তো মন চায় খানিক ঠান্ডা মিষ্টি খাবারের স্বাদ পেতে। গরমের দিনে ভেবে দেখুন, আপনি যদি এক স্কুপ আইসক্রিম হাতে পান, মন মেজাজ ঠান্ডা হতে বাধ্য। বরফ দিয়ে ঠান্ডা মিষ্টি বানানোর প্রচলন বিশ্বের প্রায় সব সংস্কৃতিতে আছে। সেই ঠান্ডা আনন্দ আজ সকাল সকাল সকালের আড্ডায়। আসলে এই যে ঠান্ডা আনন্দ, তার পেছনে তো লুকিয়ে আছে বহু শতাব্দীর ইতিহাস, মানুষের শ্রম আছে, বিস্ময়কর কৌশল আছে। ভারতের কুলফি থেকে তুরস্কের

সালিপ দন্দুরমা। আসলে জানা গেছে 1595 সালের ফ্লোরেন্সে যে ইতালিতেই সম্ভবত প্রথম জেলাতো তৈরি হয়েছিল। জেলাতোতে সাধারণত তখন কোনো বরফের কণা থাকতো না, খুব বেশি মিষ্টিও নয়, স্বাদ আর ক্রিমি যে টেক্সচার জিভে তার একটা বেশ সুষম ভারসাম্য বজায় থাকত। আমেরিকার প্রথম যিনি রাষ্ট্রপতি জর্জ ওয়াশিংটন আইসক্রিম ভীষণ পছন্দ করতেন, তার প্রিয় ডেজার্ট ছিল এই জেলাতো। 1784 সালে মাউন্ট ভার্ননে তার নিজের এস্টেটের জন্য একটি ক্রিম মেশিন ফর আইস, মানে আইসক্রিম তৈরির যন্ত্র কিনেছিলেন। সেই সময়ে বুঝতেই পারছেন এই সমস্ত যন্ত্র বেশ আলাদা অঙ্কের খরচ ব্যয় করত। ঠান্ডা বরফ বা আইসক্রিম খাওয়া নিয়ে রেসিপি তার সংরক্ষণ করা নিয়ে দেশ বিদেশে নানা গল্প আছে, কিন্তু ভারতে বরফের ইতিহাস মোটেই কম আকর্ষণীয় নয়। মুঘল আমলে হিমালয় থেকে বরফ আনানো হতো, তাই দিয়েই তৈরি হতো ঠান্ডা শরবত বা মিষ্টান্ন। পরবর্তীতে ইংরেজ আমলে বরফের বাণিজ্য বা আইস ট্রেড শুরু হয়। দূর দেশ থেকে জাহাজে করে বরফ আনা হতো কলকাতায়, বা ধরুন মুম্বাইতেও কিছু কিছু বরফ যেত। আসলে বরফ একটা আশ্চর্য বস্তু, ধীরে ধীরে যত সময় যায় সাধারণ মানুষের নাগালে আসে। সাধারণ মানুষ মানে আমার আপনার নাগালের মধ্যে আইসক্রিম চলে এলো। আইসক্রিম ছোটবেলা মানেই কারুর তো বাঁশের কাঠি লাগানো রঙিন আইসক্রিম, মিষ্টি বরফের খণ্ড কাঠের বাক্সর মধ্যে থাকবে। আবার কেউ কেউ আইসক্রিম মানে মন খারাপও করেন, ছোটবেলায় একদম বাড়ি থেকে অনুমতি পেতেন না খাবার। আসলে দারুণ সুখকর সেই সব দিন রং লাগায় এখনো। সেই সব রবিবার যখন হয়তো অধীর আগ্রহে অপেক্ষা করতেন আইসক্রিমওয়ালা কখন পাশের সরু রাস্তা দিয়ে চলে যাবে, বাড়িশুদ্ধ সবার জন্য আইসক্রিম কেনা হবে। রবিবার মানে তো এমন বেশ কিছু অপার আনন্দ। সেই অপার আনন্দের দিনগুলো, সেই শখগুলো এই রবিবার আরও খানিক লালিত হোক। আপনাদের সঙ্গে রইলেন গানে গানে সমন্তক।

জানেন শ্রোতা বন্ধু, সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি এই দিন দুয়েকের মধ্যে জানা গেছে বছর ছয়েকের ম্যাক্স ইভান্স ব্রাউনিং শেষ কয়েকদিন খুব ব্যস্ত ছিল। আপনার আমার মতোই ম্যাক্সের ব্যস্তটা এমন মতেই ভাববেন না। ম্যাক্স কি নিয়ে ব্যস্ত ছিল এত? 99টা জন্তু জানোয়ারের ছবি আঁকতে হবে তাকে দিন রাত্রির জেগে। কি ব্যাপার? আসলে তার অত্যন্ত প্রিয় এক মানুষের 99তম জন্মদিন ছিল যে মাত্র দুদিন আগে, এই যে শুক্রবার ফেলে এলাম সেদিন। কেন? সেই মানুষটি যে 100 পা দিলেন। ম্যাক্স তাই একটি ছবি জুড়ে দিতে চেয়েছিল সেই উপহারের পাতায়। কি না, প্রতি বছরের জন্য একটি করে ছবি তার প্রিয় মানুষটির জীবনে যাতে রয়ে যায়। কারণ ম্যাক্স নাকি ওই মানুষটির সবচেয়ে বড় অনুরাগী, দ্য বিগেস্ট ফ্যান। এই দুনিয়ায় ম্যাক্সের

তো আমরা অনেকে দাবি করি তার বুঝি বিগেস্ট ফ্যান আমরা হব। শতাব্দী প্রবীণ সেই মানুষটির নাম ডেভিড অ্যাটেনবরো। না মানুষই জীবজগতের সঙ্গে আমাদের অন্তরঙ্গ পরিচয় করিয়ে চলেছেন যে ভদ্রলোক প্রায় 8 দশক ধরে। বাবা ফ্রেডরিক অ্যাটেনবরো ইংল্যান্ডের এক বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল ছিলেন, আর ছোট্ট ডেভিড সেই ক্যাম্পাসে ঘুরে বেড়াতেন, কখনো জীবাশ্মের খোঁজে, কখনো ডিমের খোলস, হরেক রঙের কীটপতঙ্গ, প্রজাপতি, পোকামাকড়, এমন কত কি দেখতে। তার দাদা রিচার্ড ফিল্মের দিকে ঝুঁকলেও ডেভিডের বরাবরের ঝুঁক ছিল প্রাকৃতিক ইতিহাসের দিকে। প্রাকৃতিক পরিবেশকে সুস্থ রাখবেন কিভাবে, খুব ছোট বয়সে সে পথ মনে গেঁথে গিয়েছিল। জীবনভর সাধনার এই ক্ষেত্র তার যাপন পথ হয়ে থেকেছে। সারা পৃথিবী যে ডেভিড অ্যাটেনবরোকে চেনে, প্রকৃতি তার অন্যতম নির্মাণ। শিশুপাঠ্য বিজ্ঞান বইয়ের প্রকাশনা সংস্থায় কর্মজীবন শুরু করলেও রেডিওর সঞ্চালক হন কিছুদিন পর। তারপর ধরুন চলে গেলেন টেলিভিশনে কাজ করতে, প্রডিউসার হলেন, প্রাণীদের নিয়ে, জীবজগৎ নিয়ে নতুন নতুন অনুষ্ঠান করার ভাবনা তার মনে আসতে থাকে। জীবন্ত জীবাশ্ম নিয়ে কাজ করবেন, নতুন ভাষায়, নতুন আঙ্গিকে, এমন কত কর্মকাণ্ড তার জীবন জুড়ে। আসলে স্যার ডেভিড অ্যাটেনবরো মানে বিশ্ববাসীর মুগ্ধ হয়ে তাকিয়ে থাকা। কত রকম তার কাজ, দ্য প্ল্যানেট আর্থ, লাইফ ইন দ্য উইন্ডের গ্রোথ, এমন কত সব ফিল্ম, কত ছবি। ভারতের সঙ্গেও তার অত্যন্ত নিকট সম্পর্ক, তৈরি করেছেন আমাদের দেশকে নিয়ে ডকুমেন্টারি, বারবার মুখর হয়েছেন আমাদের পরিবেশ নিয়ে। আসলে চারপাশের যে প্রাকৃতিক পরিবেশ তাকে নিয়ে যে তথ্যচিত্র, সচেতনতা তৈরি করা যায়, ইকোলজিক্যাল থিঙ্কিং যাকে বলে, সারা পৃথিবীর জলবায়ু পরিবর্তন, এমন অজানা নানা জীবন কথা বা প্রকৃতি ভাবনা, সব কিছু তার জীবন জুড়ে। আসলে কোনো কোনো মানুষ গল্প যে বলেন তা হয়তো নয়, কোনো কোনো মানুষ নিজেই গল্প। শতবর্ষে পা রাখা শুদ্ধ অ্যাটেনবরো তরতাজা হয়ে সেই সব জীবনের গল্প বলে চলেছেন। প্রকৃতির সঙ্গে মানুষের যে মানবিক সংযোগ, তাকে সংবেদনশীল করে তোলার পেছনে যে মানুষটি আছেন তাকেই আমাদের মনে রাখা। তাঁরই মতে লাইফ অন আর্থ মাস্ট গো অন। আসুন সেই জীবন যাপন করি।

0: হ্যালো হ্যালো হ্যালো,
1: লাউডস্পিকারের চড়া শব্দ অসুস্থ করে মানুষকে। শব্দের প্রাবল্যে উৎসবকে ম্লান হতে দেবেন না। নিয়ন্ত্রিত মাত্রায় থাকলে শব্দশ্রুতি মধুর, উচ্চ মাত্রায় তা কেবলই দূষণ।
2: শব্দ দূষণ আটকাতে সক্রিয় হন, দূষণ ছড়াতে নয়।
3: সকালের আড্ডায় এখন শুনবেন দৃষ্টিকোণ, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে আজকের দৃষ্টিকোণ, প্রযোজনা আকাশবাণী মৈত্রী সংবাদ।

আজও তিনি আমাদের কাছে চিরবিস্ময়, সসীমের মাঝে অসীমের প্রকাশ, এক রবীন্দ্রনাথ বিশ্বজনের। তার বিরাট অস্তিত্ব আমাদের ধরাছোঁয়ার বাইরে, কিন্তু রবির আলোর অবাধ ব্যাপ্তি স্পর্শ করে যায় আমাদের জীবন জগৎ। তার দর্শন, তার বিশ্বভাবনা, স্বদেশী আন্দোলনে তার অবদান, তার জীবনবোধ, তার সমাজচিন্তা, তার বহুবিধ বহু ব্যাপক রচনা যুগের পর যুগ ধরে বৌদ্ধিক চিন্তনে রসদ যুগিয়ে চলেছে। আলোচনার পাশাপাশি তাকে নিয়ে সমালোচনাও হয়েছে বহু মানুষের উপজীব্য। কবি নিজেই বলেছেন, বড়ই সহজ রবিরে ব্যঙ্গ করা, আপন আলোতে আপনই দিয়েছে ধরা। এ এক রবীন্দ্রনাথ, বিশ্ববন্দিত বিশ্বকবি রবীন্দ্রনাথ।

আর এক রবি আমাদের অন্তর্মহলের মহারাজ, মনমন্দিরের হৃদয় দেবতা। তার ভাষা হয়েছে আমাদের রোজকার কথা, আমাদের চেতনায় রং লাগিয়েছেন তিনি। নব নব রূপে জীবন এসেছে অনুভবে, মুমূর্ষু মুহূর্তকে তিনি দিয়েছেন সঞ্জীবনী সুধা। তিনি হলেন আমাদের দুঃখের কাণ্ডারী, সুখের

বরং ভুলকে রুখতে গিয়ে সত্যের প্রবেশদ্বার রুদ্ধ না হয় সেজন্য সতর্ক করেন। অন্ধকারের উৎস হতে আলোর উৎসরণ আর সকল দ্বন্দ্ব দ্বিধার মাঝে ভালোকে খুঁজে নেওয়ার সুলুক সন্ধান।

0: আলো,
1: রবীন্দ্রনাথ আলোর সন্ধান দিলেন। এ এক অদ্ভুত আলো, এ আলোয় আলোকময় জগৎ, এ আলো ছড়িয়ে পড়ে প্রকৃতিতে, এ আলোয় প্রেমের অতীত রূপ দেখে প্রেমিকের চোখ।

এয়ালো একলা পথের অন্ধকারে আপন বুকের পাঁজর জ্বালিয়ে নেওয়া, এয়ালো একলা পথে চলাও হয় রমণীয়, এয়ালো মানবকে মহামানবে উত্তীর্ণ করে, এয়ালো প্রেমের উত্তরণ ঘটায় পূজায়, এয়ালো পূজার মধ্যে মুক্তির পথ দেখায়।

দুঃখের তিমিরেও জ্বলে সেই একই আলোক, নিভৃত প্রাণের দেবতা সেখানে জাগেন একা। রবীন্দ্রনাথের জীবনে বারবার দুঃখ এসেছে, বিয়োগ ব্যথা সইতে হয়েছে তাকে, দুঃখ এড়াবার শক্তি নেই এ জীবনে, তাই দুঃখ সহিবার শক্তি যেন পরম পিতা তাকে দেন, এই ভাবনা বয়ে নিয়ে গেছেন তিনি। সব যন্ত্রণা কষ্টের ঊর্ধ্বে তিনি থেকেছেন ঋষিকল্প। দুঃখ না পেলে দুঃখ ঘুচবে কি করে, অসীম পাথার পার করে তবেই না চরম দুঃখ পরম ঈশ্বরের পায়ে শতদল হয়ে ফুটবে, হাজারো অশ্রু মালা হয়ে দুলবে

কবি বললেন, সত্য যে কঠিন সেই সত্যকে তিনি গ্রহণ করলেন, কঠিনকে বরণ করলেন নিজের জীবনে, দিলেন সেই দুঃখ জয়ের মন্ত্র, সত্যের মধ্যেই মঙ্গলময় আলো। রোগশয্যায় জীবনের শেষ কবিতায় লিখলেন, অনায়াসে যে পেরেছে ছলনা সহিতে, সে পায় তোমার হাতে শান্তির রক্ত।

আমাদের সবার জীবনে আছেন এক রবীন্দ্রনাথ। প্রত্যেকের রবীন্দ্রনাথ তার বড় নিজস্ব। দুঃখের রাতে সুখের দিনে আমরা হাত বাড়াই তার উদ্দেশ্যে, আর তিনি সেই হাতটি ধরেন পরম স্নেহে। সে হাত ভরসার হাত, বিপদে শক্তি যোগান তিনি, দুঃসহ ভার লাঘব করেন তিনি। কখনো বিপথে যদি ভ্রমিতে চাহে হৃদয়, তিনি ধ্রুবতারা হয়ে সঠিক পথের হদিশ দিতে দাঁড়িয়ে থাকেন চোখের সামনে। এই দুজনের সম্পর্কের মাঝে সেখানে তৃতীয় কেউ নেই। এই রবীন্দ্রনাথ আমাদের দৈনন্দিন জীবনে জড়িয়ে থাকা রবীন্দ্রনাথ, যার একান্ত বাস।

ফিরে এলাম সকালের আড্ডায়। এখন একটি ঘোষণা, আগামী 2-3 ঘন্টার মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর জেলার বেশ কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং 30-40 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে দমকা হাওয়া বয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। ঘোষণাটি এখানেই শেষ হলো।

সকালের আড্ডা থেকে জানিয়ে দিতে চাইব আপনাদের আজকের তাপমাত্রার খবরাখবর। আবহাওয়া কেমন থাকবে আজ? আকাশ আজ অংশত মেঘলা থাকবে, দুপুরের দিকে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে বিকেলের দিকে। আজ দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে 33 ডিগ্রি সেলসিয়াস এবং 30 ডিগ্রি সেলসিয়াস। সকালের আড্ডায় গান, গল্প এবং গান রইলেন আপনার প্রিয় শিল্পী পছন্দের গান নিয়ে।

0: চড়া শব্দ থেকে মুক্তি পাওয়া নাগরিকের স্বাভাবিক অধিকার।
1: স্পিকারের প্রচণ্ড শব্দে অতিষ্ঠ মানুষ চাইতে পারেন প্রশাসনিক সহায়তা, রুখে দাঁড়ান শব্দ দূষণের বিরুদ্ধে।
0: উচ্চ রক্তচাপ, ঘুমোতে না পারা, শরীরে অস্থিরতা, লাউডস্পিকার বা সাউন্ড বক্সের প্রচণ্ড শব্দে এগুলো স্বাভাবিক পরিণতি।
1: নিজের আনন্দের জন্য অন্যকে অসুস্থ করবেন না, নষ্ট করবেন না উৎসবকে।
2: সকালের আড্ডায় আবার খানি গল্প। আচ্ছা, আমাদের অনেকেরই নজরে পড়ে আজকাল পোড়ামাটির হাঁড়ি কুঁড়ি থেকে সখী নানা দ্রব্য, ধরুন তৈজসপাতি, মন্দির মসজিদের অলঙ্কৃত চূড়া, হয়তো ছেলেমেয়েদের খেলনা, মিনিয়েচার পাত্র থেকে ঐতিহ্যবাহী টেরাকোটা পুতুল, প্রায় শতাধিক পটারি আইটেম কোথায় নিয়মিত এখনও তৈরি হয় জানেন? মুর্শিদাবাদ জেলায়। মুর্শিদাবাদ জেলার কাঁঠালিয়া গ্রামে প্রায় শতাধিক পরিবার বংশানুক্রমে বসবাস করেন, তারাই তৈরি করে চলেছেন এই বাংলা।

হয় টেকসই মজবুত দৃষ্টি সুখকর মাটির পাত্র, যার চাহিদা সারা বাংলা জুড়ে ক্রমশ বাড়ছে। ঐতিহ্যের সঙ্গে আধুনিক বিজ্ঞানের প্রযুক্তিকে কাজে লাগিয়ে পোড়ামাটির শিল্পকে কাঁঠালিয়ার কুমোররা জনপ্রিয় করে তুলেছেন। আপনারা নিশ্চয়ই দেখেছেন পোড়ামাটির ঘোড়া, অনেকের কাছে পোড়ামাটি মানেই পোড়ামাটির ঘোড়া। এই ঘোড়া তো দু রঙের হয়, খেয়াল করেছেন নিশ্চয়ই, লাল আর কালো, আবার তার মাপও হয় বেশ কিছু রং অনুযায়ী। আসলে ছেলে মেয়েদের অন্যতম খেলার উপাদান পোড়ামাটির তৈজসপত্র যে হয়ে উঠতে পারে, বিভিন্ন প্রত্নক্ষেত্রে বিভিন্ন যে মিনিয়েচার পাওয়া গিয়েছিল সেখান থেকে মাথায় আসে। আগে তো পুজোই মূলত ব্যবহার হতো এসব ছোট ছোট খেলনা, এখন গ্রাম বাংলার বলুন বা শহর, বহু ছেলেমেয়ে পোড়ামাটির খেলনায় নিজেদের শৈশবকে রঙিন করে তুলছে। দেখুন, কাঠের ঢেঁকি পালকি এসবের সঙ্গে প্লাস্টিকের বাসনকোসন ছেড়ে ছোটদের রঙিন দুনিয়ায় যদি পোড়ামাটির ছোট ছোট পাত্র জায়গা করে নেয়, খারাপ কি? হয়তো আমরা এখন যাকে দাঁড়িয়ে বলি সাস্টেনেবিলিটি, একটু বেশি দিন পরিবেশ সচেতন থাকা আপনার গৃহস্থালিতে হয়ে উঠতেই পারে এই পোড়ামাটির মাধ্যমে। পুতুল শিল্প কাঁঠালিয়ার শিল্পীদের হাত ধরে বিভিন্ন স্থানীয় মেলায় যেমন ছড়িয়ে পড়েছে, তেমন গোটা পশ্চিমবাংলার যে ইতিহাস তাতেও বলতে পারেন সাদা কালো রং ছেড়ে দিয়েছে রঙিন জীবন কাঁঠালিয়ার এই সব শিল্পীরা, যারা নানা রকমভাবে বৈচিত্র্যে পুতুল শিল্প মাটির শিল্পকে জীবন্ত করে রেখেছেন। তাদের আচার, তাদের এই জীবিকা, আসুন আমরা তার প্রতি খানিক মনোযোগ দিই। আপাতত সকালের আড্ডায় গল্প ছেড়ে সময় জানা অজানার, এ এক নতুন গল্প জানা অজানা আপনাদের জন্য।

0: जाना और जाना।
1: জানাও জানা শুনছেন ধারাবাহিক কথিকা সুগম হোক ওয়েব দুনিয়া তৃতীয় ও শেষ পর্ব, বলছেন মালবিকা ঘোষ।
2: সুগম ওয়েবসাইট তৈরিতে আমাদের প্রত্যেকেরই ভূমিকা আছে। অনেকে হয়তো ভাববেন ওয়েবসাইট তৈরি তো প্রযুক্তিবিদদের কাজ, আমরা সাধারণ মানুষ এতে কি করতে পারি। কিন্তু বাস্তবে পরিবর্তন শুরু হয় সচেতনতা থেকে। প্রযুক্তি যতই উন্নত হোক, যদি আমরা সবাইকে সঙ্গে নেওয়ার কথা না ভাবি, তাহলে সেই প্রযুক্তি সবার জন্য সমানভাবে কাজে লাগবে না। তাই একটি সুগম ডিজিটাল পরিবেশ তৈরি করতে সমাজের সকলের অংশগ্রহণ প্রয়োজন। প্রথমত, আপনি যদি একজন ওয়েব ডেভেলপার, ডিজাইনার বা প্রযুক্তির সাথে যুক্ত হন, তাহলে শুরু থেকেই ওয়েবসাইটটাকে কিভাবে আরও সুগম করে তোলা যাবে সে ব্যাপারে যত্ন নিন। অনেক সময় দেখা যায় ওয়েবসাইট তৈরি হয়ে যাওয়ার পরে শেষে গিয়ে এসব কথা ভাবা হয়, কিন্তু এটা সঠিক পদ্ধতি নয়। শুরু থেকেই পরিকল্পনায় এটা রাখলে ওয়েবসাইট তৈরি করা সহজ হয় এবং পরে বড় পরিবর্তন করার প্রয়োজন পড়ে না। দ্বিতীয়ত, আপনি যদি কোনো প্রতিষ্ঠান, স্কুল, কলেজ বা অফিসের দায়িত্বে থাকেন, তাহলে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করা প্রয়োজন। আমাদের ওয়েবসাইট কি সত্যি সবার জন্য ব্যবহারযোগ্য? ওয়েবসাইট তৈরি করার সময় অ্যাক্সেসিবিলিটি কি বিবেচনায় রাখা হয়েছে? শুধু আকর্ষণীয় ডিজাইন থাকলেই একটি ওয়েবসাইট সম্পূর্ণ হয় না। যদি কিছু মানুষ সেই ওয়েবসাইট ব্যবহারই করতে না পারেন, তাহলে সেই ডিজাইন অসম্পূর্ণ থেকে যায়। আজকের দিনে সরকারি হোক বা বেসরকারি, ডিজিটাল প্ল্যাটফর্ম এখন মানুষের অধিকার ভিত্তিক পরিষেবার অংশ। তাই প্রতিষ্ঠানগুলোরও দায়িত্ব রয়েছে তাদের ডিজিটাল পরিষেবাকে অন্তর্ভুক্তিমূলক করে তোলা। তৃতীয়ত, আপনি যদি একজন সাধারণ ব্যবহারকারী হন, তবুও আপনার ভূমিকা আছে। যদি

0: কোনো ওয়েবসাইট ব্যবহার করতে অসুবিধে হয় বিষয়টি উপেক্ষা করবেন না। নিজেকে প্রশ্ন করুন, এই ওয়েবসাইটটা কি সবার জন্য ব্যবহারযোগ্য? প্রতিক্রিয়া জানান, ইমেল করুন ওয়েব অ্যাডমিনিস্ট্রেটরকে। অনেক সময় ব্যবহারকারীদের মতামত থেকেই উন্নতির পথ তৈরি হয়। সচেতন প্রশ্নই পরিবর্তনের শুরু। চতুর্থত, অভিভাবক ও শিক্ষকরা শিশুদের প্রযুক্তি শেখানোর সময় শুধু ব্যবহার নয়, সহানুভূতিও শেখান। বলুন, প্রযুক্তি তখনই সত্যিকারের উন্নত যখন তা কাউকে বাদ দেয় না। আজকে শিশুদের হাতেই ভবিষ্যতে ডিজিটাল দুনিয়া। তারা যদি অন্তর্ভুক্তির মূল্য শেখে, তাহলে আগামী দিনের ওয়েব হবে আরও মানবিক, আরও দায়িত্বশীল। এখন আসি সরকারের উদ্যোগের কথায়। ভারত সরকারও ওয়েব অ্যাক্সেসিবিলিটির গুরুত্ব উপলব্ধি করে বিভিন্ন উদ্যোগ নিয়েছে, যাতে সরকারি ডিজিটাল পরিষেবাগুলো সবার জন্য সহজলভ্য হয়। সরকারি ওয়েবসাইট তৈরির জন্য গাইডলাইন্স ফর ইন্ডিয়ান গভর্নমেন্ট ওয়েবসাইটস বা সংক্ষেপে GIGW তৈরি করা হয়েছে। এই নির্দেশিকায় বলা হয়েছে, সরকারি পোর্টাল তৈরি করার সময় অ্যাক্সেসিবিলিটি, ব্যবহারযোগ্যতা এবং নিরাপত্তার বিষয়গুলি অবশ্যই মানতে হবে। অনেক ক্ষেত্রে এই নির্দেশিকাগুলো আন্তর্জাতিক WCAG মানদণ্ড অনুসরণ করে তৈরি করা হয়েছে, যাতে সরকারি ওয়েবসাইটগুলো বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্যও সহজে ব্যবহারযোগ্য হয়। এছাড়া ডিজিটাল ইন্ডিয়া উদ্যোগের মাধ্যমে সরকারি পরিষেবাগুলোকে আরও সহজ, দ্রুত এবং অন্তর্ভুক্তিমূলক করার চেষ্টা চলছে। নাগরিকরা যেন অনলাইনে সহজে সরকারি তথ্য ও পরিষেবা ব্যবহার করতে পারেন, সেই লক্ষ্যেই বিভিন্ন পোর্টালকে আরও ব্যবহারবান্ধব করা হচ্ছে। ভারতের রাইটস অব পার্সনস উইথ ডিসএবিলিটিস অ্যাক্ট 2016 উল্লেখ করা হয়েছে যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সবার জন্য সহজলভ্য হওয়া উচিত। এই আইনের আলোকে সরকারি ওয়েবসাইট ও ডিজিটাল পরিষেবাগুলিকে আরও অ্যাক্সেসিবল করার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। অনেক সরকারি পোর্টালে স্ক্রিন রিডার সাপোর্ট, ভালো কন্ট্রাস্ট এবং সহজ নেভিগেশনের মতো সুবিধে যোগ করা হচ্ছে। একটা সুগম ওয়েবসাইট মানে বেশি ব্যবহারকারী, বেশি বিশ্বাস, বেশি সাফল্য। শেষ কথা হল, ডিজিটাল দুনিয়া এখন আর বিলাসিতা নয়, এটা প্রয়োজন, এটা অধিকার। যদি কোনো মানুষ প্রযুক্তির কারণে পিছিয়ে পড়ে, তাহলে আমাদের উন্নয়ন অসম্পূর্ণ থেকে যাবে। আমরা এমন এক সমাজ চাই যেখানে কেউ বাদ যাবে না, না বাস্তব জগতে, না ডিজিটাল জগতে।
1: সুগম হোক ওয়েব দুনিয়া, তৃতীয় ও শেষ পর্ব শুনলেন জানাও জানায়। বললেন মালবিকা ঘোষ।
2: সুগম হোক প্রতিটি দিন, প্রতিটি সকাল। আপনার আগামী সপ্তাহের জন্য শুভেচ্ছা এই রবিবারের সকালের আড্ডা থেকে। আপনাদের সঙ্গে ছিলাম আমি সৃজিতা। যেতে যেতে প্রিয় গান।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন কবি কণ্ঠে।

0: তাহলে দেখতে দেখতে অপেক্ষার অবসান। শ্রোতা বন্ধুরা, আবার ফিরে এলাম কবিকণ্ঠ অনুষ্ঠানে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রিয় কবি সৌভিক গুহ সরকার। আজ আমাদের দ্বিতীয় পর্ব। অনেক কথা জেনেছি কবির থেকে, অনুপ্রেরণা, অনুভব, কিন্তু আরও জানব, কবিকে আরও চিনব আমরা। তাই আবারও সৌভিক আপনাকে স্বাগত জানাই।
1: অনেক অনেক ধন্যবাদ। আগের এপিসোডেও অনেক কথা হলো এবং আপনি চমৎকারভাবে পুরো জিনিসটা, আসলে কথা এমন জিনিস যেটা বলতে বলতে যদি একবার মিলে যায় তাহলে কথা আপনি
0: উচ্চারিত হয়। আর আমাদের আড্ডা একেবারে জমে উঠেছে যেখানে আমরা কথা শেষ করেছিলাম, সেটা হচ্ছে নিজেকে খুঁজে পাওয়া। সেই ক্ষেত্রে একটা জিনিস আমি লক্ষ্য করলাম যে আপনার পড়াশোনা ইংরেজি সাহিত্য নিয়ে, বাংলাতে আপনি কবিতা লিখছেন, আপনার আকর্ষণ সংস্কৃত সাহিত্য নিয়ে। কোনটি আপনার মনের কাছে?
1: তিনটিই আমার মনে।
0: এবং আরো একটি বিষয় যে আপনার মহাভারতের অনুসঙ্গ কিন্তু আপনার অনেক লেখা এবং কবিতায় এসেছে, এই বিষয়টা একটু।
1: আসলে

0: যেটা হয়েছে যে যত বয়স বেড়েছে ইংরেজি সাহিত্য পড়েছি, ইংরেজি সাহিত্যে যখন আমাদের প্রত্যেকেরই ওপর শেক্সপিয়ারের তো একটা প্রবল প্রভাব রয়েছে। এই একটি মানুষ যার যার কোনো কাল নেই, যার কোনো দেশ নেই,
1: রবীন্দ্রনাথ বলতে পারি আমরা।
0: আসলে শেক্সপিয়ার একদম একটা ব্যতিক্রমী মানুষ, একজন মানুষ যিনি যার কোনো দেশ কাল নেই।
1: না,
0: আমি ওকে পশ্চিমের মানিই না, আমি ওকে আমার বলি, আমার শেক্সপিয়ার। আমি ওকে অন্য দেশের বলে দেবই না, আমি দিতেই পারবো।
1: আসলে আমরা এক একজন তাকে এক এক ভাবে খুঁজি।
0: হ্যাঁ, মানে কিছু কিছু যেরকম আরেকজন খুব খুব প্রভাব আমার উপর, আমার গদ্যের উপর তার প্রভাব, তিনি হচ্ছেন কাফকা। আশ্চর্য মানুষ, ভয়ঙ্কর, তাকে আমি কিছুতেই বিদেশি বলে মানতে রাজি নই, আমি ভাবতে পারি না, আমার মনে হয় তিনি আমার।
1: তার লেখা মানে বিপ্লব।
0: হ্যাঁ, মানে আমার ভেতরে রক্তের মধ্যে ঢুকে গেছে, এটা বার করা যাবে না। তো তেমনি যেটা হয়েছে ইংরেজি সাহিত্য থেকে বাংলা, এটা এটা তো আমাদের বাংলা সাহিত্যের বহু মানুষ যারা ইংরেজি সাহিত্য পড়েছেন, পড়ে বাংলা সাহিত্য করেছেন, এটা খুব একটা আনকমন
1: নয়।
0: আর সংস্কৃত সাহিত্যটা আমাদের প্রজন্মে একটু আনকমন আগে ছিল না। আগে যারা বাংলা সাহিত্য পড়তেন তারা প্রত্যেকেই সংস্কৃত সাহিত্যে পণ্ডিত ছিলেন, ব্যুৎপত্তি ছিল মারাত্মক। কিন্তু আমাদের প্রজন্ম থেকে এই সংস্কৃত পড়াটা আমাদের স্কুলে আমরা পড়িনি, পড়িনি বলে কি হয়েছে, আমাদের একটা আমরা যুক্ত হতে পারিনি। আমরা যদি ছোটবেলা থেকে সংস্কৃত একটু পড়তুম, যেটা আমার এখনো মনে হয়, কারণ একটা অসাধারণ ভাষা তো, আর আমাদের দেশের বহু আকরিক গ্রন্থ এই ভাষায় লেখা, তাহলে ভাষাটা যদি একটু জানা যায় তাহলে সেই গ্রন্থগুলোকে একদম তাদের মূলে পড়া যাবে। তো যাই হোক, আমাদের তো সেইভাবে খণ্ডিত স্বল্প, অতি স্বল্প জ্ঞান তো, কিন্তু তার বঙ্গানুবাদ সংস্কৃত সাহিত্যে এত ভালো ভালো হয়েছে যে সেগুলো প্রায় সংস্কৃতের মতোই, অন্যটুকু বাদ দিলে। তো সেই জায়গা থেকে যখন হরিদাস সিদ্ধান্ত বাগীশের মহাভারত পড়তে শুরু করলুম, তখন আমি একটা জিনিস রিয়েলাইজ করলুম, আমরা মহাভারত বলতে উপেন্দ্রকিশোর পড়েছি, তারপর রাজশেখর পড়েছি, এগুলো ঘটনা বহুল। কিন্তু যখন হরিদাস সিদ্ধান্ত বাগীশ পড়ছি তখন দেখছি যে মহাভারত শুধুমাত্র ঘটনার কথা নয়, চিন্তন, দর্শন, মানে দ্রৌপদীর বস্ত্রহরণ হলো। এবার তার ঠিক পর তাঁরা কাম্যক বনে তারা বিতার চলে গেলেন। এবারে একটা দৃশ্য রয়েছে, যে দৃশ্যটা অদ্ভুত দৃশ্য, একটা অগ্নিকুণ্ড, পাঁচ ভাই দ্রৌপদী বসে আছেন। এবার দ্রৌপদী বলছেন যুধিষ্ঠিরকে, আপনার রাগ হয় না, আপনার ক্রোধ নেই? যুধিষ্ঠির বলছেন, দেখো পাঞ্চালী, ক্রোধ জিনিসটি কিন্তু মোটেই ভালো নয়, ক্রোধ যদি করো তাহলে এই এই এই এই ঘটনা ঘটবে। তার পাল্টাতে দ্রৌপদী বলছেন যে না, ক্রোধ করে এই এই এই এই লাভ হয়েছে। তখন কি হলো, তখন কিন্তু মহাভারত তার ঘটনা থেমে গেছে, শুরু হয়ে গেল আলোচনা, ক্রোধ ভালো না ক্রোধ খারাপ, ক্রোধ প্রয়োজনীয় না ক্রোধ অপ্রয়োজনীয়, ক্রোধের ভালোই বা কি, ক্রোধের মন্দই বা কি, দুটো পার্সপেক্টিভ পাওয়া যাচ্ছে। এই যে একটা যে কোনো মহৎ সাহিত্য একটা কথা বলে না, অনেকগুলো কথার সামনে দাঁড় করিয়ে দেয়, যাতে মানুষ নিজের চেতনাটা তৈরি করতে পারে। আমি যদি বলি না এটাই আমি বলতে চেয়েছি, আমি আটকে দিচ্ছি, আমি দেয়াল তুলে দিচ্ছি। কিন্তু আমি একটা মাঠে নিয়ে গিয়ে যা চারদিক খোলা, আমি বললাম বুঝে নাও, এটা বুঝে নাও, তুমি তোমার মতো করে মাঠ বোঝো, ওই যে দূরের গাছটা তুমি তোমার মতো করে বোঝো, ওই যে নদীটা বয়ে গেছে তাতে যে নৌকো চলেছে তোমার মতো করে বুঝে নাও, আমি একে দিয়ে চলে যাচ্ছি।
1: সাহিত্য কবিতাই বোধহয় তাই,
0: এই এই যে মুক্ত করে দেওয়া।
1: হ্যাঁ,
0: তো
1: যা তোমার মতো খোঁজে
0: নাও, তোমার মতো খোঁজে নাও, আমার মানেটা নিও না, আমি আমার জায়গা থেকে এঁকেছি কিন্তু তুমি তোমার জায়গা থেকে বোঝো। এই যে মুক্তির জায়গাটা, যে যে মানুষ যাদের সাহিত্যে লেখায় আমি এটা পেয়েছি তাদের আমি কৃতদাস হয়ে গেছি, চাকর হয়ে গেছি, আজীবন তাই থাকব। তো সুতরাং যেভাবে কালিদাসের আমি রক্তের মধ্যে ঢুকে গেছে, আমি তো তাকে আর বার করতে পারবো না। আমার অনেক লেখায় চলে আসে, আমি বুঝতে পারি যে আমার হাত দিয়ে ওই ওই ওই চেতনা প্রবাহিত
1: হচ্ছে।
0: তো সেই আর কি,
1: মহাভারতের পাতা,
0: মহাভারতের পাতা।

0: ওটা কিশোর কাহিনী একটা লেখা,
1: কিন্তু ওখানে অনুষঙ্গ রয়েছে অনেক।
0: হ্যাঁ, ওটা একদম ভীষণ ভাবে।
1: আরেকটি বই সেটি হলো মহামায়ার পাড়া। ওটি পড়তে পড়তে দুটি কবিতা দেখলাম, রামকৃষ্ণ পরমহংসদেবকে নিয়ে। তাহলে কি বলবো, কবি সৌভিক গুহ সরকার খুব আধ্যাত্মিক, কি এই ব্যাপারটি তাকে অন্যভাবে আকর্ষণ করে?
0: ভীষণ আকর্ষণ করে আধ্যাত্মিকতা। সেভাবে একটা ধর্মের রিচুয়ালিস্টিক সাইড আছে, আরেকদিকে তার ফিলোসফিক সাইড আছে। ধর্মের দর্শনটা আমাকে আকর্ষণ করে, এবং যে সমস্ত মানুষ যারা সাধক আমি বুঝবার চেষ্টা করি, আমি বুঝবার চেষ্টা করি বলতে বুঝতে তো পারবো না সেভাবে, তাদের জীবন আমাকে স্পর্শ করে। একজন খ্রিস্ট তার মন কেমন ছিল, দাঁড়িয়ে বেড়ায় ভাবি, তেমনি এই মহামায়ার পাড়া যখন লিখছি ওই ওই চেতনাগুলো এসেছে। পরমহংসদেব এক দুর্ভেদ্য সাধক, কি ভয়ঙ্কর তার সাধনা,
1: কিভাবে সহজ,
0: কি সহজ, ওই ওই ওইটাই কথা, ওই কি কি মারাত্মক জটিলতা থেকে তিনি কি সহজতায় সারল্যে নিয়ে এসেছেন সেইটা নিয়ে। ধরা যাক মহামায়ার পাড়ার দুটি কবিতা পড়ছি। ওই গুরুটি টলমল, কথার ভেতর জবা খুলে দেয়, জবার ভেতর আলো, শিষ্যরা হাসে, নট হাসে, মাস্টার অবাক হয়, সাত ঘাটের সাধনা করা গুরু এত সহজ, শিশুর মতো হেঁটে বেড়ায় চন্দ্রালোকে, যে ছেলেটি যেদি অশ্ব সে হেদুয়া থেকে ক্রমশ জবায় ঢোকে।
1: এত বড় কথা কি সহজভাবে লিখেছেন, সত্যি তো উনি শিশুর মতোই
0: টানছেন, নরেনকে টানছেন, কোথা থেকে কি ঘটছে। এই যে একটা, এটা শুধু রামকৃষ্ণের জীবনে ঘটেছে তা নয়, চৈতন্য, মোহাম্মদ, বুদ্ধ, এই যে জীবনগুলো, লালন, এদের জীবনগুলো দুর্ভেদ্য, দুর্গেয়। একবার বিবেকানন্দ চৈতন্যের ব্যাপারে বলতে গিয়ে বলছেন,
1: জীবনে
0: দুর্গেয়, এইটা কবিতার মধ্যে কোনোভাবে চলে এসছে। ধরা যাক, এত সাধনার দাপট কে অপেক্ষায় তবু, সহধর্মিনী সাধকের সহধর্মিনী, তিনি চুপচাপ ঘুমটা বৃতা থেকেও নেই, দূর থেকে পাগল স্বামীকে দেখেন, সত্যিকারের মানুষ, আকাশ, নক্ষত্র, শিশু, সহস্রার ভাঙা লোক, তিনি মুদ্রামগ্ন বলছেন চৈতন্য হোক।
1: এটা কিন্তু সত্যি, মানে সত্যিকারের তারা দুজন মানে অভেদ্য, মানে রামকৃষ্ণ এলেই শারদামার কথাটা আসে, মানে প্রকৃত সহধর্মিনী।
0: এবারে অনেকে সাধনার ক্ষেত্রে তারা একা হয়ে গেছেন, বুদ্ধের মতো এক বিরাট বিরাট বিপুল মানুষ তার সাধনার পন্থা এক, প্রত্যেকের সাধনার পন্থা আলাদা। এই যে সাধনার পন্থাগুলো আলাদা, এই পন্থাগুলো কেন আলাদা হয়, কিভাবে আলাদা হয়, এগুলো পড়ি, ভাবি, মনের মধ্যে আঘাত করে। এত উচ্চ মানুষ, তারা যে স্তর স্পর্শ করেছেন চেতনা দিয়ে তা তো অতুলনীয়, আমাদের পক্ষে ভাবাটাও শক্ত।
1: আর ওই যে একটা চুম্বকের যেমন একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, তাদেরও যেন আছে, টানে।
0: তো এই আর কি, আধ্যাত্মিক আমি সেভাবে নই, খুব একটা ওই পুজো পার্বণ,
1: কিন্তু আপনি সাধনাকে খোঁজে।
0: আমি সাধকরা আমাকে বিস্মিত করে, তারা আমাকে আমাকে ওই চুম্বকের মতো টানে।
1: মেঘমূলক আপনার পত্রিকা, এটি মূলত কিশোর সাহিত্য পত্রিকা, এবং আপনি কিশোরদের জন্য বই লিখছেন। কোথাও না কোথাও গিয়ে কি আপনার মনে হচ্ছে যে আজকালকার কিশোর কিশোরীরা কিছুটা বিমুখ বইয়ের থেকে, তাই আপনি তাদের আবার ফিরিয়ে আনতে চাইছেন?
0: এটা আমি একা, মানে যেটা হচ্ছে চারপাশে দেখছি, আমার ছেলেকে দিয়েও তো দেখতে পাচ্ছি, যে আমরা যে পৃথিবীতে বড় হয়েছি আর এখনকার পৃথিবীটা একদম আলাদা হয়ে গেছে, এবং একটা বাঙালি আনা যার মধ্যে আমরা বড় হয়েছি, সেই বাঙালি আনাটা একটু কমে গেছে। এবার

0: উস, তাদের দেওয়া যায় না সম্পূর্ণভাবে। পরিবর্তন হচ্ছে,
1: পৃথিবী বদলে
0: পৃথিবী
1: গেছে।
0: পাল্টাচ্ছে। এখন আমার প্রচেষ্টা এটা যে যতটুকু হোক আমার সামান্য সামর্থ্যের মধ্যে, আমাদের একটা দল আছে, তো আমরা কয়েকজন মিলে একটি পত্রিকা বের করি, এবং এটা ধরা যাক 10 বছর থেকে 14 বছর এই এই বয়সটা, তাদের জন্যে তাদের সহজ করে জিনিস বোঝানোর চেষ্টা করি। মানে আমরা চেষ্টা করেছি যেরকম কোনো লেখা 4 পাতার বেশি হবে না, কারণ তারা পড়তে চাইছে না, আমি তো দেখতে পাচ্ছি।
1: এখনকার দিনের বাচ্চারা বেশি পড়তে চায়,
0: 2 পাতা আগে পড়ুক, আগে প্রথমে বাংলাটা পড়ুক, বাংলাকে ভালোবাসুক, একটু যদি তাদের বাংলার দিকে এগিয়ে দেওয়া যায়। শক্ত বাংলা নয়, সহজ। এখানে কিন্তু আমাদেরও বুঝতে হবে, আমরা যদি প্রথমেই তাদের খুব ভারী ভারী বাংলা, খুব শক্ত বাংলার দিকে তাদের নিয়ে যাই, তারা পড়বে না। তাদের কাছে বাংলাকে খেলার জিনিস করে তুলতে হবে, করুক না ভুল, 4টে বানান ভুল হলো তো কি হলো, সেটা বড় কথা নয়। আবেগটা তৈরি হবে, এটা আমার ভাষা, আমরা কি করে তৈরি হয়েছি, বাংলা আমাদের ভাষা, আমাদের মাতৃভাষা, আমার মাতৃভাষা, এই যে আমার, এই আমার বোধটা তৈরি করতে হবে।
1: এবং আমাদের বোধহয় অনেক অপশনও ছিল যে কোন বয়সে কোনটা পড়তে হবে, এই বোধটা।
0: হ্যাঁ, এবং সেটা তৈরি হয়েছে তাদের আগের প্রজন্ম, আমার যারা পিতামহ স্পেশালি, তিনি এই দিয়েছেন, এটা পড়, এটা পড়। এবং তারপর কি হয়েছে, পড়তে পড়তে পড়তে পড়তে ভালো লেগেছে, এবং এই জিনিসটা প্রতি প্রজন্মে কাউকে না কাউকে তো করতেই হবে, এবং একা তো হবে না। এবং আমি অনেকগুলো কিশোর সাহিত্য পত্রিকা দেখতে পাই, পুজোর সময় প্রকাশিত হয়, পড়ছে তো মানুষ, বই তো বিক্রি
1: হচ্ছে সবাই,
0: কারণ আমরা তো বই বিক্রি দিয়ে বুঝতে পারি, বই তো পড়ে নেই, বই তো কিনে নিয়ে যাচ্ছে, তাহলে কারা কিনছে, যারা কিনে নিয়ে যাচ্ছে তারা পড়ছে নিশ্চয়ই। একেবারে কিছু হবে না বা না, আমি নই, আমি একেবারেই
1: আশাবাদী,
0: আশাবাদী, এবং যদি না হয় করতে হবে, ধরা যাক পড়ছে না, পড়াতে হবে, মানে লড়াইটা করতে হবে,
1: করতে হবে, কাউকে ইনিশিয়েটিভটা নিতে হবে,
0: চেষ্টা তো করতে হবে।
1: তাহলে একটা ছোটদের কবিতা বা কিছু শুনে।
0: আমি ছোটদের কবিতা তো আজকে আনিনি, আমি যেটা বলতে পারি, ফরিদপুর বিক্রমপুর, এই বইয়ের পাতলা চটি বই, এর কবিতাগুলো লেখা হয়েছে আমার দিদা দিদিমা, তিনি ফরিদপুরে তার জন্ম, এবং তিনি বেশ অনেক বছর ফরিদপুরে কাটিয়েছেন। তো তাঁর মুখে আমি শুনেছি তাঁর ছেলেবেলার কথা, মানে 1932 সালে তাঁর জন্ম, তিনি অনেকটা সময় ওখানে কাটিয়েছেন, খোলা মাঠ দৌড়চ্ছেন। তো তাঁর ছেলেবেলার গল্পগুলো আমি এত শুনেছি, সেইখান থেকে কবিতা কিছু উঠে এসছে। আমার দাদামশাই বিক্রমপুরের সোনারং গ্রাম, তো তাদের মুখেও শুনেছি,
1: ঢাকা,
0: হ্যাঁ ঢাকা, তো সেইখান থেকে সেই সেই কথাগুলো চলে এসছে। তো সেই একটা কবিতা একটু পড়ছি,
1: বলুন।
0: মুখে মুখে দুপুর এসেছে, মুখে মুখে স্টিমার ভেসেছে, গল্প কথা স্মৃতি কথা সার, মাঝে কাঁটা তার, জ্যোৎস্না দিয়েছে মুছে রক্তের স্রোত, হাড়ের কপোত, উড়েছে বাতাবি বনে গুঢ় নিশি ডাকে, আমের ছায়ায় কত লাশ ঝুলে থাকে, ভ্রমরের মতো নদী গুঞ্জন করে গেছে কানে, যা দেখিনি তা দেখেছি রক্তের টানে, মুখে মুখে মাতামহপুর, মুখে মুখে মাতামহী গ্রাম, সেইখানে আমলকি বনে চোখ পাতলাম।
1: শ্রোতা বন্ধুরা, আমরা অনুষ্ঠান শুনছি আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে, আমাদের সঙ্গে রয়েছেন কবি সৌভিক গুহ সরকার। এই দুয়ের মধ্যে কিন্তু একটি মিল রয়েছে, মৈত্রী যেমন এপার বাংলা ওপার বাংলাকে জুড়েছে, কবির লেখাও কিন্তু জুড়েছে এপার বাংলা ওপার বাংলাকে। এই যে আপনার কবিতার বই ফরিদপুর বিক্রমপুর, যেখানে আপনার দিদিমা এবং দাদুর স্মৃতি জড়িয়ে আছে, তাদের গল্প, আপনার কি সেইখানে কখনো যাওয়া হয়েছে?
0: না, যাওয়ার ইচ্ছে হয়েছে কিন্তু যাওয়া হয়নি।
1: কিন্তু আপনি গল্পে তো পৌঁছে,
0: গল্পে পৌঁছেছি,
1: সেটা কিন্তু আপনার লেখায় উঠে এসেছে।
0: মানে আমার ছোটবেলায় যদি কখনো নাও যাই, কখনো নাও যেতে পারি, আমি চোখে আমার আমার শৈশব ভরে আছে তাদের শৈশবের গল্পে, আমার দিদিমার শৈশবের গল্পে ভরে আছে আমার শৈশব।
1: কতটা সুবক্তা ছিলেন তাহলে, আপনার ভেতর গল্পগুলো ঢুকিয়ে দিয়েছে।
0: হ্যাঁ নিশ্চয়ই, নিশ্চয়ই, আসলে ঢুকে যায় আমার নিজের পিতামহ, তার কাছ থেকে তাঁর

0: ছোটবেলার গল্প ঢুকে গেছে পুরনো কলকাতা, তখনও ঘোড়ার গাড়ি চলত। দাদু গিয়ে ডেকে আনছেন ঘোড়ার গাড়ি, টক টক টক করে আমাদের পুরনো ভবানীপুরের বাড়িতে যাচ্ছে। সেই ঘোড়ার গাড়ি করে তারা চলে যাচ্ছেন খিদিরপুর, একটা পুরনো কলকাতা, 1926, 1927, 1930, 1932। এগুলো এত শুনেছি যেগুলো এখন আমার জীবনের অংশ হয়ে গেছে। এগুলোই কোনো না কোনোভাবে কবিতার মধ্যে ছাপ ফেলে যায় বা যাবে, সব কথা হয়তো এখনও বেরোয়নি। কখন যে কিভাবে কোন কথা বেরিয়ে আসে তো বলা যায় না।
1: এই যে সুন্দরভাবে ছোট্টবেলা থেকে আপনি গড়ে উঠেছেন, আপনি তো বলতে গেলে মাল্টিটাস্কার, কবিতা লিখছেন, গল্প লিখছেন, গল্প পড়ছেন, কোনটি আপনার আপনাকে খুব আনন্দ দেয়, একেবারে মনের খুব কাছে?
0: লেখা বলতে হয়,
1: লেখা,
0: লেখা,
1: কবিতা,
0: কবিতা লেখা
1: বা গল্প লেখা,
0: কবিতাই,
1: কবিতাই,
0: কবিতাই, কারণ এটা মুক্তি দেয়। গল্প লিখতে আমার খুব ভালো লাগে, সেটাও আছে, গল্পে একটা গল্প লাগে, কবিতায় গল্প লাগে না,
1: ভাবনা লাগে,
0: ভাব লাগে। এই যে ভাব লাগে, ভাবের মধ্যে দিয়ে যে শব্দগুলো উঠে আসে, এটা মনকে শান্ত করে।
1: এটা অদ্ভুত ব্যাপার যে একটা ভাবনা নিয়ে আমরা কিন্তু একের পর এক কবিতা লিখে যেতে পারি, কিন্তু গল্পের একটা শেষ
0: হয়। হ্যাঁ, গল্পের তো একটা একটা স্ট্রাকচার থাকবে। গল্প তো ওরকম হতে পারে না, আর গল্প তো শুধু আমাকে নিয়ে চলতে পারে না, গল্পের চরিত্র থাকবে, সেটাও একটা অন্য রকমের, সেটাও খুবই আনন্দদায়ক। নতুন নতুন চরিত্র সৃষ্টি করা, নতুন প্রেক্ষাপটে তাদের স্থাপন করা, তারপর একটা জটিল প্রবাহ তৈরি করা,
1: কিন্তু কবিতায় মুক্তি,
0: কবিতায় মুক্তি। সে কবিতা ছাপি বা না ছাপি, এরকম অনেক কবিতা থাকে যেগুলো হয়তো আর কোনোদিনই ছাপব না, পরে মনে হয়েছে খুব জুলো, কবিতা হয়নি, কিন্তু একটা বেরোনো দরকার, বেরোনো দরকার।
1: এটা বোধহয় জীবনানন্দের অনেক কবিতা হারিয়ে গেছে, আমরা পাইনি।
0: এবার সেগুলো এখন আস্তে আস্তে সব প্রকাশিত হচ্ছে, এবং সেখানে উনি মৎস করেছেন। এখন যেগুলো আমরা কবিতা বলছি ওগুলো মৎস করা, তো একটা লাইন লিখছেন, আরেকটা লাইন লিখছেন, ভাবছেন, লিখছেন, ছাপছেন না।
1: না,
0: আমার মনে হয় যে কবিতা লেখার ক্ষেত্রে না ছাপা কবিতার অংশ বিপুল হতে হবে, প্রকাশিত কবিতা বেশি না হলেও চলবে। আসল জায়গাটা তো নিজেকে মুক্তি দেওয়া, নিজের সত্যের সামনে নিজেকে এনে দাঁড় করানো, এইটা, এইটা যদি করা যায় ব্যাস।
1: আচ্ছা, এটা কি কোনোভাবে ওইখানে থেমে যায় যে ডেডলাইন 10 দিনের মধ্যে দিতে হবে দুটো কবিতা?
0: সেটা কখনো কখনো হয়, কিন্তু তাতে যে সবসময় খারাপ কবিতা হয় তাও নয়। ওটা কখনো কখনো কোনো কোনো ক্ষেত্রে, জানি না, লেখা হয়, লিখতে হয়, সেটা 6 মাস, 1 বছর, 2 বছর পর পড়লে বুঝতে পারি যে আদৌ হয়েছিল না হয়নি, তখনই তো বোঝা যায় না। একটা অভিজ্ঞতার মধ্যে দিয়ে একটা কবিতা লেখা হয়েছে, তারপর তখনই তার এক সঙ্গে একটা অ্যাটাচমেন্ট থাকে, কিন্তু অ্যাটাচমেন্টটাকে কাটতে হবে। আমার কবিতা বললে চলবে না, কারণ আমি তো থাকবো না, কেউ তো থাকে না, থাকে তার সৃষ্টি। সৃষ্টির উচ্চ মানের হলো কিনা, আদৌ তা শিল্প হলো কিনা, আদৌ তা কবিতা হলো কিনা। একজন কবি রবীন্দ্রনাথ এটা জানতেন না, তিনি শত শত কবিতা লিখেছেন, তিনি জানতেন যে কোনগুলো হলো না, উনি জানতেন না, উনি বুঝতেন না, উনি অবশ্যই বুঝতেন, ছেপেছেন, ছেপেছেন, অনেকে করেন, যা লেখেন তাই ছাপেন। এবারে তার মধ্যে থেকে কিছু, তারপর তো সেখান থেকে উনি সঞ্চয়িতা করছেন, করলেন কেন? যদি সবই ওর মনে হতো যে হ্যাঁ উত্তীর্ণ হয়েছে, তাহলে সঞ্চয়িতার দরকার ছিল না। এবার সেটা থেকে ভেঙে আরও ছোট করা হচ্ছে, যে অতগুলো কবিতা থেকে আস্তে আস্তে পাতলা হয়ে আসছে। তাই হয়, যত দিন যায় কোনটা কবিতা হলো কোনটা হলো না সেটা বোঝা যায়,
1: বোধটা জন্ম,
0: বোধটা তৈরি হয়।
1: আরেকটি কবিতা শুনে নি, তারপরে আমরা অন্য প্রশ্নে ফিরব।
0: আচ্ছা,
1: বা আমাদের আড্ডায় ফিরব
0: নিশ্চয়ই। একটা প্রেমের কবিতা পড়ি?
1: হ্যাঁ, একদম। এই সদ্য বসন্ত পেরিয়ে এলাম, তা একটু প্রেমের রেশ থাকুক এই গ্রীষ্মের দাবদাহে।
0: নিশ্চয়ই। যে শরীর ভালোবেসে সুর হয়ে গেছে, এই কবিতাটি পড়ছি। যে শরীর ভালোবেসে সুর হয়ে গেছে তার মন বোঝো তুমি, সে যেন ঘুঙুর কোনো ঘোর লাগা যুবতীর পায়ে, ময়ূর পালক রোদ পড়েছে শরীরে যার, সে বুঝেছে একবার সুর লেগে গেলে কতটা আকাশ

0: কেটে যায়। হাজার হাঁসের ঝাঁক রসমতি বিল ছুঁয়ে উড়ে যায় জ্যোৎস্নার দেশে, ভালোবেসে কতবার অশ্রুজল ছারখার, তবু সে শিক্ষা নিল না।
1: অপূর্ব, আচ্ছা ওই কথাতে ফিরি, আপনি বললেন যে ধীরে ধীরে এটা আমরা বুঝতে পারি যে কোনটা আমার কবিতা হচ্ছে কোনটা হচ্ছে। এখনকার দিনে আপনি দেখবেন হয়তো কিছুটা এই জন্য আমরা কবিতা থেকে বিমুখ হয়ে যাচ্ছি, খুব কঠিন কবিতা লেখার একটা চল এসে গেছে, আমার এটা অনেকটা মনে হয়। এটা কি সত্যি তাই?
0: না, এটা সত্যি তাই নয়। আসলে কোনটাকে কঠিন বলবো, হ্যাঁ দুরূহ কবিতা নিশ্চয়ই লেখা হয় যা সহজে বোঝা যায় না, প্রতীকী, সিম্বলিক, কিন্তু কবিতার মজাটাই হলো যে পুরোটা বোঝা যাবে না,
1: এক এক
0: ভাবে
1: বুঝবেন।
0: পুরোটা বোঝা যাবে না এটা বলছি, তার কারণ হচ্ছে কবিতার যে ইমোশন, ধরে যাক আমি একটা কবিতা লিখলাম, এবার কবিতাটা যখন লেখা হয়ে গেল সেটা আপনার কাছে গিয়ে মনে হচ্ছে কঠিন, এটা কি লিখল, তার মানে আমার ইমোশন ওই অবধি যাচ্ছে না, আপনি শব্দগুলো দিয়ে যে ইমোশনটা তৈরি হচ্ছে সেটা আপনি অ্যাক্সেস করতে পারছেন না। অনেক সময় হয় অনেক কবিতা আমি বুঝতে পারিনি,
1: সেটা কি এই জন্যই যে আমাদের বাস্তবটাই কঠিন হয়ে যাচ্ছে?
0: না, এটা অনেক সময় অন্যয়, আমি যে অন্যয়েতে লিখছি, আমার আমার বাক্য গঠন, আমার শব্দ প্রয়োগ, আমি কিভাবে একটা বিশেষ্য ব্যবহার করছি, কিভাবে একটা বিশেষণকে ব্যবহার করছি, আমি কতটা নিজেকে ইলিউসিভ রাখতে চাইছি। কবি চান না যে বুঝুক, কবি ইশারা দিতে চান, কবি অ্যাকচুয়ালি হয়তো চানই না যে তার ওই পার্টিকুলার কবিতাটি কেউ বুঝুক, কারণ তার মধ্যে গোপন কিছু রয়েছে, তিনি ইশারা ছড়িয়ে যাচ্ছেন, আপনি বুঝেন, এইটুকু, বেশি দূরে শোনা, এটা বলে গেলুম। এবার যার ফলে কি হয়, ওটারও একটা মজা আছে। হ্যাঁ কিছু কবিতা আছে যেগুলো দেয়ালের মতো, কিছুই বোঝা গেল না, সেরকম কবিতাও আছে। এবারে সেটা কবি কিভাবে চান পাঠকের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করতে, সেটার উপরেই নির্ভর করে তার লেখার স্টাইলটা। এবারে অনেক ক্ষেত্রে হয় যে কবি জটিলতা চান, সব কবিতা চান না, তো ওভারঅল বাংলা কবিতা জটিল লেখা হচ্ছে বা বোঝা যায় না এটা বলাটা ঠিক হবে না। বাংলা কবিতায় বহু কবি রয়েছেন এখন যারা লিখছেন, অনেকে খুবই ভালো লিখছেন, তাদের বহু কবিতা কিন্তু সহজ বলবো না, খুব সহজ হয়ে গেলে তা কবিতা থাকে না, তা একেবারেই আর কবিতার মূল ধর্ম থেকে সরে যায়।
1: কিন্তু একেবারে না বুঝতে পারলেও সেটা
0: ধরা যায়, ধরা যায়। রবীন্দ্রনাথের সব গানের সব শব্দ কি মানুষ বুঝেছে? অতটাই কি সহজ? বোঝাটা একটা অন্য জিনিস, আন্দাজ করা একটা অন্য জিনিস। আমি এটা আন্দাজ করে নিলাম, পাঁজরে দাঁড়ের শব্দ শঙ্খঘোষের, মানে কথার অর্থ কি, পাঁজরে দাঁড়ের শব্দ, এটা কি খুব সহজ কথা হলো? না তো। আপনি ওর গান্ধর্ব কবিতাগুচ্ছ পড়বেন, খুব সহজ লেখা একেবারেই নয়। সুতরাং
1: শক্তিও সহজ
0: না, শক্তি অনেক জায়গায় জটিল, অনেক জায়গায়। সুতরাং একজন কবি তিনি তার জীবনের বিভিন্ন পরতে গিয়ে জটিল হয়ে যান, আবার সহজও হন। এবার যে
1: শঙ্কর যেমন অনেক কবিতা খুব সহজ,
0: জয়েরও আছে,
1: জয়েরও আছে
0: অসংখ্য কবিতা,
1: অসংখ্য কবিতা, হ্যাঁ
0: যেগুলো সহজ নয়। উৎপল কুমার বসুর কবিতা রয়েছে যেগুলো জটিল, দুরূহ, কিন্তু তার পাশাপাশি তাঁদের লেখা অসামান্য, অপূর্ব সমস্ত কবিতা রয়েছে। তো সুতরাং এইটা সম্পূর্ণভাবে নির্ভর করবে কবি কি চান তার উপর।
1: এই যে এই আলাপচারিতা, এর তো কোনো শেষ হয় না, না মানে এটা মনে হয় চলতেই থাকুক, এখানে আমার কথাটি ফুরলো নোটে গাছটি মুড়লো হয় না। তাই কিন্তু ওই যে আমরা সময়ের কাছে খুবই বাধা, হ্যাঁ তাই এখানে শেষ করব, কিন্তু সেই কবি কণ্ঠে আপনার, মানে আমাদের প্রিয় কবি সৌভিক গুহ সরকারের কবিতা দিয়েই আজকে আমাদের কবি কণ্ঠের দ্বিতীয় পর্ব তথা শেষ পর্ব শেষ করব।
0: অনেক ধন্যবাদ আপনাকে, খুব ভালো আলোচনা হলো। আমি একটি ছোট্ট কবিতা পড়ছি, রাত আর বাতাসের গল্প। রাত যখন বাতাসকে গল্প বলে,

0: দমকা বাতাস খেলিয়ে গেলেন। অনেক ধন্যবাদ আমাদের মৈত্রী প্রচার তরঙ্গে আসার জন্য। বন্ধুরা, এখানেই শেষ করছি আজকের কবি কণ্ঠ। আমাদের সঙ্গে ছিলেন কবি সৌভিক গুহ সরকার। আবার কথা হবে অন্য কোনো অনুষ্ঠানে অন্য কোনো দিন। ভালো থাকবেন, নমস্কার।
1: নমস্কার।

কবি কণ্ঠে অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন কবি সৌভিক গুহ সরকারের সঙ্গে আলাপচারিতার দ্বিতীয় পর্ব। তাঁর সঙ্গে কথা বলেছেন সাক্ষ্যদীপা সরকার, প্রযোজনা দুর্বা দে।

কবিকণ্ঠে অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। শুরু হচ্ছে ষোলোআনা বাঙালি।

0: মধু আছে ওই তোমার নামে বাবুর।
1: আজকে আমাদের স্টুডিওয়ে ষোলো আনা বাঙালির অনুষ্ঠানে এমন একজন হাজির যিনি বাংলার ফুটবলে ওতপ্রোত জড়িত, শ্যাম থাপা। শ্যামদা, আপনাকে স্বাগত।
2: ধন্যবাদ।
1: ষোলো আনা বাঙালি, আপনি নিজেকে তো নিশ্চয়ই তাই মনে করেন এখন?
2: একদম, আমি ষোলো আনা বলবো কি ওইদিকে বেশিও আমি বলবো, আমি পুরো বেঙ্গলি হয়ে গেছি। কেন, আমার সব কিছু তো আমি এখানে পেয়েছি। নাম বলবেন, নাম দেখি বড় আর কী হয় মানুষে, কি চায়, দ্য রেসপেক্ট মানুষের, লাভ বেঙ্গলে যা পেয়েছি ওটা আমি নিজেকে বহু ধন্য মানছি, সত্যি বলতে গেলে নিজেকে ভাগ্যবান মানছি। এই জন্য এই ফুটবলের জন্য আমি বেঙ্গলে ফুটবলের জন্য সব হয়েছি আমি, এই জন্য আজ তক আমি ফুটবলে লেগে আছি। আজ তক আমার নাও অলমোস্ট আমি 70 যাবো, নেক্সট ইয়ার ঢুকবো, তবে এখন আমি মাঠে এটাই মন চাই কি বেঙ্গলে ফুটবলে কিছু করি, আর আমি এই ইউথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম আজ তক লেগে আছি।
1: আচ্ছা, দেরাদুনে আপনার জন্ম বেড়ে ওঠা, সেই দিনকার যদি একটু গল্প আমাদের বলেন, মানে একটা আর্মি ফ্যামিলি থেকে আপনি কিভাবে ফুটবলটা শুরু করলেন?
2: দেখুন, দেরাদুনে এক টাইম ফুটবলে একটা বিরাট নাম ছিল, যেরকম আপনার বীর বাহাদুর, সবচেয়ে বড় নাম রাম বাহাদুর, চন্দন সিং, এরা সব দেরাদুন থেকে এসে, তারপরে অনেক প্লেয়ার আসছেন
1: প্রচুর,
2: যে ইস্ট বেঙ্গলে কালীবাবু বলেছিলেন, দেন অনেকে প্লেয়ার ছিলেন। একটা দেরাদুন, হায়দ্রাবাদ, আগে তো এই দু জায়গা থেকে বেশি প্লেয়ার আসতো, তো আমিও ওয়ান অফ দ্য একটা প্লেয়ার যে দেরাদুন থেকে এসি, আর দেরাদুনে আমি পড়াশোনা করি। আর দেরাদুনে ফুটবল এই জন্য ভালো ছিল কি দেরাদুনে গোর্খা ব্রিগেড টিম খুব নাম করা টিম, যা যা যে টিমে আমি খেলি খেলে নাম করেছি। তারপরে আমার স্কুল ছিল ওখানে গোর্খা মিলিটারি স্কুল, যে স্কুল সুব্রত মুখার্জি খেলতো, এই যে সুব্রত মুখার্জি আজ তক চলছে, আজ তক হয় দিল্লিতে, হয়তো আগে মতন খুব বড় এতে হয়, যেরকম ডুরান শেষ হয়ে গেছে, রোভার শেষ হয়ে গেছে, তো ওই লিটল ডুরান বলে ওটা নাম দেওয়া হয়েছিল সুব্রত কাপ, তো ওটা এখনই চলে, তো ওই টুর্নামেন্ট খেলেই আমি স্কুল দেখি দেরাদুন থেকে নাম করেছি আমি। আর সুব্রত মুখার্জি আমার স্কুল তিনবার চ্যাম্পিয়ন হয়েছে, তো ওখান থেকে আমার ফুটবল খেলা ইন্টারেস্ট। তারপরে রাম বাহাদুর, বীর বাহাদুর দেরাদুন ছুটিতে আসতেন, আমরা ফুটবল খেলি, আরে বাপরে রাম বাহাদুর, বীর বাহাদুর স্বপ্ন দেখাই স্বপ্ন, তো ছুটিতে এসেন, এই জগাতে রাম বাহাদুর প্র্যাকটিস করছেন, তো আমরা বিশ্বাস করবেন না 15 কিলোমিটার বিশেষ সাইকেল করে আমরা যেতাম উনাকে প্র্যাকটিস দেখার জন্য। তো ইস্ট বেঙ্গল খেলা তো একটা বিরাট স্বপ্ন, ওটা আমরা তো কোনো ভাবাই জিনিস নেই।
1: হ্যাঁ, আমি ওইখানটা জানতে চাইবো যে ধরুন আপনি সুব্রত কাপ খেললেন,
2: হ্যাঁ,
1: ফাইনালে আপনার টিম চ্যাম্পিয়ন হলো আঞ্জুমান বোম্বের টিমকে হারিয়ে, আপনি গোলও করলেন,
2: হ্যাঁ,
1: যতদূর মনে পড়ছে
2: ফাইনালে,
1: কে আপনাকে

0: নোটিস করলো যে এই প্লেয়ারটা আমাদের কলকাতায় আসতে পারে?
1: সুব্রত মুখার্জি খেলে তো আমি স্কুলে দেরাদুনে নাম করেছি, কিন্তু মেন যে আমার ভাগ্যে যে আমার চমকিয়েছে বলবো, যে ভাগ্যে আমার যে আজকে এখানে কি 1965 ইস্ট বেঙ্গল ক্লাব দেরাদুনে এক্সিবিশন ম্যাচ খেলতে গিয়েছিল।
0: আচ্ছা,
1: তো রামবাদ নিশ্চয় রামবাহাদুর বীরবাহাদুর এফার্ট ছিল কি ওখানে চলো, জেসি গোয়া ছিলেন ইস্ট বেঙ্গলে, বিরাট নাম করে জেসি গোয়া। তো ইস্ট বেঙ্গল দেরাদুনে আসে এক্সিবিশন খেলতে ম্যাচ অগেনস্ট গোর্খা ব্রিগেড। গোর্খা ব্রিগেডে কি হয়েছে, 65 ইন্ডিয়া পাকিস্তান ওয়ার লেগেছিল, তো ওর জন্য অনেক প্লেয়ার আসতে পারেনি।
0: আচ্ছা,
1: তো হঠাৎ একদিন দেখছি আমার স্কুলে, আমি তো স্কুলে ক্যাপ্টেন, হঠাৎ আমি স্কুলে দেখছি কি আমাকে প্রিন্সিপাল ডেকে পাঠালেন। তো আমি ভাবলাম কি ব্যাপার, কর্নেল সাহেব এসেছেন স্কুলে আমাকে ডেকেছেন। তো আমি যখন গেলাম তখন দেখি আমি তো ভয় পেলাম।
0: কোন ক্লাস পড়েন তখন?
1: তখন আমি ক্লাস 10 ছিলাম।
0: আচ্ছা,
1: তো আমাকে বললো কর্নেল সাহেব, বললেন তুমি খেলবে গোর্খা ব্রিগেড হয়ে, ইউ হ্যাভ টু প্লে ফর গোর্খা ব্রিগেড টিম। তো এটা তো একটা স্বপ্ন মতো, আমি তো আর্মি জয়েন করিনি, কিন্তু উনি বলছে নেই তোমাকে আমি একদিনে আর্মিতে জয়েন করে, উইদাউট আর্মি খেলা হয় না, একদিনে আমাকে জয়েন করে উনি ইস্ট বেঙ্গল স্পিক আমাদের ম্যাচ খেলানো, একটা আমার ভাগ্যের দেখুন কি করে চেঞ্জ হয়ে। তো আমি গিয়েছি, আমি তো চান্স পাইনি, বাইরে ছিলাম, ওদের তো এনি হাউ টিম কমপ্লিট করতে হয়। তো আমাকে যেহেতু আমি স্কুল ক্যাপ্টেন সুব্রত মুখার্জি জিতেছে, আমাকে ওখানে আর্মিতে ভর্তি করে রিজার্ভ বেঞ্চে ছিলাম,
0: রাখলো
1: লাস্ট 15 মিনিটস আমাকে চান্স দিয়েছিলেন গোর্খা ব্রিগেড, চান্স পেয়েছিলাম। তো ওই 15 মিনিট আমার তো কোনো টেনশন নেই, ওর আমার ওই টাইমে থাই বড় বড় থাই ছিল সব, আমি একদম পাকড়া ছিলাম। তো আমি যে 15 মিনিট যা কোনো টেনজা ফুটবল খেলেছি যা ড্রিবলিং, তো জেসি গোয়া খেলা পড়ে আমাকে ডাকলেন, রামবাহাদুর বীরবাহাদুর সব আমাকে ডাকলেন। তো আমাকে উনি বললেন, হিন্দিতে বললেন, তুম কলকাতা জায়গা। আরে এটা তো আমার একটা স্বপ্ন, আমি বাপরে আমি তো মধ্যে বিশ্বাস করতে পারছি না কি ইস্ট বেঙ্গলে উনি বলছেন ক্যালকাটা জায়গা। তো আমি বললাম আমি তো জায়গা লেকিন হম তো স্কুলে পড়তা ভি হ্যাঁ, নাই আমি তুমি ফ্রি পড়াইগা।
0: আচ্ছা,
1: ওর এটা ওর কি চাই আমি? তো আমি হ্যাঁ যাবো, আমি উইদাউট আমার ফ্রেন্ডসকে না বলে, কোনো না বলে আমি হ্যাঁ বলে দিয়েছিলাম। আমি এটাও বলিনি, আমি বাবা মাকে জিজ্ঞেস করে বলিনি আমি, তো আমি যাব বলেছি। তখনই উনি রামবাহাদুর বীরবাহাদুর সঙ্গে কথা বলে এইভাবে ফার্স্ট ইস্ট বেঙ্গলে এসেছিলাম। আর আমাকে হয়তো উনি চিনতেন, যা শুনলাম পরে কি জেসু গা উনি হাবিবকে নিয়ে এসেছিলেন, নঈমকে নিয়ে এসে উনি চিনতেন এই প্লেয়ার, ভবিষ্যতে ভবিষ্যতে এই প্লেয়ার এই ফুটবল বড় প্লেয়ার হতে পারে, খেলতে পারে। উনি অনেক প্লেয়ার জেসি গোয়ার এটা নাকি একটা বিরাট উনার একটা বরদান ছিল, মতলব কোয়ালিটি ছিল যে উনি প্লেয়ারকে চিনতেন। তো ওই ভাগ্যে আমার উনার এতে উনি এক্সিবিশন খেলতে এসছেন, আমি খেলতে পেয়েছি, ওই কর্নেল সাহেব প্রিন্সিপাল সাহেব উনার আমি সবকে বলবো।
0: মানে 16 বছর, মানে 18 বছর,
1: 17 বছর বলবো,
0: 17 বছর,
1: 18 বছর
0: আমি ক্লাস 10 শ্যামথাপা কলকাতা চলে এলাম।
1: তার ক্লাস, তারপরে আমি নেক্সট আমি 66 আবার আমি চলে এসেছি।
0: হ্যাঁ, আমি ওটা শুনবো, শোনার আগে যেটা আপনার কাছে জানতে চাইবো যে ধরুন আমরা কথা কথাই বলে থাকি যে দেরাদুন মানেই দেরাদুন রাইস, কিন্তু আমি যতদূর জানি আপনি চাইনিজ খেতে খুব ভালোবাসেন।
1: নাই খাবার তো আমি দেখুন, চাইনিজ তো এখানে এসে আমি ক্যালকাটার চাইনিজ পিপিং হলো, আমাকে রেখাই হলো যখন এখানে এসেছিলাম পড়ে, তখন তো কিট স্ট্রিটে ছিলাম,
0: প্রথম এসে কিট
1: স্ট্রিটে ছিলাম, তার ডোভার লেনে ছিলাম। তো ওখানে এখানে ক্যালকাটা তো চাইনিজ খানা তো অনেক ফেমাস, তো আর আমি ভালো আমার ফেভারিট ফুডই চাইনিজ খাবার আছে।
0: দেরাদুন রাইস আপনি খোঁজেন?
1: দেরাদুন রাইস তো আরে বাড়বো তো আগে, এখানে তো দেরাদুন রাইস আমার কি বলবো, এখানে তো আপনি কোনো না আমি নেই বলবো কেন, কিন্তু আগে দেরাদুন রাইস আপনি এখানে কুক করছেন বাসমতি চাউল, দেরাদুনে বাসমতি আপনার কমসে কম 15-20 কদম আপনার দূরে ওর বাস যে আসতো, ওর যে খুশবু আসতো, যে ইয়ে আসতো, ওটা অনেক বেটার হতো। নেই ওটা তো আমরা অনেক খেয়েছি, দ্যাটস এ ডিফারেন্ট পার্ট।
0: আচ্ছা, প্রথম যখন এলেন কলকাতায় এসে আপনার কি মনে হলো যে আপনি একা এসে গেছেন, একাই ফুটবল খেলবেন, এরকম কিছু মনে হচ্ছিল
1: না? আমি একা হতে হয়নি, যেহেতু রামবাহাদুর ছিলেন আমাদের সঙ্গে, একটা অর প্লেয়ার এসেছিলেন কালীবাবু বলে,
0: আচ্ছা
1: কে বি শর্মা, ওনার নামই কালীবাবু ছিল, বিরাট ফাস্ট প্লেয়ার, গোর্খা ব্রিগেডের প্লেয়ার উনিও। তারপরে আমাকে রামবাহাদুর জন্যই আমি বলবো, আমরা কাজী বাবুর জন্য আমি থেকে গেছি, হয়তো আমাকে খুব বড় লনলি ফিল হতো কইটা আমি, কিন্তু আমি স্কুলে পড়তাম তো, আমি স্কুলে পড়তাম, আমি ওখানে গোর্খা কমিউনিটি স্কুলে,
0: এখানে এখানে
1: নাই, এখানে তো
0: পড়িবাবু তো বললেন যে
1: আমি এখানে এসে ওরা বলেছে পড়ে, আমি ওখানে তো স্কুল আমি মিস করেছি, ফ্রেন্ডস যে হোস্টেলে থাকতাম, তো এনিওয়ে পড়ে আমাকে ক্যালকাটাতে এসে সবচেয়ে আগে গরমি, আমি বড় এখানে আমার মনে পড়ছে আমরা হাজরা নিশীত ঘোষ উনার মার্কেটে থাকতাম উপর তলায়, আমার এখানে খুব মনে পড়ছে আমি যখন খাচ্ছিলাম খাবার তখন তো আমার গাল ফাল সব লাল ফাল ছিল, দেরাদুন থেকে এসি ওর যে পসিনা ছুটছে, আমি খেতে বসে আছি, ওই টাইমে তো এসি তো সব কিছু ছিল না, তো আমি যে খেতে টেবলে বসে আছি তো আমার পসিনা যা বন্ধ হচ্ছে না, তখন থাঙ্গরাজ আমাকে দেখছে ওখান থেকে, আমরা সব খাবার টেবিলে ওখানে বসে আছি, তখন থাঙ্গরাজ দেখে বলছে রাম বাহাদুরকে, রাম এই বাচ্চাকে তুই তো মেরে ফেলবি রে বাবা, এখানে যে নিয়েছি তো মেরে তো মরে যাবি গরমে, তো এইরকম গরমি ওটা আমার বড়া ভারী মতলব আমার প্রবলেমে ছিল, কিন্তু আস্তে আস্তে ওটা মাঠে তো একটা স্বপ্নে দেখে এসছি, মার খুশি লাগতো, আমি ফিল করিনি, পরে আমি কলেজে আমাকে আশুতোষ কলেজ হাজরাতে ওখানে আমাকে অ্যাডমিশন জন্য নিয়ে গিয়েছিলেন, কিন্তু আমি দু তিন দিন ওখানে গেছি কলেজও মতলব ফার্স্ট ইয়ারে জয়েন করেছি, কিন্তু আমি থাকতে পারিনি ওখানে, যে আমাকে বন্ধুরা খাস করে মেয়েরা যে বেশি আরে বাপরে বন্ধু মতলব ফ্রেন্ডশিপ করছে, আমি তো মতলব লজ্জা লাগতো ওই টাইমে, শরম ইয়ং ছিলাম তো, আমি ওই শরমে আমার মনে হয় লজ্জায় আমি আমি ওর স্কুল যাওয়া কলেজ যাইনি, বন্ধ করে দিয়েছিলাম আমি যাব না, তো এইসব কাহিনী আছে ওই টাইমে আমার, আমি
0: তখন কি খেতেন, এসে তখন
1: সব খেতাম মাছ খেতাম, মানে মাছ খেতাম সব খেতাম, মানে মাছ বড় ভয় লাগতো, মাছ কাটা বড় এখন তো বুঝি ইলিশ মাছ কি কি টেস্ট আছে, এসব মাছ কি টেস্ট, ওই টাইম তো ভয় লাগতো কাঁটা দেখে, তবে বেছে বেছে অনেক টাইম লাগতো, খেতে অনেক টাইম লাগতো, তো খুব ভালোবাসতাম, তো এইভাবে আমার লাইফ স্টার্ট হয়েছে ক্যালকাটাতে।
0: আপনি আপনি হঠাৎ করে তারপরে এক বছর পর ফিরে গেলেন কেন, কি সমস্যা?
1: দেখো
0: আমি একটা কথা জিজ্ঞেস করি, সেটা আমি মিস করে যাচ্ছি, 66-তে আপনি প্রথম ম্যাচটা যেদিন খেলতে নামলেন রাজস্থানের সাথে আপনি হ্যাট্রিক
1: করেছিলেন,
0: সেদিনের গল্পটা একটু,
1: এটা আমার খুব আমি
0: মানে এই ইস্ট বেঙ্গল মাঠ
1: আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স উইথ হ্যাট্রিক, এটাও একটা আমার লাইফে অনেকে এরকম পারে না, তো কি হয়েছে যে আমি তো চান্স পেতাম না, তবে আমি খুশি প্র্যাকটিস করছি, আমার কোনো ফিল আমি টেনশন নেই, কোনো চান্স পাচ্ছি না, কোনো মনে রাগ নেই, কিছু নেই, প্র্যাকটিস করতাম সবসঙ্গে হাসি মুখে, সব আমাকে বাচ্চা বাচ্চা বলতো আমাকে সব সিনিয়র দাদারা, কিন্তু আমি ছোটো ছিলাম, তো হঠাৎ একদিন দেখি আমাদের যে পি ডে দাদা উনি স্ট্রাইকার খেলতেন, তো উনার ভালো পারফরমেন্স যাচ্ছিল না, আমরা লিগ চ্যাম্পিয়ন হতে যাচ্ছি ইস্ট বেঙ্গল, তো আমার উনি জাংলাদাকে জ্যোতিষ গবর্ণ তো ভালো খেলছে না, ওর কি প্রবলেম আছে, তো ওকে যাও পাঠিয়ে দেবো দার্জিলিং পাঠিয়ে দেবো, একটু রেস্ট করে আসুক, তো জাংলাদাকে ওরা গুরুদেব সিং ছিল পাঞ্জাবের ইয়ে, জাংলা খেলতে পারছেন, ওকে দার্জিলিং পাঠিয়ে দো, এক সপ্তাহ আরাম করে আসুক, তো একদিন হঠাৎ দেখলো রাজস্থান সঙ্গে আমাদের খেলা, তো ওখানে আমি তো জানি আমি খেলবো না, আমার তো নাম থাকে, আমি তো এমনি প্র্যাকটিস করছি, বাচ্চা আজই কে খেলাবে, তো হঠাৎ দেখছি আমার নাম আছে, তো আমাকে রামবাহাদুর ডেকে বলো, এই নানি এখানে এসো, নানি মানে ছোটা বাচ্চা, নানি বলতো আমাকে সবই, নানি এদিকে এসো, তো উনি ডেকে বলতে তুই খেলছিস আজ, তোর নাম লিস্টে আছে, আরে বাবা আমি তো দেখে, তারপরে আমাকে থঙ্গরাজ, তারপরে শান্তদা সব মতলব ডেকে, চন্দনদা ক্যাপ্টেন, এই বাচ্চা তুই খেলছিস আজকে, আরে বাপরে আমি তো নাম দেখে আমি ওই বুট খুঁজছি, আমার বুট শঙ্কর মালি ছিল যারা মারা গেছে, ওই বুট খুঁজছি আমি, কোথায় আমার বুট, ওর পালিশ করতে ভালো করে, ও রেড্ডি মতলব সব বলছে, একজন কে বলে ছাগল মতন দৌড়াচ্ছে রে ছেলেটা, ইয়ে কি নাম আমাদের ডিফেন্স খেলতেন উনি, তো আমি নেই আমাদের
0: দাঁড়িয়ে দেবনাথ,
1: হ্যাঁ দেবনাথ দা,
0: দেবনাথ দা
1: দেখবো খুব মজা করে, দেবনাথ কিরে ছাগল মতন দৌড়াচ্ছে, খেলতে হবে ভালো, আমরা আমি খেলবো কোনো টেনশন নেই, তো বুট ফুট লাগে ভগবান, আমি বাস
0: 22 নম্বর,
1: আমি বিশ্বাস করছি
0: 22 নম্বর
1: দিয়েছে আমাকে,
0: আপনি আপনি চেয়েছিলেন 22 নম্বর?
1: নাই ওই সময় আমার চাওয়া নেই,
0: ওটাই আপনার লাকি নাম্বার,
1: 22 নম্বর তো আমার পড়ে এসে হয়েছে, আমার জানি না এক্স্যাক্টলি নাম্বার, আমি জানি না,
0: ফার্স্ট ম্যাচে
1: যখন পড়ে এসে আমি তখন 22 নম্বর, অনেক 22 নম্বরই থেকেছে ওই টাইমে, আমি জানি না কত নম্বর ছিল, তো
0: সেই ম্যাচ,
1: সেই ম্যাচ, আরে বাবা কোনো টেনশন নেই। রাজস্থান ওই টাইমে ফোর্থ পজিশনে, ইস্ট বেঙ্গল, মোহনবাগান, মহাবডন, রাজস্থান,
0: রাইট।
1: রেলওয়ে টিম দেখেও আগে ছিল ওই টাইমে, বড় খেলার মতনই, স্টেডিয়াম প্যাকড, মানে ইস্ট বেঙ্গল মাঠ প্যাক ছিল।

0: অ্যান্ড বিশ্বাস করবেন না, আমি কি করে হ্যাট্রিক করলাম, বাফে ডিফেন্ডার মানে আমি তো কোনো টেনশন নেই যে মতলব হ্যাট্রিক করে মতলব স্টেডিয়াম মতলব পাগল হয়ে গেছে।
1: ইস্ট বেঙ্গল গেভ এ ক্লাসিক ডেমনস্ট্রেশন অফ স্কিল এন্ড প্রাইস, দে বিট দি এইট গোর্খা রাইফেলস বাই 2-0 ইন দ্য রিপ্লেড ফাইনাল। দেয়ার ওয়াজ এ কন্টিনিউয়াস ডুয়েল বিটুইন দি আইএফএ চ্যাম্পিয়ন ফরওয়ার্ডস অ্যান্ড দ্য গোর্খাস টাফ ডিফেন্স। দ্য উইনিং টিম নেটেড দেয়ার ফার্স্ট গোল ইন দ্য 16th মিনিট উইথ এ সিজলিং পেনাল্টি শট।
0: তারপরে চন্দনদা কোলে নিয়ে থাংরাজ খেলা পরে পুরো কোলে নিয়ে পুরো মাঠ ঘুরিয়েছেন আমাকে, ওই দিন কোনোদিন ভুলব না। এইভাবে আমি বলবো ইস্ট বেঙ্গল
2: ওই তিনটে গোল, ওই তিনটে গোলের প্রথম গোলটা আপনাকে কে বল বাড়িয়েছিল মনে পড়ে?
0: আমার একদম মনে করতে
2: পারছেন না কিভাবে গোলটা করেছিলেন।
0: আমার মনে, আমি তো শুটিং খুব ভালো ছিল না, আমি ড্রিবলিং করি, আমি তো একটা দুটো ড্রিবলিং আমার তো বড় ইজি ছিল অলওয়েজ, যে লাইফে আমার তো ব্যাক বলি শান্তাবা চিনা হয়, কিন্তু ইডেন গার্ডেনে ইস্ট বেঙ্গল মোহনবাগানে যে আমি আপনার লিগে সিক্স রেকর্ড ইয়ার ছিল ইস্ট বেঙ্গলে, চারটা ডিফেন্ডারকে বিট করে গোল করেছি,
2: রাইট?
0: ড্যাট ওয়াজ মাই বেস্ট গোল ইন মাই লাইফ। মাই ব্যাড লাক ইজ কি ওই টাইমে ভিডিও ছিল না, ওই টাইমে এসব মিডিয়া ছিল না, আমি চারটা ডিফেন্ডার ফ্রম লেফট ব্যাক, লেফট স্টপার, রাইট স্টপার, লাস্ট রাইট ব্যাককে বিট করে মোহনবাগানে ওই গোলটা পড়তে পড়তে গোল করেছিলাম। যে মাঠে ছিলেন আজকে ওনে বলেন ওইরকম গোল আমরা স্বপ্নতেই দেখিনি। শ্যাম থাপা ব্যাক বলি চিনে, এখনই যা বলে ব্যাক বলি বলছেন, কিন্তু ওই গোলটা টিভি মনে ওটাই আমার দুঃখ লাগে।
2: এই যে প্রথম এলেন কলকাতায়, তিনটে গোল করলেন, হ্যাট্রিক হলো, এখন তো হ্যাট্রিক অনেক ইজি, আপনি পাঁচটা গোলের মধ্যে ফার্স্ট করলেন, লাস্ট করলেন, মাঝে করলেন, তিনটে গোল ইস্ট বেঙ্গল ক্লাবে প্রথম খেলতে নামছেন, গোল করলেন, হ্যাট্রিক হলো, মাঠ ভর্তি দর্শক, ইস্ট বেঙ্গল সাপোর্টারদের কাছে আপনি কি তখনও বাচ্চা না শ্যাম?
0: কোনো দেখেনি
2: না তখন, কি আপনাকে ওরা বাচ্চা বলে ডাকছে না শ্যাম বলে ডাকছে?
0: বাচ্চা বলে সব,
2: সরি
0: বাচ্চাটা মানে কি করে মানে ওরাও মানে বুঝতে পারছে না,
2: ওদের বাংলা আপনি বুঝতে
0: পারছেন? দেখেনি আমার আগে
2: ওদের ওদের বাংলা বুঝতে পারতেন?
0: দশটা ম্যাচ পড়ে হঠাৎ আমি নেমেছি, এক বাচ্চা ছেলে নাপছে, তারপরে কোলে নিয়ে দৌড়াচ্ছে, মানে ওরা ওই দিনে যে মাঠে ছিল ওরাও ওরাই জানে মতলব কিভাবে ওরা গোল দিয়েছে।
2: আপনি গোল করলেন, আনন্দ পেলেন, আর অতগুলো মানুষ যারা স্টেডিয়াম মানে দর্শক আসনে বসে, তাদের আনন্দ আপনাকে কতটা
0: করে? বিরাট, ওইটাই তো আমি বলছি, ওইটা তো ভুলতে পারিনি, এই জন্য আমি আপনার কথাতে আসছি, এই জন্য ফিরে এসছি কেন বারবার, এই যে ছেড়ে গেলাম 66 চলে গেলাম
2: কেন,
0: তারপরে 60 এই জন্য চলে গেলাম, আমার এখানে সিকিউরিটি বলে একটা আমার কি ছিল যে বললাম প্যারেন্টস ফোর্স, আমাদের যে আর্মি ব্যাকগ্রাউন্ড, আমি ওই টাইমে ম্যাট্রিক পাস করেছি, ম্যাট্রিক পাস করার পরে আমাদের ফার্স্ট স্বপ্ন ছিল যে প্যারেন্টসই বলবো টু বিকেম এ আর্মি অফিসার। ওই টাইমে ম্যাট্রিক পাস করা মানে আর্মি অফিসার, কেন ইন্ডিয়ান মিলিটারি একাডেমি দেরাদুনে যে আছে ওটা একটা ইনফ্লুয়েন্স, তো ওরা বড় আমাকে ফোর্স করেছে বলবো। তো আমি যখন টিম ডিসেম খেলতে যায়, আমি দেরাদুন দেখেই ডিসেম দেখে আমি চলে গেছি, দেরাদুন ফিরে গেছি, ওরা আসেনি, পরে কিন্তু ওই মনে ছিল আমার, আমি তারও অনেক আর্মি খেলে, এই জন্য আমি আর্মি জয়েন করলাম। আর্মি জয়েন করার পরে আমি গোর্খা ব্রিগেড হয়ে খেলেছি অনেক, এই মধ্যে আর্মির কমিশন জন্য ট্রাই করলাম, আমি দুবার তিন কোনো পূর্বে আমি দুবার আমার তিনটা চান্স পাওয়া যায়, দুটো চান্স আমি ফেল হয়েছি, কেন আমি গোর্খা ব্রিগেড খেলে খেলে বেড়াচ্ছি, রোভার্স খেলছি, ডুরেন খেলছি, ইয়ে খেলছে, লাস্টে আমি বললাম আমি আমাকে জেনারেল মানিক শাহ, মানিক শাহ বললেন আমি আর্মি ছেড়ে যাচ্ছি, উনি বললেন নো আই এম গিভিং দ্য কমিশন, তুমি ইউ স্টে ওয়ান মোর ইয়ার। তো আমি কিন্তু দেরাদুন গিয়ে ওখান থেকে পালিয়ে গিয়ে, অ্যান্ড আই ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান আর্মি হিস্ট্রি আমি 10,000 rupees ইন 1970 10,000 taka দিয়ে আর্মি থেকে বার হয়েছি।
2: ওটা ওর পেনাল্টি,
0: এটা পেনাল্টি, ওরা আমাকে বলেছিল তুমি
2: বন্ড,
0: ওর জানে না ও দিতে পারবে না 10,000, ওই টাইমে বিরাট টাকা,
2: প্রচুর টাকা,
0: তো ওরা ভাবছে এ দিতে পারবে না, কিন্তু ইস্ট বেঙ্গলে দেখো ইস্ট বেঙ্গল ড্যাট মানি ও ওনার দিয়েছেন, এই জন্য আমি ইস্ট বেঙ্গলে কেন আমার মধ্যে কেন আমি ইস্ট বেঙ্গল গিয়ে রিটায়ার করলাম, কেন বারবার ইস্ট বেঙ্গল ফিরে আসলাম, ওই টাকা দিয়ে ওদের আমি বার হয়েছিলাম, এটা আমার, কিন্তু আর্মিটা একটা রুল ভাবলে শুনলে কিন্তু এটা বিরাট পানিশমেন্ট টু দ্যাট কর্নল, এটা হয় না এরকম, কিন্তু আমি ভিতরে এটা দিয়ে আমি বারছি, ওই টাকাতে কিন্তু কর্নল হজম করতে পারিনি, ওটা ফান্ডে গিয়েছে, একটা আর্মি ফান্ডে, ডিফেন্স ফান্ড বলবো আমি, সো ওটা
2: ওয়েলফেয়ার ফান্ড ছিল,
0: ওয়েলফেয়ার ফান্ড বাইরে এসেছি।

0: রাইট, তারপরে আপনি কলকাতায় এলেন।
1: হ্যাঁ,
0: কলকাতায় আসার পর আমার এমন একটা সময় এলো আপনার সামনে যখন সত্তরের একটা বিভৎস অবস্থা, বলা যায় বাংলার রাজনীতির ইতিহাস বলুন বা ওই সময়ের একটা অবর্ণনীয় ঘটনা। আপনারা ফুটবলাররা ফুটবল খেলছেন, মাঠে আনন্দ দিচ্ছেন, কিন্তু তারপরে আতঙ্কে থাকছেন। সেই সময় কি এমন হলো যে আপনি ফিরলেন?
1: হয়েছে, আমি ফিরে আসলাম কিন্তু ইস্ট বেঙ্গলে, ওই ক্যালকাটার ফুটবলে মোহ, ওই যে স্বপ্ন ছিল,
0: বাড়ি ফিরে গেলাম।
1: হ্যাঁ, বাড়ি ফিরে গেলাম।
0: আপনাকে বাড়ি থেকে কিভাবে যোগাযোগ
1: করলাম? আমি কমিশন করলাম 69, আমি তো গোর্খা ব্রিগেড জয়েন করেছি,
0: গোর্খা ব্রিগেড
1: কমিশন আমি পাইনি। 69 ডুরান জিতলাম, ডুরান গোর্খা ব্রিগেড জিতেছে, ইস্ট বেঙ্গল মোহনবাগান আউট হয়ে গেছিল, কিন্তু ওই টাইমে বিএসএফ এর বিরাট ভালো টিম ছিল। আমরা বিএসএফ কে জিতে আমি গোল করেছিলাম। তারপরে যখন ইস্ট বেঙ্গল আমার সামনে আবার বললো, তুমি তো ইস্ট বেঙ্গালে ছেলে, এতদিন তুমি চলে গিয়েছিলে, আবার তোমাকে ফিরে আসতে হবে। ওই যে ওই বরস যে আমি যে বোট টাকার কথা বলছিলাম, ওরা পেয়েছে আমি ইস্ট বেঙ্গল ফিরে এসেছি। এখন এসে আমরা নতুন সেকেন্ড ইনিং আমি শুরু করেছি, ভালো খেলছি, আমি ক্লাব লিগ চ্যাম্পিয়ন, আমরা লিগ চ্যাম্পিয়ন হয়েছি। কিন্তু হঠাৎ আবার ওই প্রেসার একটা দেখলাম নিউজ পেপারে, ফার্স্ট আমার যে মনে একটা আতঙ্ক যখন হয়েছিল, যখন মোহনবাগান একটা ক্রিকেট প্লেয়ারকে, ওরা বাইরে ক্রিকেট প্লেয়ারকে মার্ডার হয়েছিল, ওই টেন্টে বডি নিয়ে আস হয়েছিল, শুনেছি বাইরে বেরোতাম না, বাংলাদেশ দিকে হাজারো মানুষ এখানে এসেছিলেন, আমরা ওখানে একটা দুটো প্লেয়ারও এসেছিল আমার ইস্ট বেঙ্গল মেসে থাকতেন আমার সঙ্গে, তো ওদের সঙ্গে কথা শুনতাম, তো পড়ে শুনলাম এটা একটা ওয়ার্নিংও, এটা গুজে উঠেছে বাইরে প্লেয়ারকে, এটা হবিব, আমাদের একসঙ্গে থাকতাম হবিব নাই, এটা গুজও উঠেছিল কি বাইরে প্লেয়ারকে এখন থেকে চলে যেতে বলছি আমরা, নেই তো এসব হাল্লা উঠেছিল। তো 70 আমরা তো ভয় আমি যাইনি, 70 আমি পুরো খেলেছি, 71 পুরো লিগ খেলেছি আমি, হায়েস্ট স্কোর হচ্ছে আমি 71। রাশিয়া ট্যুর যখন ইন্ডিয়া গিয়েছে আমি গিয়েছি, তখন হঠাৎ আমাকে বোম্বাইতে বাই ফোর্স বাই মাই ফ্যামিলি জন্যই আমি বলবো, আর আমার গার্লফ্রেন্ড যে ওয়াইফ এখানে আছে ওদের ফ্যামিলি বলবো কি ওখান থেকে ছেড়ে যেতে হবে চাকরিতে, এই তো প্রফেশনাল প্লেয়ার, এখানে তো ওই টাইমে সব প্রফেশনালিজম বলে তো ছিল না ভাই, ওখানে সিকিউরিটি নেই, এই যে ইস্ট বেঙ্গল মোহনের বাইরে প্লেয়ারের সিকিউরিটি নেই, জব নেই, তো এইসব বলে আমাকে বড় প্রেসার হয়েছিল। এই জন্য আমি মফতালে চাকরির জন্য গিয়েছি, আমি এটাই বলবো কি আমার ওয়াইফের জন্য, আমার গার্লফ্রেন্ড জন্য, আমি
0: তখন বিয়ে করিনি, তখন গার্লফ্রেন্ড
1: তখন আমি চলে গিয়েছি মফতলালে। 73 আবার আমি এই কন্টিনিউ করছি, তারপরে যখন চাকরি হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, তারপরে চিন্তা ভাবনা করে আবার 75-74
0: অবধি মফতলাল,
1: মফতলাল তার ফিরে এসেছি। মানে এবার আমার নেই, আমার যে শাশু শ্বশুর বলবো ইয়া ওয়াইফের ফ্যামিলিকে একটা ধোঁকা দেওয়ার মতন হলো, তাই উনারে দেখার জন্য চাকরি হয়েছে, বিয়ে করলাম, আবার ফিরে আসলাম
0: বাংলায়,
1: বাংলায় ফিরে আসলাম। তো এটাই একটা মতলব বলতে পারি আমি, কিন্তু এটা একটা সত্যি ঘটনাই আমি বলবো, কেন একটা প্রেশার এসেছিল কি ইফ ইউ ডোন্ট হ্যাভ এনি জব, কোনো চাকরি নেই, কি করে আমরা মেয়ে দিতে পারি, এটা তো
0: এটা আমাদের,
1: সো দ্যাট ইজ ওই জন্য আমি চলে গিয়েছিলাম বোম্বাই, চাকরি করলাম, সব বিয়ে করলাম, তারপরে আবার ইস্ট বেঙ্গলে ফিরেছিলাম 1975। কিন্তু 75 যখন ফিরেছে অন্য একটা ইয়ে ছিল, আমি যে ইস্ট বেঙ্গলে ফিরেছি অনেকেই জানে না, কিছুদিন আগে আমি বলেছিলাম একটা লোক জন্য আমি ফিরেছিলাম, যখন আমরা 74 এশিয়ান গেমস খেলে দিল্লিতে ফিরেছিলাম, তখন হঠাৎ দেখছি মোহনবাগান গজু বসু, গজু গজুদা গজু
0: গজু গজু গজু
1: উনি এসে হঠাৎ বললো শ্যাম মোহনবাগান যেতে হবে, তো আমি আচ্ছা ক্যালকাটা যাবো ফিরে, তো বলো হ্যাঁ তুমি ক্যালকাটা ফিরে যাবে, চলো মোহনবাগান যাই, ইস্ট বেঙ্গল তো খেলেছে, এবার মোহনবাগান খেলবে। তো বললাম আচ্ছা আমি ভাববো দাদা, এখনই তো চাকরির ব্যাপার, তো আমার ওয়াইফ সব বোম্বাইতে আছে, তো কথা চলছিল, তো হঠাৎ হোটেলে দেখি, আমরা হোটেলে ছিলাম, শান্ত মিত্রা এসছেন, এম কিছুদিন আগে মারা গেলেন, তখন আমি চলে গেলেন, ওনার বড় মনে পড়ে, উনি এসে আমার হঠাৎ হোটেলে হাজির, বললেন শ্যাম আমাদের 6th রেকর্ড ইয়ার হচ্ছে ইস্ট বেঙ্গলে, তোমাকে এটা করতেই হবে, তুমি এটা স্টার্ট করে গিয়েছিলে 70-71, এইবার তোমাকে ফিনিশিং করতে হবে, 75
0: লিগে
1: তোমার লিগে তোমাকে আসতে হবে অর ইস বেঙ্গালে যাবে তুমি শুনেছি আমি তুমি মোহনবাগান যাবা ওরা গুঞ্জ শুনেছি আমি বললাম আরে দাদা আপনি এসেছেন তো আমি তো যাবো

0: না তোমাকে যেতে হবে। উনি আমাকে ওখান থেকে শিফট করে অন্য হোটেলে নিয়ে গেলেন। তারপরে আমি মানে আমার তো ওয়াইফ বাঁচায় নিয়ে আসতে হবে না, ওটা চিন্তা করিস না, তুই আগে চল ক্যালকাটা। উনি সিধা আমাকে ক্যালকাটা নিয়েছিলেন। আর ওই রেকর্ড 7 ইয়ার 6 রেকর্ড ইয়ার করার জন্যই
1: এবং হয়েছিল
0: হয়েছিল। তারপরে আমি এসেছিলাম, তারপরে অনেক কাহিনী আছে অনেক। তারপরে আমি দারুণ ফুটবল খেলেছি,
1: হ্যাঁ ওইগুলো একটু একটু অল্প অল্প করে শুনবো। কিন্তু তার সাথে সাথে এটাও শুনতে চাই যে আপনি কলকাতায় আসার পর আপনি যখন খুব ভালো খেলছেন কলকাতায়, বাংলাদেশ থেকে আপনার কাছে কী ধরনের অফার এসেছিল?
0: অনেক অফার ছিল, এখন আমার মনে পড়ছে না, কিন্তু বাংলাদেশ
1: আবাহনি ক্রিয়াচক্র
0: আবাহনী যে সব নাম্বার ওয়ান টিম আবাহনী অনেক অফার এসেছিল, কিন্তু আমি যাইনি।
1: কেন গেলেন না শ্যামদা?
0: না দেখো ক্যালকাটাতে আমার ইস্ট বেঙ্গলে খেলছি, তারপরে পড়েও মন
1: মানে
0: তখন আমি এসেছি, আমি ক্যালকাটা ছাড়তে পারিনি। তারপরে আমি সেটেল হয়ে গেছিলাম, আমি চাকরি ব্যাংকে চাকরি পেয়ে গেছিলাম, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়াতে সেটেল হয়ে গেছিলাম, বাচ্চারা সব এখানে ছিল। তো আমি ওর অন্য জিনিস ভাবিনি, ইস্ট বেঙ্গল মোহনবাগান ছাড়ার আমিও কোনো ভাবিনি ওই টাইমে।
1: রাইট, আচ্ছা বৌদি শুনেছি যে খুব ভালো রান্না করেন।
0: দেখো ওদের তো ফ্যামিলি, আমাদের নেপালি ফ্যামিলি বাঙালি, দেখো ওরা তো রান্না করে তো খুবই ওরাই ভালোবাসে।
1: এখন কোন ডিশটা ভালো বানান যেটা আপনি না খেলে মনে হয় যে সপ্তাহে একটা মিস হয়ে যাচ্ছে?
0: না দেখো এখন তো আমার এজ হয়ে গেছে, লেকিন জিন্দেগি ভর আমি যে আছে ওর হাতে যে ভালো যে মিট
1: ডিশ
0: মিট বলবো যে আগে যে এখন তো খাবারে ছেড়ে দিয়েছি আমি মিট মিট, কিন্তু আগে সব মিট যে ভালো বানাতো ওর ভেজিটেবলও খুব ভাবে ওর ওর হাতেই তো আমি ভেজিটেবল স্পেশালি। আগে ভেজিটেবল খেতাম না,
1: আচ্ছা
0: বিলকুল খেতাম না আমি, ওই আলু ছাড়া ওর কোনো ভেজিটেবল খেতে পারতাম না। কিন্তু বিয়ে পড়ে তো হোস্টেলে থেকেছি, খাবার সাবার কোনো বিয়ে ভালো আমরা ওর যেরকম হোস্টেল জানি না আপনারা যে খায়, কিন্তু বিয়ে পড়ে যে ওয়াইফের যে রান্নার জন্য খুব ভালো।
1: কলকাতা ময়দানে যারা খেলতে আসেন তারা ময়দানের অনেকগুলো ক্যান্টিন আছে, সেই ক্যান্টিনে বিভিন্ন বিভিন্ন জিনিস ভালো পাওয়া যায়, তো এর কোনটা আপনার সবচেয়ে ভালো লাগে? মানে সেন্ট্রাল এক্সে যে চিকেন স্ট্রু নাকি এরিয়ান ক্লাবের যে পুরনো এ ছিল সেখানকার কাস্টার্ড, কোনটা?
0: নাই আমাকে তো দেখুন সবচেয়ে প্যারা আমার যে আন্ডা এগ,
1: আচ্ছা
0: আমি ওই ডাবল ফ্রাইড এগ ওর অমলেট, অ্যান্ড মাই এখন তো আমার বেস্ট ফেভারিট ইজ ব্রেড অ্যান্ড টোস্ট, টোস্ট ব্রেড আমরা ওই খাই, আর আন্ডা আমার ফেভারিট ওটা খাই।
1: বাঙালি ডিশ আপনার কি ভালো লাগে?
0: বাঙালি ডিশ আমার সব ভালো লাগে, দেখুন আমি বাঙাল আমার বাড়ি।
1: এখন তো মাছ বেচে খেতে পারে
0: না, এখানে মাছ আমি আরামে খুব ভালো মাছ ভালো লাগে। আর আমার বন্ধুরা ইনভাইট করে, আর আমার সাউথ ক্লাবে আমাদের বাংলা খাবার মতো একটা হরেক বরস ওই নয়া সালে আমাদের পয়লা বৈশাখে আমি যাই, ওর ওখানে বাংলা খাবার খুব মজার মাছ খাই তিন চার
1: ভালো লাগে না
0: একদম আমার খাবার।
1: মোহনবাগানে গিয়ে চিংড়ি মাছ খেয়েছিলেন খুব
0: অনেকবার খেয়েছি মোহনবাগান, বাপরে আমাকে জগা জগা আমি গিয়েছি অনেকের বাড়িতে গিয়েছি, কি ওয়েলকাম করেন আমি ইস্ট বেঙ্গল আপনি জানেন বাড়িতে আমাদের এই মোহনবাগানে চিংড়ি মাছ খেতে হবে, ওটাও অনেক খেয়েছি। লাইফ এটা কোনো ইয়ে নেই, মতলব কি বলবো, লাইফ এ যে এনজয় মতলব
1: এটা। কলকাতা ফুটবলে আপনি না খেললে আপনার ফুটবল জীবনের একটা বড় ফাঁক থাকতো, এটা মন করেন?
0: ডেফিনেটলি আমি এখানে না যে শ্যাম থাপাকে চিন্তন হইতো, আমি একটা এখানে আর্মি কর্নেল রিটায়ার হতাম, আমি যে
1: ফ্যামিলি
0: যে ছিল কিনা আমি বড় ভালো এজে, আমি ওই টাইমে ম্যাট্রিক পাস করা বিরাট ব্যাপার, যেরকম আজকাল আপনার গ্রাজুয়েশন বলেন ইয়ে করে, ওই টাইমে আমাদের টাইমে তো ক্লাস 10 ম্যাট্রিক আমরা বলতাম, ওটা পাস করে মানে আমি আমরা অফিসার হয়ে গেছি এরকম একটা ইয়ে ছিল। আর আমি তো আমার টাইমে আমি ম্যাট্রিক পাস করেছিলাম, তারপরে আমার প্যারেন্টস আর সব স্বপ্ন দিতে আরম্ভ করেছিল ছিলেন কি আমি আর্মি অফিসার, কিন্তু আমি ভালো ফুটবল খেলতাম,
1: রাইট,
0: ওটা অ্যাডভান্টেজ ছিল আসম। তো হয়তো আমি একটা কর্নেল রিটায়ার হতাম, হয়তো ম্যাক্সিমাম ব্রিগেডিয়ার রিটায়ার হতাম, বাট ডেট শ্যাম থাপাকে কি চিন্তু, এই যে আমরা ভালোবাসা ফুটবলে, আজ আমাকে যে জায়গায় আপনি বেঙ্গল ক্যালকাটা দেখুন আমাকে তো ভালোবাসে, লেকিন আমার দেখুন পাহাড়েও যে মানুষরা নেপালে আমি হিমাচল প্রদেশ মানুষরা এত ভালোবাসে আমার, এত প্রেম এত প্যার করে, আমি তো এই জন্য তো আমি বেঙ্গল তো আমি ছাড়তেই পারছি না।
2: মোর

ষোলো আনা বাঙালির এই পর্বে শুনলেন সত্তর দশকের প্রখ্যাত ফুটবলার, স্ট্রাইকার এবং বাইসাইকেল কিকের জাদুকর শ্যাম থাপার সঙ্গে ক্রীড়া সাংবাদিক দীপঙ্কর গুহর অন্তরঙ্গ আলাপচারিতা। ২০১৭ সালের রেকর্ড করা এই অনুষ্ঠানটি আজ পুনঃপ্রচারিত হলো।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: মে মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় নতুনত্ব। প্রচলিত ধ্যান ধারণার আধিপত্য ভেঙে আমাদের জীবন, মনস্তত্ত্ব এবং সমাজকে নতুন আঙ্গিকে উপস্থাপন করি নতুনত্বের হাত ধরে। জীবনে সুস্থতা বজায় রাখতে জীবনযাত্রায় নতুনত্ব বা দুরারোগ্য ব্যাধি থেকে নিরাময় লাভ করে মানসিক ও আত্মিক পুনর্জন্ম, সমাজ সংস্কার, শূন্য বর্জ্য এবং বর্জ্য পৃথকীকরণের মাধ্যমে চিন্তাধারায় নতুনত্বের অঙ্গীকার। বর্তমানে ওটিটি ও ওয়েব সিরিজের যুগে বহুরূপী বা সঙ্গীর দলের মতো লোকসংস্কৃতিগুলো যখন হারিয়ে যাচ্ছে, তখন অনেক সাহিত্যিক এই লোকজ উপাদানগুলোকে আধুনিক গল্পের কাঠামোয় ফিরিয়ে এনে নতুনত্ব সৃষ্টি করছেন। নতুনত্বের সেই মৌলিক ভাবনা ধরা দিক আপনার চিঠিতে এবং পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রী কথা mairitrweekatha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়। ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। শুরু হচ্ছে মনের মতো গান। আজ মনের মতো গান সাজিয়েছি একটু অন্যরকম ভাবে। মনের মতো গানে আজ রয়েছে মাকে নিয়ে কথা, কারণ আজ মাতৃদিবস। মা, মাদার, মাম্মি অথবা মাতো, যে ভাষাতেই ব্যাখ্যা করা হোক না কেন, সেই মানুষটি দেশ কাল ভাষার গণ্ডি ভেদে একই রকম সুন্দর, ধ্রুব।

প্রতি বছর মে মাসের দ্বিতীয় রবিবার পৃথিবীর বিভিন্ন জায়গায় পালিত হয় মাদার্স ডে বা মাতৃদিবস। মাতৃদিবস নিয়ে থাকবে কিছু গল্প, কিছু কথা আর কিছু মনের মতো গান। তাহলে শুরু করা যাক একটা গান দিয়ে।

আজ মাতৃদিবস আর মাতৃদিবস নিয়ে কথা বলতে বলতে একটু দেখে নেওয়া যাক মাতৃদিবসের ইতিহাসটা। অ্যানা জার্ভিসের প্রচেষ্টায় বিংশ শতকের শুরুতে যুক্তরাষ্ট্রে সূচনা হয় এই মাতৃদিবসের। 1905 সালে নিজের মায়ের মৃত্যুর পর মায়েদের আত্মত্যাগকে সম্মান দিতে একটি বিশেষ দিনের দাবি তোলেন অ্যানা জার্ভিস। তারপর 1914 সালে মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন মে মাসের দ্বিতীয় রবিবারকে মাদার্স ডে হিসেবে ঘোষণা করেন। এর মাঝে অ্যানা জার্ভিস 1908 সালে পশ্চিম ভার্জিনিয়ার গ্রাফটনের একটি চার্চে আনুষ্ঠানিকভাবে পালন করেন মাতৃদিবস। জার্ভিস চেয়েছিলেন যে দিনটি কার্ড, ফুল বা উপহারের পরিবর্তে ব্যক্তিগত আন্তরিকতার মধ্যে দিয়েই

পালন হোক। কিন্তু খুব দ্রুত এইটি একটি বাণিজ্যিক রূপ নেয়, যার প্রতিবাদ বহুবার করেছেন জার্ভিস। কিন্তু বর্তমানে ভারত, বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া সহ 50টিরও বেশি দেশে পালিত হয় এই মাতৃদিবস।

মায়ের কাছে ছোট ছেলে মেয়েদের চিরকালই নানা আবদারে আদরে ভরা থাকে, তাই তো মাকে নিয়ে তৈরি হয়েছে নানান কথা, নানান উক্তি। যেমন একটু আগেই মান্না দে গানে গানে বললেন, পিতুরাপ্পধিকা মাতা গর্ভধারণং পোষণত অতো হি ত্রিষু লোকেষু নাস্তি মাতৃ

সমগুরু, যেহেতু মা গর্ভধারণ এবং পোষণ করেন, তাই ত্রিভুবনে মায়ের সমান গুরু নেই। অথবা আরও আমরা শুনেছি, কুসন্তান যদি বা হয় কুমাতা কদাপি নয়। মাকে নিয়ে রয়েছে বিশ্বজুড়ে এমনই হাজারো হাজারো তত্ত্ব। আশ্চর্যজনকভাবে পৃথিবীর সবথেকে বুদ্ধিমান প্রাণী মানুষ, কিন্তু দেখা যায় যে মানুষ ছাড়াও পৃথিবীর যে কোনো প্রাণী কুলেতেই মায়েরা একই রকমভাবে স্নেহ দেন তার সন্তানকে, অথবা একই রকমভাবে ভাবনা ভাবেন তার সন্তানদের নিয়ে। তার কিছু কিছু খবর তো আমরা প্রায়শই দেখতে পাই খবরের কাগজের পাতায়। আজ মাতৃদিবসে পৃথিবীর সমস্ত মানবকুল এবং প্রাণীকুলের মায়েদের জানাই শুভেচ্ছা।

মাতৃদিবসের কথা বলছি আজকে মায়েদের নিয়ে, আর এতক্ষণ তো শুধু ভালো ভালো কথাই বললাম, এবার বলি মায়েদের শাসনের কথা। ছেলেবেলায় আমরা সকলেই প্রায় কম বেশি মায়ের শাসনের অস্ত্র হিসেবে খুন্তি, লাঠি, স্কেল অথবা মা হাতের সামনে যা পেয়েছে তাই কিছু দিয়েই আমাদের কিন্তু শাসন করেছে বা মেরেছে। এবং শ্রোতাবন্ধুরা, সেই মায়ের মারের যে কারণগুলো ছিল সেই কারণগুলোও ছিল বড় অদ্ভুত। কাঁদলে মারত, না কাঁদলে মারত, অনেকদিন না যদি মারা হতো তাহলে মারত, অন্যের ওপর রাগ হলেও মা কিন্তু মারত। আবার মারার পরে দিনে শেষে সেই মাই বুকে জড়িয়ে ধরত। এমন কত কি কারণে আমরা অদ্ভুত অদ্ভুত কারণে মার খেয়েছি। শ্রোতা বন্ধুরা, আপনাদের কাছেও নিশ্চয়ই এমন অজানা কারণে মার খাওয়ার ইতিহাস রয়েছে, জানাবেন কিন্তু চিঠিতে অবশ্যই। এখন থাকুক সেই সমস্ত দুষ্টু ছেলেমেয়েরা যারা মায়ের হাতে মার খেত তাদের জন্য গান।

0: যদি সঙ্গে থাকে ভয় কি।
1: মাতৃদিবসে শুধু আমরা কি নিজেদের মাকে নিয়েই কথা বলবো? না, আজ মাতৃদিবসে শ্রদ্ধা জানাই দেশ ও মাতৃকাকে এবং তার সেই সমস্ত সাহসী ছেলে মেয়েদের যারা প্রতিটা সময় মায়ের গায়ে যাতে এতটুকু আঁচড় না লাগে সেই জন্য অতন্ত্র প্রহরী হয়ে পাহারা দিচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। সেই সমস্ত বীর সন্তানদের তরফ থেকেও আজ রইল মাতৃদিবসের শুভেচ্ছা।

যাদের জীবনে মা রয়েছে, হাজারো সমস্যার মধ্যেও তাদের জীবনটা কিন্তু সুন্দর। সারা দিনের ক্লান্তির পর এক টুকরো শীতল ছায়া, নিঃস্বার্থ ভাবনা, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, ঈশ্বরী পাটনের এই প্রার্থনা যেন সমগ্র মাতৃজাতিকে উপস্থাপন করে।

যাদের মা আছে জীবনে তাদের তো জীবনটা সুন্দর, কিন্তু যারা মাকে হারিয়েছে, প্রতিটা মুহূর্তে যারা মাকে ভাবে, যখন মা আমাদের কাছে থাকে তখন অতটাও মূল্য আমরা বুঝি না। এ যেন রান্নায় নুনের মতো, থাকলে কোনো কদর নেই, না থাকলে পুরোটাই বিস্বাদ। তাই যাদের কাছে মা

আর রয়েছে তারা যত্ন করুন, মাকে ভালো রাখুন। শুধু একটা বিশেষ দিনে এটা যেন সমাজ মাধ্যমে প্রচারের জন্য না হয়। মায়েদের চাহিদাটা খুবই সামান্য, সেইটুকুকে সম্মান দিন, কারণ যারা মা হারিয়েছে তারা আর হাজার ঢাকলেও কিন্তু মা ফিরবে না।

0: কথা বলছিলাম হারিয়ে যাওয়ার নিয়ে, তাই তো? বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই এই গানটিকে সূত্র ধরে আজ মায়ের কথা মনে করলাম। মায়েরা একটা সময় কঠোর কঠিন শাসনের মধ্যে রাখলেও একটা বয়সের পর সেই মাই আবার কেমন বন্ধু হয়ে যায়, তখন আবার তার সঙ্গে সবটা ভাগ না করে নিলে চলে না। মায়ের সাথে বসে খোলা মনে আড্ডা দেওয়াটা কিন্তু বেশ মজার। আর মায়ের হাতের রান্না, তার কথা তো আলাদা করে বলতেই হয়। যে সমস্ত সন্তানদের কর্মসূত্রে বাড়ি থেকে অনেকটা দূরে থাকতে হয়, তাদের মধ্যে কিন্তু 90% একটা কথা বলেছে যে তারা বাড়ির রান্না, বলতে হয় মায়ের হাতে রান্নাকে তারা বড্ড মিস করে।
1: আরে বাবা,

মাতৃদিবসে কথা বলছি মাকে নিয়ে, শেষ গানটি শুনলেন আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে, ঈশ্বর মাকে প্রার্থনা করে। শুনে নেব আরও গান, তবে তার আগে বলি, শুধু আজকের দিনের জন্য নয়, মায়েদের উদ্দেশ্যে বলতে চাই যে হৃদ মাঝারে রাখবো তোমায়, যেতে দেব না।

মাতৃদিবসে মাকে নিয়ে কথা বলতে বলতে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আর এবারের গানটি শুনে নেব বাংলা ব্যান্ড ভূমির থেকে।

ক্ষেত্র এর ব্যাপ্তি ঠিক ততটাই বৃহৎ। সকল মায়েদের আন্তর্জাতিক মাতৃদিবসের শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের মনের মতো গান শেষ করব। তবে যাওয়ার আগে থাকবে একটা গান।

0: মনের মতো গান অনুষ্ঠানটি এখানেই শেষ হলো। এতক্ষণ সঙ্গে ছিলাম তানিয়া বন্দ্যোপাধ্যায়। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।
1: মে মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় নতুনত্ব। প্রচলিত ধ্যান ধারণার আধিপত্য ভেঙে আমাদের জীবন, মনস্তত্ত্ব এবং সমাজকে নতুন আঙ্গিকে উপস্থাপন করি নতুনত্বের হাত ধরে। জীবনে সুস্থতা বজায় রাখতে জীবনযাত্রায় নতুনত্ব বা দুরারোগ্য ব্যাধি থেকে নিরাময় লাভ করে মানসিক ও আত্মিক পুনর্জন্ম, সমাজ সংস্কার, শূন্য বর্জ্য এবং বর্জ্য পৃথকীকরণের মাধ্যমে চিন্তাধারায় নতুনত্বের অঙ্গীকার। বর্তমানে ওটিটি ও ওয়েব সিরিজের যুগে বহুরূপী বা সঙ্গের দলের মতো লোকসংস্কৃতিগুলো যখন হারিয়ে যাচ্ছে, তখন অনেক সাহিত্যিক এই লোকজ উপাদানগুলোকে আধুনিক গল্পের কাঠামোয় ফিরিয়ে এনে নতুনত্ব সৃষ্টি করছেন। নতুনত্বের সেই মৌলিক ভাবনা ধরা দিক আপনার চিঠিতে এবং পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্ন কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রী কথা mairitrweekatha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।

এতক্ষণ শুনছিলেন ভক্তিগীতি সুজয়চন্দ্রের কণ্ঠে। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: নতুন বছরে বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের নতুন ইমেল আইডি মৈত্রীবন্ধু mitribandhu23@gmail.com mitribandhu mitribandhu23@gmail.com। বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের যাবতীয় মেল আপনারা এবার থেকে পাঠাবেন এই মেল আইডিতে। আরো একবার বলি, mitribandhu23@gmail.com mitribandhu mitribandhu23@gmail.com।
2: কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক, শহর কলকাতার শত কথা, 594 কিলোহার্টজ অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি, প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00।
3: মানুষে মানুষে থাকে সম্পর্কের হাজারো সমীকরণ, থাকে নানান আবেগ, নানান অনুভূতি। সম্পর্ক যেমন দু তরফের হয়, তেমনি কিছু আবেগ অভিব্যক্তি থাকে একতরফাও। সঙ্গীত জগতের দিকপালদের মধ্যে শ্রদ্ধা, ভালোবাসা, স্নেহ, সাহায্য, মানবিকতা, অনুপ্রেরণা ও বোঝাপড়ার কিছু গল্প আর গান দিয়ে গাঁথা হবে আজকের হারানো দিনের গান। বিশিষ্ট শিল্পীদের মধ্যে সম্পর্কের সমীকরণের গল্প বলতে আর গান শোনাতে স্টুডিওতে থাকবে মৈত্রীবন্ধু শ্রাবণী মুখোপাধ্যায়, ঠিক রাত 11:00 মৈত্রী প্রচার তরঙ্গে।
4: মে মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় নতুনত্ব। প্রচলিত ধ্যান ধারণার আধিপত্য ভেঙে আমাদের জীবন, মনস্তত্ত্ব এবং সমাজকে নতুন আঙ্গিকে উপস্থাপন করি নতুনত্বের হাত ধরে। জীবনে সুস্থতা বজায় রাখতে জীবনযাত্রায় নতুনত্ব, বা দুরারোগ্য ব্যাধি থেকে নিরাময় লাভ করে মানসিক ও আত্মিক পুনর্জন্ম, সমাজ সংস্কার, শূন্য বর্জ্য এবং বর্জ্য পৃথকীকরণের মাধ্যমে চিন্তাধারায় নতুনত্বের অঙ্গীকার। বর্তমানে ওটিটি ও ওয়েব সিরিজের যুগে বহুরূপী বা সঙ্গীর দলের মতো লোকসংস্কৃতিগুলো যখন হারিয়ে যাচ্ছে, তখন অনেক সাহিত্যিক এই লোকজ উপাদানগুলোকে আধুনিক গল্পের কাঠামোয় ফিরিয়ে এনে নতুনত্ব সৃষ্টি করছেন। নতুনত্বের সেই মৌলিক ভাবনা ধরা দিক আপনার চিঠিতে এবং পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা

0: সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী ভবন ইডেন গার্ডেন্স কলকাতা 7000001 পশ্চিমবঙ্গ ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রী কথা mAITRWKATHA@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।
1: আকাশবাণী মৈত্রী শুরু হচ্ছে লোকগানের আসর। আজ লোকগানের আসরেই শুনব লোকশিল্পী উৎপলেন্দু চৌধুরীর কণ্ঠে লোকগান।

পাহাড় যাইতে খাসি, মেশর যাইতে মাসি বড় পাহাড় যাইতে খাসি, তাহার যাইতে অধিক মিঠা রে, আরে তাহার যাইতে অধিক মিঠা রে, বউয়ের খোপড়া মুখের হাসি রে, খোপড়া মুখের হাসি।

এতক্ষণ শুনছিলাম লোকগানের আসর, শিল্পী উৎপলেন্দু চৌধুরীর কণ্ঠে। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজ।

0: এখন শুনবেন অনুষ্ঠান অতিথি। আজকের অতিথি অভিনেতা আবির চট্টোপাধ্যায়, আলাপচারিতায় সুচিস্মিতা গুপ্ত।
1: অতিথি অনুষ্ঠানে আমরা কথা বলছি বিশিষ্ট অভিনেতা আবির চট্টোপাধ্যায়ের সঙ্গে, নায়ক আবির চট্টোপাধ্যায়ের সঙ্গে। আবির নমস্কার আপনাকে।
2: নমস্কার।
1: আমাদের অতিথি অনুষ্ঠানে ঠিক আগের পর্বে আপনার কাছ থেকে অনেক কিছু জানতে পেরেছি, তো আরও অনেক কথা অজানা রয়ে গেছে। সেই রকমই কিছু কথা, যেমন এই যে একেবারে সাহিত্য নির্ভর যে ছবিগুলো, ধরুন ব্যোমকেশ বা ফেলুদা কাহিনী, মনোজিতের অদ্ভুত বাড়ি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের, কিংবা একদম সদ্য মুক্তিপ্রাপ্ত বুদ্ধদেব গুহর বাবলি, তো এই রকম ছবিতে কাজ করার সময় মূল গল্পটা একবার পড়ে নিতে আপনি পছন্দ করেন নাকি চিত্রনাট্যের দিকেই বেশি কনসেন্ট্রেট করেন? কারণ চিত্রনাট্য তো একটু অনেক সময় সরে আসা হয় গল্প থেকে ছবির প্রয়োজনে, সেটা আপনার কি মনে হয়?
2: না, যদি গল্পটা আগে থেকে পড়া থাকে, মানে ব্যোমকেশ ফেলুদার ক্ষেত্রে তো আগে থেকেই পড়া ছিল, ইভেন বাবলির ক্ষেত্রেও আগে পড়া ছিল।
1: হ্যাঁ,
2: বাবলির ক্ষেত্রে যেটা হয়েছিল যে কোভিড এর সময় রাজ আমাকে একদিন বলে যে তুই আরেকবার পড়। হ্যাঁ, তো আমাকে তো তখন বইটা ছিল না, তখন আমরা সবাই লকডাউনে বাড়িতেই, বন্ধু আমাকে সফট কপি পাঠিয়েছিল। বাট এটা আমি নিজে লক্ষ্য করে দেখেছি যে এটা ডিপেন্ড করে, মানে একবার পড়া থাকলে ঠিক আছে, কিন্তু মানে ব্যোমকেশ বা ফেলুদার ক্ষেত্রে যেহেতু চরিত্র বা চরিত্রায়নও অনেক সময় হেল্প করে, অনেক মানে পরের দিকে যখন আমি ব্যোমকেশ করেছি, মানে হার হার ব্যোমকেশ অনওয়ার্ডস, তখন কিন্তু একটা গল্পের ভিত্তিতেই একটা সিনেমা তৈরি হয়েছে, কিন্তু ব্যোমকেশের ক্যারেক্টারিস্টিক্স বা ব্যোমকেশের বিভিন্ন জিনিস সেটা কিন্তু অন্যান্য গল্প থেকেও নেওয়া হয়েছে, তো সেক্ষেত্রে অন্যান্য গল্পগুলো পড়াটাও কাজে দিয়েছে। বাট আমি চিত্রনাট্যের ওপর বেশি জোর দিই, কারণ এটা তো অন্য একটা মাধ্যম, এবং দর্শক হিসেবেও যখন আমরা দেখি ছবি, তখন এটা একটা আমাদের মধ্যে একটা কনফ্লিক্ট কাজ করে, যে আমরা যখন গল্পের বইটা পড়ি তখন তো আমরা আমাদের নিজেদের মতো একটা ছবি তৈরি করি, কিন্তু যখন সিনেমাটা দেখছিস তখন তো সেই দৃশ্যটা তৈরি করে দেওয়া হয়েছে, কারণ ওটা পরিচালকের মিডিয়াম। সো সেটা যদি না মেলে, অনেক সময় আমরা খুঁতখুত করি, অনেক সময় আমরা একটু পজিটিভ হয়ে যাই, অনেক সময় রেগে যাই, সেটা খুব স্বাভাবিক, বাট দুটো আলাদা মিডিয়াম। তো আমি সেই জন্য মূলত যেহেতু যখন অভিনয় করছি, আমি পরিচালকের যে দৃষ্টিভঙ্গিটা, পরিচালক যে ছবিটা দেখাতে চাইছেন, সেটা আমার কাছে বেশি ইম্পর্টেন্ট, কাজে আমি সেই জন্য চিত্রনাট্যটার উপর বেশি জোর দিই। এবার সেই চিত্রনাট্যে যদি আমার মনে হয় যে গল্পের সঙ্গে কিছু তফাত হওয়ায় যেটা আমার মনঃপূত হচ্ছে না, সেটা আমি আলোচনা করি, কিন্তু আমার যদি মনে হয় যে হ্যাঁ এই লিবার্টিটা নেওয়া হচ্ছে বা এটা এই জন্য এইভাবে করা হয়েছে, সেই লজিকটা যদি আমার কাছে স্পষ্ট থাকে তাহলে ইটস ফাইন।
1: আমরা তো দেখেছি সত্যজিৎ বাবু নিজের কাহিনী থেকেই যখন ছবি তৈরি করেছেন, সেটা চিত্রনাট্যের প্রয়োজনে একটু সরে এসেছেন, একটু অন্যরকম ভাবে ভেবেছেন,
2: যে কোনো পরিচালকটা করতে বাধ্য, কারণ ওই যে বললাম দুটো আলাদা মিডিয়াম, এবং এখানে মানুষ দেখতে পাচ্ছেন আর ওখানে তিনি কল্পনার চোখে পুরোটা তৈরি করছেন। সো এটা একটা গল্পের বা একটা উপন্যাসের যে পরিসর সেটা দু ঘন্টায় সম্ভব নয়, কাজেই কোথাও গিয়ে আমায় কমাতে হবে, কোথাও গিয়ে একটু বাড়াতে হবে।
1: ফেলুদা না ব্যোমকেশ না সোনাদা?
2: অবশ্য আমার মানে এই যে বললাম, আমার পথ চলা শুরু, আমার জনপ্রিয়তা শুরু সমস্ত কিছু ব্যোমকেশ দিয়ে, এবং এটা আমার কাছে ভীষণ একটা সম্মানের জায়গা যে এরকম একটি কিংবদন্তি চরিত্রের সঙ্গে মানুষ আমাকে একাত্ম করে দিয়েছেন, তারা ওইভাবে ডাকেন। বাট অবশ্যই আমি সোনাদার কথাও আলাদা করে বলবো, তার একটা অন্যতম কারণ হচ্ছে ছোটরা যেভাবে সোনাদাকে ভালোবাসে, মানে কম বয়সী আর কি
1: বাচ্চারা,
2: মানে আমি বলছি যাদের একটু আর কি, যারা সবে আর কি বুলি ফুটেছে মুখে ওই দু তিন বছর চার বছর বয়স থেকে বারো তেরো, মানে টিনেজ জাস্ট শুরু করছে এই রেঞ্জটা, তার থেকে বেশি বয়সেরাও ভীষণ ভালোবাসে সোনাদাকে। বাট এই বয়সের যে ভালোবাসাটা আমি সোনাদা করে পেয়েছি, সেটা মারাত্মকই ওভারওয়েলমিং একটা অনুভূতি আমার কাছে, মানে খুব খুব মন ভালো করে দেবে একটা অনুভূতি।
1: একটি ছোট বাচ্চার কথা আমি খানিক আগেই শুনছি, মানে তার মত হচ্ছে সোনাদার চেয়ে ভালো কোনো অভিনেতা নেই কোথাও দুনিয়ায়, আর কেউ নেই, মানে এত তার পছন্দ, এবং সেটা সোনাদা বলেই কিন্তু পছন্দ।
2: এটার আর একটা ভীষণ বড় পাওয়া আমার ধ্রুব, মানে আমাদের যিনি পরিচালক ধ্রুব, ওর কথাতেই বলি যে যেহেতু

0: সোনাদার কোনো উপন্যাস ছিল না, কোনো সাহিত্যধর্মী নয় সোনাদা, একেবারেই সিনেমার জন্য। এবং আজকের দিনে দাঁড়িয়ে তিনটে চরিত্র তৈরি হচ্ছে, বিশেষ করে ধ্রুব তো এটা বারবারই বলে, আমারও এটা মনে হয়েছে যে এটা কোথাও গিয়ে আমাদের জেনারেশন, যারা আমরা ছোটবেলায় ফেলুদা পড়েছি বা ফেলুদা সিনেমা দেখেছি বা ব্যোমকেশ পড়েছি, এটা কোথাও আমাদের একটা দায়িত্ব ছিল যে আমাদের পরবর্তী জেনারেশনকে আমরা কিছু দিয়ে যাই, যে তারা তাদের একটু বড় হলে তারা বলতে পারে আমাদের সময় সোনাদা ছিল। সো কোথাও গিয়ে এটা আরো বড় পরিসরে এটার গুরুত্ব আরো বেশি, সোনাদা বা গুপ্তধন সিরিজের এই জনপ্রিয়তাটা।
1: আর কোনো নতুন কাজ করার কিছু
0: না সোনাদার এখনি না, ধ্রুব বলেছে সময় লাগবে লিখতে, আমি এই ব্যাপারটা একটুখানি কি বলবো ওভার প্রোটেক্টিভ হতে পারি, আমার এই মুহূর্তে সাই নেই খুব একটা, কারণ আমার মনে হয় বিশেষ করে ব্যোমকেশ, ব্যোমকেশের গল্প নিয়ে বিভিন্ন লোকে সিনেমা করতেই পারেন, কারণ এটা তো আমার পৈতৃক সম্পত্তি নয়, বাজারে যদি রাইটস থাকে মানে অ্যাভেলেবেল থাকে তাহলে তারা রাইটস কিনে করতেই পারেন, কিন্তু এত বেশি চর্চাটা হচ্ছিল আমার 2018 সালে ব্যোমকেশ গোত্র মানে রক্তের দাগ অবলম্বনে যে গল্পটা, সেটার পরেই আমি বলেছিলাম এবার আমাকে ছুটি দাও, কারণ বড্ড বেশি হয়ে যাচ্ছে। আমি ব্যোমকেশ থেকে এত কিছু পেয়েছি, আমারও ব্যোমকেশকে দেবার আছে কিছু, এবং ব্যোমকেশে আমি নিজেও ফ্যান, আমার মনে হয় এবার একটা দাড়ি টানা উচিত। 2022 হত্যামঞ্চ মানে এটা আমরা করেছিলাম, তার একটা অন্যতম কারণ ছিল পোস্ট কোভিড আমাদের মনে হয়েছিল যে কিছু ছবি আমাদের করতে হবে যাতে দর্শক ফিরে আসেন হলে,
1: সেটার জন্য একটু কিছু আপনার কাছে জানতে চাই।
0: তো ব্যোমকেশের অভিজ্ঞতার ফলে আমার এখন সোনাদাটা নিয়ে একটু ভয়ই লাগে, আমার মনে হয় বেশি যেন না হয়ে যায়, ওভারডু যেন আমরা না করে ফেলি, কারণ যেহেতু ভালো ব্যবসা দিচ্ছে, যেহেতু বেশি মানুষ ছবিটা দেখতে যাচ্ছেন, সেই কারণে ওটাই করতে থাকলাম, করতে গিয়ে ছবির কোয়ালিটি, গল্পের যে ধার, সোনাদার যে ব্যাপারটা পুরো সেইটা কোথাও মার খেয়ে গেল, আপোষ করতে হলো, সেটা হলে খুব খুব আফসোস হবে। তো সেই কারণেই আমি একটুখানি মানে এক্ষুনি যদি আমাকে বলাও হয় তাহলে আমি যে সবসময় মানে খুব নেচে উঠবো যে এক্ষুনি করতে হবে তা নয়, এটা বোধহয় দর্শকদের অনুভূতির সঙ্গে আমার অনুভূতিটা মিলবে না, বাট আমার কারণ আছে।
1: আপনি অনেক দূর পর্যন্ত ভেবেছেন,
0: আমি ডেফিনেট কারণ নিয়েই বলছি একটা। আর এই সুযোগে আর একটাও বলি, আমাকে অনেকে বলতেন যে আপনি তো একটাই ফেলুদা করেছেন আর তো করেননি, করিনি বা আমায় করতে দেওয়া হয়নি বা করতে পারিনি, হোয়াট এভার মে বি দ্য রিজন, দু একটা ইন্টারভিউতে বলেছি, আমার মনে হয় না এটা মানুষ খুব একটা নোট করেছেন, বাট নোট করলে ভালো, যে 2018 সালের গরমের ছুটির পরে আনামার এটা নিয়ে কোনো আফসোস নেই, কারণ 2018 সোনাদা রিলিজ করে, তারপরে আনামার ফেলুদা না করতে পারার আফসোসটা অনেকটা কমে গেছে।
1: বুঝলাম। আচ্ছা, এখন যে দর্শকেরা একেবারে হলমুখ হতে চান না এরকম একটা ছবি আমরা দেখছি, হলগুলো ফাঁকা থাকছে, এমনকি মাল্টিপ্লেক্সেও ছবি দেখতে গেলে দেখা যাচ্ছে বাংলা ছবিতে তেমন ভিড় নেই, এর কারণটা আপনার কি মনে হয়? একটা তো আছেই যে আমরা হাতের কাছে মোবাইলে ছবি দেখছি কিংবা বাড়িতে বসে দেখছি, তাহলে বাংলা ছবি কোথাও একটা বাজার হারাচ্ছে তাই কি, নাকি অন্য কোনো কারণ আছে, বা ভবিষ্যৎ ভাবনা আপনার কি রয়েছে?
0: এটা কিন্তু সারা পৃথিবী জুড়েই হয়েছে, মানুষের এন্টারটেইনমেন্ট কনজিউম করার যে ধরনটা বদলে গেছে, এবং তার জন্য কোভিড ডেফিনেটলি দায়ী, কারণ সেই সময় বহুদিন মানুষ বাড়িতে ছিলেন এবং তারা ওটিটিতে প্রচুর কন্টেন্ট দেখেছেন, তার ফলে ভাষাটা এখন আর অন্তরায় নেই, যে কোনো ভাষা সাবটাইটেল দিয়ে দেখা যায়, এবং এই যে এত ভাষার এত দেশের এত ধরনের কন্টেন্ট মানুষের সামনে এক্সপোজড হয়ে গেছে, তার ফলে তাদের দেখার চোখ, ধরন, স্বাদ এটা বদলে গেছে অনেকটা দুম করে, এবং তার ফলে গোটা বিশ্বজুড়েই কিন্তু সিনেমার মানুষজন যারা, তারা এখনো ফিগার আউট করার চেষ্টা করছেন যে আমাদের কি ধরনের কাজ করা উচিত। এবার যত বড় ইন্ডাস্ট্রি তত বেশি রিস্ক নেবার ক্যাপাসিটি, তো তত তারা বিভিন্ন ধরনের কাজ করে বোঝার চেষ্টা করছেন কোন কাজটা এখন হলে বেটার। যেহেতু বাংলা ছবির পরিধিটা ছোট, তার ফলে আমাদের রিস্ক নেওয়ার প্রবণতা বা রিস্ক নেওয়ার ক্ষমতাটা কম, এটা এক নম্বর। দু নম্বর, আমার কাছে যেহেতু ডেটা নেই সেই জন্য আমি হয়তো খুব মানে লজিক দিয়ে বা খুব জোর দিয়ে বলতে পারছি না, কিন্তু এটা আমার একটা ধারণা যে বাংলা সিনেমা দেখাটা কিন্তু বাঙালিদের প্রায়োরিটি লিস্টে কোনোদিন খুব সেভাবে ছিল না। আমাদের প্রায়োরিটি লিস্টে যেরকম, আমি একটা উদাহরণ দিয়ে বলি, যে পুজোর সময় বাইরে বেরোবো বন্ধুবান্ধব হোক বা আত্মীয় স্বজনদের সঙ্গে হোক, সেটা যেরকম প্রায়োরিটি, বাইরে খাবো সেটা যেরকম প্রায়োরিটি, সেরকম শুধু পুজো বলছি না, সারা বছর ধরে হলে গিয়ে সিনেমা
1: ছবি দেখবো,
0: এইটা কিন্তু আমি জানি না বাঙালির স্বর্ণযুগ সিনেমা মানছি, বাট তখনও আপামর বাঙালি যে সিনেমা দেখাটা প্রায়োরিটি ছিল তা কিন্তু নয়, আমার মনে হয় না। আমি আরও বেশি ডেটা পেলে আমার সুবিধা হতো, আরও বেশি এটা নিয়ে পড়াশোনা করতে পারলে সুবিধা হতো, যারা এই সিনেমা বিষয়ক পড়াশোনা করেন তাদের সঙ্গে কথা বলতে পারলে সুবিধা হতো। এখন যেটা হয়েছে, এখনকার দর্শকদের কোনো ইন্ডাস্ট্রি কিন্তু গ্রো করতে পারে না যদি না মেকার্স এবং অডিয়েন্স, মানে যারা ছবি বানাচ্ছেন, পরিচালক, প্রযোজক, কলাকুশলী, অভিনেতা এবং দর্শক, তারা একই সঙ্গে যদি ইভলভ না করেন তাহলে সম্ভব নয়। আমি একবারও আমাদের যে দায়িত্ব সেটা অস্বীকার করছি না, আমাদের আরও বিভিন্ন ধরনের কাজ করতে হবে, আমাদের

0: অনেক বেশি মন দিয়ে কাজ করতে হবে, অনেক বেশি মন দিয়ে ভাবতে হবে নতুন কি কি কাজ করা উচিত, কারা আমাদের অডিয়েন্স, তারা কোথায় আছে, তাদের কিভাবে অ্যাড্রেস করা যায়। অ্যাট দ্য সেম টাইম আমার মনে হয় যে বাংলা ছবির দর্শকদেরও আরেকটু খোলা মনে বাংলা ছবি দেখতে হবে, আমরা একটু ওভার্টলি ক্রিটিক্যাল এক। দ্বিতীয়ত আর একটা জিনিস হয়েছে, সেটাও আমি যত দিন যাচ্ছি দেখতে পাচ্ছি, আমাদের কোথাও গিয়ে আমাদের গৌরবটা হারিয়ে গিয়ে অহংকারটা বড় হয়ে যাচ্ছে। আমরা বলছি আমরা বাঙালি, আমাদের বাংলা ভাষা, আমাদের বাংলা সংস্কৃতি, কিন্তু আদৌ কি আমরা সেটা যত্ন সেভাবে নিচ্ছি? নিচ্ছি না, নয়তো গোটা সোসাইটাল এই স্ট্রাকচারটা এই জায়গায় এসে দাঁড়াতো না। তো এইগুলো অনেক ডিপ বিষয়, তবে হ্যাঁ সিনেমা দেখার অভ্যেসটা বদলে গেছে। আর একটা বড় বিষয় হচ্ছে, যেটা নিয়ে আমি জানি না কেন কেউ সেভাবে অ্যাড্রেস করেন না, ডেমোগ্রাফি বা যে সোশিও ইকোনমিক জায়গাটা সেটা খুব ইম্পর্টেন্ট। আমরা যে ধরনের বাংলা ছবি বানাই তার দর্শকরা কলকাতা শহর বা আশেপাশে কোথাও নেই, তারা জীবন জীবিকার টানে পশ্চিমবঙ্গের বাইরে বা ভারতবর্ষের বাইরে চলে গেছেন, বহুদিন ধরে চলে গেছেন। তো তাদের কাছে তো কমার্শিয়ালি রিলিজ ছবি হচ্ছে না, তার ফলে সেখান থেকে আমরা কোনো ব্যবসা মানতে পারছি না। আমি কয়েক মাস আগেই কানাডায় গেছিলাম, সেখানে একটি বাংলা উৎসব হয়েছিল, সেখানে আমার ছবিও দেখানো হয়েছিল, আলাপ দেখানো হয়েছিল। এবার যে আলাপের যে স্পেশাল শোটা ছিল সেটা কানায় কানায় ভর্তি ছিল প্রেক্ষাগৃহ, কিন্তু একটা জিনিস বুঝতে হবে, সেটা একটা আমন্ত্রিত শো এবং সেখানে শোয়ের শেষে আমি থাকবো,
1: সেটা একটা
0: আকর্ষণীয় জায়গা। আমি নেই এবং আমন্ত্রিত শো নয়, রেগুলার রিলিজ হচ্ছে, তখন যদি কানায় কানায় ভর্তি হয় তখন বুঝবো যে ব্যবসায়িক দিক থেকে বাংলা ছবি কোনো একটা জায়গায় পৌঁছতে পারলো। কেন আমি বলছি, আমরা যে কলকাতার মধ্যে দর্শক নেই বলছি, কানাডায় এত বাঙালি, আমেরিকায় এত বাঙালি, বহু জায়গায় এত বাঙালি, তাহলে সেখানে বাংলা ছবি রিলিজ করে কেন ব্যবসায়িক সাফল্য আসছে না? মজা করেই আমি বলেছিলাম যে আমি এই মুহূর্তে আপনাদের দেখছি, আপনারা আমার সঙ্গে কথা বলছেন, সেলফি তুলছেন, আমার খুব ভালো লাগছে দেশ থেকে এত দূরে এসে বাংলা ছবির দর্শক দেখতে পাচ্ছি। পাশের হলটিতে অন্য একটি ভাষার ছবি রেগুলার রিলিজ হয়েছে আর এই হলে কিন্তু এটা একটা আমন্ত্রিত শো, সেইখানেই আমাদের তফাতটা বোঝা যাচ্ছে।
1: একদমই তাই। তো সেক্ষেত্রে আপনার যেটা মনে হচ্ছে যে দর্শক হিসেবে, বাঙালি দর্শক হিসেবে,
0: না আমি শুধু দর্শকদের একেবারেই দায়ী করবো না,
1: আমাদেরও কিছু একটা দায়িত্ব তো রয়েছে।
0: অনেকটা সময় ধরে আমরা আমাদের গল্পগুলো বলিনি ঠিক করে,
1: তবে কাজ তো হচ্ছে, ভালো কাজ
0: হচ্ছে, হচ্ছে অবশ্যই। এটাও আমি বলি, এটা আমার রিসেন্টলি আমার এক কলিগের সঙ্গে কথা হচ্ছিল যে কন্টেন্ট ওয়াইজ আমরা কিন্তু খুব বেশি পিছিয়ে নেই, অভিনয় যদি দেখেন পিছিয়ে তো নেই, আমরা এগিয়েই আছি। আমি আমার সহকর্মীদের কাজ জানি, তারা কি কাজ করেন, আমি বিশ্বাস নিয়ে বলতে পারি অন্তত ভারতবর্ষের নিরিখে তারা অন্যান্য যে কোনো ইন্ডাস্ট্রির অভিনেতাদের থেকে বেটার অভিনয় করেন। কলাকুশলী যারা, মানে আমি বলছি টেকনিশিয়ানস যারা, যে কম সময়ে যে কম ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে তারা যে আউটপুট দেন, আমি হলপ করে বলতে পারি কলকাতার বাইরে যে কোনো ইন্ডাস্ট্রিতে যদি আমরা বলি যে এই ছবিটা এই সময়ের মধ্যে এই বাজেটে তৈরি করা হয়েছে, কেউ বিশ্বাস করবে না, তারা বলবে আমরা মিথ্যা কথা বলছি, আমরা কম বলছি, কিন্তু সে কাজটা তো
1: হচ্ছে।
0: বাট তাও ওই কোথাও গিয়ে বোধহয় ব্রিজটা তৈরি হচ্ছে না।
1: হ্যাঁ সেটা হতে পারে, মানে সেই একটা বিশ্বাসের জায়গা, সেই একটা সাঁকো, সেটা এখনো একটু নড়বড়ে রয়েছে, যেটা আস্তে আস্তে হয়তো একটু পাকাপোক্ত হবে, সেটার জন্য সময়ের অপেক্ষা। আপনি হিন্দি ছবিতেও কাজ করেছেন?
0: না আমি ছবি করিনি, আমি সিরিজ করেছি একটা,
1: সিরিজ
0: ছবি একটা করেছি, কাহানি, বাট কাহানি তো আমরা মোটামুটি বাংলা ছবি হিসেবে ধরিনি, বাংলায় শুটিং, পরিচালক বাঙালি এবং মূল যে অভিনেতা বা অভিনেত্রী বলতে পারি বিদ্যা, ও তো নিজেকে বাঙালি মনে করে, কারণ
1: ওরও কাজ শুরু এখান থেকে,
0: এখান থেকে না আরো তার থেকে বড় কথা হচ্ছে যতক্ষণ সেটে থাকবে ওর সঙ্গে বাংলায় কথা বলতে
1: হবে,
0: ওর সঙ্গে হিন্দি থেকেও কথা বলতে পারবে।
1: ও আচ্ছা বাহ।
0: তো আমরা ওটা মজা করে বাংলা ছবি বলি, বাট হ্যাঁ ওটা ওখানে জাস্ট দু মিনিটের জন্য ছিলাম আমি, আর মজা করে এটাও আমি বলি যে আমি ছিলাম বলি না ছবিটা হলো, মানে আমি মেট্রোতে অপঘাতে আমার মৃত্যু হলো, তার প্রতিশোধ নিতে বিদ্যাবালা নিল বলেই না সিনেমাটা হলো।
1: ওই ছবিতে আপনার মাও আছেন,
0: মাই সেই বিষাক্ত দুধের বোতল, মানে মা ছেলে কনস্পিরেসিতে সিনেমাটা হয়েছে, নয়তো সিনেমাটা হতো না, এটা আমরা মজা করে বলি। হ্যাঁ আমার
1: খুব মজার ব্যাপার,
0: প্রপার হিন্দি কাজ কোভিড এর মধ্যে 2021-এ একটি ওটিটি অ্যাপের জন্য আবরোজ সিজন 2, যেটা ইটস আ প্রপার হিন্দি কাজ আমি একটা করেছিলাম।
1: সেটা করতে গিয়ে আপনার কেমন লেগেছে? একটু অন্যরকম,
0: খুব মিক্সড একটা ফিলিং, খুব মিক্সড ফিলিং হয়েছে, কারণ আমি যখন ওখানে কাজ করছি আমি তো কাইন্ড অফ আ ডেবিউ করছি, কারণ আমার মানে মূল অভিনেতা হিসেবে ওটাই প্রথম হিন্দি কাজ, কিন্তু যারা আমার সঙ্গে কাজ করছেন, যারা আমাকে ওই চরিত্রে নির্বাচন করেছেন, আমার ডিরেক্টর প্রডিউসার এবং যারা দর্শক, তারা প্রত্যেকে জানেন যে আই হ্যাভ লাইন অফ ওয়ার্ক, মানে আমার দীর্ঘদিনের একটা কাজের অভিজ্ঞতা আছে। সো তারা একজন ডেবিউটেন্টের কাছ থেকে যা যা আশা করেন আমার থেকে সেটা এক্সপেক্ট করছেন না, অথচ আমি একজন ডেবিউটেন্ট। দ্বিতীয়ত ভাষাটা অন্য, আমার মাতৃভাষা নয়। তৃতীয়ত বিভিন্ন প্রদেশের মানুষ এক জায়গায় এসে কাজ করছিলাম আমরা, এবং কোভিডের সময় সব প্রোটোকল মেনে প্রচুর ট্রেভেলও আমাদের করতে হয়েছিল। সেটা এখন ভাবতে আমার একটুখানি মানে অদ্ভুত লাগে যে আমরা পুরোটা কাজ করেছিলাম, এবং প্রচণ্ড লার্জ স্কেল, কারণ ইন্ডিয়ান আর্মির গল্প ওটা, এবং যে মানুষটা

0: চরিত্রে আমি অভিনয় করেছি তিনি জীবিত, তাকে আমি মিট করেছি, তিনি আমাকে বিভিন্ন উপদেশ, সাজেশন, ট্রেনিং ইত্যাদি দিয়েছেন।
1: আচ্ছা, এটাও একটা বড়।
0: হ্যাঁ, এটা একটা মারাত্মক, এবং ইন্ডিয়ান আর্মির ইউনিফর্ম পরাটা সেটা ভীষণ গৌরবের ব্যাপার এবং সত্যি ঘটনা বলে মনে একটা। বাট কাজের মজাটা হচ্ছে যে আমাদের দেশটা যে শুধু একটা ভূখণ্ড নয়, বিভিন্ন জায়গার মানুষ তাদের জীবনযাপন, তাদের বিশ্বাস সব এক জায়গায় করে একটা দেশ, সেটা ওই কাজটা করতে গিয়ে আমি আরও বেশি করে ফিল করেছি। আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আমি যেটা ওখানে গিয়ে বুঝলাম, যে আমি যখন কাজটা করছি আমি শুধু আমি নই, আমি আমার গোটা ইন্ডাস্ট্রিকে রিপ্রেজেন্ট করছি, আমি আমার কাজের ধরনটা কীরকম, আমি কতটা প্রফেশনালি কাজ করছি, আমি কতটা কীভাবে বিহেভ করছি আমার সহকর্মী বা আমার টেকনিশিয়ানস তাদের সঙ্গে, সেটা দিয়ে কিন্তু তারা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকেও মাপছেন। সো আমার দায়িত্বটা অনেক বেশি ওখানে গিয়ে। একটা কথা বলি যে ওখানে গিয়ে আমি যে আদর, যে যত্ন এবং যে সম্মানটা পেয়েছি সেটা আমাকে আরও বেশি লোভী করে তুলেছে। সেই জন্যই হয়তো আমি ঘন ঘন যে কাজের অফার আছে তাও নয়, বাট ওই মানে আবরোধ ট্যুর যে স্ট্যান্ডার্ডটা ওরাও সেট করে দিয়েছে এবং যেভাবে ওরা আমাকে প্লেস করেছিল গোটা টিম, তারপর থেকে আমি আরও খুঁতখুঁতে হয়ে গেছি যে না, ওইরকম যদি আমি চরিত্র পাই বা ওরকম প্লেসমেন্ট যদি পাই তাহলেই যাবো, মানে জাস্ট ফর দ্য সেক অফ গোয়িং অ্যান্ড ডুইং আ হিন্দি থিং আই শুডন্ট বি গোয়িং।
1: এটা একটা গর্বের জায়গা, গর্বের অনুভূতি, আমারও শুনে খুবই ভালো লাগলো। আচ্ছা, আপনি বলছিলেন আপনার প্রিয় অভিনেতা অমিতাভ বচ্চন এবং বাংলায় উত্তম কুমার, মানে
0: আসলে অ্যাকচুয়ালি না প্রিয় অভিনেতা না, এরা না তারও বেশি কিছু,
1: আমি
0: এটা দেখেছি, আমি খুব একেবারে পলিটিক্যালি ইনকারেক্ট উত্তর দিচ্ছি, আমাকে অনেকে দোষ দেন যে আমি পলিটিক্যালি কারেক্ট উত্তর দিই, পলিটিক্যালি কারেক্ট কথাটাই কতটা কারেক্ট আমি জানি না, সেটা নিয়ে তর্ক চলতে পারে, ঠিক আছে। সো আমি খুব পলিটিক্যালি ইনকারেক্ট কথা বলি, এরকমই যদি আমার কোনো সহকর্মী বা বন্ধুকে জিজ্ঞাসা করা হয় এবং সে যদি আমার বন্ধু হয় বা সহকর্মী হয়, সে যদি আমার নাম নেয় আমার মন খারাপ হয়, আমার মনে ও আচ্ছা বললো না আমার নাম। সো আমিও যদি কারুর নাম নিই, অন্য কারুর নাম না নিই, তারও মনে হবে ও আচ্ছা ওখানে আবির গেল আমার নামটা বললো না। সো আমি এটা যতটা পারি চেষ্টা করি এই উত্তরগুলোকে অ্যাভয়েড করার। বাট যারা আমার সঙ্গে অভিনয় করছেন, আমার মনে হয় সিনেমার ক্ষেত্রে কয়েকজন আছেন যাদের নাম বলতেই হয়, আমার মনে হয় যে ঋত্বিক চক্রবর্তী অত্যন্ত একজন শক্তিশালী এবং খুব বুদ্ধিদীপ্ত একজন অভিনেতা, শাশ্বত চট্টোপাধ্যায় আমার খুব মানে পছন্দের একজন সহ অভিনেতাও বটে, কারণ অভুদার সঙ্গে আমি অনেক কাজ করেছি একসাথে, বাকি অনেকেই আছেন, আমি অভিনেতাদের কথা বললাম, অভিনেত্রীদের মধ্যেও অনেক এরকম আছেন। অভিনেত্রীদের তো আমি কারুর একজনের নাম বলবোই না, আমি ভুলটা করবোই না, কিছুতেই করবো না যে আমি একজন দুজনের নাম বলবো বাকি আমার উপর রেগে যাবে, এটা সম্ভবই নয়, আপনি যতই আমায় জিজ্ঞেস করুন আমি উত্তর দেবই না কিছুতে।
1: বেশ, আচ্ছা, আর অভিনয়ের বাইরে কোনো আফসোস
0: আছে অনেক, তবে আমার মনে হয় না সেটার পরিসর এখানে বলার মতো আছে, আফসোস ঠিক বলবো না, আবার অভিনয় করে অনেক কিছু পেয়েওছি, কাজেই সেগুলো নিয়ে বেশি কনসেন্ট্রেট করতে চাই, কারণ এমনিতেই এটা অনস্বীকার্য, শুধু আমি নই, যে কেউ স্বীকার করবেন যে আমাদের আশেপাশে প্রচুর নেগেটিভিটি মানে একদম ছেঁকে ধরছে আমাদের, তার মধ্যে যদি আবার আফসোস নিয়ে বেশি ভাবতে বসি কাজ আরোই করা যাবে না। সো আশেপাশের আফসোস বলুন, আশেপাশের না পাওয়াগুলো বলুন, রাগ বিরক্তি বলুন, তার থেকেই কোথাও একটু ছেঁকে নিতে হবে ভালোগুলো,
1: একদমই মানে যতটা পারা যায় পজিটিভ ভাবে ভাবলেই ভালো। অভিনয়ের বাইরে মানে আপনার এই পেশার জগতের বাইরে আর ভালো লাগার বিষয় কি কি আছে?
0: আমি ঘুমোতে খুব ভালোবাসি, আমার কোনো এটা নিয়ে দ্বিধা নেই, আমি ঘুমোতে খুব ভালোবাসি এবং খুব দরকার, শারীরিক ও মানসিক সুস্থতার জন্য ঘুম খুব দরকার। আমি গান শুনতে ভালোবাসি এবং সেই কারণেই সারেগামা পাওয়ার কাজটা আমার কাছে আরও বেশি লোভনীয়, কারণ আমি এত ভালো ভালো গান, ইয়াং ট্যালেন্টস যারা আছে তাদের থেকে তো বটেই, যারা জাজেস বা যারা মাঝে মধ্যে গেস্ট জাজেস বা যারা আসেন ভারতবর্ষের তাবড়ো তাবড়ো শিল্পীরা, তাদের এত কাছ থেকে শুনতে পাচ্ছি। বই পড়ার অভ্যেস ছিল, মাঝখানে একদম চলে গেছিল, এখন আবার সেটাকে একটু একটু করে আবার চাগিয়ে তুলছি।
1: আপনার একটা মোটামুটি সারাদিনের রুটিন কি শেয়ার করা যায়?
0: রুটিনটা খুব একেবারে ইন্টারেস্টিং নয়, আমি আমি ভীষণই বোরিং অ্যাজ এ পার্সন, সেটা আমার সহকর্মীরা বলবেন, বিশেষ করে মহিলা সহকর্মীরা বলে থাকেন ও খুব বোরিং। আর এমনিতে কাজের বাইরে,
1: ছুটির দিনে
0: কাজের বাইরে আমি মোটামুটি পরিবারের সঙ্গেই সময় কাটাই, সেটাই ভালো লাগে, আর বন্ধু বান্ধব যারা এখানে আছে তাদের সঙ্গে, বা অনেকেই যেটা বললাম বাইরে আছে। বাট এখন প্রযুক্তির, আমরা খালি প্রযুক্তির খারাপটা বলি, প্রযুক্তির ভালোটাও বলতে পারি, যে আমার যে সবচেয়ে যে আমার ঘনিষ্ঠতম বন্ধু, আমাদের 1997 থেকে আমরা একে অপরকে চিনি, তো তার সঙ্গে এই আমি কদিন আগে বম্বেতে শ্যুট করতে গেছিলাম, তখন ও এসেছিল, কথা হলো, আড্ডাও হলো, বাট এখন আমার ওর সঙ্গে রেগুলার কথাবার্তা হয় প্রযুক্তির দৌলতে, যদি খুব সেরকম মনে হয় আমরা ভিডিও কলও করতে পারি। আমি খুব সৌভাগ্যবান যে আমার একদম ওই ছোটবেলার সেই সময়কার 3-4 বন্ধুদের সঙ্গে রেগুলার যোগাযোগ আছে, আর MBA সময়কার একটা গ্যাং আছে, বছরের নির্দিষ্ট কয়েকটা দিন ওদের জন্য রিজার্ভ, মানে সেটা যদি না হয় ওরা আমার শুটিং থেকে তুলে

0: যেতে পারে, তুলে নিয়ে চলে যাবে আর কি মাজাগুলো করে, এবং থ্যাঙ্কফুলি যে ওরা আছে।
1: আচ্ছা, একটু ঘরের কথা জিজ্ঞেস করি, আপনার স্ত্রীর কি উৎসাহ আছে অভিনয়ের প্রতি?
0: আমি তো বলি ও আমার থেকেও বেশি ফিল্মি, ফিল্মি নট ইন দ্য সেন্স ভীষণ মানে মানে ফিল্মি বলতে আমরা বুঝি না বাবা কি চড়া দাগে তা নয়, শি ইজ মোর ইন টু ফিল্মস দ্যান মি, এবং সেই কারণেই আমার পথ চলাটা হয়তো এত সহজ হয়েছে, কারণ আমার বাবা মা আমার পরিবার তারা এই জগতের মানে ভালো মন্দ সব জানেন, আমার স্ত্রী বা তার পরিবারের কেউ এই অভিনয় জগতের আশেপাশেও ছিলেন না, সো যদি সেই বিশ্বাসটা বা সেই ভালোবাসাটা না থাকতো তাহলে আমার পক্ষে এত সহজে কাজ করা সম্ভব হতো না।
1: মানে উনি অভিনয় করেন
0: না, না না অভিনয় করেন না, তবে মানে সিনেমা ভালোবাসে আমার চেয়েও বেশি আমার মনে হয়, এবং সেই কারণে আমার পথ চলাটা অনেক অনেক সহজ সাবলীল হয়েছে, এবং সেটা আমার ইনলজ মানে আমার শ্বশুরবাড়ির ক্ষেত্রেও বলবো যে তারাও তাদেরও যে ভালোবাসা বা যে আবেগটা আছে এই কাজের জন্য সেই জন্য আমার এই এই প্রফেশনে থাকাটা অনেক সহজ হয়েছে।
1: আর রুটিনটা তো বললেন মোটামুটি বোরিং, তো খাওয়া দাওয়ার ব্যাপারে? খুব
0: খাওয়া দাওয়া ওয়ার্কআউটের ব্যাপারে আমি আগে সিরিয়াস ছিলাম না, এখন হয়েছে, এবং এটা গত আমি বলবো প্রায় গত 10-12 বছর ধরে রেগুলার ওয়ার্কআউট যদি না কাজ থাকে।
1: এই মুহূর্তে কি কাজ করছেন?
0: বাবলি এই মুহূর্তে এখনো তো হলে চলছে, পুজোতে একটা ছবি রিলিজ করছে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের ছবি বহুরূপী, এটাও সত্যি ঘটনা অবলম্বনে রক্তবীজ আগের বছর পুজো রিলিজ করেছে।
1: আপনি একটা মোটা গোফের কথা একটু আগে বলছিলেন,
0: সেটা রক্তবীজ ছিল,
1: সেটা আমরা দেখেছি, সেটা নিজে
0: বারবার বলি, হ্যাঁ
1: সেটা নিজে
0: আমি খুবই গর্বিত।
1: আচ্ছা, সেটা কতদিন লেগেছিল?
0: ওটা ওইরকম অ্যাকচুয়ালি আমার তার আগে একটা ছবি শুটিং হওয়ার কথা ছিল রক্তবীজ, যে শুটিংটা তখন হয়নি, তো আমি সেই সুযোগটা পেয়ে যাই এবং আমি শিবুদাকে বলি যে তাহলে আমি এখন আর শেফটা করছি না, আমি গোফটা রেখে দিই, কারণ আমার মনে ছিল চরিত্রটার জন্য গোফটা বেশ ভাল লাগবে। রক্তবীজ সত্যি ঘটনা অবলম্বনে, এবার বহুরূপী যেটা সেটিও সত্যি ঘটনা অবলম্বনে, পশ্চিমবঙ্গে 90s এর একটা সিরিজ অফ ঘটনা সেটাকে পর্দায় ফুটিয়ে তোলা হচ্ছে বহুরূপীতে, এটা শিবুদা নিজেও অভিনয় করেছেন, সেটা পুজো রিলিজ করছে।
1: আচ্ছা, তাহলে আমরা অপেক্ষায় থাকছি সেই ছবির জন্য। আর আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কিছু আছে চালনায় আসার কথা বা অন্য কোনো ভাবনা?
0: আম নট ভেরি শিওর, করতে পারলে ভালো হতো, বাট আমি যদি লেখালেখি করতে পারি তাহলে আমার মনে হয় আমি আরো বেশি খুশি হব, তবে তার জন্য যে ধৈর্যটা প্রয়োজন, যে সময়টা দেওয়া প্রয়োজন, সেটা আমাকেই বার করতে হবে, বাট লেখালেখি
1: মানে লেখালেখির একটা অভ্যেস আপনার রয়েছে?
0: এক সময় তো খুবই ছিল, রেগুলার ছিল, কিন্তু এখন সেটা অতটা নেই, কোভিড এর সময় একটু ফিরেছিল আবার সেটা, কিন্তু ওটা করলে হয়তো বেশি খুশি হব।
1: কি ধরনের লেখা লিখতে ভালো লাগে?
0: এনিথিং, মানে আমি যদি কোনো স্ক্রিপ্ট লিখতে পারি বা কোনো চেনা গল্প সেটা যদি স্ক্রিন প্লে করতে পারি তাহলে খুব ভালো হবে, বাট সেটার জন্য যে ওই যে বললাম যে কনসেন্ট্রেশন বা যে একদম পুরোপুরি সময়টা দেওয়া সেটা হয়তো এই মুহূর্তে সম্ভব হচ্ছে না।
1: কিন্তু আমরা চাই আপনি এরকমই ব্যস্ত থাকুন নানান রকম।
0: আমি যা ব্যস্ত আছি আমি তার থেকেও ব্যস্ত থাকতে চাই, এবং আমি মনে প্রাণে চাই যে যারা কাজ করেন যে প্রফেশনেই তারা থাকুন তারা সবাই এত ব্যস্ত হয়ে যান যে তাদের অন্য কিছুতে মাথা মন লাগানোর সময় তারা না পান, তাহলেই দেখবেন পৃথিবীটা অনেকটা ঠিকঠাক চলছে। এত ব্যস্ত সকলে হয়ে যাবে নিজেদের কাজে, অকাজগুলো করার সময় ভাবার সময় পাবে না তারা, কাজ করে যাবে সারাদিন, সেটাই দরকার।
1: এটা খুব ভালো ভেবেছেন, এবং আপনার ক্ষেত্রেও যেন সেটাই হয়, আমাদের দিক থেকেও সেই শুভকামনা থাকবে যে আপনার যা যা আরো করার ইচ্ছে রয়েছে, স্বপ্ন রয়েছে, যা কিছু অধরা রয়েছে সব যেন আপনার হাতের তালুর মধ্যে একদিন এসে ধরা দেয়। আপনার একজন পছন্দের অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়, মানে অসাধারণ অভিনেত্রী, সত্যি ভাবা যায় না এই বয়স পর্যন্ত দাপিয়ে অভিনয় করছেন মোটামুটি, তো আপনি তার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন, একটু বলুন
0: প্রেমের মুহূর্তে অভিনয় করেছেন,
1: অসাধারণ।
0: আমাকে যখন কেউ জিজ্ঞেস করেন যে কি করে করলেন, অত সিনিয়র একজন অভিনেত্রী, একদম সত্যি তো মানে ঠাম্মিরই বইস, আমি সাবু পিসি বলি কারণ বাবা যেহেতু সাবিত্রী দি বলতেন আমি সাবু পিসি বলি। আমি বললাম আমার একেবারেই অসুবিধা হচ্ছিল না, কারণ ক্যামেরা যেই চালু হচ্ছিল আমি তো ওই ব্ল্যাক এন্ড হোয়াইট সিনেমাগুলো ভাবছিলাম, মানে মারাত্মক সমস্ত সিনেমাগুলো, সো আমার একদমই অসুবিধা হয়নি। অ্যান্ড যেটা আপনি বললেন সেটা ঠিকই, ওনার যে এনার্জি, যদিও আমি বেশ কিছু মানে প্রায় 8 বছর আগে ছবিটা শ্যুট করেছি, তখন এখনকার তুলনায় তখন আর একটু বেশি ফিজিক্যালি ফিট ছিলেন, বাট ওনার যে এনার্জি এবং ওনার যে সেন্স অফ হিউমার, তাতে না অনেক মানে বাচ্চারা ঘায়েল হয়ে যাবে যে কোনো সময়, সো দারুণ অভিজ্ঞতা, একটা
1: দারুণ অভিজ্ঞতা। মানে ছবিটা যারা দেখেছেন তাদেরও একটা দারুণ অভিজ্ঞতা, বিশেষ করে আপনাদের কেমিস্ট্রিটা, মানে সাবিত্রী চট্টোপাধ্যায় এবং আবির চট্টোপাধ্যায়।
0: ওখানে একটা দৃশ্য ছিল যেখানে আমাকে ওনাকে বাইক চড়াতে হয়েছিল, মানে উনি বাইকে বসে আছেন এবং সেটাও কোণের সাজে, আমি ধুতি পাঞ্জাবি পরে বাইক চালাচ্ছি, ঘটনাচক্রে সেদিন প্রচন্ড বৃষ্টি হয়েছিল, বোলপুরে শুট হচ্ছিল, তো রাস্তা খুব স্কিড করছিল, আমি মনে প্রাণে এটাই ভাবছিলাম যে বাংলা সিনেমার ইতিহাস যেন আমায় ভুল কারণে না মনে রাখে, আমার যেন ঠিক ঠিক কারণে মনে রাখে, বাইকটা যেন ঠিক ঠিক চলে, বাট কিছু হয়নি অ্যাকচুয়ালি।
1: আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ

0: প্রান্তে চলে এসেছি। তো দুই বাংলার দর্শকদের জন্য, শ্রোতাদের জন্য আপনি কি বলবেন?
1: সকলকে আমার অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা জানাই, এবং যেটুকু না বললেই নয়, আমার মনে হয় যে আমরা একটা অশান্ত সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, এটা স্বীকার করতেই হবে। কিন্তু এই অশান্ত সময়ের জন্য কে বা কারা দায়ী সেই প্রশ্ন তো আমরা তুলবই, বাট তার সঙ্গে সঙ্গে আমাদের নিজেদেরকে ভালো রাখার দায়িত্বটা কোথাও গিয়ে আমাদের নিজেদের ওপরই বর্তাচ্ছে। সেটা সৌভাগ্যবশত না দুর্ভাগ্যবশত সেই প্রশ্নের উত্তর আমার কাছেও নেই। তো আমরা যেন এক মানে একসাথে ভালো থাকতে পারি, আলাদা আলাদা করে ভালো থাকার থেকে একসাথে যেন ভালো থাকতে পারি সেই কামনাই করব। এবং আমার কাজের মাধ্যমে যদি আমি দুই বাংলার মানুষকেও কিছুটা আনন্দ দিতে পারি বা তাদের বিভিন্ন জীবনে বিভিন্ন চলার মুহূর্তে যদি কোথাও বেঁচে থাকার ভালো থাকার যোগান দিতে পারি, তাহলে আমি সেই চেষ্টা মানে যতটা সম্ভব করার চেষ্টা করব, আমার কাজের মাধ্যমে তাদেরকে ভালো রাখার চেষ্টা করব।
0: খুব সুন্দর বললেন, অনুষ্ঠান শেষ করব আপনার জন্য অনেক শুভকামনা। যে কথা একটু আগেও বলেছি, আপনার সব স্বপ্ন সফল হোক, আপনার অধরা যা কিছু রয়েছে সব আপনার হাতের মুঠোর মধ্যে আসুক, আমরা আপনার কাছ থেকে আরও অনেক ভালো ভালো কাজ যেন দেখতে পাই, আপনার তরফ থেকে উপহার হিসেবে সেগুলো আমাদের কাছে আসুক। আর আপনি যে একটা চমৎকার পারিবারিক বৃত্তের মধ্যে রয়েছেন, যে কথাটা আপনার কথাতে বারে বারে উঠে আসছে, সেই বন্ধন, সেই ভালোবাসা উত্তরোত্তর বৃদ্ধি পাক। আপনি খুব ভালো থাকুন, আগামী দিনে নিশ্চয়ই আবারও কথা হবে। অনেক ধন্যবাদ,
1: অসংখ্য ধন্যবাদ, একটা দারুণ আড্ডা হলো। এবং আমার তরফ থেকে এটুকুই বলার যে আমার পক্ষে যতটা সম্ভব ততটা মন দিয়ে আমি কাজ করার চেষ্টা করে যাব,
0: এটাই আমাদের কাছে অনেক বড় পাওনা। ধন্যবাদ এখানে আসার জন্য,
1: থ্যাংক ইউ,
0: নমস্কার।
1: নমস্কার।
2: এতক্ষণ শুনলেন অনুষ্ঠান অতিথি। আজকের অতিথি ছিলেন অভিনেতা আবির চট্টোপাধ্যায়, আলাপচারিতায় ছিলেন সুচিস্মিতা গুপ্ত, প্রযোজনা অনন্যা মজুমদার।
3: এতক্ষণ শুনছিলেন অনুষ্ঠান অতিথি, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।
4: বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় নতুনত্ব। প্রচলিত ধ্যান ধারণার আধিপত্য ভেঙে আমাদের জীবন, মনস্তত্ত্ব এবং সমাজকে নতুন আঙ্গিকে উপস্থাপন করি নতুনত্বের হাত ধরে। জীবনে সুস্থতা বজায় রাখতে জীবনযাত্রায় নতুনত্ব, বা দুরারোগ্য ব্যাধি থেকে নিরাময় লাভ করে মানসিক ও আত্মিক পুনর্জন্ম, সমাজ সংস্কার, শূন্য বর্জ্য এবং বর্জ্য পৃথকীকরণের মাধ্যমে চিন্তাধারায় নতুনত্বের অঙ্গীকার। বর্তমানে ওটিটি ও ওয়েব সিরিজের যুগে বহুরূপী বা সঙ্গের দলের মতো লোকসংস্কৃতিগুলো যখন হারিয়ে যাচ্ছে, তখন অনেক সাহিত্যিক এই লোকজ উপাদানগুলোকে আধুনিক গল্পের কাঠামোয় ফিরিয়ে এনে নতুনত্ব সৃষ্টি করছেন। নতুনত্বের সেই মৌলিক ভাবনা ধরা দিক আপনার চিঠিতে এবং পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নী কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রী কথা mAITRWKATHA@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। শুরু হচ্ছে রম্যগীতি।

শুনছেন রম্যগীতি। প্রথম গানটি শুনলেন পণ্ডিত অজয় চক্রবর্তীর কণ্ঠে। গীতিকার ছিলেন অমলেন্দু বিকাশ কর চৌধুরী এবং সুরকার ছিলেন তিনি। এরপরের গানটি শুনবেন সবিতা চৌধুরীর কণ্ঠে। গানটির গীতিকার এবং সুরকার সলিল চৌধুরী।

রম্যগীতিতে এবারের শিল্পী পুরপি দত্ত। গানটির গীতিকার অতুল ভৌমিক এবং সুরকার সুপ্রকাশ চাকী।

Çöpe gibi seyir şu darşan oyun.

0: আবার আসিব ফিরে এই গানটির সঙ্গে সঙ্গে। আজকে রুম্মগীতির অনুষ্ঠান এখানেই শেষ হলো। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।
1: ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা। 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।
2: নতুন বছরে বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের নতুন ইমেল আইডি maitribandhu23@gmail.com, maitribandhu, maitribandhu23@gmail.com। বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের যাবতীয় মেল আপনারা এবার থেকে পাঠাবেন এই মেল আইডিতে। আরো একবার বলি, maitribandhu23@gmail.com, maitribandhu, maitribandhu23@gmail.com।
1: কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক শহর কলকাতার শত কথা, 594 কিলোহার্টজ অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি, প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল

আচ্ছা, যদি এমন একটা ছবি আমরা মনে মনে ভাবি যে ছবিতে দেখা যাচ্ছে যে একজন মায়ের 10 হাত, কোনোটিতে ফ্রাই প্যান, কোনোটিতে ঝাড়ু বা মপার, আবার অন্য কোনো হাতে ঘড়ি, কোথাও হাতুড়ি পেরে, কোথাও হ্যাঙ্গারে ঝোলানো মোজা, ইস্ত্রি, আর সেই সঙ্গে কোলে একটি শিশু। প্রতি বছর এই রকমই ছবি ঘুরে ঘুরে আসে সোশ্যাল মিডিয়াতে। আজ মাতৃদিবস, যেখানে মায়ের তকমা সুপার ওম্যান বা দশভুজা। ছবিটা যে একেবারে মিথ্যে তা নয়, সত্যি তো। জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ যুগে যুগে মায়েদের করতে হয় সবটাই। আমার মা সব পারে এবং আমরা সেটা বিশ্বাসও করি, এবং বিশ্বাস করে আমাদের মায়েরাও, বা হয়তো বিশ্বাস করা ছাড়া উপায় নেই মায়েদের কাছে। কিন্তু সেই মাও তো আর 5টা ছেলেমেয়ের মতো করেই বড় হয়েছে, জীবনে চলার পথে অন্য সকলের মতো করেই এক একটা পাঠ শিখে নিয়েছে। তারপরেই প্রথম যখন তার মধ্যে তৈরি হয় আরেকটা প্রাণ, ঠিক তখন থেকেই তার শরীর মন তৈরি হতে থাকে আরেকটা আমির জন্য। হঠাৎ করে চারপাশটা কেমন বদলে যায়, তার সবটা হয়ে ওঠে সন্তানের জন্য। নাওয়া খাওয়া ভুলে, রাত জেগে, অসুখ বিসুখ ভুলে, শখ আহ্লাদ ফেলে সবটুকু দেওয়া তার নিজের সন্তানকে। অবশ্যই মা তো এমনই হয়। আজ বিশ্ব মাতৃদিবসে তোমাদের সঙ্গে গল্প করব, অল্প অল্প গল্প কথার আড্ডায় গল্প করব আমাদের মায়েদের নিয়ে। তোমাদের সঙ্গে রয়েছি আজ তোমার যুববাণীর বন্ধু মৌলি। মায়েদের নিয়ে যতই বলা যায় সেটাই অনেক কম মনে হয়, কিন্তু আজকে তো মায়েদের নিয়েই গল্প করব, যেহেতু আজকে মায়েদের দিন। গল্প তো আমরা করব অবশ্যই, কিন্তু তার আগে যদি একটা গান না শোনাই তাহলে কি করে হয়? তোমাদের জন্য রইল অরিজিৎ সিং এর কণ্ঠে এই গানটা। শুনতে থাকো, ফিরছি একটা গানের পরেই।

ফিরলাম একটা গানের পর তোমাদের সঙ্গে অল্প অল্প গল্প কথার আড্ডা নিয়ে। আজকে তোমাদের সঙ্গে রয়েছি তোমাদের যুববাণীর বন্ধু মৌলি, আর আজ আমরা গল্প করব মায়েদের নিয়ে, কারণ আজ বিশ্ব মাতৃদিবস, মায়েদের দিন। এমনটা বললে হয়তো কোথাও না কোথাও খুব একটা অন্যায় করা হয় জানো তো, কারণ মায়েদের দিন তো রোজই, একটা দিনও আমাদের মা ছাড়া চলে না। সেখানে একটা দিন মায়েদের জন্য সেটা আবার হয় নাকি? কিন্তু তাহলে খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে যে আজকের এই দিনটা কেন বেছে নেওয়া হলো। মা দিবসের শুরুটা অনেক আগে থেকেই, প্রায় ওই প্রাচীন গ্রিসের মাতৃ আরাধনার প্রথা থেকেই। তবে দিবসটি উদযাপনের আধুনিক ইতিহাস শুরু হয় 1908 সালে। যুদ্ধ বিধ্বস্ত আমেরিকায় নারীদের স্বাস্থ্য রক্ষায় গুরুত্ব নিয়ে কাজ করতেন মার্কিন সমাজকর্মী আনা রিভিস জার্ভিস এবং তার মেয়ে মেরি জার্ভিস। তাদের কাজের মূল বিষয়ই ছিল পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য রক্ষার প্রচার এবং সচেতনতা বৃদ্ধি। এরই মধ্যে 1905 সালে মারা যান মা। সার্বক্ষণিক সঙ্গী ও সব কাজের প্রেরণাদাত্রী মাকে হারানোর পর আনা জার্ভিস উপলব্ধি করেন যে সকল মায়ের প্রতি সম্মান জানানো দরকার। তার প্রচেষ্টায় 1908 সালে ভার্জিনিয়া ও পেনসিলভেনিয়ার কিছু গির্জায় প্রথম মা দিবস পালিত হয়। এরপর দিবসটির স্বীকৃতি পেতে আনা হয় 6 বছরের আন্দোলন।

1914 সালে আমেরিকার প্রেসিডেন্ট উড্রো উইলসন মে মাসের দ্বিতীয় রবিবারকে এত আন্দোলনের পর জাতীয় মা দিবস হিসেবে ঘোষণা করেন। আর ঠিক এইভাবেই প্রত্যেক বছর মে মাসের দ্বিতীয় রবিবার পালন করা হয় বিশ্ব মা দিবস। এই ছিল আজকের এই দিনটা উদযাপন করার একটা ছোট্ট গল্প। আমরাও কিন্তু বিভিন্ন রকমভাবে আজকের এই দিনটা প্রত্যেকেই উদযাপন করি, উদযাপন করতে পছন্দ করি। তো আমাদের আজকের যে পোস্টারটি রয়েছে সেখানে কিন্তু তোমরা কমেন্ট করে আমাদেরকে জানাতে পারো যে তোমরা কি করে আজকের এই দিনটা তোমাদের মায়ের সঙ্গে উদযাপন করছো, বা মায়ের সঙ্গে থাকা টুকরো স্মৃতি শেয়ার করে নিতে পারো আমাদের সঙ্গে। গল্প করতে করতে তো অনেকটা টাইম হলো, এবার আরেকটা গানের সময়। তোমাদের জন্য রইল অনুপম রায়ের কণ্ঠে এই গানটা। ফিরছি একটা গানের পরেই, আরও অনেক অনেক গল্প হবে মায়েদের নিয়ে, শুনতে থাকো

ফিরলাম আরেকটা গানের পর। এই যে কাতর ডাক মা, এই ডাকের মধ্যে কখনো কখনো লুকিয়ে থাকে একটা মিষ্টতা, কখনো কখনো থাকে দুঃখ, কখনো কখনো থাকে হাজারো আবদার, কখনো কখনো থাকে অনেক অনেকটা চাওয়া পাওয়া অনেক কিছু। এই যে কাতর ডাক, এই ডাক দিয়েই কিন্তু আমরা বলতে পারো সমস্ত কিছু জয় করে ফেলতে পারি। যত যত বাধা, যত কঠিন, যত যাই কিছু হয়ে যাক না কেন জীবনে, একবার মা বলে ডাকলে হয়তো সব সমস্যার সমাধান তখনই পাওয়া যায়। অনুষ্ঠানের শুরুতেই তোমাদের যে বিষয়টা নিয়ে বলছিলাম যে মায়েদের আমরা চিরকাল দশভুজা হিসেবেই কিন্তু দেখি, তারাও যে রক্ত মাংসের মানুষ সেটা আমরা বারবার ভুলে যাই। তার কাছে আমাদের প্রত্যাশার শেষ নেই, তারও যে খারাপ লাগতে পারে, সেও যে কিছু না পারতে পারে সেটা যেন ভুলে যায় আশেপাশের সকলে, এমনকি আমরা নিজেরাও। এমনটাই তো চলে আসছে দিনের পর দিন, আর তাই মাও ভুলে যায় যে তারও কিছু শখ ছিল, অসুখ করলে যে ওষুধ খেতে হয় বা শুয়ে থাকা যায় বা বাড়ির অন্যদের আগেও যে খিদে পেলে খাওয়া যায় সেটা কিন্তু মা ভুলে যায়। মা ভুলে যায় যে কোনোদিন রান্না করতে না পারলে বা অফিসের কাজের জন্য সন্তানকে পড়াতে বসাতে না পারলে সেটা কিন্তু অন্যায় নয়। আসলে মা তো ততদিনে নিজেকে রক্ত মাংসের দুহাতওয়ালা মানুষ ভাবতে ভুলেই গিয়েছে, তাকে তো ততদিনে দশ হাতের তকমা দিয়ে দেওয়া হয়েছে, তাকে ততদিনে ভাবতে শেখানো হয়েছে যে সে আসলে সব পারে। তাই বাড়ি বসে সন্তান পালন করতে গিয়ে কেউ ভাবে সে হয়তো বাইরের জগতে যোগ্য নয়, আবার সন্তানকে বাড়িতে রেখে কাজ করতে বেরিয়ে কেউ বা ভোগে অপরাধ বোধে, বাইরের কাজ স্বেচ্ছায় ছেড়ে সন্তান মানুষ করা বা বাইরে কাজ করতে যেতে সন্তানকে পরিচারিকার কাছে রাখা কোনো সিদ্ধান্তই যে ভুল নয় এটা কিন্তু আমাদের মায়েরা ভাবতে ভুলে যায়। মা হওয়া সহজ নয়, সন্তান পালন করাও সহজ নয়, কিন্তু সেই কঠিন কাজ মায়ের পাশে আদৌ কজন থাকে? সন্তান বড় করতে স্বেচ্ছায় চাকরি ছাড়তে গেলে শুনতে হয় সন্তান ঠিক মানুষ হয়ে যাবে, অথচ কিভাবে হবে সেটা ভাবার মতো কেউ থাকে না। সন্তানকে পরিচারিকার কাছে রাখলেও সেটা নিজের অপাগ্রতা বলেই মেনে নিতে হয়। অন্তঃসত্ত্বা কর্মীকে হঠাৎই সকলের অকাজের মূলে মনে হয়, মাতৃত্বকালীন ছুটিকে এখনো বহু মানুষ ছুটি কাটানোই মনে করে। সদ্য মা হওয়া সেই ছুটির শেষে মা দ্রুত কাজে যোগ দিতে তাগাদা তো দেওয়াই যায়, কিন্তু সেসব তথাকথিত কর্পোরেট অফিসে কৃষের কোনো ব্যবস্থা থাকে না। আসলে আমরা চাই যে মা সবটা করবে, কিন্তু মা কিভাবে করবে সেটা ভেবে দেওয়ার জন্য বিশেষ কেউই থাকে না। কথা বলতে বলতে বোধ হয় অনেকটা মনটা ভারী হয়ে গেল মায়েদের জন্য। তাহলে একটা ছোট্ট গান শুনি, ছোট্ট গান শুনে ফিরে আসি আজকের আড্ডায়। শুনতে থাকো, তোমাদের জন্য রইল এই গানটা।

এইভাবেই আরও একটা মাতৃদিবস আমরা আজ উদযাপন করছি। মায়ের আঁচলের গন্ধ, স্কুল ছুটির পরে মায়ের হাত ধরে বাড়ি ফেরা, পরীক্ষার আগে দাঁতে আঙুল কেটে দেওয়া থেকে মায়ের চোখের আড়াল হওয়ার আগে দুগ্গা দুগ্গা, মায়ের মতো করে আর কেউ বলে না, আর কেউ বলে না সাবধানে যাস, এসব মা ছাড়া আর কারো কাছে কি পাওয়া সম্ভব? ছোটবেলায় আমরা সবাই হয়তো কোথাও না কোথাও গিয়ে নিজেদের রবি ঠাকুরের বীর পুরুষের সঙ্গে মিলিয়ে ফেলেছি, সবার সঙ্গে লড়াই করে মাকে রক্ষা করে ভেবেছি, মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে। মা রোজ ঘরে ফিরতে শেখায় ঠিক সময় মতো, মা শেখায় কিভাবে অন্যায়ের সঙ্গে আপোষ করতে নেই, প্রতি মুহূর্তে জানান দেয় তার নিজের সন্তানের

অন্য সেসব সময় ঢাল হয়ে দাঁড়ায় অন্যায়ের বিরুদ্ধে। মা মানে সব থেকে কাছের বন্ধু, আমাদের সব সময়ের সঙ্গী, রাগে মা, আনন্দে মা, দুঃখে মা, সব ব্যথার ওষুধ মা, সব কিছুতেই মা। সেই মাকেই যদি আগলে রাখতে না পারি তাহলে আমরা ভালো সন্তান হলাম কি করে বলো তো? খুব বিখ্যাত একটা সিনেমার একটা সংলাপ মনে পড়ছে, সেখানে বলা হয়েছিল যে ভগবান হয়তো নিজে মাটিতে আসতে পারেন না, তাই জন্য তিনি মাকে তৈরি করেছেন। আজকের এই অনুষ্ঠানটা ছিল পৃথিবীর প্রত্যেকটি মায়ের জন্য। তাদের নিয়ে যতই বলা হয় ততই কম, যারা আমাদের সবটা জুড়ে থাকে তাদের নিয়ে উদযাপন হোক প্রত্যেক দিন, প্রত্যেক দিন, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা কোনায়। আজকের এই বিশেষ দিনে তোমাদের সঙ্গে অল্প অল্প গল্প কথার আড্ডায় ছিলাম আমি, তোমার যুববাণীর বন্ধু মৌলি। আজকের মতন বলতে হবে টাটা, কারণ সময় একদম শেষ। আবার তোমাদের সঙ্গে কথা হবে যেতে যেতে উপল সেনগুপ্তর কণ্ঠে। তোমাদের জন্য রইল এই গানটা। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই শুনতে থেকো যুববাণী।

0: এতক্ষণ শুনছিলেন অল্প অল্প গল্প কথা। উপস্থাপনায় ছিলেন মৌলী সরকার, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।
1: মে মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় নতুনত্ব। প্রচলিত ধ্যান ধারণার আধিপত্য ভেঙে আমাদের জীবন, মনস্তত্ত্ব এবং সমাজকে নতুন আঙ্গিকে উপস্থাপন করি নতুনত্বের হাত ধরে। জীবনের সুস্থতা বজায় রাখতে জীবনযাত্রায় নতুনত্ব, বা দুরারোগ্য ব্যাধি থেকে নিরাময় লাভ করে মানসিক ও আত্মিক পুনর্জন্ম, সমাজ সংস্কার, শূন্য বর্জ্য এবং বর্জ্য পৃথকীকরণের মাধ্যমে চিন্তাধারায় নতুনত্বের অঙ্গীকার। বর্তমানে ওটিটি ও ওয়েব সিরিজের যুগে বহুরূপী বা সঙ্গের দলের মতো লোকসংস্কৃতিগুলো যখন হারিয়ে যাচ্ছে, তখন অনেক সাহিত্যিক এই লোকজ উপাদানগুলোকে আধুনিক গল্পের কাঠামোয় ফিরিয়ে এনে নতুনত্ব সৃষ্টি করছেন। নতুনত্বের সেই মৌলিক ভাবনা ধরা দিক আপনার চিঠিতে এবং পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নী কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রীকথা mAITRWKATHA@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।

0: আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে যাত্রাপালা।
1: যাত্রা অভিনয় রানী ভবানী, রচনা সুভাষ নন্দী, পরিবেশনায় পায়রাডাঙ্গা আঞ্চলিক নাট্য সংস্থার শিল্পীবৃন্দ। যাত্রা অভিনয় রানী ভবানী।

0: ভাই সব, তোমরা আমাদের জয়ধ্বনি দিচ্ছ, তোমাদের জয়ধ্বনির সাথে সাথে আমাদের দায়িত্ব বেড়ে যাচ্ছে। আমাদের সীমিত ক্ষমতায় নাটোরের সকল প্রজার সব সমস্যার সমাধান আমরা করতে পারবো না, কিন্তু চেষ্টার কোনো ত্রুটি থাকবে না।
1: নাটোরবাসী প্রজাগণ, আমি নাটোরের ভারপ্রাপ্ত দেওয়ান দয়াময় রায় তোমাদের একটি সুখবর দিচ্ছি।
2: বলুন বলুন কি সুখবর?
1: মুর্শিদাবাদের মসনদ থেকে অত্যাচারী নবাব সরফরাজ খাঁকে সরিয়ে বাংলার নবাব এখন আলী বর্দি খা। তার কাছে আমরা আবেদন রাখব যাতে নাটোরের প্রজাদের মঙ্গলের জন্য তিনি বিশেষ পদক্ষেপ গ্রহণ করেন।
3: রানীমা কিছু বলুন,
2: আমরা রানীমার আশীর্বাদ চাই।
4: আজকের এই শুভ দিনে মা অন্নপূর্ণার মন্দির প্রাঙ্গণে দাঁড়িয়ে মায়ের কাছে প্রার্থনা করি, তোমাদের মঙ্গল হোক, নাটোরের কল্যাণ হোক।
1: তোমরা সবাই ঠাকুর দালানে গিয়ে বসো, সেখানে তোমাদের সকলের জন্য প্রসাদের ব্যবস্থা আছে। যাও মা, যাও রামকান্ত, তোমরা ক্লান্ত, এবার প্রাসাদে গিয়ে বিশ্রাম করো গে। যাও
4: তাহলে, আমরা যাই দাদা।
1: এসো মা গো, হৃদয়ে শক্তি দাও মা, আশীর্বাদ করো যেন পরলোকগত মহারাজ রামজীবন রায়ের অসমাপ্ত কাজ আমি সম্পন্ন করতে পারি।
5: চমৎকার, আবার বলি দয়াময় রায়, চমৎকার।
1: একই দেবীদাস, কি বলতে চাইছো তুমি?
5: বলার কিছুই নেই, আমি শুধু দেখছি কেমন কৌশলে নাটোরের পরিপূর্ণ রাজশক্তি আপনি নিজের হাতের মুঠোয় নিয়ে আসছেন।
1: নাটোরের রাজা রামকান্ত রায়, তার ইচ্ছাতেই রাজ্য পরিচালিত হচ্ছে।
5: কে রামকান্ত? তাকে আমি

0: রাজা বলে মানি না, সে নাটোরের রাজবংশের কেউ নয়। আপনার চক্রান্তেই সে আজ নাটোরের রাজা হতে পেরেছে।
1: নিঃসন্তান রাজা রামজীবন রায় রামকান্তকে আইনসম্মত ভাবেই পোষ্যপুত্র হিসেবে দত্তক নিয়েছিলেন।
0: চাষির পুত্র পোষ্যপুত্র হতে পারে, কিন্তু রাজপুত্র হতে পারে না। নাটোরের রাজপুত্র আমি, রাজা রামজীবন রায়ের কনিষ্ঠ সহোদর বিষ্ণুরাম রায়ের পুত্র আমি। নাটোরের সিংহাসন আমার চাই।
1: নাটোরের সিংহাসন তুমি পাবে না, পরলোকগত রাজার ইচ্ছানুসারে নাটোরের ছ আনা অংশের অধিকার তুমি পেতে পারো।
0: আমার চাই নাটোরের ১৬ আনা অংশের অধিকার।
2: বাবাজি, সংগ্রামী বাদ করে লাভ কি? রায়মশাই যখন বলছেন।
0: না না মামা বাবু, আপনার সাথে আমি একমত হতে পারছি না। আমার ন্যায্য অধিকার আমাকে প্রতিষ্ঠিত করতেই হবে।
1: তোমার ন্যায্য অধিকার থেকে তুমি কখনোই বঞ্চিত হবে না দেবীদাস। কয়েকটা মাস তুমি অপেক্ষা করো, আমি কাল মুর্শিদাবাদ নবাব সরকারে ১০০০০ টাকা জমা করতে যাচ্ছি। ফিরে এসে তোমার ন্যায্য পাওনা সব বুঝিয়ে দেব। এখন আমি যাচ্ছি।
2: যাক বাবাজি, এতদিনে তোমার বুদ্ধি খুলেছে বলতে হবে। তা কিভাবে কার্যোদ্ধার করবে ভেবেছ কিছু?
0: না, তেমন করে কিছু ভাবিনি। আপনি রাস্তা খুঁজে বার করুন মামা বাবু। আমি কথা দিচ্ছি যে আমি রাজা হলে আপনি হবেন এই রাজ্যের দেওয়ান।
1: আমিও আপনাদের সঙ্গে আছি ছোট কুমার। মুকুন্দ ঘোষের এই বাড়াবাড়ি আমার সহ্য হচ্ছে না।
2: ধীরু যখন আমাদের সঙ্গে আছে তখন আর ভয় কি বাবাজি? তুমি ভেবো না খাজনার টাকা মুর্শিদাবাদে পৌঁছাবার আগেই লুট হয়ে যাবে। তারপর নবাব সরকারে খাজনার টাকা জমা দিয়ে নাটোর রাজ্য আমি তোমার নামে খারিজ করিয়ে নেব।
0: কিন্তু টাকা লুট করতে গিয়ে যদি?
1: কোনো চিন্তা নেই ছোট কুমার, শুধু বলে দেবেন কি করতে হবে।
3: এই যে বাবা, তুমি এখানে, মাঝে তোমার জন্য না খেয়ে বসে আছে।
2: তাই তো বেলা অনেক হয়ে গেছে, আমি খেয়ালই করিনি। ধীরু চলো বাড়ি যেতে যেতে বুদ্ধিটা একবার দুজনে ঝালিয়ে নি।
1: বেশ তাই চলুন।
3: এই খবর দেবী দাদা, মন মেজাজ ভালো নেই মনে হচ্ছে।
0: কি করে থাকবে বলো, দয়াময় রায় আমাকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করছে।
3: তাই তো, ভীষণ অন্যায় কথা। তবে তুমি ভেবো না, আমার পূজনীয় পিতৃদেব বেনী প্রসাদ মিত্র যখন তোমার পেছনে এসে দাঁড়িয়েছে,
0: তা তোমার কি মনে হয় নাটোরের সিংহাসন আমি পাবো? তো
3: ১০০ বার তোমার কপালটা যা চকচক করছে না দেবী দাদা, কি বলবো, রাজা তুমি শিগগিরই হবে। আর তাই তো তোমাকে নিয়ে যেতে এসেছি।
0: কোথায় কান্তি প্রসাদ?
3: আমাদের বাগানে বাড়িতে। কদিন হলো একটা নতুন চিড়িয়া ধরে এনেছি।
0: নতুন চিড়িয়া?
3: তোমার জন্য দেবী দাদা, স্রেফ তোমার জন্য। একবার দেখলেই তোমার মন ভালো হয়ে যাবে। চলো।
0: বেশ চলো যাই, দেখি কেমন জিনিস।
4: রায়মশাই, আজকে রাতটা এখানেই কাটানো যাক, সামনে রাস্তাটা খুব একটা ভালো নয়, তাছাড়া সঙ্গে রয়েছে এতগুলো টাকা।
1: তুমি তাহলে পাইক বরগন্দাজ আর বেহারাদের বলো রাতের খাওয়াটা সেরে নিতে, আমি হাত পা ধুয়ে একটু আননিক করে।
4: ঠিক আছে, আপনি যান, আমি ওদের বলে দিয়ে আপনার জন্য অপেক্ষা করছি।
2: দেখেছো ধীরু, রায়মশাই ঘাটের দিকে গিয়ে গেলেন।
1: আজ্ঞে হ্যাঁ মিত্রমশাই, ওদিকে পাইকিও সব খেতে বসার তোড়জোড় করছে।
2: আর এদিকটা দেখো, মুকুন্দ একা বসে টাকার বস্তা পাহারা দিচ্ছে। তোমার লোকদের তৈরি করে নাও, চুপি চুপি পেছন থেকে আক্রমণ করো।
1: আপনি লোক দিকে বসুন, আমি টাকার বস্তা নিয়ে আপনার ছিপ নৌকে আসছি। কোন চিন্তা করবেন না, আমার লোকেরা পাইকদের মহড়া নেবে। এখন চলুন এখান থেকে সরে যাই।
4: কে আমাকে মারলে? পাইক বরকন্দাজ, কোথায় তোমরা? ওকে, ওদের উপর হামলা করছে কারা? ডাকাত, ডাকাত! রায়মশাই, রায়মশাই, মহাসরপুণ
1: আসে গেল। কি হয়েছে মুকুন্দ, কি হয়েছে?
4: আমাকে মেরে ডাকাতেরা খাজনার টাকা লুট করে নিয়ে গেল।
1: কি তোমার মাথা ফেটে রক্ত ঝরছে যে? এমন সর্বনাশ আমাদের কে করলো মুকুন্দ?
4: আচ্ছা, অন্ধকারে ঠিক ঠাওয়ার করতে পারিনি, তবে তাকে দেখতে অনেকটা ধীরু মজুমদারের মতো মনে হলো।
1: ও বুঝতে পারছি এ চক্রান্ত কার, কিন্তু নবাব সরকারে খাজনার টাকা সময় মতো না পৌঁছালে যে বিপদ হবে। ছি ছি ছি, কি লজ্জা, রামকান্তের কাছে আমি মুখ দেখাবো কি করে?
4: শয়তানদের খুঁজে বার করতেই হবে, চলুন দেখে ওদের ধরা যায়।
1: তাই চলো। হায় হায় হায়, রামকান্তের কাছে আমি কি কৈফিয়ত দেব, কি কৈফিয়ত দেব।
3: গাও গাও রুকিনী ভাই, দাদা কেমন একটা ভালো গান শুনিয়ে দাও।

0: বাহ বাহ বাহ, চমৎকার। এই নাও সুন্দরী, তোমার বকশিস।
1: কন্ঠহার? এই না হলে রাজা? দাও দাও রুক্মিণী ভাই, দাদাকে আর এক পাত্র সোজা দাও, আর সেই সঙ্গে আমাকেও দিও।
2: বাবাজি বাবাজি, কাজ হাসিল বাবাজি, টাকার তোলে আমাদের হাতের মুঠো।
1: রুক্মিণী ভাই, রুক্মিণী ভাই, তুমি এখন যাও পাশের ঘরে গিয়ে বিশ্রাম করো।
0: কেউ কিছু বুঝতে পারেনি তো?
2: বিন্দু মাত্র নয় বাবাজি, বেনী প্রসাদের কাজে তুমি কোনো খুঁত পাবে না।
1: আমার বাবাটি হচ্ছে একটি খাঁটি রত্ন, আর তুমি হচ্ছ পাকা জহরি।
2: শোনো বাবাজি, আমাদের পরের কাজ হচ্ছে নাটোর থেকে দয়াময় রায়কে সরিয়ে দেওয়া।
0: হ্যাঁ, ঠিক বলেছেন মামাবাবু, রায়মশাইকে যদি কোনোভাবে তাড়ানো যায় তবে রামকান্তকে বেকায়দায় ফেলতে কোনো সমস্যাই হবে।
1: ঠিক, তাহলে তোমাদের লুটে পুটে খেতে বেশ সুবিধে হবে।
2: কান্তি প্রসাদ,
1: যাই, আমি মা জননীকে খবরটা দিয়ে আসি।
2: কি খবর দিবি?
1: না মানে বলবো যে বাবার এখন তুঙ্গে বৃহস্পতি।
2: কান্তি,
1: চালিয়ে যাও বাবা, চালিয়ে যাও, তোমার ভাগ্যের চাকা ঘুরলে আখেরে আমারই তো লাভ, কি বলো দেবী দাদা?
2: অপদার্থ! হ্যাঁ, তাহলে এসো দেবীদাস, পরবর্তী পরিকল্পনার ছকটা একেবারে পাকা করে ফেলি।
0: বেশ চলুন।
3: এই যে আমি ভাবতেই পাচ্ছি না, মামা বাবু আর কান্তিপ্রসাদ মিলে দেবীদাসকে নোংরা পথে নামাবার চক্রান্ত করছে। না না, দেবীদাসকে পথ থেকে ফেরাতেই হবে। নেশা করে, বেলেল্লা পড়া করে দেবীদাসকে আমি এমন ভাবে উচ্ছৃঙ্খল হয়ে যেতে দেব না।
0: দেবীদাস তো তোমার কেনা গোলাম নয় যে তুমি যা বলবে তাই শুনে আমাকে চলতে হবে।
3: দেবীদাস, উদ্ধত হয়ো না ভাই, ভালো করে ভেবে দেখো, তুমি যা করছো ঠিক নয়। কত বড় বংশের ছেলে তুমি, পিতামহের ঐতিহ্যের কথা চিন্তা করে দেখো, নাটোরের হাজার হাজার মানুষের ভালোবাসার ভাবনা মাথায় রেখে তুমি অনাচারে ভুল পথ থেকে ফিরে এসো।
0: এটা কি রানী ভবানীর আদেশ?

0: নানি ভবানী হিসাবে নয়, বৌদি হিসেবেও নয়, ছোট ভাইয়ের কাছে তার দিদির স্নেহ মিশ্রিত অনুরোধ। তোমার শুভবুদ্ধির কাছে আবেদন করছি ভাই, তুমি ভালো হও, তুমি মানুষের মতো মানুষ হও।
1: আমাকে জ্ঞান দিতে এসেছে দেবীদাস রায়, কারো জ্ঞানের তোয়াক্কা করে না, সে যা ভালো বুঝবে তাই করবে।
0: তুমি নেশা করেছ?
1: তাতে তোমার কি, তোমার স্বামীর পয়সায় তো নেশা করিনি, বরং তোমরাই আমাকে বঞ্চিত করে সর্বস্ব লুটে পুটে খাচ্ছ।
0: তোমার যা ন্যায্য পাওনা তা থেকে তো আমরা তোমাকে বঞ্চিত করব না?
1: তাহলে নাটোরের সিংহাসন আমাকে দাও।
0: তোমার দাদাই বংশের বড় ছেলে, সিংহাসনে তো সেই বসবে।
1: কোথাকার কোন ভিকিরির ছেলে তার ঠিক নেই।
0: ছি ভাই, গুরুজনদের সম্বন্ধে খারাপ কথা বলতিনি।
1: ও, তাহলে সিংহাসন আমি পাবো না?
2: পাবে, আগে সিংহাসনে বসবার যোগ্যতা অর্জন করো, তারপর একটা উশৃঙ্খল ছেলের হাতে এ রাজ্যের প্রজাদের মঙ্গল অমঙ্গলের ভার আমি তুলে দিতে পারবো না।
1: দয়াময় রায়ের মতন একটা চোরের সাথে ষড়যন্ত্র করে বেশি দিন আর আমাকে তোমরা সরিয়ে রাখতে পারবে না। সিংহাসন আমি নেবই, তবে তোমার দয়ার দান হিসেবে নয়, নিজের শক্তিতে। আর সেদিনের জন্য কিন্তু প্রস্তুত থেকো।
2: কি বলে গেল দেবীদাস, দয়াময়দা চোর?
0: দেবীদাসের চাল চলন কথাবার্তা দিন দিন খুব খারাপ হয়ে যাচ্ছে। দয়া দাদার সম্বন্ধে এত বড় কথা বলতে ওর সাহস পায় কোথা থেকে?
2: কুচক্রিয়া স্বার্থান্বেষীদের পাল্লায় পড়ে ওর মাথাটা গেছে।
0: যে করেই হোক, এই চক্রান্তকারীদের মূলচ্ছেদ করতেই হবে।
2: কে শত্রু তা বোঝবার আগেই পেছন থেকে ছুরি বসিয়ে দেবে, তুমি বুঝতেও পারবে না।
0: কাপুরুষের দল, চোখের সামনে ভালো মানুষ সেজে আর পেছনে বিশ্বাসঘাতকতা করাকে আমি ভীষণ ঘৃণা করি। মহারাজ, তুমি গুপ্তচর লাগাও, শয়তানদের শয়তানিতে সোনার নাটোরের সৎমাস হতে দেবো না, কিছুতেই না।
2: ভবানী,
0: যাদের মনে পাপ ঢুকেছে, নাটোরে মঙ্গল যারা চায় না, তারা যত বড়ই হোক, নাটোরে তাদের স্থান নেই।
2: রাজকার্য রাজকার্য রাজকার্য পরিচালনা বড় কঠিন ব্যাপার। ভবানী আর দয়াময়দা পাশে না থাকলে আমি বড় অসহায় বোধ করি। কিন্তু দেবীদাসের কথাটা আমি ভুলতে পারছি না কেন? তবে কি দয়াময়দাকে বিশ্বাস করে আমি ভুল করেছি?
3: তা একটু করেছো ওই কি বাবাজি, নিজের স্বার্থ ছাড়া যে আর কিছু বোঝে না তাকে বিশ্বাস করা মানেই তো ভুল।
2: এ আপনি কি বলছেন মামা বাবু?
3: কি বলছি বাবা, দয়াময় রায় হচ্ছে একটি পাকা চোর।
2: চোর?
3: হ্যাঁ।
2: কি চুরি করেছে দয়াময়দা?
3: টাকা, রাজ্যের টাকা, তোমার নাম করে প্রজাদের কাছ থেকে টাকা তুলছে আর ফুলে ফেপে উঠছে।
2: কিন্তু প্রজারা তো আমার কাছে কোনো অভিযোগ করছে না।
3: কি করে করবে বাবাজি, কার ঘরে কটা মাথা আছে? মুকুন্দ ঘোষকে দিয়ে শাসাচ্ছে যে, মুখ খুললে একেবারে শেষ করে দেবে।
2: আমি তো এসব কিছুই জানি না।
3: চক্রান্ত, গভীর চক্রান্ত রামকান্ত, সব খবর আমি রাখি। কিন্তু ডাকলে কি হবে, তুমি তো আমার কথা শুনবে না।
4: রামকান্ত, রামকান্ত সর্বনাশ হয়ে গেছে। রামকান্ত,
2: কি হয়েছে?
4: খাজনার টাকা ডাকাতি হয়ে গেছে। হ্যাঁ মহারাজ, একদল ডাকাত আমাদের আহারের অবসরে হঠাৎ আক্রমণ করে আমাদের সব টাকা লুট করে নিয়ে গেছে।
2: নাটোরের দেওয়ান দয়াময় রায়ের পাইক বরফন্দা যারা কি একটা লোকে কেউ ঘায়েল করতে পারলো না, এই অসম্ভব কথাও তোমাকে বিশ্বাস করতে হবে।
4: তোমার মনে কি কোনো সন্দেহ দেখা দিয়েছে রামকান্ত?
3: সন্দেহ হওয়াটা কি খুব অন্যায়, এতগুলো টাকা সঙ্গে, এত লাঠিয়াল বরফন্দাজ বাহিনী থাকা সত্ত্বেও ডাকাতি হয়ে গেল, ভাব চাপটা লাগাবো কি?
4: আপনি থামুন, তোমার নিজের মনোভাবটা কি একবার বলবে রামকান্ত?
2: দেখুন, বেশ কিছুদিন ধরে আপনার কার্যকলাপ আমার ঠিক পছন্দ হচ্ছে না। আমার মনে হয় দেবীদাস আমার মধ্যে একটা ভুল বোঝাবুঝির প্রাচীর সৃষ্টি করে আপনি নিজে নাটোরে সিংহাসনে বসতে চান।
4: রামকান্ত, আমার প্রভু রামজীবন রায় যখন মারা যান তোমরা তখন নাবালক, আমার ইচ্ছে থাকলে তখনই আমি নাটোরের সিংহাসনে বসতে পারতাম।
3: তাহলে তাহলে আপনি এখন কি করতে চান?
4: আপনার মতো পরামর্শদাতা যখন রামকান্তকে গ্রাস করেছে তখন তো আমার চলে যাওয়াই উচিত।
3: দেওয়ান গোসাই, আপনি চলে গেলে নাটোরের মহা সর্বনাশ হবে।
2: মুকুন্দ, তুমি চুপ করো, আজ থেকে আর উনি নাটোরের দেওয়ান নন।
4: রামকান্ত,
2: আজ থেকে নাটোরের দেওয়ান ওই বেনি প্রসাদ মিত্র।
4: বেশ, আমি চলেই যাচ্ছি, খাজনার টাকা আমার কাছ থেকেই ডাকাতি হয়েছে, তাই আমি আমার সমস্ত সম্পত্তি নাটোর রাজ সরকারে হস্তান্তর করে যাচ্ছি। এটা বিক্রি করে খাজনার টাকা তুমি শোধ করে দিও, আর ভগবানের কাছে প্রার্থনা করি তিনি যেন তোমার মঙ্গল করেন, মঙ্গল করেন।
3: মহারাজ, দেওয়ানমশাইকে ফিরিয়ে আনুন, দেওয়ান দয়াময় রায় চোর নয়, একটা মিথ্যে অপবাদ দিয়ে তাকে আপনার এই রাজ্য থেকে তাড়িয়ে দিলেন, এর ফল আপনাদের ভোগ করতেই হবে, ভোগ করতেই হবে।
2: আমি কি ভুল করলাম? ছোটবেলা থেকে দয়াময়দা আমাদের কোলে পিঠে করে মানুষ করেছে, তার প্রতি এতটা কঠোর না হলেই পারতাম, কার্যত তিনিই

0: কাটোর রাজ্যের প্রতিষ্ঠাতা।
1: বাবা জীবন, শত্রু দমনে আবেগের কোন স্থান নেই, এ ব্যাপারে আদৌ মন খারাপ করো না। হ্যাঁ শোনো, কান্তি একবার তোমাকে আমাদের ওই বাগান বাড়িতে যেতে বলেছে, আমি তো ওইদিকেই যাচ্ছি, চলো তোমাকে এগিয়ে দিয়ে যাই।
0: চলুন তাই যাই।
2: মারাঠা বর্গে যেন সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলার ভাগ্যাকাশে কাল বৈশাখীর ঝড়ের মতো দাপা দাবি করে চলেছে। অত্যাচারী নবাব সারাব রাজ খাকে সরিয়ে বাংলা বিহার উড়িষ্যার মসনদে বসেছি প্রজাদের ভালো করবার জন্য। কিন্তু ভাস্কর পণ্ডিত রঘুজ ভাস্তায় সালাজিরের দলবল আমাকে শান্তিতে থাকতে দিচ্ছে না।
3: যা পোনা বন্দার গোস্ত থেকে মাফ করবেন, নবাব আলিবর্দি খাঁয়ের পক্ষে এতদের বিচলিত হওয়া উচিত নয়। আমরা তো রয়েছি, আপনাদের চিন্তা করছেন কেন?
2: সিপাহশালার জাফর আলী খা, আমি জানি আপনারা আমার পাশে আছেন, কিন্তু আমার সন্তান তুল্য প্রজারা আমার মুখের দিকে যে তাকিয়ে আছেন, তাদের অন্ন বস্ত্র নিরাপত্তার ব্যবস্থা না করতে পারলে খোদা তালার কাছে আমি কি জবাব দেবো বলতে পারেন?
3: শাহজাদা সিরাজ মীর মদন ও মোহনলালের মতো বীর সেনানীদের নিয়ে বর্গীদের মোকাবিলা করছেন। গুপ্তচরের মুখে সব খবর পেয়েছি, ধীরে ধীরে তিনি বর্গীদের দমন করে এগিয়ে চলেছে।
2: আমার শরীরটা ভালো যাচ্ছে না, আপনি সিরাজকে সংবাদ পাঠান, সে যেন যত তাড়াতাড়ি সম্ভব বর্গীদের উচ্ছেদ করে মুর্শিদাবাদে ফিরে আসে। সময় থাকতে আমি এই রাজ্যের সব দায়িত্বভার তাকেই বুঝিয়ে দিতে চাই।
3: জোখম জনাব, আমি শীঘ্রই পত্র দিয়ে শাহজাদা সিরাজদৌল্লার কাছে লোক পাঠাচ্ছি। সালাম জনাব।
2: খোদা মেহরবান, আমার সিরাজের তুমি মঙ্গল করো খোদা, সে আমার আমিরার বড় আদরের সন্তান, আমারও নয়নের মণি, বাংলা বিহার উড়িষ্যার তত্ত্বতাউতে তাকে বসিয়ে আমি নিশ্চিন্ত হয়ে মরতে চাই।
4: বন্দে কি যাহাপনা,
2: এই সংবাদ মহম্মদ দিবে।
4: নাটোর থেকে রাজস্ব নিয়ে নাটোরের দেওয়ান এসেছেন, তিনি আপনার দর্শন প্রার্থী।
2: নাটোরের দেওয়ান দয়াময় রায়?
4: আজ্ঞে না জনাব, নাটোরের নতুন দেওয়ান বেনিপ্রসাদ।
2: বেনিপ্রসাদ, এইখানে তাকে নিয়ে এসো, সারা প্রাজকে সিংহাসন চ্যুত করতে নাটোর আমাকে খুব সাহায্য করেছিল, দেখি কি সংবাদ পাঠিয়েছে নাটোরের রাজা।
1: যাহাপনার জয় হোক।
2: আপনি নাটোরের নতুন দেওয়ান বেনিপ্রসাদ?
1: আজ্ঞে হ্যাঁ হুজুর।
2: দয়াময় রায় কোথায় গেলেন, তিনি কি জীবিত নেই?
1: হ্যাঁ আছেন, কিন্তু প্রজারা তাকে আর চায় না। তাছাড়া বর্তমান রাজা রামকান্তের সঙ্গে তার আর বনিবনা হচ্ছিল না, তাই রামকান্ত তাকে রাজ্য থেকে বিতাড়িত করে দিয়েছেন।
4: দেওয়ানমশাই, নবাবের কাছে কি আর্জি নিয়ে এসেছেন বলছিলেন?
1: আগে হ্যাঁ হুজুর, যদি আদেশ করেন তো বলি।
2: বেশ বলুন।
1: আপনি ন্যায়পরায়ণ নবাব, আপনার রাজ্যে এত বড় অন্যায় চলবে এ নিশ্চয়ই আমরা আশা করতে পারি না।
2: অন্যায়? কি অন্যায়ের কথা আপনি বলছেন?
4: যা আপনাকে সব খুলে বলুন দেওয়ানমশাই।
1: হুজুর, নাটোরের বর্তমান রাজা রামকান্ত রায় রাজ পরিবারের কেউ নয়, শ্রী রামজীবন রায়ের পালিত পুত্র। রাজা রামজীবনের মৃত্যুর পর দয়াময় রায় তাকে সিংহাসনে বসিয়েছিলেন, কিন্তু ইদানিং রামকান্তের অত্যাচার আর অবিচারে অতিষ্ঠ হয়ে তিনি চাইছিলেন নাটোরের সিংহাসনের প্রকৃত উত্তরাধিকারীকেই বসাতে। এই নিয়েই রামকান্তের সঙ্গে তার মতবিরোধ। রামকান্ত তাকে কোনো সুযোগ না দিয়ে রাজ্য থেকে তাড়িয়ে দিয়েছে।
2: নাটোরের প্রকৃত উত্তরাধিকারীকে?
1: রামজীবন রায়ের কনিষ্ঠ ভ্রাতা বিষ্ণুরামের পুত্র দেবীদাস। হ্যাঁ হুজুর, দেবীদাসই নাটোর রাজবংশের একমাত্র জীবিত বংশধর।
2: রাজ্যের প্রজারা কি চায়?
1: প্রজারা দেবীদাসকেই রাজা করতে চায়। অত্যাচারী রাজা রামকান্তকে যদি আপনি সরিয়ে না দেন তাহলে প্রজা বিদ্রোহ শুরু হবে।
2: রাজ্যের বর্তমান দেওয়ান যে হিসাবে আপনার কি অভিমত?
1: প্রজাদের যাতে মঙ্গল হয় আমি তাই চাই হুজুর। দেবীদাস নাটোরের সিংহাসন দাবি করে আপনার কাছে আর্জি পাঠিয়েছেন এবং হুকুমতের খাজনার টাকাও দেবীদাসই পাঠিয়েছেন।
2: ঠিক আছে, খাজনার টাকা আপনি দেবীদাসের নামে খাজানজি খানায় জমা করে দিন। মহম্মদ বেগ,
4: জনাব
2: আর্জিতে যা লেখা আছে তা অবিলম্বে তদন্ত করে দেখো, যদি দেবীদাসের আর্জি যথার্থ হয় রামকান্তকে সরিয়ে নাটোরের সিংহাসনে দেবীদাসকেই বসিয়ে আসবে, এই আমার আদেশ।
1: যাহাপনা মহানুভব,
4: আপনি কিছুদিন এই মুর্শিদাবাদী অপেক্ষা করুন, আমি ইতিমধ্যে সব ব্যবস্থা পাকা করে ফেলছি। কিন্তু
1: কোন চিন্তা করবেন না, আমিও তো কাঁচা লোক নই। এই নিন আপনার নজরানা। নজরানা না পেলে কাজটা আপনি ঠিক মতো করবেন কি করে?

0: ভাস্কর পণ্ডিত নিহত, রঘুজী ভোসলা পরাজিত, একের পর এক বর্গী দস্যুদের পরাজিত করে বাংলার বুক থেকে মারাঠি বর্গীদের উচ্ছেদ করে চলেছি। মুর্শিদাবাদ থেকে খবর এসেছে মাতামহ আলী বর্দি খাঁ অসুস্থ, যত তাড়াতাড়ি সম্ভব রংপুরে এই বর্গী দস্যুদের দমন করে মুর্শিদাবাদে ফিরে যেতে হবে।
1: আমাদের আক্রমণ করেছে
0: সে কি, একের পর এক বর্গীর হাঙ্গামা দমন করে যখন বাংলার বুকে তাদের প্রায় নিশ্চিহ্ন করে ফেলেছি, তখন এই রংপুরে এসে নবাবি ফৌজকে বিপর্যস্ত হতে হবে। মীর মদন, তোমরা কামান লাগো, গুলি চালাও, যে করেই হোক ওদের ধ্বংস করতেই হবে।
1: অতর্কিত আক্রমণে আমাদের সৈন্যদল ছত্রভঙ্গ, অস্ত্র শস্ত্র গোলা বারুদ কিছু নষ্ট হয়েছে, যা আছে তাই নিয়ে আমরা ওদের উপর ঝাঁপিয়ে পড়েছি। শাহজাদা,
0: খোদা, একই বিপদের মধ্যে ফেললে খোদা, ভয় নেই ভাই, সব ভয় নেই, সবাই একসাথে আক্রমণ করো, আমি তোমাদের পাশে আছি।
2: আপনি আমার সঙ্গে আসুন জনাব।
0: কে আপনি নারী, এই বিপদের মধ্যে আপনি কোথা থেকে এসেছেন?
2: আমি নাটোরের রানী ভবানী, বাংলা বিহার উড়িষ্যার তরুণ শাহজাদা সিরাজের দোলা। আমাদের নাটোরের কাছে শিবির স্থাপন করেছেন খবর পেয়ে আমরা স্বামী স্ত্রী মিলে আপনাকে নাটোরে নিয়ে যেতে এসেছিলাম।
0: বাইরে ভীষণ বিপদ, বর্গীরা হঠাৎ আমাদের উপর হামলা করেছে, আপনার স্বামী রাজা রামকান্ত রায় কোথায় বহিন?
2: আপনি কিছু ভাববেন না, আমার স্বামী বজ্রের উপর থেকে দস্যুদের উপর গুলি চালাচ্ছেন, আমাদের সঙ্গে কিছু বন্দুকধারী বর্তনদাজ আছে, আপনার সৈন্যদের সাথে তারা একত্রে বর্গীদের মোকাবেলা করছে।
0: ধন্য, আজ আমি ধন্য, এমনি করে যদি এদেশের প্রতিটি সামন্ত রাজা বিপদের দিনে নবাব সরকারের পাশে এসে দাঁড়ায়, তাহলে সব বাধা বিপত্তি দূরে সরিয়ে ফেলে আমরা এক নতুন বাংলা তৈরি করতে পারব।
2: আমি কথা দিচ্ছি জনাব, যদি প্রয়োজন হয় যে কোনো মূল্যে আমার নাটোর আপনার পাশে গিয়ে দাঁড়াবে। চলুন জনাব।
0: কোথায় যাব বহিন?
2: আমার প্রাসাদে। বহু ভাগ্য বলে আপনাকে যখন পেয়েছি, বহিন বলে যখন ডেকেছেন, তখন এই ফকনির নিমন্ত্রণ আপনাকে রাখতেই হবে।
0: যাব বহিন, নিশ্চয়ই যাব, তোমাদের ঋণ আমি কোনদিন ভুলতে পারবো না। যদি কোনদিন সুযোগ আসে তোমার এই মুসলমান ভাই এর প্রতিদান দেবে বহিন।
2: আসুন শাহজাদা, আপনার পদার্পণে নাটোর রাজপ্রাসাদ আজ ধন্য হোক।
0: খোদা মেহেরবান, দেশের এই মহাদুর্দিনে এই পরম করুণাময়ী মায়ের মতো রানী ভবানীর আবির্ভাব তোমারই অপার করুণা। বাংলার মানুষের পক্ষ থেকে তোমার এই মহান সৃষ্টির জন্য তোমাকে জানাই হাজার সেলাম।
3: কে কে ডাকছে? দয়াময় দা, আমি ফুল করেছি দয়াময় দা, কুচক্রী বেনিমামার কথায় বিভ্রান্ত হয়ে তোমাকে তাড়িয়ে দিয়ে আমি ভুল করেছি। তোমার নাটোরে তুমি ফিরে এসো দয়াময় দা, তোমার নাটোরে তুমি ফিরে এসো।
2: কি হয়েছে, কি হয়েছে মহারাজ?
3: হওয়ার আর কিছু বাকি নেই ভবানী, নিজের ভুলের মাসুল এখন আমাকে নিজেকেই দিতে হবে।
2: ভুল তো তুমি নিশ্চয়ই করেছ, আক্রোশের বশে দয়াময় তাকে সন্দেহ করে তাড়িয়ে দেওয়া তোমার বিরাট ভুল হয়েছে।
4: রামকান্ত রায়, বাংলার নবাবের হুকুম না মানি আমি মুর্শিদাবাদ থেকে নাটোরে এসেছি।
3: নবাবের কি হুকুম মহম্মদী বেগ?
4: বাংলা বিহার উড়িষ্যার নবাব আলীবর্দী খাঁ তার হুকুম নামায় সময় মতো রাজস্ব জমা দিতে না পারার জন্য আপনার রাজত্ব বাজেয়াপ্ত করেছেন। দেবিদাস রায় বকে 1000 টাকা সম্পূর্ণ পরিশোধ করে নাটোর রাজ্য নিজের নামে খারিজ করে নিয়েছেন।
3: আমাকে তাহলে এখন কি করতে হবে?
5: হাত ধরে মানে মানে নাটোর থেকে চলে যেতে হবে।
3: মামাবাবু,
5: রাজবংশের শক্ত যার শরীরে নেই, বাংলার নবাব তাকে কখনো রাজা বলে স্বীকৃতি দিতে পারেন না।
2: ঠাকুরপো, একটা বাইরের লোকের সামনে তোমার দাদাকে এভাবে অপমান নাই বা করলে?
4: আমি আর বিলম্ব করতে পারবো না। রামকান্ত রায়, আপনি এক্ষুনি রাজপ্রাসাদ ত্যাগ করবেন কিনা বলুন।
3: বাংলার নবাব আমাদের শ্রদ্ধার পাত্র, তার আদেশ আমরা মাথা পেতে নেব।
2: আপনি কাছারি বাড়িতে অপেক্ষা করুন সেনাপতি, প্রস্তুত হবার জন্য আমাদের সামান্য সময় দিন।
5: ঠিক আছে, আসুন খাল সাহেব, আমরা বাইরে গিয়ে অপেক্ষা করি।
4: বেশ, তাই চলুন।
2: ঠাকুরপো ভাই, তোমার রাজা হবার পথে আমরা বাধা করে দাঁড়াতে চাই না, তবে তোমাকে শুধু আমার একটা অনুরোধ, নাটোরের প্রজারা আমার সন্তান তুল্য, তাদের ওপর যেন কোন অত্যাচার না হয়, তুমি শুধু এটুকু দেখো ভাই।
3: আরেকটা কথা, বেনিমামার কথা শুনে দয়াময় দাকে রাজ্য থেকে তাড়িয়ে আমি মহা ভুল করেছি। তুমি কিন্তু সাবধান দেবীদাস, বেনিপ্রসাদ তোমার মামা হতে পারেন, কিন্তু তোমার হিতাকাঙ্ক্ষী তিনি কখনই নন। এসো ভবানী।
5: দাঁড়ান, নাটোর ছেড়ে আপনাদের চা হবে না।
6: সাবধান মুকুন্দ ঘোষ, আগুনে হাত দিতে এসো না, হাত পুড়ে যাবে।
5: উড়ুক, তার জন্য কোনো ভয় নেই, আমার পাইক বারকান্দাজেরা জীবন পণ করে নবাবী সেনার মোকাবিলা করবে, কিন্তু কিন্তু নাটোরের প্রজাদের কাঁদিয়ে তাদের রাজা

0: বৌদি বৌদি বৌদি তুমি আমাকে ক্ষমা করো বৌদি। দাদা দাদা তুমি আমাকে ক্ষমা করো, না বুঝে আমি অনেক অন্যায় করেছি। আমি রাজ্য চাই না, সিংহাসন চাই না, আমি শুধু তোমাদের আশীর্বাদ চাই।
1: তোমাকে আমরা প্রাণ ভরে আশীর্বাদ করছি দেবীদাস, কিন্তু এই রাজ্যের ভার তোমাকেই তো নিতে হবে ভাই, কারণ নবাবের আদেশ তো আমরা অমান্য করতে পারি না।
0: বৌদি বৌদি তুমি আমাকে ক্ষমা করো বৌদি।
2: ভয় নেই ভাই, ভয় নেই, আমরা তোমাকে অভিশাপ দেব না। মহাকালী তোমাকে রক্ষা করুন, তোমাকে সুখে রাখুন, আমাদের হাসি মুখে বিদায় দাও ভাই। মা মা নাটোরের মঙ্গল করো, মা নাটোরের মঙ্গল করো।
1: বিদায় নাটোর, বিদায়। মহাপ্রাণ দয়াময় রায়কে অপমান করে যে মহাপাপ আমি করেছি, আজ আমি তার প্রায়শ্চিত্ত করে গেলাম। বিদায় এসো ভবানী।
0: না আর কোনো ভুল নয়, আজ আমার জ্ঞান চক্ষু উন্মিলিত হয়েছে। উশৃঙ্খল দেবীদাসের আজ মৃত্যু হল, তারই মৃতদেহের ওপর জন্ম নিল এক নতুন মানুষ দেবীদাস। স্ট্যান্ডার কোম্পানির এই কার্যকলাপ আমার মোটেই ভালো লাগছে না। তারা এদেশে এসেছে ব্যবসা করতে, ব্যবসা করুক তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু নিজস্ব সৈন্যবাহিনী গঠন, দুর্গ নির্মাণ এসব তারা গেল করতে চাইছে।
3: রাপনের জয় হোক।
0: আসুন আসুন রায় ভাষায়, বলুন আপনি কি বলতে এসেছেন।
3: রাজা সিরাজকে আমি সব বলেছি জনাব।
1: দাদু ভাই, আমি যখন বর্গির হাঙ্গামা দমনে ব্যস্ত ছিলাম, তখন নাটোরের এক কুচক্রী শয়তান বেনিপ্রসাদের আবেদনে সাড়া দিয়ে আপনি নাটোরের রাজা রামকান্ত ও রানী ভবানীকে রাজ্যচ্যুত করে দেবীদাসকে রাজা করেছিলেন।
0: রামকান্ত রায় খাজনার টাকা জমা দেয়নি, তাছাড়া দেওয়ান বেনিপ্রসাদ আমাকে জানিয়েছে দেবীদাসই হচ্ছে নাটোর রাজবংশের একমাত্র জীবিত আইনসম্মত উত্তরাধিকারী।
3: ভুল যাপনা ভুল, কে প্রকৃত উত্তরাধিকারী তা আমার চেয়ে ভালো আর কে বলতে পারে জনাব।
0: তাহলে রামকান্ত রায় আপনাকে দেওয়ানের পদ থেকে বরখাস্ত করেছিল কেন?
3: সেও তো ওই বেনিপ্রসাদেরই চক্রান্ত।
1: দাদু ভাই, রংপুরে আমি যখন বর্গী দমনে শিবির স্থাপন করেছিলাম, তখন একদিন বর্গীদের অতর্কিত আক্রমণে আমি নাজেহাল। সেই চরম মুহূর্তে নাটোরের এই রাজা রানী নিজেদের জীবন বিপন্ন করে আমাকে সাহায্য করেছিলেন।
0: এখন আমি বুঝতে পারছি কোথায় যেন একটা বড় রকমের ভুল হয়ে গেছে। একমাত্র মোহাম্মদি বেগের কথায় ফরমান জারি করা আমার উচিত হয়নি। যাই হোক, ভুল যা তা চিরকালই ভুল, সদিচ্ছা থাকলে তাকে অনায়াসে সংশোধন করে নেওয়া যায়। আবার বিশেষ দূত মারফত সরচলিলে তদন্ত করে রামকান্ত রায়ের হাতে আবার আমি নাটোরের দায়িত্ব তুলে দেব। নাকিবকে বলো আজকের মতো দরবার এখানেই শেষ হলো।
2: এমনি করে যে আবার নাটোরে ফিরে আসতে হবে এ আমি ভাবিনি, কিন্তু চারিদিকে তো হাহাকার কেন?
1: এমনি করে প্রজাদের সর্বনাশ করে বেনিমামা আর শয়তানের দল সোনার নাটোরকে শ্মশান করে তুলেছে।
2: তার ফলও তো তারা হাতে হাতে পেয়েছে, নিজের ছেলের হাতে বেনিমামা খুন হয়েছে, শয়তান ধীরু মজুমদার আর তার দলবল কেউ মরেছে কেউ পালিয়েছে, দেবীদাসকে দয়া দাদা নজরবন্দি করে রেখেছে।
1: কিন্তু মুর্শিদাবাদের খবর আমাকে চিন্তায় ফেলেছে ভবানী।
2: মুর্শিদাবাদের সর্বশেষ খবর কি মহারাজ?
1: নবাব আলিবর্দীর আকস্মিক মৃত্যুর পর শাহজাদা সিরাজ বাংলা বিহার উড়িষ্যার মসনদে বসেছেন, কিন্তু চারিদিকে শুধু ষড়যন্ত্র আর ষড়যন্ত্র। মীর জাফর জগৎ শেঠের দল গোপনে ছুরি সানাচ্ছে, তারা সিরাজকে সরিয়ে শঙ্করজংকে রাজা করতে চায়।
2: যাই হোক, তুমি নবাব সিরাজকে জানিয়ে দাও তার সুদিনে দুর্দিনে সর্ব সময় নাটোরের রাজশক্তি তার পাশে গিয়ে দাঁড়াবে।
0: রাজাবাবু রাজাবাবু, আমাদের কি সর্বনাশ হলো গো, আমাদের কি সর্বনাশ হলো?
2: কি হয়েছে কি হয়েছে মুকুন্দা?
0: মাগো তোমার খোকা আমাদের ছোট রাজাবাবু আর নেই।
2: কি বলছো তুমি? কি হয়েছে কি হয়েছে আমার খোকা?
0: খোকা হঠাৎ দালানের ছাদ থেকে নিচে পড়ে, ও সে কি রক্ত!
1: মহা ষড়যন্ত্র! তোমরা তোমরা সবাই মিলে আমার খোকাকে তোমরা মেরে ফেলেছ। আমি আমি তোমাদের শাস্তি দেব, আমি তোমাদের
2: তোমরা অবাক করছো কেন? তুমি কি হলো?

0: 왔니?
1: 아기 이랑 갖고
0: 봐야 하나? 아이고 가네. 아미 오졌지.
2: 샤비
0: 깨도나 깨도나 보바니 도케 졸필이 아마를 세즈 잤다 봇 তুমি পিছিল
2: করে দিও না তুমি বলে দেখো তুমি বলে না
0: তোমার এক সন্তান গেছে নাটোরের হাজার হাজার প্রচুর সন্তানরা বেঁচে রইল তুমি তুমি তাদের মধ্যে তোমার কোকা
1: রামকান্ত
0: ওই ওই অন্ধকারের মুখ থেকে কে যেন আমাকে হাত চালি দিয়ে ডাকছে যাচ্ছি আমি যাচ্ছি
1: রামকান্ত
0: দয়া দাদা
3: দাদু ভাই বাংলা বিহার উড়িষ্যার মহান নবাব আলী বর্দি খাঁ কবরের নিচ থেকে তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ জানাব তোমার উপদেশের কথা আমি তো ভুলিনি দাদু ভাই
4: বাংলার তরুণ নবাবকে তুমি রক্ষা করো
3: কোথায় গিয়েছিলে লুৎফা
4: দাদুর কবরে ফুল দিতে গিয়েছিলাম হজরাও কবরে কান পেতে আমি যেন শুনতে পেলাম দাদু কাঁদছে
3: লুৎফা
4: আমি যেন শুনতে পেলাম দাদু কেঁদে কেঁদে বলছেন ওরে বেঈমানের দল এমনি করে ষড়যন্ত্র করে নিজের দেশকে তোরা বিদেশির হাতে তুলে দিস রে বিপদের দিনে বন্ধু হয়ে সবাই নবাবের পাশে এসে দাঁড়া
3: বন্ধু নেই লুৎফা আমার কোনো বন্ধু নেই চারিদিকে শুধু শত্রু দুর্দিনের বন্ধু নাটোরের রাজা রামকান্ত রায় হঠাৎ বেহেস্তে চলে গেলেন পতি ও পুত্র শোকে উন্মাদিনী রানী ভবানীও মুনির জলাশয়ে না পেরে শান্তি লাভের আশায় কাশী চলে গেছে
4: আমি তো তোমার পাশে আছি হযরত আমাদের সৈন্য সংখ্যাও তো কম নয় জনাব তাছাড়া অস্ত্র শস্ত্র গোলা বারুদের তো আমাদের কোনো অভাব
3: অভাব অভাব শুধু খাঁটি মানুষের লুৎফা সিপাহ সাহার জাফর আলী খান পবিত্র কোরআন স্পর্শ করে শপথ করেছেন তিনি আমার পাশেই থাকবেন তবুও তো আমি ভরসা পাই না লুৎফা তিনি যদি প্রকৃতই তার শপথ রক্ষা করেন তবে ক্লাইভকে আমি তুচ্ছ জ্ঞান করি
1: মীর মদন নবাবের দর্শন প্রার্থী
3: তুমি ভেতরে যাও লুৎফা মীর মদন বোধহয় কোনো জরুরি সংবাদ নিয়ে এসেছে এসো মীর মদন
5: জনাব পলাশির কাছে কর্নেল ক্লাইভ সৈন্য শিবির স্থাপন করেছে আমাদের গুপ্তচররা খবর এনেছে ইংরেজরা যে কোনো মুহূর্তে আমাদের উপর ঝাঁপিয়ে পড়তে পারে জগৎ শেঠ আর ইয়ার লতিফ ওদের সাথে সবসময় যোগাযোগ রাখছে
3: পলাশি পলাশি তাহলে মনে হয় কাল প্রাতেই পলাশির প্রান্তরে ইংরেজদের সাথে আমাদের যুদ্ধ শুরু হবে ভয় নেই মীর মদন প্রতিটি বীর সেনানীকে ডেকে বলো বুকের রক্ত দিয়ে দেশের মাটিকে রক্ষা করতে হবে গঙ্গা মেঘনা পদ্মা ধলেশ্বরী বিধৌত বাংলা মায়ের স্বর্ণভূমিকে আমরা শয়তানের লীলা ক্ষেত্রে পরিণত হতে দেব না
4: শেষ সব শেষ হায় খোদা এ তুমি কি করলে রাক্ষসী পলাশী আমাদের সব স্বপ্ন ভেঙে চুরমার করে দিল বিশ্বাসঘাতকদের বেঈমানির সুযোগ নিয়ে ইংরেজ বাহিনী অতর্কিতে পেছন থেকে আক্রমণ করে আমাদের শেষ করে দিল
6: যুদ্ধের সব আইন কানুন লঙ্ঘন করে নবাবী ফৌজ করে পরাজিত করল বেঈমানের দল ইংরেজের পায়ে নিজের দেশের স্বাধীনতাকে বিকিয়ে দিল
4: কে কে তুমি বহিন কে তুমি বন্ধু কে তুমি আমাদের দুঃসময়ের সাথী অন্ধকার এই কারাকক্ষের সামনে দাঁড়িয়ে কথা বলছো
6: আমি বহিন আমি নাটোরের হতভাগিনী রানী ভবানী বেগম সাহেবা
4: না না আর বেগম সাহেবা নয় লুৎফা বলো শুধু লুৎফা বলে ডাকো বহিন
6: লুৎফা আমার ফাইসাল কোথায় ফাইসাল মুর্শিদাবাদ থেকে পালিয়ে গিয়েও কেন তোমরা বাঁচতে পারলে না
4: সবই আমাদের নসিব বহিন পাটনায় মশি এলার কাছে যাবার সময় পথে দানসা ফকিরের আখড়ায় বিশ্রাম নিচ্ছিলাম টাকার লোভে সেই মীর কাসিমকে খবর দিয়ে আমাদের ধরিয়ে দিল
6: হ্যাঁ বহিন এই মাটিতে যেমন সোনা ফলে তেমনি এখানে বেঈমানও জন্ম নেয় ভাইসান তোরা কোথায় রেখেছে তুমি জানো
4: না আমি ঠিক জানি না তবে নিশ্চয়ই কোনো কড়া পাহারায় বন্দি করে রেখেছে গঙ্গা বিহার উড়িষ্যার নবাব আজ অন্ধকার কারা কক্ষে গোপনে বন্দি হায় খোদা দিন দুনিয়ার মালে তোমার উড়ার আসমানের নিচে আমাদের কি এতটুকু ঠাই হবে না
6: আমি যাই বহিন আমি যাই খুঁজে দেখি ওরা ভাইসানকে কোথায় রেখেছে একবার সে চেষ্টা করে দেখি সিরাজকে গুপ্ত কক্ষ থেকে বের করে নিয়ে আসতে পারি কিনা সিরাজকে আমার বাঁচাতেই হবে ভয় নেই

0: পলাশীর প্রান্তরে সব স্বপ্নের সমাধি রচনা করে আমারই মুর্শিদাবাদে আজ আমি বন্দি। কালকের নবাব আজ ফকির, মির্জাফরের কথায় বিশ্বাস করে মোহনলাল সিং থেকে যুদ্ধবন্ধের আদেশ দিলাম। অনুগত সেনাধ্যক্ষরা আপত্তি জানালো, জয় করায়ত্ত, কঠিন আদেশে তাদের তিরস্কার করলাম। সৈন্যদের শিবিরে ফেরার আদেশ জারি হল। সুসভ্য ইংরেজ সেনাপতি পেছন থেকে অতর্কিত আক্রমণে আমার ফৌজদের ছিন্ন ভিন্ন করে দিল। পলাশীর মাটিতে স্বাধীনতার সমাধি রচনা হল।
1: যাহাপনা
0: কে মোহাম্মদীবে, এসেছো ভাই, এসেছো বন্ধু, কি খবর এনেছো ভাই?
1: খুশির খবর আমি এনেছি জনাব।
0: খুশির খবর? মুর্শিদাবাদের মানুষ তাহলে এখনো আমাকে ভালোবাসে? মোহাম্মদ বিবেক, মোহাম্মদ বিবেক, আমাকে আমাকে একটু পানি দেবে ভাই, তেষ্টায় গলা শুকিয়ে যাচ্ছে।
1: পানি তো আমি দিতে পারবো না জনাব, হুকুম নেই।
0: তুমি তো জনাব আলী বর্দি আর সিরাজের অনেক নিমক খেয়েছো, তুমিও কি আমার অনুরোধ রাখবে না ভাই?
1: না জনাব, পারবো না। মিলন চাচার হুকুম না শুনলে সে আমাকে খুন করবে।
0: মোহাম্মদ বিবেক ভাই আমার, বন্ধু আমার, তুমি তুমি আমায় একবার কারাগার থেকে মুক্ত করে দাও, একবার আমাকে বাংলার মানুষের সামনে গিয়ে দাঁড়াতে দাও, যারা বাংলাকে ভালোবাসে, যারা সিরাজকে ভালোবাসে।
1: সে সুযোগ আর এই জীবনে তুমি পাবে না।
0: মোহাম্মদ বিবেক দাদুর প্রিয় রাজ কর্মচারী, এই তোমার প্রতিদান খোদা, এরা আমাকে বাঁচতে দিলে না খোদা।
1: মিলন চাচা কাম ফতে, আমার লাখ আশ্রয় পিতা মিলন চাচা, এক লাখ আশ্রয় ফি ইনাম।
2: সিরাজ ভাই, সিরাজ ভাই যান, অনেক কষ্টে অনেক কষ্টে তোমার কাছে পৌঁছতে পেরেছি ভাই। হেটি এ কাজ কে করলো? এত রক্ত
0: কে? রানী ভবানী বহিন, বড় দেরি করে এলে বহিন। ওরা আমাকে বাঁচতে দিলে না, ওরা আমাকে বাঁচতে দিলে না বহিন। বাংলাকে আমি ভালোবেসেছিলাম, বাংলা বোধ হয় আমাকে ভালোবাসেনি বহিন। দাদু দাদু আমি আমি আসছি দাদু। বাংলাকে বাংলাকে তুমি দেখো বহিন, আমার আমার সোনার
2: যাও বীর, যাও বাংলা মায়ের সাহসী সন্তান, অমৃত লোকে যাও, সারা বাংলার স্বাধীনতাকামী মানুষের বীর।

0: রানী ভবানী যাত্রাভিনয় এখানেই শেষ হল। রচনা সুভাষ নন্দী, বিভিন্ন চরিত্রে উদ্যান করেছেন রামকান্ত রায়, বিমল দাস, দেবীদাস, দেবদাস রায়চৌধুরী, বেণীপ্রসাদ, সলিল ঘোষ, কান্তিপ্রসাদ, বীরেন সরকার, দয়াময় রায়, সুভাষ নন্দী, মুকুন্দ ঘোষ, রবি ঘোষ, ধীরু, চিত্ত চক্রবর্তী, আলিবদী খাঁ, স্বপন বাগচি, সিরাজ, অজয় বন্দ্যোপাধ্যায়, মির্জাফর, অনিল ঘোষ, মোহাম্মদী বেগ, শঙ্কর দত্ত, মীরমদন, দীপু গুহ, লুৎফা, শুভ্রা বন্দ্যোপাধ্যায়, রুক্মিণী বাই, শুক্লা ঘোষ, ভবানী, অঞ্জলি কাবাসী। সুর ও সংযোজনা সুখেন্দু ঘোষ। অন্যান্য ভূমিকায় সুখেন্দু মজুমদার, হরিদাস চট্টোপাধ্যায়, মিন্টু চন্দ ও রাজা বাগচি। যন্ত্রসঙ্গীতে মতিলাল চক্রবর্তী, গয়ারাম পাত্র, সনাতন মণ্ডল, খোকন কর্মকার, লক্ষ্মী দাস, দীনবন্ধু ঘোষ ও সুখেন্দু ঘোষ। নাট্য নির্দেশনা ডাক্তার কামাক্কা ভট্টাচার্য। পরিবেশনায় পায়রাডাঙ্গা আঞ্চলিক নাট্য সংস্থার শিল্পীবৃন্দ।
1: যাত্রাপালা এখানেই শেষ হল। পরিচালনায় কৃষি বিভাগ, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনব আধুনিক গান শিল্পী মান্না দে।

আকাশবাণী খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। পশ্চিমবঙ্গ, আসাম এবং পদুচেরিতে বিজেপির জয় তার সরকারের নীতির প্রতি জনসমর্থনেরই প্রমাণ বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মন্তব্য করেছেন। তিনি আজ হায়দ্রাবাদে 9,400 কোটি টাকা মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। তামিলকা ভেত্তেরি কাজাখাম টিভিকের প্রতিষ্ঠাতা শ্রী জোসেফ বিজয় আজ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। আরও 9 জন মন্ত্রী শপথ গ্রহণ। আসামে প্রবীণ বিজেপি নেতা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সর্বসম্মতিক্রমে বিজেপি ও এনডিএ পরিষদীয় দলের নেতা নির্বাচিত হয়েছেন। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের নিরাপত্তা সুনিশ্চিত করতে ব্রিটেন তাদের রণতরী এইচএমএস

0: ড্রাগনকে পশ্চিম এশিয়ায় মোতায়েন করেছে। সাংহাইয়ে তীরন্দাজি বিশ্বকাপ স্টেজ টু এ ভারতের মহিলা রিকাপ দল স্বর্ণপদক জিতেছে। আইপিএল ক্রিকেটে আজ চেন্নাই সুপার কিংস লখনৌ সুপার জায়ান্টসের এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, পশ্চিমবঙ্গ, আসাম এবং পুদুচেরিতে বিধানসভার নির্বাচনে বিজেপির জয় তা সরকারের গৃহীত জাতীয় নীতির প্রতি জনসমর্থনেরই এক উজ্জ্বল প্রমাণ। তিনি বলেন, নির্বাচনের ফলাফল দেশের নিহিত চেতনাকেই প্রতিফলিত করে। বেঙ্গালুরুতে আজ বিজেপি কর্মীদের সমাবেশে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী এমন একটি সরকারের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন, যা সক্রিয়ভাবে কাজ করে, দ্রুততার সঙ্গে সুশাসন নিশ্চিত করে, সব সমস্যার সমাধান প্রদান করে এবং দেশকে অগ্রগতির পথে এগিয়ে নিয়ে যায়। প্রধানমন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গের দলটি মাত্র তিনটি আসন দিয়ে যাত্রা শুরু করেছিল এবং মাত্র দশ বছরের মধ্যেই বিপুল জনসমর্থন নিয়ে সরকার গঠন করেছে। আসামের জনগণ বিজেপিকে তৃতীয়বারের মতো ক্ষমতায় বসিয়েছে। গুজরাটে পৌরসভা নির্বাচনে দলটি অতীতে সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। তিনি আরো বলেন, কেরালাতেও বিজেপির ভবিষ্যতে আরো ভালো ফল করার সম্ভাবনা রয়েছে। কংগ্রেসের তীব্র সমালোচনা করে প্রধানমন্ত্রী অভিযোগ করেন, সংসদের মহিলা সংরক্ষণ বিলের বিপক্ষে ভোট দিয়ে তারা দেশের নারী শক্তির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।
1: কংগ্রেস দেশ কি মহিলাও কি আঁখো মে ধুল ঝোঁকতি রই হে। কংগ্রেস মহিলা আরক্ষণ কা বাদা করতি থি আর ফির আপনে হি সহযোগী দলো সে ইসকা বিরোধ করবাতি থি। বড়া খেল চলা করতা থা। বিজেপি নে ইস খেল কো খতম কিয়া। মহিলাও কে লিয়ে 33% আরক্ষণ কা কানুন বানায়া। লেকিন সাথিও, কংগ্রেস দেশ কি সবসে বড়ি নারী বিরোধী পার্টি হে। ইসলিয়ে কংগ্রেস নে সংসদ মে নারী শক্তি বন্ধন সংশোধন কো গিরা দিয়া।
0: এরপর প্রধানমন্ত্রী আজ বিকেলে হায়দ্রাবাদে 9,400 কোটি টাকা মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। হায়দ্রাবাদ পানাজি অর্থনৈতিক করিডোর অন্তর্গত জাতীয় মহাসড়ক 167 গুড্ডে বেল্লুর থেকে মাহবুবনগর পর্যন্ত অংশটি 4 লেনে উন্নীত করার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন শ্রী মোদী। এই প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে 3,175 কোটি টাকারও বেশি। ভারতের স্বাস্থ্য পরিষেবা পরিকাঠামোর ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য মাইল ফলক হিসেবে শ্রী মোদী হায়দ্রাবাদে মাল্টি সুপার স্পেশালিটি সমৃদ্ধ অলাভজনক প্রতিষ্ঠান সিন্ধু হাসপাতাল জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। প্রধানমন্ত্রী আগামীকাল গুজরাটে সোমনাথ মন্দির পুনঃপ্রতিষ্ঠার 75তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত সোমনাথ অমৃত মহোৎসবে অংশগ্রহণ করবেন। অনুষ্ঠানের অঙ্গ হিসেবে প্রধানমন্ত্রী একাধিক শুভ ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানেও অংশ নেবেন। তামিলাকা ভিত্তিক কাজাকাম টিভিকের প্রতিষ্ঠাতা শ্রী জোসেফ বিজয় আজ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। সকাল 10টায় নেহরু ইন্ডোর স্টেডিয়ামে শপথ গ্রহণ অনুষ্ঠান হয়। রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকার শ্রী বিজয়কে শপথ গ্রহণ ও মন্ত্রগুপ্তি পাঠ করান।
2: শ্রী জোসেফ বিজয় এনম নান তামিলনাড়ু அரசின் முதலமைச்சர் என்ற முறையில் எனது கவனத்திற்குள்ளாவதும் தெரியவருவதுமான எந்த பொருளையும் முதலமைச்சரின் கடமைகளை உரியவாறு நிறைவேற்ற தேவையான அளவுக்கன்றி ஒருவரிடமோ பலரிடமோ நேர்முகமாகவோ மறைமுகமாகவோ அறிவிக்கவோ
0: রাহুল গান্ধী সহ তামিল সিনেমা জগতের বহু তারকা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, তামিলনাড়ুতে টিভিকে নতুন সরকার গঠনে কংগ্রেস, সিপিআই, সিপিআইএম, ভিসিকে এবং আইইউএমএল সমর্থন দেয়। শ্রী বিজয় 1967 সালের পর প্রথম মুখ্যমন্ত্রী যিনি ডিএমকে বা এআইডিএমকে দলের সদস্য নন। লোকভবন সূত্রে জানা গেছে, আগামী 13ই মের মধ্যে বিধানসভায় শ্রী বিজয়কে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে। 234 শাসন বিশিষ্ট বিধানসভায় শ্রী বিজয় 120 জন বিধায়কের সমর্থন পেয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শ্রী জোসেফ বিজয়কে মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণের পর শুভেচ্ছা জানিয়েছেন। এক সমাজ মাধ্যমের পোস্টে শ্রী মোদী বলেন, কেন্দ্রীয় সরকার তামিলনাড়ুর নবনির্বাচিত সরকারকে উন্নয়নের লক্ষ্যে সব রকম সহায়তা দেবে। শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরাগ কুমারা দিশানায়কেও তামিলনাড়ুর নবনিযুক্ত মুখ্যমন্ত্রী শ্রী জোসেফ বিজয়কে অভিনন্দন জানিয়েছেন। আসামে সর্বসম্মতিক্রমে বিজেপি ও এনডিএ পরিষদীয় দলের নেতা নির্বাচিত হয়েছেন প্রবীণ বিজেপি নেতা ড হিমন্ত বিশ্ব শর্মা। আজ সকালে গুয়াহাটিতে পরিষদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে 8 জন বিজেপি বিধায়ক

0: ডক্টর বিশ্ব শর্মার নাম পরিষদীয় দলের নেতা হিসেবে প্রস্তাব দেন। বৈঠকে উপস্থিত বিধায়করা এই প্রস্তাবে সমর্থন জানান। 10 জন এজিপি বিধায়ক ও বিপিএফ বিধায়করাও শ্রী শর্মাকে ইন্ডিয়ান নেতা হিসেবে প্রস্তাব দেন। এরপর কেন্দ্রীয় পর্যবেক্ষক জেপি নাড্ডা আনুষ্ঠানিকভাবে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নাম পরিষদীয় দলের নেতা হিসেবে ঘোষণা করেন। পরিষদীয় দলের নেতা নির্বাচিত হওয়ার পর ডক্টর বিশ্ব শর্মা লোকভবনে গিয়ে রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্যের সঙ্গে সাক্ষাৎ করে 102 জন বিধায়কের স্বাক্ষরিত সমর্থনপত্র তুলে দেন এবং সরকার গঠনের দাবি জানান। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল ইআইআর নিউজ কলকাতাতে। ব্রিটেন জানিয়েছে পরিস্থিতি অনুকূল হলে হরমুজ প্রণালীতে নৌ চলাচলের নিরাপত্তা সুনিশ্চিত করতে বহুপাক্ষিক প্রচেষ্টার অঙ্গ হিসেবে তারা তাদের যুদ্ধজাহাজ HMS ড্রাগনকে পশ্চিম এশিয়ায় মোতায়েন করছে। এর আগে ইরান যুদ্ধ শুরু হওয়ার পরপরই সাইপ্রাসের প্রতিরক্ষা সহায়তার লক্ষ্যে এই যুদ্ধজাহাজটিকে পূর্ব ভূমধ্য সাগরের মোতায়েন করেছিল ব্রিটেন। এদিকে ফ্রান্স ইতিমধ্যেই তাদের বিমানবাহী রণতরী বহরকে লোহিত সাগরের দক্ষিণাংশে প্রেরণ করেছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন ইউক্রেনের সঙ্গে সংঘাত এখন সমাপ্তির পথে, পশ্চিম এশিয়ার উত্তেজনা পরিস্থিতি শীঘ্রই নিরসন হবে বলেও তিনি আশা প্রকাশ করেন। তবে সংঘাত যদি আরও তীব্র আকার ধারণ করে সেক্ষেত্রে সংশ্লিষ্ট সব পক্ষকেই এর মাশুল চোকাতে হবে বলেও পুতিন সতর্ক করেন। এদিকে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও এবং বিশেষ মার্কিন দূত স্টিভ উইটকফ কাতারের প্রধানমন্ত্রী ও বিদেশ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি গতকাল মিয়ামিতে এক বৈঠকে মিলিত হন। উভয় পক্ষের মধ্যে পশ্চিম এশিয়ার চলতি সংঘর্ষের আবহে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের আলোচনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। মার্কিন যুক্তরাষ্ট্র H-1B ভিসা কর্মসূচির অধীনে কর্মী নিয়োগের ক্ষেত্রে প্রদেয় ন্যূনতম মজুরি আগের চেয়ে 30% বৃদ্ধির প্রস্তাব দিয়েছে। একেবারে প্রাথমিক স্তর থেকে শুরু করে সর্বাধিক অভিজ্ঞ কর্মী পর্যন্ত মোট 4টি ভিন্ন বিভাগে ন্যূনতম মজুরি বৃদ্ধি করা হবে। সাংহাইয়ের তীরন্দাজি বিশ্বকাপ স্টেজ 2 এ স্বর্ণপদক জিতেছে ভারতের মহিলা রিকাভ দল। দীপিকা কুমারী, অঙ্কিতা ভকত এবং কুমকুম মহাদেব দল আয়োজক চীনকে 5-4 শুট অফে পরাজিত করে। শুট অফের শেষ শটে অভিজ্ঞ দীপিকা গুরুত্বপূর্ণ 9 স্কোর করে ভারতের 2021 সালের বিশ্বকাপ স্বর্ণপদক নিশ্চিত করে। আইপিএল ক্রিকেটে আজ 2টি ম্যাচ রয়েছে। প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংস লখনৌ সুপার জায়ান্টসের মুখোমুখি হবে। চেন্নাইয়ের এম.এ. চিদম্বরম স্টেডিয়ামে খেলা শুরু হবে দুপুর 3:30। দ্বিতীয় ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলবে। নিউ রায়পুরের শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যে 7:30। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। পশ্চিমবঙ্গ, আসাম এবং পুদুচেরিতে বিজেপির জয় তার সরকারের নীতির প্রতি জনসমর্থনেরই প্রমাণ বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্তব্য করেছেন। তিনি আজ হায়দ্রাবাদে 9,400 কোটি টাকা মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। তামিলাকা ভিত্তিক কাজাকাম টিভিকের প্রতিষ্ঠাতা শ্রী জোসেফ বিজয় আজ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। অসমের প্রবীণ বিজেপি নেতা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সর্বসম্মতিক্রমে বিজেপি ও এনডিএ পরিষদীয় দলের নেতা নির্বাচিত হয়েছেন। খবর শেষ হলো, এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন বাংলা ব্যান্ডের গান। বাংলা ব্যান্ডের গানে আজ প্রথম গানটি বাংলা ব্যান্ড ক্যাকটাস থেকে।

0: বাংলা ব্যান্ড মাদলের গানের সঙ্গে সঙ্গে শেষ করলাম আজকের বাংলা ব্যান্ডের গানের অনুষ্ঠান। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।
1: নতুন বছরে বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের নতুন ইমেল আইডি maitribandhu23@gmail.com, maitribandhu, maitribandhu23@gmail.com। বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের যাবতীয় মেল আপনারা এবার থেকে পাঠাবেন এই মেল আইডিতে। আরো একবার বলি, maitribandhu23@gmail.com, maitribandhu, maitribandhu23@gmail.com।
2: কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক, শহর কলকাতার শত কথা, 594 কিলোহার্টজ অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি, প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00।
0: আকাশবাণী মৈত্রী, একটু পরেই শুনবেন সংবাদ।

আকাশবাণী মৈত্রী, শুরু হল দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় বিকেল 3:30 হয়ে 12 সেকেন্ড এবং বাংলাদেশের সময় বিকেল 4:51 সেকেন্ড। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: এখন জানিয়ে দেব গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি। আগামী 24 ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, সাধারণত মেঘলা আকাশ, বিকেল বা সন্ধ্যার দিকে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির প্রবল সম্ভাবনা। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 32 ডিগ্রি সেলসিয়াস ও 23 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 91% ও সর্বনিম্ন পরিমাণ 55%। গত 24 ঘণ্টায় কোনো বৃষ্টি হয়নি। পশ্চিমবঙ্গের মৎস্যজীবী বন্ধুদের জন্য কোনো সতর্ক বার্তা নেই। আবহাওয়ার খবর শেষ হলো।

পর সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণে দীপঙ্কর গুহ। শুনবেন অনুষ্ঠানটির প্রথম পর্ব। ৫:৫৫ আজ সন্ধ্যায় উপস্থাপনায় থাকবেন যুথিকা নাজির। ৫:৫০ ক্রীড়াঙ্গন। এই সপ্তাহের খেলোয়াড় উপস্থাপনায় থাকবেন সৌম্যদেব বন্দ্যোপাধ্যায়। ৬:২০ ক্ষেত খামারের কথা, গ্রামীণ অর্থনীতিতে প্রাণী পালনের ভূমিকা, ডক্টর শান্তনু বেরার সঙ্গে কথোপকথনে রামরঞ্জন দাসরায়। ৬:৫০ আপনার স্বাস্থ্য, হেমোস্টাসিস ও থ্রম্বোসিস, এ বিষয়ে বলবেন ডাক্তার তুফান কান্তি দলুই। ৭:০০ শুনবেন বেতার নাটক পুরাতন ভৃত্য, রচনা রবীন্দ্রনাথ ঠাকুর, নাট্যরূপ কিরণ শঙ্কর মৈত্র, প্রযোজনা শুক্লা বন্দ্যোপাধ্যায়।

আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের শুরু ভারতীয় সময় বেলা 3:30। ভারতীয় সময় বেলা 3:35 শুনবেন অনুরোধের আসর, উপস্থাপনায় থাকবেন যোথিকা নাজির। 4:05 মহিলাদের আসর রসময়ী, উপস্থাপনায় থাকবেন জয়শ্রী ভৌমিক ও তাবাসুম আরা। 4:35 ষোলো আনা বাঙালি, শুনবেন প্রখ্যাত ফুটবলার ও প্রশিক্ষক শ্যাম থাপা।

সাতটা বেজে 45 মিনিটে শুনবেন নান্দনিক, শুনবেন বিশিষ্ট নাট্যকার উজ্জ্বল চট্টোপাধ্যায়ের সাক্ষাৎকার, সাক্ষাৎকার গ্রহণে স্পন্দন দাস, প্রযোজনা দূরবাদে। 8:15 বাংলা ব্যান্ডের গান, রাত 9:00 কথায় গানে উপস্থাপনা থাকবেন শ্রাবণী মুখোপাধ্যায়। 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 গ্রন্থ পরিচয় শেষের কবিতা, রচনা রবীন্দ্রনাথ ঠাকুর, উপস্থাপনায় তনুময় কোলে, প্রযোজনা অনন্য মজুমদার। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান শুনবেন খেয়াল, শিল্পী দেবযানী বোস, রাগ যোগ, শিল্পীকে তবলায় সহযোগিতা করবেন গৌতম চক্রবর্তী, হারমোনিয়ামে রতন নট্ট। 10:45 উপমহাদেশের খবর, রাত 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় থাকবেন শ্রাবণী মুখোপাধ্যায়। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি রাত 12:00, জানিয়ে দিলাম আকাশবাণী মৈত্রীর আজকের দ্বিতীয় অধিবেশনের অনুষ্ঠান সূচী।

মৈত্রীবাজার তরঙ্গে এখন অনুরোধের আসর, উপস্থাপনায় যুথিকা নাজির। ঘড়ির কাঁটা 3:35, তার মানে সময়টা অনুরোধের আসরের। আপনারা সকলেই ভীষণ আগ্রহে বসে থাকেন অনুরোধের আসরের জন্য, তার কারণ আমাদের শ্রোতাবন্ধুরা আমাদের অনুরোধের আসরের পোস্টে তাদের অনুরোধের গান জানান, আর আমরাও সেই সমস্ত গান সাজিয়ে চলে আসি অনুরোধের আসরে তাদের পছন্দের গান তাদেরকে শোনানোর জন্য। আজকেও তার অন্যথা হবে না, তবে অনুরোধের আসর শুরু করার আগে দুই বাংলার শ্রোতাবন্ধুদের জানাই স্বাগত আজকের অনুরোধের আসরে। আজ অনুরোধের আসরের গানগুলো বেশিরভাগটাই নেওয়া হয়েছে যে সমস্ত গান আমাদের কাছে চিঠির মারফত বা ইমেল মারফত অনুরোধ এসেছে, সেই সমস্ত গানই, মানে বেশিরভাগটা জুড়েই সেই সমস্ত গান রয়েছে, সেই সমস্ত গান দিয়েই সাজানো আজকের অনুরোধের আসর। অনুরোধের আসরের প্রথম গানটি শুনবেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। গানের অনুরোধ করেছেন আমাদের উলুবেড়িয়া হাওড়া থেকে শ্রোতাবন্ধুরা ভূমিকা খটিয়াল, রিমিকা খটিয়াল ও বাদল খটিয়াল। শুরু করছি অনুরোধের আসর, প্রথম গানটি শুনবেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

কতদিন পরে এলে একটু বসো, গানটি শুনলেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। উলুবেড়িয়া হাওড়া থেকে আমাদের নিয়মিত শ্রোতা বন্ধু ভূমিকা খটিয়াল, রিমিকা খটিয়াল ও বাদল খটিয়ালের অনুরোধে। পরের গানটি শুনবেন মৃণাল চক্রবর্তী ও শিপ্রা বসুর দ্বৈত কণ্ঠে। দমদম ক্যান্টনমেন্ট থেকে আমাদের শ্রোতা বন্ধু সীমা দাস, সীমাদি অনুরোধ করেছিলেন এই গানটি শোনানোর জন্য। রইল আপনার অনুরোধের গান আপনার জন্য।

এই সুন্দর মিষ্টি গানটি শুনলেন মৃণাল চক্রবর্তী ও শিপ্রা বসুর দ্বৈত কণ্ঠে। দমদম ক্যান্টনমেন্ট থেকে সীমা দাস অনুরোধ করেছিলেন গানটি শোনানোর জন্য। পরের গানটি শুনবেন আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে। বাঁকুড়া থেকে আমাদের দুই শ্রোতাবন্ধু শ্রাবন্তী মান্না ও স্বপন মান্না, তারা ইমেল মারফত আমাদের কাছে এই গানটি শোনানোর জন্য অনুরোধ করেছিলেন। পরের গানটি শুনবেন আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে।

ছায়া ছায়া আধার যখন গানটি শুনলেন আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে। বাঁকুড়া থেকে আমাদের দুই শ্রোতাবন্ধু শ্রাবন্তী মান্না ও স্বপন মান্নার অনুরোধে পরের গানটি শুনবেন রবীন্দ্রসঙ্গীত। এই রবীন্দ্রসঙ্গীত আমরা কবিপক্ষেই রয়েছি, আগামী গতকাল আমরা পালন করেছি কবিগুরুর 165তম জন্মদিবস, এবং সেই উপলক্ষেই আমাদের ওপার বাংলার শ্রোতাবন্ধু ইসমাইল হোসেন শিবগঞ্জ বগুড়া বাংলাদেশ থেকে অনুরোধ করেছেন একটি রবীন্দ্রসঙ্গীত শোনানোর জন্য। এখন রইল আমার পছন্দের শ্রাবণী সেনের কণ্ঠে এই রবীন্দ্রসঙ্গীতটি আপনার জন্য। কবিগুরুর প্রতি আমাদের শ্রদ্ধা।

গানটি শুনলেন শ্রাবণী সেনের কণ্ঠে। শিবগঞ্জ বগুড়া বাংলাদেশ থেকে আমাদের শ্রোতাবন্ধু ইসমাইল হোসেন রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে একটি রবীন্দ্রসঙ্গীত শুনতে চেয়েছিলেন। শোনালাম আমার পছন্দের রবীন্দ্রসঙ্গীত। চলে যাব পরের অনুরোধে। পরের অনুরোধটি এসেছে নদিয়া থেকে। আমাদের দুই শ্রোতাবন্ধু স্বপনদীপ চৌধুরী ও আশা চৌধুরী, তারা শুনতে চেয়েছেন মান্নাদের কণ্ঠে একটি গান। রইল মান্নাদের কণ্ঠে আমার পছন্দের এই গানটি আপনাদের জন্য।

মান্নাদের পর এবার কিশোর কুমার। রাজকুমারী ঝা ছবি থেকে কিশোর কুমারের কণ্ঠে এই গানটি শোনানোর অনুরোধ করেছেন হাওড়া থেকে আমাদের শ্রোতা বন্ধুরা হলেন আরাত্রিকা জানা, অরিত্রিক জানা এবং শালমি জানা। এখন রইল আপনাদের জন্য রাজকুমারী ছায়াছবি থেকে কিশোর কুমারের কণ্ঠে এই গানটি।

গানটি শুনলেন কিশোর কুমারের কণ্ঠে। হাওড়া থেকে আমাদের শ্রোতা বন্ধুরা আরাত্রিকা জানা, অরিত্রিক জানা ও শালমী জানা অনুরোধ করেছিলেন এই গানটি শোনানোর জন্য। এবার চলে যাব আজকের অনুরোধের আসরের শেষ গানে। শেষ গানটি শুনবেন তিন ভুবনের পাড়ে ছায়া ছবি থেকে মান্নাদের কণ্ঠে। মুর্শিদাবাদ থেকে আমাদের শ্রোতা বন্ধুরা সুবোধ দলপতি, বাবু হালদার ও রিজু হালদার, এদের অনুরোধে পরের গানটি।

শেষ হল অনুরোধের আসর। অনুরোধের আসর অনুষ্ঠানটি এখানে শেষ হল। মৈত্রী প্রচার তরঙ্গে এখন মহিলাদের আসরে রসময়ী। উপস্থাপনায় থাকবেন জয়শ্রী ভৌমিক ও তাবাসুম আরা।

আয়া পড়ছি আবার রসময়ে আয়া পড়ছে এইভাবেই আজকে একটা বিশেষ দিন করে নিয়া ওই যে সবসময় কিন্তু বলতে ইচ্ছে করে যে আপনাকে লগে কথা বলার গল্প করার যে ইচ্ছাটা সারা সপ্তাহ ধরে একেবারে সাংঘাতিকভাবে ধৈরা রাখি একেবারে বাঁধনছে আনন্দে কিন্তু আয়া পড়ছি আয়া পড়ি সত্যি সত্যি এই রোববার দিন আপনার সাথে কথা কওয়ার জন্য। এখন দেখেন বিশেষ বিশেষ দিন এখান কিন্তু বাঁধা রাখছে একেবারে বিশ্বব্যাপী পৃথিবীব্যাপী, কিন্তু ধরেন প্রত্যেকটা দিনই হয়তো আমাগোর সেই দিন। যেমন ধরেন আমরা সবাই জানি আজ ইন্টারন্যাশনাল মাদার্স ডে, মায়ের দিন। এখন দেখেন আমাগো এটা মনে হয়, আমি জানি যে আপনাগো সেটা, আচ্ছা মায়ের দিন কোনো আলাদা কইরা হয়? তবু ধরেন এই যে আজ মায়ের দিন, একটু আলাদা কইরা মারে একটু আদর যত্ন করা, একটু ভালোবাসা এবং মারা একটা স্পেশাল এইটারে অনুভব করানোর মধ্যে কিন্তু আমাগো আনন্দ আছে। আর মা মানে হইল মায়ালোক, মায়ালোকদের সম্মান জানানো, মায়ালোকের সম্মানের সঙ্গে সঙ্গে তাগো একটা স্বীকৃতি দেওয়া, এইটা কিন্তু একেবারে বিশ্বব্যাপী আজ কিন্তু পালন হইতেছে। এখন এই যে মায়ের দিন, এইটার লগে দুটি কথা কর্নেল আছে।

0: ভুলুকিয়া, মা এমন একজন মানুষ যেখানে আমাদের আশ্রয়, যেখানে আমাগো অনুভূতি, যেখানে সব কিছু দুঃখ ভোলার জন্য মায়ের ওই কোলটা, তার আসলটা কিন্তু একেবারে শেষ কথা। তাই মায়ের দিনটারে সব মাদের উদ্দেশ্যে প্রণাম জানায় আজকে কিন্তু আমাগো কথা শুরু হব, তাই নাকি? ও আমাগোর সাথে কিন্তু তাবাসুম আছে, চুপ কইরা কথা শুনতেছে, আর আমাগোর সাথে একমত কিন্তু হইবেই হইবে।
1: হ্যাঁ, তাই রসময়ী সকল শ্রোতা বন্ধুদের আজকের অনুষ্ঠানে স্বাগত জানাই। এবং রসময়ী যেটা বলল যে আমরা আজকে মা যে আত্মত্যাগ, মায়ের যে ভালোবাসা, মাতৃস্থানীয় সকল মানুষের যে ভালোবাসা, তাকে আমরা একটু মনে করব। যদিও একটা দিনে এটা সম্ভব না, এটা সারা বছর ধরেই, সারাটা জীবন জুড়ে আমাদের থাকেন মায়েরা, তাই না? এবং আমরা এখন একটা জিনিস রসময়ী খুব বলি একটা কথা, সেলফ লাভ। কিন্তু একটা জিনিস দেখবে, জানি না আমি, আমরা বা তুমিও হয়তো বলবে, আমাদের মায়েদের সময় এই শব্দটা ছিল না হয়তো, বা তারা জানতেন না, তারা সমস্ত ভালোবাসায় উজাড় করে কেবল আমাদেরকে দিয়েছেন, তাই না? মানে ধরো আমি একটা ছোট উদাহরণ দিই, মানে এখন আমি এরকম দেখেছি, অনেক মাকেই দেখেছি আমি এরকম, যে বাচ্চা পড়ছে, বাচ্চা পড়ছে, কিন্তু বাচ্চা পড়ছে মানেই যে বাচ্চার মুখের সামনে আমাকে বসে থাকতে হবে এমনটা নয়। আমি সেই সময় অন্য কাজ করতে পারি, দরকার হলে আমি একটু ফোন দেখতে পারি, কিন্তু সেই সময়, আমাদের সময় আমরা পড়ছি মানে কিন্তু মা সেখানে একেবারে প্রহরীর মতন বসে আছে। তার একটু টিভি দেখার শখ হতো হয়তো, সারাদিন কাজের পর একটু রেডিও শোনার শখ হতে পারত, বা নিজের অন্য কোনো কাজ, বই পড়া, কিন্তু মা বসে থাকতেন। হ্যাঁ, মানে এই যে আত্মত্যাগটা, এই যে স্বার্থত্যাগটা, এটা কিন্তু করেছেন, এবং এটা আজীবন থাকবে। হয়তো সময় বদলাবে, দিন বদলাবে, কিন্তু মায়ের ভালোবাসা, মায়ের আত্মত্যাগ আমার মনে হয় এরকমই থেকে যাবে।
0: ঠিক, সুন্দর কইরা প্রসঙ্গ তুললা, যে মা গো যে স্বার্থত্যাগ, মা গো নিজের জীবনের থেকে সন্তানের জীবনের প্রতি এই যে সাংঘাতিক তারে সময় দেওয়া, আর যুগ বদলাইছে, তুমি কইছো একেবারে সেই সেইটা সূত্র ধরিয়া কই যে আজকের মায়েরা, ধরো আমরা যে মাকে পাইছি, এই মায়েরা কিন্তু একেবারেই ঘর মামা। এখন মায়ের লোককে বাইরে বেরোতে হয়, মায়ের তো অনেকগুলি ভূমিকা পালন করতে হয়, তাই মারে কিন্তু সেই একেবারে সন্তান আর সংসার দুটি সামলায়া, যে মারে আমাদের পাশে পাই, সেই বা সঙ্গে চলি, সে মাদেরও কিন্তু আজ প্রণাম, তাই না?
1: একদম।

0: এই যে মায়ের সাংঘাতিক যে সুন্দর বন্ধন মায়ালোগের সঙ্গে, একেবারে মায়ালোগের সঙ্গে, এইটা কিন্তু একেবারে চিরন্তন। মা কিন্তু কি সুন্দর কইরা শিক্ষা দিছেন সমস্ত মায়ালোগে, একেবারে যারা ছোটকাল থিকা একটা অনুশাসন জারি করে, তুমি সুন্দর কইরা বড় হও, তোমার জায়গাটা সুন্দর কইরা রাখো, তোমার ঘরটারে সুন্দর কইরা রাখো, তোমার লেখাপড়া কিন্তু তোমার জীবনে অত্যন্ত প্রয়োজন। দেখো যে সময়টা মায়ালোগের কিন্তু পড়াশুনোর একটা অতটা প্রয়োজন ছিল না, মায়া মানেই তারে অন্য ঘরে বিয়া দিয়া একেবারে পাঠাইতে হবো, তারে কিন্তু কিছু কিছু জিনিস কিন্তু শিখাইয়া পাঠাবো, রান্নাটা ঘর গোছানো। হ্যাঁ ঠিক ধরছি, মায়ের অনুশাসনের কথাটা একেবারে আজকের দিনের সঙ্গে একেবারে মিলা যাইতেছে, কি কও তো, কও কও তুমি কও।
1: তাই তো, তুমি যেটা বলছো সেটা বোধহয় আজকে আরেকটা বিশেষ দিন, তাই না? আজকে 10th মে ন্যাশনাল ক্লিন আপ ইওর রুম ডে।
0: হ্যাঁ, আপনার গো রুম নিজের মতো করে নিজে পরিষ্কার তুমি করো, এইটা যদি বোধটা ছোট কাল থেকে মারা যদি না শেখে, কিন্তু বাবাদের কাম নয়, এটা কিন্তু মায়ের নিজের সুন্দর করে নিজের রুমটা, নিজের বিছানাটা, নিজের জিনিসপত্রগুলি, নিজের বই খাতা সুন্দর করে গুছায় যদি না রাখো, তাহলে এই অপরিচ্ছন্ন জীবনটা কিন্তু তোমাকে জীবনের উপরে কিন্তু যে ছাপ ফেলবে, আগামী দিনটা তোমার সুন্দর হবে না। এই যে ডিসিপ্লিন যেটা কই, এইটা কিন্তু মাই শিক্ষা দেয়।
1: একদম ঠিক কথা।
0: এবং এই যে ঘর গোছানো, এইটা তো আর্ট।
1: এবং আমি এই এতক্ষণ মায়েদের আত্মত্যাগের কথা বলছিলাম বটে, কিন্তু এই ঘর গোছানোর জন্য আমার মায়ের যে একটু বকা বা প্রয়োজন সময় বিশেষে একটু মার খাইনি, এটা আমি বলতে পারবো না, এটা সবাই বলবে, আর অসময়ে হাসছে কারণ অসময়ে হয়তো কখনো না কখনো খাইছে খেয়েছে। তো যাই হোক, মায়ের কাছ থেকেই শেখা। তো এই ঘর গোছানোর যে গুরুত্ব, কেন প্রয়োজন, সেটা নিয়ে আমরা তো কথা বললামই কিছুটা, এবার আমরা একটু একজন গবেষকের কাছে জেনে নি কি বলছেন।
0: সুস্মিতা বিশ্বাস আমাদের সাথে আছে, সুন্দর কইরা,
1: সুন্দর
0: কইরা গবেষকের কাছ থেকে এই যে ক্লিন ইওর রুম ডে ইন্টারন্যাশনাল, এইটারে সুন্দর কইরা তার কাছ থেকে শুনা নিছে। এখন এইটা যদি আমরা আপনাকে কাছে পৌঁছায় দিতে পারি, সুন্দর কইরা উনি কি কইছেন, কারণ ঘর গোছানো একখান আর্ট, ঘর গোছানো একটা হাইজিন মেনটেন করা, ঘর গোছানো একটা এস্থেটিক সেন্স, সবকিছু মিলা তিনি কি কইছেন আর একটু শুনা নি। চলো, সুস্মিতা বিশ্বাস কিন্তু এটা কইছেন।
2: পালিত হয় ডিক্লাটার যে শুধুমাত্র আমাদের পারিপার্শ্বিকতাকে পরিচ্ছন্ন করে না, বরং এর সঙ্গে আমাদের মানসিক একটি সংযোগও থাকে, সেটি প্রমাণিত। কিভাবে এই সংযোগ পরিলক্ষিত হয় তা শুনে নেব আজকে আমাদের অতিথি বন্ধু গবেষক অনিন্দিতা দত্তের কাছ থেকে। পরিচ্ছন্নতা বা হাইজিন অর্থে সর্বপ্রথমে কেবলমাত্র স্বাস্থ্যবিধি নিয়ন্ত্রণের ব্যাপারটি আমাদের মাথায় আসে।

0: অথচ আমরা অনেক সময় এর গভীরতাটা এড়িয়ে যাই। আচ্ছা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন কেন একটা অগোছালো ঘর গোছানোর পর আমাদের মনটা হঠাৎ করেই শান্ত হয়ে যায়? কিংবা সারাদিনের ধুলোবালি মেখে বাড়ি ফেরার পর যখন আমরা সতেজ হই, তখন শরীরের সাথে সাথে মনের ক্লান্তিটাও যেন ধুয়ে যায়? আসলে এই যে পরিচ্ছন্নতা বা হাইজিন, এটা কেবল কয়েকটা নিয়ম বা অভ্যাসের নাম নয়, এটা হলো নিজেকে এবং নিজের পারিপার্শ্বিক জীবনকে সম্মান করার একটা ভঙ্গি। পরিচ্ছন্নতার সঙ্গে ওতপ্রোতভাবে আর যে জিনিসটি জড়িয়ে যায় তা হলো সচেতনতা। আমাদের প্রত্যেকের প্রাত্যহিক জীবনে নির্দিষ্ট কতগুলি ছোট ছোট মুহূর্ত থাকে, যেমন বাইরে থেকে এসে হাত পা ধোয়া, খাওয়ার আগে হাত পরিষ্কার করা। এই জিনিসগুলিকে অনেক সময় ব্যস্ততার দোহাই দিয়ে অগ্রাহ্য করা হয়। তবে এগুলি আমাদের দৈনন্দিনের বাড়তি কাজ নয়, বরং এগুলি অনিবার্য শর্ত হিসেবে আমাদের জীবনের সঙ্গে জড়িয়ে আছে। আসলে সুস্থ থাকা অর্থ কেবলমাত্র রোগমুক্ত জীবনযাপন নয়, বরং সুস্থ থাকার মানে একটা সতেজ জীবন উপভোগ করা। আমাদের চারপাশের পরিবেশ যখন পরিচ্ছন্ন থাকে, তখন আমাদের চিন্তাগুলি অনেক স্বচ্ছ হয়। প্রতিদিনের খুব সাধারণ যাপনের মধ্যেই লুকিয়ে থাকে আমাদের ব্যক্তিগত রুচিবোধগুলি। সেগুলি যতই পরিচ্ছন্ন হয়, আমাদের জীবনের মূল্যবোধগুলিও ততই পরিষ্কার হবে। আমাদের মনে রাখা দরকার যে সৌন্দর্য কেবলমাত্র চোখে দেখা যায়, কিন্তু পরিচ্ছন্নতা মানুষের মনে ইতিবাচক প্রভাব ফেলে, যার বহিঃপ্রকাশও নিঃসন্দেহে পরিবেশের হিতার্থে উপযোগী হয়। তাই পরিচ্ছন্নতাকে কোনো বিশেষ দিনের জন্য উদযাপন না করে, বরং একে আমাদের জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ করে তুললে একটি রোগমুক্ত, নির্মল, সুন্দর সমাজই নির্মিত হবে, এই বিষয়ে আমরা আশাবাদী।
1: তাহলে বন্ধুরা, শুনলেন তো, পরিচ্ছন্নতা শুধুমাত্র ঘর বা আমাদের পারিপার্শ্বিকতা নয়, আমাদের মনকেও চিন্তামুক্ত করে। তাই আর অপেক্ষা না করে পড়ার টেবিল, রান্নার ঘরের ফ্রিজ বা নিজের ঘরটি পরিষ্কার করে দেখুন তো, সত্যি এই পরিবর্তন নিজের মধ্যেও লক্ষ্য করছেন কিনা। আর শুধু আমরা বড়রাই বা কেন, আমরা ছোটদেরকেও কিন্তু একইভাবে এই কাজে লাগাতে পারি।
2: এই যে ছোটকাল থিকা মায়ের কাছে বকা ঝকা, তার ডিসিপ্লিনের সঙ্গে সঙ্গে আমাগো মনের মধ্যে যে সৌন্দর্য বোধ তৈরি হয়, এইটা যদি আমরা কমায়, এই অনুশাসন থাকলেই যে আমাগো মানবই এমনটা কোনো কথা নয়, তাহলে অনেক ঘর গিয়া দেখলে তো খুব কষ্ট হয়, কেন এরা সুন্দর করিয়া রাখতে পারে না। এখন কিন্তু এটা যদি রাখা যায়, খুব সুন্দর করিয়া করেছেন সুস্মিতা বিশ্বাস, কি সুন্দর করিয়া গবেষক বন্ধুর কাছ থেকে ইয়ে নিয়েছেন অনিন্দিতা দত্ত। তো এই যে উনি কইলেন যেটা, যে মনটাও ভালো হয়, ঘর একটা পরিষ্কার, বিছানাটা পরিষ্কার, বইয়ের টেবিলটা পরিষ্কার, এইটাতে একটা পজিটিভ ভাইব কিন্তু তৈরি, এইটাও কিন্তু খুব জরুরি,
3: একদম খুব জরুরি।
2: আচ্ছা, আর কেউ আছেন যে এই বিষয়ে কথা কইছেন?
3: এই বিষয়ে তো অনিন্দিতা দত্ত কিছুটা কথা বললেনই, এবং আরও একজন কথা বলবেন এই ব্যাপারে। তিনি কিন্তু, এই যেটা নিয়ে আমরা একটু আগে কথা বলছিলাম যে আজকে যেহেতু মাদার্স ডে, তিনি কিন্তু একজন হোম মেকার এবং অবশ্যই একজন মা। তো তার কাছ থেকে সেই আঙ্গিকটাও আমরা একটু দেখে নিতে পারি যে তিনি কি বলেন এই ব্যাপারে, যে ঘর পরিষ্কার রাখা বা তারও বাইরে গিয়ে আমাদের মনটাকে পরিষ্কার রাখা কতটা গুরুত্বপূর্ণ বা কেন গুরুত্বপূর্ণ। তো এবার আমরা শুনব যার কথা, তার নাম কাকলি ভট্টাচার্য।
2: বেশ, শুনি।
4: ইম্পর্টেন্স অফ ক্লিনলিনেস, মানে পরিষ্কার পরিচ্ছন্নতার গুরুত্ব, এটা আমাদের প্রত্যেকের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটা সুস্থ, স্বাভাবিক, সুন্দর সমাজ গড়ে তুলতে পরিষ্কার পরিচ্ছন্নতা সমস্ত পদক্ষেপেই দরকার। আমরা আমাদের ঘর বাড়ি, আশেপাশের পরিবেশ এবং বৃহৎ পরিসরে যেখানে আমাদের পথ চলা দৈনন্দিন, সমস্ত জায়গাটাই পরিষ্কার পরিচ্ছন্নতা যদি বজায় রাখতে পারি, সেটা খুব সুন্দর হয়। নিজেকে পরিচ্ছন্ন রাখা, নিজের ঘরদোর পরিষ্কার করা, এবং আমার কর্মক্ষেত্রেও পরিচ্ছন্নতা নিয়ে যদি সচেতন হই, সেটা সর্বাগ্রে দরকার, সচেতন হওয়াটাই। এতে একটা রোগমুক্ত সমাজও গড়ে তোলা যায়, এমনকি পরবর্তী প্রজন্মের জন্য সুস্থ, সুন্দর পৃথিবী রেখে যাওয়া যায়। আর এটা তো আমাদের নৈতিক দায়িত্ব, তাই না? যে কোনো কাজই নিজের ঘর থেকে যদি শুরু করা যায়, তাহলে সেই কাজের মধ্যে অদ্ভুত সুন্দর একটা স্বাচ্ছন্দ্য বোধ বজায় থাকে। আজকে দিনটাও বেশ সুন্দর, ন্যাশনাল ক্লিন আপ ডে, 10th May। এই পরিষ্কার পরিচ্ছন্নতার ইচ্ছে আমাদের দৈনন্দিন জীবনকে অনেকটাই মানসিক চাপ মুক্ত করে। দেখবেন একটা ঘর যদি পরিষ্কার হয় এমনিতেই খুব ভালো লাগে। হয়তো সেরকম সেখানে খুব যে দামি দামি জিনিসপত্র আছে তা নয়, কিন্তু ছোটখাটো জিনিসে যদি সেটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে সে ঘর দেখলে আমরা অনেকটাই মানসিক চাপ মুক্ত থাকি। আর এই যে সুন্দর অভ্যেসটা, এই অভ্যেসটা ছোট থেকে যদি গড়ে তোলা যায় বা আমি যদি কারোর জন্য সেটা গড়ে তুলে দিতে পারি সেটাও এক ধরনের মানসিক তৃপ্তি। এছাড়া ধরুন কিছু কিছু ঘরোয়া কাজ থাকে যেগুলো ভীষণ রকম মনকে ভালো করে, তার মধ্যে প্রথম যেটা সেটা হলো আগে আমাদের অলসতাকে বিসর্জন দিতে হবে। এই শিক্ষা আমাদের ছোট্টবেলার থেকে দেওয়া উচিত সবাইকে, পরবর্তীকালে সেটা একসময় অভ্যেসে পরিণত হয়। ঘরের যে সমস্ত আসবাবপত্র রয়েছে এইসব আসবাবপত্রগুলো যেগুলো হালকা, তুলনামূলক হালকা, সেগুলোকে জায়গা পরিবর্তন করানো, বা ধরুন রান্নার শেষে রান্নার জায়গাটাকে পরিপাটি করে রাখা, তারপরে ধরুন যদি জায়গা থাকে বাড়ির ভেতর বাগান করা যায়, কিছু গাছ রোপণ করা, একান্তভাবে যদি স্থানাভাব থাকে তাহলে বারান্দায় টব রেখে সেখানেও গাছ পরিচর্যা করা যায়। আর এতে মনটাও ভালো থাকে, বাড়িতে যদি ভালো অভ্যেসগুলো গড়ে তোলা যায় তাহলে ভবিষ্যতে ছেলেমেয়েরা যখন বাইরে কোনো জায়গায় পড়তে যাবে বা তাদের নিজেদের কর্মক্ষেত্রে যাবে তাদের ক্ষেত্রে অনেকটা সুবিধে হবে যদি ছোট ছোট অভ্যেসগুলো ছোট থেকে তাদের শেখানো যায়। এই জিনিসটা খুব দরকার। আরেকটা যেটা দরকার সেটা হলো নিজের মনটাকে পরিচ্ছন্ন রাখা, এতে বোধ করি ঈশ্বরেরও খুব কাছাকাছি পৌঁছানো যায়, অন্ততপক্ষে পৌঁছানোর চেষ্টা করতে পারি। নিজের ভেতর থেকে ঈর্ষা, দ্বেষ, ঘৃণা এগুলোকে পরিহার করে চললেও ভেতর থেকে একটা পরিচ্ছন্নতা আসে। এই পরিচ্ছন্নতার অভ্যাসটাই ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া দরকার। এটা বোধ হয় আধ্যাত্মিক পরিচ্ছন্নতার একটা উপায়। সবচেয়ে বড় কথা কি জানেন, একটা ধোপ দুরস্ত জামা কাপড়, ঘর দোর, তারপরে ধরুন পরিপাটি আসবাবপত্র, ঘরের চারপাশটা ঝকঝকে, ভীষণ মানসিক আরাম আনে। আর এই সুন্দর অভ্যাসটা অনায়াসে আমার থেকে আমার পরবর্তী প্রজন্মে সঞ্চারিত হয়। আসুন সবাই মিলে শপথ করি না, একটা দূষণমুক্ত পরিষ্কার পরিচ্ছন্ন ঘর আর সমাজ গড়ে তুলি।
2: কি সুন্দর করিয়া, একেবারে এত সুন্দর করিয়া উনি বিশ্লেষণ করলেন আজকের বিশেষ দিনটা।
3: সুন্দর কথা বলেন।
2: হ্যাঁ, এখন মায়া লোক যেরকম কইরা সন্তানরে সুন্দর কইরা রাখার জন্য চেষ্টা করেন, উনিও কিন্তু সমাজ, সমাজের মধ্যেই তো মানুষে, তার মধ্যেই তো মন, সেইটা গড়ে তোলা, সুন্দর সমাজ গড়ে তোলা।
3: এবং সেটা যে আমাদের ঘর থেকেই শুরু হয় সেটাও কিন্তু সুন্দর করে বলেছেন কাকলিদি।
2: এবং সেইটা নিয়েই কিন্তু আমাগো চলা, এইটা কিন্তু আমাগো মানাটা খুব জরুরি, তাই না? এখন আড্ডা বৈশা, আড্ডায় বসে কফি থাকবো না, এটা হয় এই যে ধরেন আপনার সাথে আমাদের কথাবার্তা চলতে আসে, এর মধ্যে যদি এক কাপ কফি আসে সেই কফি হাউসের সেই দিনগুলি
3: দারুণ দারুণ দারুণ।

এই যে একটা গান কফি হাউস, এটা সবারই প্রিয় গান, এমন কোনো বাঙালি নেই যে বলবে যে এটা আমার প্রিয় গান নয়। তো এটা শুনলে আমরা সবাই একটু নস্টালজিক হয়ে পড়ি, কিন্তু আমি একটু বেশি নস্টালজিক হয়ে পড়ি রসময়ী।

0: তার কারণটা কি জানো তো? তার কারণটা হলো এই গানটা না আমার দিদার খুব প্রিয় একটা গান ছিল।
1: আচ্ছা,
0: হ্যাঁ, তো দিদা যেহেতু নেই আর এখন আমাদের মধ্যে, সেই জন্য গানটা শুনলে আমার দিদার কথা মনে পড়ে এবং এখনো মনে পড়ছিল। আর কি অদ্ভুতভাবে দেখো, আজকে মাদার্স ডে আমরা উদযাপন করছি আমাদের অনুষ্ঠানে, এবং মায়ের কথা যখন আসে তখনও তখন কিন্তু মায়ের মায়ের কথা কিন্তু আসে ঘুরে ফিরে,
1: পরম্পরা
0: পরম্পরা, এই আমাদের পরম্পরা, আমাদের দিদা ঠাকুমা যাই বলো না কেন, সেখান থেকে আমাদের মা, তারপর আমরা।
1: হ্যাঁ, ওই যে মা শিখাইছেন আমাগো মাকে যে তুমি কিন্তু সুন্দর কইরা ঘর গুছায়া সুন্দর কইরা সংসার করবো, হেইটা না হইলে তোমার ছেলে মেয়ে কিন্তু ঠিকমতো শিক্ষা পাবে না। আবার সেই মা আমাগো শিখাইছে, আমরা আবার আমাগো সন্তানদের শিখাই যে এই রকম করে সুন্দর কইরা যদি থাকতে হয়, সুন্দর কইরা যদি হাইজিনিক স্বাস্থ্যসম্মত হইয়া না থাকলে তোমাগো মন ভালো থাকবে না, তোমাগো চিন্তা ভাবনার মধ্যে গলত থাকা যাবে। এই যে পরম্পরা, এই যে ধারাবাহিকতা আমাগো সংসারের মধ্যে, সেটা ঐতিহ্য, একেবারে ঠিক কইছো। এই যে ঐতিহ্যটা আমরা বহন করতেছি, এইরকম যদি এক একটা দিন যদি স্পেশাল না কইরা যদি আসে তাহলে কিন্তু সেইগুলি নিয়ে কথা হয় না।
0: এবং
1: দেখো প্রতিনিয়ত কিন্তু আমাগো সেই কাজ, মানে আমাগো মাথার মধ্যে যদি একটা সৌন্দর্য বোধ থাকে আমাগো কিন্তু সেটা করতেই হইব। কারো কারো আবার খুব অবসেশন থাকে একেবারে সুন্দর কইরা ঘর গুছায়া না রাখলে, একেবারে এমনও আছে জানো, আমি জানি যে যদি খাটের মধ্যে কেউ যদি বসে পড়ে তাইলে ওইটা সইরা গেলেই, মানে উনি যদি না
0: পড়ে হ্যাঁ
1: হেরে কিন্তু একটা ওসিডি করে,
0: এটা আমার দিদারও ছিল।
1: হ্যাঁ, এই যে ওইটা বারাবারি, কিন্তু বারাবারি হনের লিগা আবার সেইখানে কিন্তু তার মারে কিন্তু সচেতন হইতে হবে যে হেইটা যেন বারাবারি পর্যায়ে না আসে। সুতরাং আমাদের বারাবারি থাকবো না, আমাকে একটা সুসংহত একটা জীবন যাপনের জন্যই কিন্তু আমাকে এই একসাথে একই কথা বলা, কারণ আজ হচ্ছে স্পেশাল ডে, আজকে হচ্ছে ইন্টারন্যাশনাল মাদার্স ডে। সুতরাং সেই দিনটার উদযাপনের জন্য কিন্তু আমাগো সাথে হকলের থাকনের কিন্তু যে প্রতিশ্রুতি, আজকে মা এবং মা এবং সেই মাকে নিয়েই কিন্তু আমাদের সে সম্মান জানায়। কিন্তু আজকে শেষ কথা কি তুমি কও, শেষ কথা?
0: হ্যাঁ, এই মা দিদা এবং আমরা এই ঐতিহ্য বজায় রেখেই আর মাদার্স ডে আজকে আরো একবার শুভেচ্ছা জানিয়ে আমি আর অসময় আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন,
1: ভালো থাকেন।

এতক্ষণ শুনছিলেন মহিলাদের আসরে রহস্যময়ী উপস্থাপনায় ছিলেন জয়শ্রী ভৌমিক এবং তাবাসসুম আরা। অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। মৈত্রী প্রচার তরঙ্গে এখন 16 আনা বাঙালি। আকাশবাণী মৈত্রী শুরু হচ্ছে 16 আনা বাঙালি। 3 সেপ্টেম্বর 1975 মোহনবাগানের ঘরের মাঠে চলছে আইএফএ শিল্ডের ফাইনাল। মুখোমুখি দুই চির প্রতিদ্বন্দ্বী ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান। 5 মিনিটের মাথায় লাল হলুদ শিবিরের বিজয় রথ শুরু হয়েছিল সুরজিৎ সেনগুপ্তর গোল দিয়ে। 51 মিনিটের মাথায় বাগানের গোলরক্ষক ভাস্কর গাঙ্গুলির হাত থেকে ফসকে যাওয়া বলে ছোট্ট টোকা মেরে জালে জড়িয়ে দিয়ে ইস্ট বেঙ্গল তাদের ঐতিহাসিক 5-0 জয় নিশ্চিত করে ফেললেন। সেদিন গড়ের মাঠ প্রতিধ্বনিত হয়েছিল যে নামটি, যিনি সেই ম্যাচে দুটি গোল করে ফ্যানেদের হৃদয় জয় করেছিলেন, সেই শ্যাম থাপা এসেছিলেন আকাশবাণীর স্টুডিওতে। অনেকগুলি দর্শক পেরিয়ে অনেক ময়দানি স্মৃতি নিয়ে শ্যাম থাপার সঙ্গে মুখোমুখি বসেছিলেন ক্রীড়া সাংবাদিক দীপঙ্কর গুহ। গত বছর রেকর্ড করা সেই উজ্জ্বল স্মৃতিচারণ আজ পুনঃপ্রচারিত হচ্ছে।

আজকে আমাদের স্টুডিওয়ে ষোলো আনা বাঙালির অনুষ্ঠানে এমন একজন

0: যিনি বাংলার ফুটবলে ওতপ্রোত জড়িত, শ্যাম থাপা। শ্যামদা, আপনাকে স্বাগত।
1: ধন্যবাদ।
0: ষোলো আনা বাঙালি, আপনি নিজেকে তো নিশ্চয়ই তাই মনে করেন এখন?
1: একদম, আমি ষোলো আনা বলবো কি ওইদিকে বেশিও আমি বলবো, আমি পুরো বেঙ্গলি হয়ে গেছি। কেন, আমার সব কিছু তো আমি এখানে পেয়েছি। নাম বলবেন, নাম দেখি বড় আর কি হয় মানুষে, কি চায়, দ্য রেসপেক্ট মানুষের, লাভ বেঙ্গলে যা পেয়েছি ওটা আমি নিজেকে বহুত ধন্য মানছি, সত্যি বলতে গেলে নিজেকে ভাগ্যবান মানছি। এই জন্য ফুটবলের জন্য আমি বেঙ্গলে ফুটবলের জন্য সব হয়েছি আমি, এর জন্য আজ তক আমি ফুটবলে লেগে আছি। আজ তক আমার নাও অলমোস্ট আমি 70 যাব, নেক্সট ইয়ার ঢুকবো, তবে এখন আমি মাঠে এটাই মন চাই কি বেঙ্গলে ফুটবলে কিছু করি, আর আমি এই ইউথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম আজ তক লেগে আছি।
0: আচ্ছা, দেরাদুনে আপনার জন্ম বেড়ে ওঠা, সেই দিনকার যদি একটু গল্প আমাদের বলেন, মানে একটা আর্মি ফ্যামিলি থেকে আপনি কিভাবে ফুটবলটা শুরু করলেন?
1: দেখুন, দেরাদুনে এক টাইম ফুটবলে একটা বিরাট নাম ছিল, যেরকম আপনার বীর বাহাদুর সবচেয়ে বড় নাম, রাম বাহাদুর, চন্দন সিং, এরা সব দেরাদুন দেখে এসেছি। তারপরে অনেক প্লেয়ার আসছেন
0: প্রচুর,
1: যে ইস্ট বেঙ্গলে কালীবাবু বলেছিলেন, দেন অনেকে প্লেয়ার ছিলেন। একটা দেরাদুন, হায়দ্রাবাদ, আগে তো এই দু জায়গা থেকে বেশি প্লেয়ার আসতো, তো আমিও ওয়ান অফ দ্য একটা প্লেয়ার যে দেরাদুন দেখে এসছি। আর দেরাদুনে আমি পড়াশোনা করি, আর দেরাদুনে ফুটবল এই জন্য ভালো ছিল কি দেরাদুনে গোর্খা ব্রিগেড টিম খুব নাম করা টিম, যা যা যে টিমে আমি খেলি খেলে নাম করেছি। তারপরে আমার স্কুল ছিল ওখানে গোর্খা মিলিটারি স্কুল, যে স্কুল সুব্রত মুখার্জি খেলতো, এই যে সুব্রত মুখার্জি আজ তক চলছে, আজ তক হয় দিল্লিতে, হয়তো আগে মতন খুব বড় এতে হয়, যেরকম ডুরান শেষ হয়ে গেছে, রোভার শেষ হয়ে গেছে, তো ওই লিটল ডুরান বলে ওটা নাম দেওয়া হয়েছিল সুব্রত কাপ, তো ওটা এখনই চলে, তো ওই টুর্নামেন্ট খেলেই আমি স্কুল দেখে দেরাদুন দেখে নাম করেছি আমি। আর সুব্রত মুখার্জি আমার স্কুল 3 চ্যাম্পিয়ন হয়েছে, তো ওখান থেকে আমার ফুটবল খেলা ইন্টারেস্ট। তারপরে রামবাহাদুর, বীর বাহাদুর দেরাদুন ছুটিতে আসতেন, আমরা ফুটবল খেলি, আরে বাপরে রামবাহাদুর বীর বাহাদুর স্বপ্ন দেখাই স্বপ্ন, তো ছুটিতে এসেছেন, এই জগাতে রামবাহাদুর প্র্যাকটিস করছেন, তো আমরা বিশ্বাস করবেন না 15 সাইকেল করে আমরা যেতাম উনাকে প্র্যাকটিস দেখার জন্য। তো ইস্ট বেঙ্গল খেলা তো একটা বিরাট স্বপ্ন, ওটা আমরা তো কোনো ভাবাই জিনিস নেই।
0: হ্যাঁ, আমি ওইখানটা জানতে চাইবো যে ধরুন আপনি সুব্রত কাপ খেললেন,
1: হ্যাঁ,
0: ফাইনালে আপনার টিম চ্যাম্পিয়ন হলো অঞ্জুমান বোম্বের টিমকে হারিয়ে,
1: হ্যাঁ,
0: আপনি গোলও করলেন,
1: হ্যাঁ,
0: যতদূর মনে পড়ছে
1: ফাইনালে,
0: কে আপনাকে ওখানে নোটিস করলো যে এই প্লেয়ারটা আমাদের কলকাতায় আসতে পারে?
1: সুব্রত মুখার্জি খেলে তো আমি স্কুলে দেরাদুনে নাম করেছি, কিন্তু মেন যে আমার ভাগ্যে যে আমার চমকিয়েছে বলবো, যে ভাগ্যে আমার যে আজকে এখানে কি 1965 ইস্ট বেঙ্গল ক্লাব দেরাদুনে এক্সিবিশন ম্যাচ খেলতে গিয়েছিল।
0: আচ্ছা,
1: তো রামবাহাদুর, নিশ্চয় রামবাহাদুর বীরবাহাদুর এফার্ট ছিল কি ওখানে চলো, জেসি গোয়া ছিলেন ইস্ট বেঙ্গলে বিরাট নাম করে, জেসি গোয়া, তো ইস্ট বেঙ্গল দেরাদুনে আসে এক্সিবিশন খেলতে ম্যাচ অগেনস্ট গোর্খা ব্রিগেড। গোর্খা ব্রিগেডে কি হয়েছে, 65 ইন্ডিয়া পাকিস্তান ওয়ার লেগেছিল, তো ওর জন্য অনেক প্লেয়ার আসতে পারেনি।
0: আচ্ছা,
1: তো হঠাৎ একদিন দেখছি আমার স্কুলে, আমি তো স্কুলে ক্যাপ্টেন, হঠাৎ আমি স্কুলে দেখছি কি আমাকে প্রিন্সিপাল ডেকে পাঠালেন, তো আমি ভাবলি কি ব্যাপার, কর্নেল সাহেব এসেছেন স্কুলে আমাকে ডেকেছেন, তো আমি যখন গেলাম তখন দেখি আমি তো ভয় পেলাম।
0: কোন ক্লাস পড়েন তখন?
1: তখন আমি ক্লাস 10 ছিলাম।
0: আচ্ছা,
1: তো আমাকে বললো কর্নেল সাহেব, বললেন তুমি খেলবে গোর্খা ব্রিগেড হয়ে, ইউ হ্যাভ টু প্লে ফর গোর্খা ব্রিগেড টিম, তো এটা তো একটা স্বপ্ন, মানে আমি তো আর্মি জয়েন করিনি, কিন্তু উনি বলছে নেই তোমাকে, আমি একদিনে আর্মিতে জয়েন করে উইদাউট আর্মি খেলা হয় না, একদিনে আমাকে জয়েন করে উনি ইস্ট বেঙ্গল স্পিক আমাদের ম্যাচ খেলানো, একটা আমার ভাগ্যের দেখুন কি করে চেঞ্জ হয়ে, তো আমি গিয়েছি, আমি তো চান্স পাইনি, বাইরে ছিলাম, ওদের তো এনি হাউ টিম কমপ্লিট করতে হয়, তো আমাকে যেহেতু আমি স্কুল ক্যাপ্টেন সুব্রত মুখার্জি জিতেছে, আমাকে ওখানে আর্মিতে ভর্তি করে রিজার্ভ বেঞ্চে ছিলাম,
0: স্কোয়াডে রাখলো,
1: লাস্ট 15 আমাকে চান্স দিয়েছিলেন গোর্খা ব্রিগেড, চান্স পেয়েছিলাম, তো ওই 15 আমার তো কোনো টেনশন নেই, আর আমার ওই টাইমে থাই বড় বড় থাই ছিল সব, আমি একদম পাকড়া ছিলাম, তো আমি যে 15 যা কোনো টেন যা ফুটবল খেলেছি যা ড্রিবলিং, তো জেসি গোয়া খেলা পড়ে আমাকে ডাকলেন, রামবাহাদুর বীরবাহাদুর সব আমাকে ডাকলেন, তো আমাকে উনি বললেন হিন্দিতে বললেন, তুম কলকাতা যায়গা, আরে

0: এটা তো আমার একটা স্বপ্ন, আমি বাপরে আমি তোমাদের বিশ্বাস করতে পারছি না কি ইস্ট বেঙ্গালে উনি বলছেন ক্যালকাটা জায়গা। তো আমি বললো আমি তো জায়গা লেকিন হম তো স্কুল মে পড়তা ভি হ্যায় নাই হম তুমি ফ্রি পড়ায়েগা আর এটা আর কি চাই আমি। তো আমি হ্যাঁ যাবো, আমি উইদাউট আমার পেরেন্টস কে না বলে কোনো না বলে আমি হ্যাঁ বলে দিয়েছিলাম। আমি এটাও বলিনি, আমি বাবা মাকে জিজ্ঞেস করে বলিনি আমি, তো আমি যাব বলেছি। তখনই উনি রাম বাহাদুর বীর বাহাদুর সঙ্গে কথা বলে এইভাবে ফার্স্ট ইস্ট বেঙ্গলে এসেছিলাম। আর আমাকে হয়তো উনি চিনতেন, যা শুনলাম পরে কি যেসু গা উনি হাবিবকে নিয়েছিলেন, নঈমকে নিয়েছিলেন, উনি চিনতেন এই প্লেয়ার, ভবিষ্যতে ভবিষ্যতে এই প্লেয়ার এই ফুটবল বড় প্লেয়ার হতে পারে, খেলতে পারে। উনি অনেক প্লেয়ার জেসি গোয়ার এটা নাকি একটা বিরাট উনার একটা বরদান ছিল, মতলব কোয়ালিটি ছিল যে উনি প্লেয়ারকে চিনতেন। তো ওই ভাগ্যে আমার উনার এতে উনি এক্সিবিশন খেলতে এসছেন, আমি খেলতে পেয়েছি, ওই কর্নেল সাহেব প্রিন্সিপাল সাহেব উনার আমি সবকেই বলবো।
1: মানে ষোলো বছর, মানে ষোলো না আঠেরো বছর,
0: আঠারো বর্ষে, সতেরো বর্ষে বলবো,
1: সতেরো বছর,
0: আঠারো বর্ষে আমি
1: ক্লাস টেনের, ক্লাস টেনের শ্যামথাপা কলকাতা চলে এলাম।
0: তার ক্লাস, তারপরে আমি নেক্সট আমি সিক্সটি সিক্সে আবার আমি চলে এসেছি।
1: হ্যাঁ আমি ওটা শুনবো, শোনার আগে যেটা আপনার কাছে জানতে চাইবো যে ধরুন আমরা কথা কথাই বলে থাকি যে দেরাদুন মানেই দেরাদুন রাইস, কিন্তু আমি যতদূর জানি আপনি চাইনিজ খেতে খুব ভালোবাসেন।
0: নাই খাবার তো আমি দেখুন চাইনিজ তো এখানে এসে আমি ক্যালকাটার চাইনিজ পিপিং হলো, আমাকে রেখাই হলো যখন এখানে এসেছিলাম পড়ে, তখন তো কিট স্ট্রিটে ছিলাম,
1: প্রথম এসে কিট
0: স্ট্রিটে ছিলাম, তার ডোভার লেনে ছিলাম। তো ওখানে এখানে ক্যালকাটা তো চাইনিজ খানা তো অনেক ফেমাস, তো আর আমি ভালো আমার ফেভারিট ফুডই চাইনিজ খাবার আছে।
1: দেরাদুন রাইস আপনি খোঁজেন?
0: দেরাদুন রাইস তো আরে বারবো তো আগে, এখানে তো দেরাদুন রাইস আমার কি বলবো, এখানে তো আপনি কোনো নামই নেই বলবো কেন, কিন্তু আগে দেরাদুন রাইস আপনি এখানে কুক করছেন বাসমতি চাউল, দেরাদুনি বাসমতি আপনার কমসে কম পনেরো বিশ কদম আপনার দূরে ওর বাস যে আসতো, ওর যে খুশবু আসতো, যে ইয়ে আসতো, ওটা অনেক বেটার হতো। নেই ওটা তো আমরা অনেক খেয়েছি, দ্যাটস এ ডিফারেন্ট পার্ট।
1: আচ্ছা প্রথম যখন এলেন কলকাতায় এসে আপনার কি মনে হলো যে আপনি একা এসে গেছেন, একাই ফুটবল খেলবেন, এরকম কিছু মনে হচ্ছিল
0: না? আমি একা হতে হয়নি, যেহেতু রাম বাহাদুর ছিলেন আমাদের সঙ্গে, একটা অর প্লেয়ার এসেছিলেন কালীবাবু বলে,
1: আচ্ছা
0: কে বি শর্মা ওনার নামই কালীবাবু ছিল, বিরাট ফাস্ট প্লেয়ার, গোর্খা ব্রিগেডের প্লেয়ার উনিও। তারপরে আমাকে রাম বাহাদুর জন্য আমি বলবো, আমরা কালীবাবুর জন্য আমি থেকে গেছি, হয়তো আমাকে খুব বড় লনলি ফিল হতো কইতে আমি, কিন্তু আমি স্কুলে পড়তাম তো, আমি স্কুলে পড়তাম, আমি ওখানে গোর্খা মিলিটারি স্কুল,
1: এখানে এখানে
0: নাই, এখানে তো
1: পড়িও তো বললেন যে
0: আমি এখানে এসে ওরা বলেছে পড়ে, আমি ওখানে তো স্কুল আমি মিস করেছি, ফ্রেন্ডস যে হোস্টেলে থাকতাম। তো এনিওয়ে পড়ে আমাকে ক্যালকাটাতে এসে সবচেয়ে আগে গরমি, আমি বড় এখানে আমার মনে পড়ছে আমরা হাজরা নিশীথ ঘোষ উনার মার্কেটে থাকতাম উপর তলায়, আমার এখানে খুব মনে পড়ছে আমি যখন খাচ্ছিলাম খাবার, তখন তো আমার গাল ফাল সব লাল ফাল ছিল দেরাদুন থেকে এসি, আর যে পসিনা ছুটছে আমি খেতে বসে আছি, ওই টাইমে তো এসি তো সব কিছু ছিল না, তো আমি যে খেতে টেবলে বসে আছি তো আমার পসিনা যা বন্ধ হচ্ছে না, তখন থাঙ্গরাজ আমাকে দেখছে ওখান থেকে, আমরা সব খাবার টেবিলে ওখানে বসে আছি, তখন থাঙ্গরাজ দেখে বলছে রাম বাহাদুরকে, রাম এই বাচ্চাকে তুই তো মেরে ফেলবি রে বাবা, এখানে যে নিয়েছি তো মেরে তো মরে যাবে গরমে। তো এইরকম গরমি ওটা আমার বড় ভারী মতলব আমার প্রবলেমে ছিল, কিন্তু আস্তে আস্তে ওটা মাঠে তো একটা স্বপ্নে দেখে এসেছি, মার খুশি লাগতো, আমি ফিল করিনি। পরে আমি কলেজে, আমাকে আশুতোষ কলেজ হাজরাতে ওখানে আমাকে অ্যাডমিশনের জন্য নিয়ে গিয়েছিলেন, কিন্তু আমি দু তিন দিন ওখানে গেছি কলেজও, মতলব ফার্স্ট ইয়ারে জয়েন করেছি, কিন্তু আমি থাকতে পারিনি ওখানে, যে আমাকে বন্ধুরা খাস করে মেয়েরা যে বেশি, আরে বাপরে বন্ধু মতলব ফ্রেন্ডশিপ করছে, আমি তো মতলব লজ্জা লাগতো ওই টাইমে, শরম ইয়ং ছিলাম, তো আমি ওই শরমে আমার মনে হয় লজ্জায় আমি আমি ওর স্কুল যা কলেজ যাইনি, বন্ধ করে দিয়েছিলাম, আমি আমি যাবো না। তো এইসব কাহিনি আছে ওই টাইমে আমার, আমি
1: তখন কি খেতেন এসে, তখন কি
0: খেতাম, মাছ খেতাম,
1: মানে
0: চিকেন খেতাম, সব খেতাম, মানে মাছ বড় ভয় লাগতো, মাছ
1: কাটা
0: বড় ভয়, এখন তো বুঝি ইলিশ মাছ কি কি টেস্ট আছে, এসব মাছ কি টেস্ট, ওই টাইমে তো ভয় লাগতো কাঁটা দেখে, তবে বেছে বেছে অনেক টাইম লাগতো, খেতে অনেক টাইম লাগতো, তো খুব ভালোবাসতাম। তো এইভাবে আমার লাইফ স্টার্ট হয়েছে ক্যালকাটাতে।
1: আপনি আপনি হঠাৎ করে তারপরে এক বছর

0: ফিরে গেলেন কেন, কি সমস্যা?
1: দেখো
0: আমি একটা কথা জিজ্ঞেস করি, সেটা আমি মিস করে যাচ্ছি। 66 আপনি প্রথম ম্যাচটা যেদিন খেলতে নামলেন,
1: হ্যাঁ,
0: রাজস্থানের সাথে আপনি হ্যাট্রিক
1: করেছেন,
0: গল্পটা একটু,
1: এটা আমার খুব, আমি
0: মানে এই ইস্ট বেঙ্গল মাঠ
1: আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স উইথ হ্যাট্রিক, এটাও একটা আমার লাইফে, অনেকে এরকম পারে না। তো কি হয়েছে কি, আমি তো চান্স পেতাম না, তবে আমি খুশি, প্র্যাকটিস করছি, আমার কোনো ফিল, আমি টেনশন নেই, কোনো চান্স পাচ্ছি না, কোনো মনে রাগ নেই, কিছু নেই, প্র্যাকটিস করতাম সবসঙ্গে, হাসি মুখে সব, আমাকে বাচ্চা বাচ্চা বলতো আমাকে সব সিনিয়র দাদারা, কিন্তু আমি ছিলাম। তো হঠাৎ একদিন দেখি আমাদের যে পি ডে দাদা, উনি স্ট্রাইকার খেলতেন, তো উনার ভালো পারফরমেন্স যাচ্ছিল না, আমরা লিগ চ্যাম্পিয়ন হতে যাচ্ছি ইস্ট বেঙ্গল, তো আমার উনিকে জাংলাদাকে জ্যোতিষ গবর্ণী, তো ভালো খেলছে না, ওর কি প্রবলেম আছে, তো ওকে যাও পাঠিয়ে দেবো দার্জিলিং পাঠিয়ে দেবো, একটু রেস্ট করে আসুক। তো জাংলাদাকে ওরা, গুরুদেব সিং ছিল পাঞ্জাবের, ইয়ে জাংলা খেলতে পারছে না, ওকে দার্জিলিং পাঠিয়ে দো, এক সপ্তাহ আরাম করে আসুক। তো একদিন হঠাৎ দেখলো রাজস্থান সঙ্গে আমাদের খেলা, তো ওখানে আমি তো জানি আমি খেলবো না, আমার তো নামই থাকে, আমি তো এমনি প্র্যাকটিস করছি, বাচ্চা আজই কে খেলাবে। তো হঠাৎ দেখছি আমার নাম আছে, তো আমাকে রামবাহাদুর ডেকে বললো, এই নানি এখানে এসো, নানি মানে ছোটা বাচ্চা, নানি বলতো আমাকে সবই, নানি এদিকে এসো। তো উনি ডেকে বলতে, তুই খেলছিস আজ, তোর নাম লিস্টে আছে, আরে বাবা, আমি তো দেখে, তারপরে আমাকে থঙ্গরাজ, তারপরে শান্তদা, সব মতলব ডেকে, চন্দনদা ক্যাপ্টেন, এই বাচ্চা তুই খেলছিস আজকে, আরে বাপরে, আমি তো নাম দেখে, আমি ওই বুট খুঁজছি, আমার বুট, শঙ্কর মালি ছিল যারা মারা গেছে, ওই বুট খুঁজছি আমি, কোথায় আমার বুট, ওরে পালিশ করতে ভালো করে, ও রেড্ডি মতলব সব বলছে, আমি একজন কে বলে ছাগল মতন দৌড়াচ্ছে রে ছেলেটা, ইয়ে কি নাম আমাদের ডিফেন্স খেলতেন উনি, তো আমাদের
0: দাড়ি
1: দেবনাথ খুব মজা করে, কিরে ছাগল মতন দৌড়াচ্ছে, খেলতে হবে ভালো, আমরা আমি খেলবো, কোনো টেনশন নেই। তো বুট ফুট লাগে ভগবান, আমি বাস
0: 22
1: আমি বিশ্বাস করছি,
0: 22
1: দিয়েছে আমাকে, ওই টাইমে আমি জানি না কত নম্বর ছিল। তো
0: সেই ম্যাচ
1: আরে বল, কোন টেনশন নেই, রাজস্থান ওই টাইমে ফোর্থ পজিশনে, ইস্ট বেঙ্গল, মোহনবাগান, মহাবডন, রাজস্থান,
0: রাইট,
1: রেলওয়ে টিম দেখেও আগে ছিল ওই টাইমে, বড় খেলার মতনই, স্টেডিয়াম প্যাকড, মানে ইস্ট বেঙ্গল মাঠ প্যাক ছিল, অ্যান্ড বিশ্বাস করবেন না আমি কি করে হ্যাট্রিক করলাম, বাফে ডিফেন্ডার, মানে আমি তো কোনো টেনশন নেই, যে মানে হ্যাট্রিক করে, মানে স্টেডিয়াম মতলব পাগল হয়ে গেছে।
2: ইস্ট বেঙ্গল গেভ এ ক্লাসিক ডেমনস্ট্রেশন অফ স্কিল এন্ড প্রাইস, দে বিট দি 8 গোলকা রাইফলস বাই 2 গোলস টু নিল ইন দি রিপ্লেড ফাইনাল, দেয়ার ওয়াজ আ কন্টিনিউয়াস ডুয়েল বিটুইন দি IFA চ্যাম্পিয়ন্স ফরওয়ার্ডস and the Gurkhas' tough defense. The winning team netted their first goal in the 16th minute with a sizzling penalty shot.
1: তারপরে চন্দনদা কোলে নিয়ে থঙ্গরাজ খেলা পরে পুরো কোলে নিয়ে পুরো মাঠ ঘুরিয়েছেন আমাকে, ওই দিন কোনোদিন ভুলবো না, এই ভাবে আমি বলবো ইস্ট বেঙ্গল।
0: ওই তিনটে গোলের প্রথম গোলটা আপনাকে কে বল বাড়িয়েছিল, মনে পড়ে?
1: আমার একদম মনে করতে
0: পারছেন না কিভাবে গোলটা করেছিলেন।
1: আমার মনে, আমি তো শুটিং খুব ভালো ছিল না, আমি ড্রিবলিং করি, আমি তো একটা দুটো ড্রিবলিং আমার তো বড় ইজি ছিল, অলওয়েজ যে লাইফে আমার তো ব্যাক বলি শ্যামতাবা চিনা হয়, কিন্তু ইডেন গার্ডেনে ইস্ট বেঙ্গল মোহনবাগানে যে আমি আপনার লিগে 6 রেকর্ড ইয়ার ছিল ইস্ট বেঙ্গলে, 4 ডিফেন্ডারকে বিট করে গোল করেছি,
0: রাইট,
1: ড্যাট ওয়াজ মাই বেস্ট গোল ইন মাই লাইফ। মাই ব্যাড লাক ইজ কি, ওই টাইমে ভিডিও ছিল না, ওই টাইমে এসব মিডিয়া ছিল না, আমি 4 ডিফেন্ডার ফ্রম লেফট ব্যাক, লেফট স্টপার, রাইট স্টপার, লাস্ট রাইট ব্যাককে বিট করে মোহনবাগানে ওই গোলটা পড়তে পড়তে গোল করেছিলাম, যে মাঠে ছিলেন আজকে উনি বলেন ওইরকম গোল আমরা স্বপ্নতেই দেখিনি, শ্যাম থাপা ব্যাক বলি চিনে, এখন যা বলে ব্যাক বলি বলছেন, কিন্তু ওই গোলটা টিভি মনে, ওটাই আমার দুঃখ লাগে।
0: এই যে প্রথম এলেন কলকাতায়, 3 গোল করলেন, হ্যাট্রিক হলো, এখন তো হ্যাট্রিক অনেক ইজি, আপনি 5 গোলের মধ্যে ফার্স্ট করলেন, লাস্ট করলেন, মাঝে করলেন, 3 গোল ইস্ট বেঙ্গল ক্লাবে প্রথম খেলতে নামছেন, গোল করলেন, হ্যাট্রিক হলো, মাঠ ভর্তি দর্শক, ইস্ট বেঙ্গল সাপোর্টারদের কাছে আপনি কি তখনও বাচ্চা না,
1: কোনো দেখ

0: না, তখন কি আপনাকে ওরা বাচ্চা বলে ডাকছে না শ্যাম বলে ডাকছে?
1: বাচ্চা বলে সব।
0: সরি,
1: বাচ্চাটা মতলব কি করেছে, মতলব ওরাও মতলব বুঝতে পারছে না যে
0: ওদের বাংলা আপনি বুঝতে
1: পারছেন, দেখেনি আমার আগে
0: ওদের ওদের বাংলা বুঝতে
1: পারতেন? 10টা ম্যাচ পড়ে হঠাৎ আমি নেমেছি, এক বাচ্চা ছেলে নাপছে, তারপরে কোলে নিয়ে দৌড়াচ্ছে, মানে ওরা ওই দিনে যে মাঠে ছিল ওরাও ওরাই জানে মতলব কি ভাবে ওরা গোল দেখেছে।
0: আপনি গোল করলেন, আনন্দ পেলেন, আর অতগুলো মানুষ যারা স্টেডিয়াম মানে দর্শক আসনে বসে, তাদের আনন্দ আপনাকে কতটা?
1: আরে বিরাট, ওইটাই তো আমি বলছি, ওইটাই তো ভুলতে পারিনি, এই জন্য আমি আপনার কথাতে আসছি, এই জন্য ফিরে এসছি কেন বারবার। এই যে ছেড়ে গেলাম 66, চলে গেলাম
0: কেন,
1: তারপরে 60 এই জন্য চলে গেলাম, আমার এখানে সিকিউরিটি বলে একটা আমার কি ছিল যে বললাম, প্যারেন্টস ফোর্স, আমাদের যে আর্মি ব্যাকগ্রাউন্ড, আমি ওই টাইমে ম্যাট্রিক পাস করেছি, ম্যাট্রিক পাস করার পরে আমাদের ফার্স্ট স্বপ্ন ছিল যে প্যারেন্টসই বলবো টু বিকেম এ আর্মি অফিসার। ওই টাইমে ম্যাট্রিক পাস করা মানে আর্মি অফিসার, কেন ইন্ডিয়ান মিলিটারি একাডেমি দেরাদুনে যে আছে ওটা একটা ইনফ্লুয়েন্স, তো ওরা বড় আমাকে ফোর্স করেছে বলবো। তো আমি যখন টিম ডিসেম খেলতে যায়, আমি দেরাদুন দেখেই ডিসেম দেখি আমি চলে গেছি দেরাদুন, ফিরে গেছি, ওরা আসেনি। পরে কিন্তু ওই মনে ছিল আমার, আমি তারপর অনেক আর্মি খেলে, এই জন্য আমি আর্মি জয়েন করলাম। আর্মি জয়েন করার পরে আমি গোর্খা ব্রিগেড হয়ে খেলেছি অনেক, এই মধ্যে আর্মির কমিশন জন্য ট্রাই করলাম আমি দুবার, তিন কোনো পর্বে আমি দুবার, আমার তিনটা চান্স পাওয়া যায়, দুটো চান্স আমি ফেল হয়েছি, কেন আমি গোর্খা ব্রিগেড খেলে খেলে বেড়াচ্ছি, রোভার্স খেলছি, ডুরেন খেলছি, ইয়ে খেলছে, লাস্টে আমি বললাম আমি, আমাকে জেনারেল মানিক শাহ, মানিক শাহ বললেন আমি আর্মি ছেড়ে যাচ্ছি, উনি বললেন নো, আই এম গিভিং দ্য কমিশন, তুমি ইউ স্টে ওয়ান মোর ইয়ার। তো আমি কিন্তু দেরাদুন গিয়ে ওখান থেকে পালিয়ে গিয়ে, অ্যান্ড আই ইন্ডিয়ান ইন্ডিয়ান হিস্ট্রি, ইন আর্মি হিস্ট্রি, ইন্ডিয়ান আর্মি হিস্ট্রি, আমি 10,000 rupees ইন 1970 10,000 taka দিয়ে আর্মি দেখে বার হয়েছি।
0: ওটা ওর পেনাল্টি,
1: এটা এটা পেনাল্টি, ওরা আমাকে বলেছিল তুমি
0: বন্ড,
1: ওর জানে না ও দিতে পারবে না 10,000, ওই টাইমে বিরাট টাকা,
0: প্রচুর টাকা,
1: তো ওরা ভাবছে এ দিতে পারবে না, কিন্তু ইস্ট বেঙ্গলে দেখো, ইস্ট বেঙ্গল ড্যাট মানি ও ওনার দিয়েছেন, এই জন্য আমি ইস্ট বেঙ্গলে কেন আমার মধ্যে, কেন আমি ইস্ট বেঙ্গল গিয়ে রিটায়ার করলাম, কেন বারবার ইস্ট বেঙ্গল ফিরে আসলাম, ওই টাকা দিয়ে ওদের আমি বার হয়েছিলাম, এটা আমার, কিন্তু আর্মিটা একটা রুল ভাবলে শুনলে, কিন্তু এটা বিরাট পানিশমেন্ট টু দ্যাট কর্নল, এটা হয় না এরকম, কিন্তু আমি ভিতরে এটা দিয়ে আমি বারছি, ওই টাকাটা কিন্তু কর্নল হজম করতে পারিনি, ওটা ফান্ডে গিয়েছে, একটা আর্মি ফান্ডে, ডিফেন্স ফান্ড বলবো আমি, সো ওটা
0: ওয়েলফেয়ার ফান্ড ছিল, ওয়েলফেয়ার ফান্ড বাইরে এসেছি, রাইট। তারপরে আপনি কলকাতায় এলেন,
1: হ্যাঁ,
0: কলকাতায় আসার পর আবার এমন একটা সময় এলো আপনার সামনে যখন 70-এর একটা বীভৎস অবস্থা, বলা যায় বাংলার রাজনীতির ইতিহাস বলুন বা ওই সময়ের একটা অবর্ণনীয় ঘটনা, আপনারা ফুটবলাররা ফুটবল খেলছেন, মাঠে আনন্দ দিচ্ছেন, কিন্তু তারপরে আতঙ্কে থাকছেন, সেই সময় কি এমন হলো যে আপনি ফিরলেন?
1: হয়েছে, আমি ফিরে আসলাম কেন ইস্ট বেঙ্গলে, ওই ক্যালকাটার ফুটবলে মোহ, ওই যে স্বপ্ন ছিল,
0: বাড়ি ফিরে গেলাম,
1: হ্যাঁ বাড়ি ফিরে গেলাম,
0: আপনাকে বাড়ি থেকে কিভাবে
1: যোগাযোগ, আমি কমিশন ইয়ে করলাম 69, আমি তো গোর্খা ব্রিগেড জয়েন করেছি,
0: গোর্খা ব্রিগেডে
1: কমিশন আমি পাইনি, 69 ডুরান জিতলাম, ডুরান গোর্খা ব্রিগেড জিতেছে, ইস্ট বেঙ্গল মনমান আউট হয়ে গেছিল, কেন ওই টাইমে বিএসএফ এর বিরাট ভালো টিম ছিল, আমরা বিএসএফ কে জিতে আমি গোল করেছিলাম, তারপরে যখন ইস্ট বেঙ্গল আমার সামনে আবার বললো তুমি তো ইস্ট বেঙ্গালে ছেলে, এতদিন তুমি চলে গিয়েছিলে, আবার তোমাকে ফিরে আসতে হবে, ওই যে ওই বরস যে আমি যে টাকার কথা বলছিলাম, ওরা পেয়েছে আমি ইস্ট বেঙ্গল ফিরে
0: ফিরছি,
1: এখন এসে আমরা নতুন সেকেন্ড ইনিং আমি শুরু করেছি, ভালো খেলছি আমি, ক্লাব লিগ চ্যাম্পিয়ন, আমরা লিগ চ্যাম্পিয়ন হয়েছি, কিন্তু হঠাৎ আবার ওই প্রেশার একটা
0: তৈরি হলো,
1: দেখলাম নিউজ পেপারে, ফার্স্ট আমার যে মনে একটা আতঙ্ক যখন হয়েছিল, যখন মোহনবাগান একটা ক্রিকেট প্লেয়ারকে, ওরা বাইরে ক্রিকেট প্লেয়ারকে মার্ডার হয়েছিল, ওই টেন্টে বডি নিয়ে আস হয়েছিল, শুনেছি বাইরে বেরোতাম না, বাংলাদেশ দিকে হাজারো মানুষ এখানে এসেছিলেন, আমরা ওখানে একটা দুটো প্লেয়ারও এসেছিল আমার ইস্ট বেঙ্গল মেসে থাকতেন আমার সঙ্গে, তো ওদের সঙ্গে কথা শুনতাম, তো পরে শুনলাম এটা একটা ওয়ার্নিংও, এটা গুজও উঠেছে বাইরে প্লেয়ারকে, এটা হবিব, আমাদের সঙ্গে থাকতাম হবিব নাইম, এটা গুজও উঠেছিল কি বাইরে প্লেয়ারকে এখন থেকে চলে যেতে বলছি আমরা, নেই তো এসব হাল্লা উঠেছিল, তো 70 আমরা তো ভয় আমি যাইনি, সেভেন্টিতে আমি পুরো খেলেছি, 71 পুরো লিগ খেলেছি আমি, হায়েস্ট স্কোর হচ্ছে আমি 71। রাশিয়া ট্যুর যখন ইন্ডিয়া গিয়েছে আমি গিয়েছি, তখন হঠাৎ আমাকে বোম্বাইতে বাই ফোর্স বাই মাই ফ্যামিলি জন্যই আমি বলবো, ওর আমার গার্লফ্রেন্ড যে ওয়াইফ এখানে আছে ওদের ফ্যামিলি বলবো কি ওখান থেকে ছেড়ে যেতে হবে চাকরিতে, এই তো প্রফেশনাল প্লেয়ার, এখানে তো ওই টাইম এসব প্রফেশনালিজম বলে তো ছিল না ভাই, ওখানে সিকিউরিটি নেই, এই যে ইস্ট বেঙ্গল মোহনে বাইরে প্লেয়ারের সিকিউরিটি নেই, জব নেই, তো এইসব বলে আমাকে বড় প্রেসার হয়েছিল, এই জন্য আমি মফতালে চাকরির জন্য গিয়েছি। আমি এটাই বলবো কি আমার ওয়াইফের জন্য, আমার গার্লফ্রেন্ড জন্য আমি
0: তখন বিয়ে করিনি, তখন
1: গার্লফ্রেন্ড তখন আমি চলে গিয়েছি মফতলালে 73-তে। আবার আমি এই কন্টিনিউ করছি, তারপরে যখন চাকরি হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, তারপরে চিন্তা ভাবনা করে আবার 75-74
0: অবধি মফতলাল,
1: মফতলাল তার ফিরে এসেছি। মানে এবার আমার নেই, আমার যে শাশু শ্বশুর বলবো ইয়া ওয়াইফের ফ্যামিলিকে একটা ধোঁকা দেওয়ার মতন হলো, তাই উনারে দেখার জন্য চাকরি হয়েছে, বিয়ে করলাম, আবার ফিরে আসলাম
0: বাংলায়,
1: বাংলায় ফিরে আসলাম। তো এটাই একটা মতলব বলতে পারি আমি, কেন এটা একটা সত্যি ঘটনাই আমি বলবো, কেন একটা প্রেশার এসেছিল কি ইফ ইউ ডোন্ট হ্যাভ এনি জব, কোনো চাকরি নেই কি করে আমরা মেয়ে দিতে পারি, এটা তো
0: এটা আমাদের,
1: সো দ্যাট ইজ ওই জন্য আমি চলে গিয়েছিলাম বোম্বাই, চাকরি করলাম, বিয়ে করলাম, তারপরে আবার ইস্ট বেঙ্গলে ফিরিয়েছিলাম 1975। কিন্তু 75-এ যখন ফিরেছে অন্য একটা ইয়ে ছিল, আমি যে ইস্ট বেঙ্গলে ফিরেছি অনেকেই জানে না, কিছুদিন আগে আমি বলেছিলাম একটা লোক জন্য আমি ফিরিয়েছিলাম, যখন আমরা 74 এশিয়ান গেমস খেলে দিল্লিতে ফিরেছিলাম, তখন হঠাৎ দেখছি মোহনবাগান গজু বসু, গজু গজুদা
0: গজু
1: উনি এসে আড়ার বললো শ্যাম মোহনবাগান যেতে হবে, আমি আচ্ছা ক্যালকাটা যাবো ফিরে, তো বললো হ্যাঁ তুমি ক্যালকাটা ফিরে যাবে, চলো মোহনবাগান যা, ইস্ট বেঙ্গল তো খেলেছে এবার মোহনবাগান খেলবে। তো বললাম আচ্ছা আমি ভাববো দাদা, এখানে তো চাকরির ব্যাপার, তো আমার ওয়াইফ সব বোম্বাইতে আছে, তো কথা চলছিল, তো হঠাৎ হোটেলে দেখি আমরা হোটেলে ছিলাম, শান্ত মিত্রা এসছেন, আমি কিছুদিন আগে মারা গেলেন, তখন আমি চলে গেলেন, ওনার বড় মনে পড়ে, উনি এসে আমার হঠাৎ হোটেলে হাজির, বললেন শ্যাম আমাদের 6th রেকর্ড ইয়ার হচ্ছে ইস্ট বেঙ্গলে, তোমাকে এটা করতেই হবে, তুমি এটা স্টার্ট করে গিয়েছিলে 70-71, এইবার তোমাকে ফিনিশিং করতে হবে 75
0: লিগে,
1: তোমার লিগে তোমাকে আসতে হবে, আর ইস্ট বেঙ্গলে যাবে, তুমি শুনেছি আমি তুমি মোহনবাগান যাবা, ওরা গুঞ্জ শুনেছি। আমি বললাম আরে দাদা আপনি এসেছেন তো আমি তো যাবে না, তোমাকে যেতে হবে। উনি আমাকে ওখান থেকে শিফট করে অন্য হোটেলে নিয়ে গেলেন, তারপরে আমি মানে আমার তো ওয়াইফ বাঁচায় নিয়ে আসতে হবে না, ওটা চিন্তা করিস না, তুই আগে চল ক্যালকাটা। উনি সিধা আমাকে ক্যালকাটা নিয়েছিলেন, আর ওই রেকর্ড 7 ইয়ার 6th রেকর্ড ইয়ার করার জন্যই
0: এবং হয়েছিল
1: হয়েছিল, তারপরে আমি এসেছিলাম, তারপরে অনেক কাহিনী আছে অনেক, তারপরে আমি দারুণ ফুটবল খেলেছি।
0: হ্যাঁ ওইগুলো একটু একটু অল্প অল্প করে শুনবো, কিন্তু তার সাথে সাথে এটাও শুনতে চাই যে আপনি কলকাতায় আসার পর আপনি যখন খুব ভালো খেলছেন কলকাতায়, বাংলাদেশ থেকে আপনার কাছে কী ধরনের অফার এসেছিল?
1: অনেক অফার ছিল, এখন আমার মনে পড়ছিল, কিন্তু বাংলাদেশ
0: আবাহনী ক্রিয়াচক্র,
1: আবাহনী যে সব নাম্বার ওয়ান টিম আবাহনী, অনেক অফার এসেছিল কিন্তু আমি যাইনি।
0: কেন গেলেন না শ্যামদা?
1: না দেখো ক্যালকাটাতে আমার ইস্ট বেঙ্গলে খেলছি, তারপরে পড়েও মোহনবাগান
0: তখন আমি
1: তখনই এসেছি, আমি ক্যালকাটা ছাড়তে পারিনি, তারপরে আমি সেটেল হয়ে গেছিলাম, আমি চাকরি ব্যাংকে চাকরি পেয়ে গেছিলাম, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়াতে সেটেল হয়ে গেছিলাম, বাচ্চারা সব এখানে ছিল, তো আমি ওর অন্য জিনিস ভাবিনি, ইস্ট বেঙ্গল মোহনবাগান ছাড়ার আমি কোনো এ ভাবিনি ওই টাইমে।
0: রাইট, আচ্ছা বৌদি শুনেছি যে খুব ভালো রান্না করেন,
1: দেখো ওদের তো ফ্যামিলি আমাদের নেপালি ফ্যামিলি বাঙালি, দেখো ওরা তো রান্না করে তো খুব ওরাই ভালোবাসে।
0: এখন কোন ডিশটা ভালো বানান যেটা আপনি না খেলে মনে হয় যে সপ্তাহে একটা মিস হয়ে যাচ্ছে?
1: না দেখো এখন তো আমার এজও হয়ে গেছে, কিন্তু জিন্দগি ভর আমি যে আছে ওর হাতে যে ভালো যে মিট
0: ডিশ,
1: মিট বলবো যে আগে যে এখন তো খাবারে ছিঁড়িয়ে দিচ্ছে আমি মিট মিট, কিন্তু আগে সব মিট ও যে ভালো বানাতো, ওর ভেজিটেবলও খুব ভাবে ওর ওর হাতেই তো আমি ভেজিটেবল স্পেশ, আগে ভেজিটেবল খেতাম না,
0: আচ্ছা
1: বিলকুল খেতাম না আমি, ওই আলু ছাড়া ওর কোনো ভেজিটেবল খেতে পারতাম না, কিন্তু বিয়ে পড়ে তো হোস্টেলে থেকেছি, খাবার সাবার কোনো বিয়ে ভালো আপনার ওর যেরকম হোস্টেল জানি না আপনার যে খায়, কিন্তু বিয়ে পড়ে যে ওয়াইফের যে রান্নার জন্য খুব ভালো।
0: কলকাতা ময়দানে যারা খেলতে আসেন তারা ময়দানে

0: যে খেতে পারে
1: না, এখানে মাছ আমি আরামে ওর খুব ভালো মাছ মাছ ভালো লাগে। ওর আমার বন্ধুরা ইনভাইট করে, ওর আমার সাউথ ক্লাবে আমাদের বাংলা খাবার মতো একটা হরেক বরস ওই নয়া সালে আমাদের পয়লা বৈশাখে আমি যাই, ওর ওখানে বাংলা খাবার খুব মজার মাছ খাই তিন চার
2: লাগে না
1: একদম আমার খাবার।
2: এখন কাটা কাটা
1: নাই, এখন কাটা হলেও আরামে মতলব আর কোনো প্রবলেম নেই আমার।
2: কিন্তু মনমানে গিয়ে চিংড়ি মাছ খেয়েছিলেন খুব সুন্দর?
1: অনেকবার খেয়েছি মনমানে, বাপরে আমাকে জাগা জাগা আমি গিয়েছি, অনেকের বাড়িতে গিয়েছি, কি ওয়েলকাম করেন আমি ইস্ট বেঙ্গল, আপনি জানেন বাড়িতে আমাদের এই মোহনবাগানে চিংড়ি মাছ খেতে হবে, ওটাও অনেক খেয়েছি। লাইফে এটা কোনো ইয়ে নেই, মতলব কি বলবো, মতলব লাইফে যে এনজয় মতলব এটা।
2: শ্যামদা, কলকাতা ফুটবলে আপনি না খেললে আপনার ফুটবল জীবনের একটা বড় ফাঁক থাকতো, এটা মন করেন?
1: ডেফিনেটলি আমি এখানে না তো শ্যাম থাপাকে চিন্তন হইতো, আমি একটা এখানে আর্মি কর্নেল রিটায়ার হতাম, আমি যে
2: ফ্যামিলি
1: ফ্যামিলি যে এতে ছিল, কিন্তু আমি বড় ভালো এজে আমি ওই টাইমে ম্যাট্রিক পাস করা বিরাট ব্যাপার, যেরকম আজকাল আপনার গ্রাজুয়েশন বলেন ইয়ে করে, ওই টাইমে আমাদের টাইমে তো ক্লাস টেন ম্যাট্রিক আমরা বলতাম, ওটা পাস করে মানে আমি আমরা অফিসার হয়ে গেছি, এরকম একটা ছিল। আর আমি তো আমার টাইমে আমি ম্যাট্রিক পাস করেছিলাম, তারপরে আমার প্যারেন্টস সব স্বপ্ন দিতে আরম্ভ করেছিল ছিলেন কি আমি আর্মি অফিসার, কিন্তু আমি ভালো ফুটবল খেলতাম,
2: রাইট,
1: ওটা অ্যাডভান্টেজ ছিল আসমা। তো হয়তো আমি একটা কর্নেল রিটায়ার হতাম, হয়তো ম্যাক্সিমাম ব্রিগেডিয়ার রিটায়ার হতাম, বাট ডেট শ্যাম থাপাকে কি চিন্ত, এই যে আমরা ভালোবাসা ফুটবলে, আজ আমাকে যে জায়গায় আপনি বেঙ্গল ক্যালকাটা দেখুন আমাকে তো ভালোবাসে, লেকিন আমার দেখুন পাহাড়েও যে মানুষরা, নেপালে আমি হিমাচল প্রদেশ মানুষরা এত ভালোবাসে আমার, এত প্রেম এত প্যার করে, আমি তো এই জন্য তো আমি বাংলা বেঙ্গল তো আমি ছাড়তেই পারছি না।

ষোলো আনা বাঙালির এই পর্বে শুনলেন সত্তর দশকের প্রখ্যাত ফুটবলার, স্ট্রাইকার এবং বাইসাইকেল কিকের জাদুকর শ্যাম থাপার সঙ্গে ক্রীড়া সাংবাদিক দীপঙ্কর গুহর অন্তরঙ্গ আলাপচারিতা। ২০১৭ সালে রেকর্ড করা এই অনুষ্ঠানটি আজ পুনঃপ্রচারিত হল। এতক্ষণ শুনছিলেন ষোলো আনা বাঙালি, অনুষ্ঠানটি এখানেই শেষ হল। মৈত্রী প্রচার তরঙ্গে এখন শুনবেন আজ সন্ধ্যায় উপস্থাপনায় যুথিকা নাজির।

দুই বাংলার শ্রোতা বন্ধুদের জানাই স্বাগত আজকের আজ সন্ধ্যার অনুষ্ঠানে দুই বাংলার শ্রোতা বন্ধুদের স্বাগত জানানোর সঙ্গে সঙ্গে জানাই শুভ বিকেল। কেমন আছেন সকলে? নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালোই আছি। আর আজ সন্ধ্যার আড্ডা দিতে স্টুডিওতে চলে এসেছি আমি জ্যোথিকা। আজ সন্ধ্যার আড্ডায় আমরা সাধারণত বিভিন্ন রকমের তথ্য আপনাদের সঙ্গে ভাগ করে থাকি, আজও তার অন্যথা হবে না। এবং আজ বেশ কিছু পজিটিভ খবর, বা একটু বলা ভালো মন ভালো করা খবর আপনাদের সঙ্গে ভাগ করে নেব। এবং তার সঙ্গে অবশ্যই থাকবে একটু অন্য রকমের একটা তথ্য। যেমন ধরুন, আমরা সাধারণত যখন ঘুরতে যাই তখন আমরা ঢাউস ঢাউস স্যুটকেসগুলোকে টেনে আমাদের নিয়ে যেতে হয়। বিশেষ করে যারা প্লেনে করে ঘুরতে যান তাদের অনেক সময় এক গেট থেকে আরেক গেটে পৌঁছতে অনেকটা রাস্তা

ওই ঢাউস ঢাউস সুটকেসগুলোকে টানতে টানতে নিয়ে যেতে হয়। কিন্তু যদি ধরুন এরকম হয় যে সুটকেসে আপনাকে নিয়ে গেল, তাহলে কেমন হয়? না, সেই তথ্যও আপনাদের সঙ্গে ভাগ করব, এবং তার সঙ্গে অবশ্যই থাকবে আবহাওয়ার খবর, এবং এছাড়া থাকবেন যে এই যে গরম চলছে, যদিও বা এখন আমরা বেশ কয়েকদিন বৃষ্টির কল্যাণে আমরা মনোরম আবহাওয়া পাচ্ছি, কিন্তু এই আবহাওয়ারও পরিবর্তন হবে, এবং তখন নিজেকে ভালো রাখবেন, নিজের শরীরকে ভালো রাখবেন, এবং বিশেষত পেটকে কিভাবে ভালো রাখবেন সেই উপায়ও বাতলে দেব। আর তার সঙ্গে থাকবে জনস্বার্থ সম্পর্কিত কিছু ঘোষণা, এবং থাকবে সুন্দর সুন্দর গান, কারণ গান ছাড়া তো আড্ডা হবেই না। তাই গানের কথা যখন উঠল, তখন আজকের আড্ডাটা বরং শুরু করি একটা সুন্দর গান শুনিয়ে, নীল দত্তর কণ্ঠে। ফিরে আসছি গানের ওপারে, সঙ্গে থাকুন। রয়েছি আমি যুথিকা, আজকের আজ সন্ধ্যার আড্ডায় আপনাদের সকলকে আবারও আবারও স্বাগত, এবং আপনি শুনছেন মৈত্রী প্রচার তরঙ্গে আজ সন্ধ্যায়। ফিরে আসছি গানের ওপারে, এখন আপনাদের সঙ্গে গানে গানে নীল দত্তর।

গানটি শুনছিলেন নীল দত্তর কণ্ঠে। গানের পর আবারও ফিরে এলাম আড্ডায়। আর যেমনটা কথা দিয়েছিলাম যে আজকের আড্ডায় আপনাদের সঙ্গে ভাগ করে নেব বেশ কিছু মন ভালো করা খবর। যেমন প্রথমে বলি, বন্যপ্রাণী ও পরিবেশ সংরক্ষণ করে গ্রিন অস্কার জয় ভারতের দুই মহিলার। চলতি বছরে বিশ্বের 6 জন মর্যাদাপূর্ণ হুইটলি অ্যাওয়ার্ড বা গ্রিন অস্কার পেয়েছেন। তাদের মধ্যেই জায়গা করে নিয়েছেন ভারতের পারভিন শেখ ও বরখা সুব্বা। বিরল প্রজাতির পাখি এবং বিলুপ্ত প্রায়

উভচর প্রাণী রক্ষা করে তারা এই শিরোপা জিতেছেন। তাদের লড়াই আজ আন্তর্জাতিক মহলে স্বীকৃত। পারভিন এবং বারখা প্রমাণ করে দিয়েছেন, সঠিক পরিকল্পনা থাকলে ধ্বংসের হাত থেকে প্রাণীদের রক্ষা করা সম্ভব। পারভিন মূলত বিপন্ন ইন্ডিয়ান স্কিমার পাখি রক্ষায় কাজ করছেন। বম্বে ন্যাচারাল হিস্ট্রি সোসাইটির সঙ্গে যুক্ত হয়ে তিনি চম্বল নদীতে গার্ডিয়ান্স অফ দ্য স্কিমার অভিযান শুরু করেন। তিনি স্থানীয়দের প্রশিক্ষণ দিয়ে বাসার প্রহরী হিসেবে গড়ে তোলেন। বাসার প্রহরী তাদের বলা হয় যারা বালি খনন ও গবাদি পশুর হাত থেকে পাখির বাসা পাহারা দেন। পারভিনের প্রচেষ্টায় 2017 সালে যেখানে পাখির সংখ্যা ছিল 400, বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় 1000। তিনি জানিয়েছেন, পুরস্কারের অর্থ দিয়ে তিনি গঙ্গা ও যমুনা নদীর সংযোগস্থল প্রয়াগরাজে আরও বড় পরিসরে এই কাজ ছড়িয়ে দিতে চান। জিপিএস প্রযুক্তির সাহায্যে পাখির বাসা পর্যবেক্ষণ এবং বেড়া দিয়ে সুরক্ষা দেওয়ার পরিকল্পনাও রয়েছে তার। অন্যদিকে দার্জিলিংয়ের বারখা সুব্বা কাজ করছেন বিরল হিমালয়ান সালামান্ডার নিয়ে। হিমালয়ের জলাভূমিতে বসবাসকারী এই প্রাণীকে বাঁচানোই তার মূল লক্ষ্য। সার্ভাইভার অফ আ লস্ট ওয়ার্ল্ড প্রকল্পের মাধ্যমে তিনি স্থানীয় চা বাগানের শ্রমিক ও আদিবাসীদের এই লড়াইয়ে সামিল করেছেন। দূষণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে হিমালয়ান সালামান্ডার আজ বিলুপ্তির পথে। বারখা জলাভূমি সংস্কারের মাধ্যমে সালামান্ডারদের প্রজননের পরিবেশ ফিরিয়ে আনছেন। তার দীর্ঘমেয়াদী লক্ষ্য হল পূর্ব হিমালয় জুড়ে একটি সুরক্ষিত নেটওয়ার্ক তৈরি করা, যাতে এই জীবন্ত জীবাশ্ম টিকে থাকে। দুই কন্যার এই বিশ্বজয় আজ ভারতের গর্ব হয়ে দাঁড়িয়েছে। আমরাও খুব খুব গর্বিত এবং আপনাদের দুজনকেই জানাই কুর্নিশ। আপনাদের কাজ প্রশংসাযোগ্য এবং মন ভালো করা তো বটেই, কারণ আমরা এখন ভীষণ ক্ষয়িষ্ণু একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। এই এত না হওয়া, এত খারাপ, এত ভেঙে পড়ার মাঝেও আপনারা যে প্রাণীদের জন্য, বিলুপ্তপ্রায় প্রাণীদের জন্য, তাদের উদ্ধারের জন্য, তাদের রক্ষার জন্য কাজ করে চলেছেন, আপনাদের এই অবদান আমাদের পরিবেশের জন্য এবং আমাদের পরবর্তী, আমাদের জন্য তো বটেই এবং আমাদের পরবর্তী প্রজন্মের জন্য আমি নিশ্চিত ভীষণ ভীষণ ভীষণ ভালো বার্তা বয়ে আনবে। আর এই তথ্যটা আপনাদের সঙ্গে ভাগ করার কারণ হলো যে একটু মন ভালো করা তো বটেই এবং তার সঙ্গে সঙ্গে অনুপ্রাণিত করা। আমরাও বোধহয় আমাদের চারপাশে আমাদের পরিবেশকে সুস্থ রাখার জন্য, তাকে একটু ভালো রাখার জন্য অঙ্গীকারবদ্ধ হতে পারি। ছোট ছোট কাজ নিজেরাই ইনিশিয়েটিভ নিয়ে করতে পারি, যাতে অন্তত আমাদের চারপাশটা, আমাদের বসবাসের স্থানটা সেইটুকু অন্তত পরিষ্কার থাকে। এইটুকু বোধহয় আমরা পরিবেশের জন্য ভূমিকা পালন করতেই পারি। পরের গানটি শোনাবো ব্রহ্মা জানেন গোপন কম্মটি ছায়াছবি থেকে, সোমলতা আচার্য চৌধুরীর কণ্ঠে। গানটি শুধুমাত্র এই দুই কন্যার জন্য বা এই দুই কন্যাকে ডেডিকেট করে। শুনবেন ব্রহ্মা জানেন গোপন কম্মটি ছায়াছবি থেকে, সোমলতা আচার্য চৌধুরীর কণ্ঠে পরের গানটি। আর গানের উপরে আপনাদের জন্য থাকবে জনস্বার্থ সম্পর্কিত কিছু ঘোষণা এবং তারপর আবারও ফিরে আসবো আড্ডায়।

0: বাড়ির চারপাশে জল জমতে দেবেন না। জলে ভর্তি ছোটখাটো গর্তে মাটি ফেলে বুজিয়ে দিন।
1: উচ্চ রক্তচাপ, ঘুমোতে না পারা, শরীরে অস্থিরতা, লাউডস্পিকার বা সাউন্ড বক্সের প্রচণ্ড শব্দে এগুলো স্বাভাবিক পরিণতি।
2: নিজের আনন্দের জন্য অন্যকে অসুস্থ করবেন না, নষ্ট করবেন না উৎসবকে।
3: গরমে শরীরের যত্ন নিন, অপ্রয়োজনে রোদে বেরোবেন না, বিশেষ করে দুপুর 12টা থেকে 3টের মধ্যে বাইরে না বেরোনোই ভালো।
4: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন আজ সন্ধ্যায়।
5: কানটি শুনছিলেন সোমলতা আচার্য চৌধুরীর কণ্ঠে। কানের পর ফিরে এলাম আজ সন্ধ্যার আড্ডায়। অনূর্ধ্ব 17 মেয়েদের এশিয়ান কাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে উঠে গেল ভারত। 4-0 ব্যবধানে উড়িয়ে দিয়েছে লেবাননকে। গ্রুপের অপর দুই প্রতিপক্ষ ফিলিপিন্স এবং চীনা তাইপে তাদের ম্যাচ 12 বা তার বেশি গোলের ব্যবধানে জিততে পারেনি, তারপরেই ভারতের কোয়ার্টারে ওঠা নিশ্চিত হয়ে যায়। গ্রুপের তৃতীয় দল হিসাবে কোয়ার্টারে উঠেছে ভারত। ভারতের হয়ে এদিন জোড়া গোল করেছেন প্রীতিকা বর্মন, একটি গোল আলবা দেবী সেনজম এবং জোয়ার। 2005-এর পর এই প্রতিযোগিতায় এটি ভারতের প্রথম গোল এবং প্রথম জয়। প্রথমবার নকআউট পর্বের যোগ্যতা অর্জন করেছে তারা। অতীতে অনূর্ধ্ব 19 এশিয়ান কাপের নকআউটে খেলেছে ভারত। কোয়ার্টার ফাইনালে ভারতের প্রতিপক্ষ প্রতিবেশী তথা আয়োজক দেশ চীন। তারা নিজেদের গ্রুপের সব ম্যাচ জিতেছে। কোয়ার্টার ফাইনাল জিততে পারলেই 2026 অনূর্ধ্ব 17 বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে ভারত, সেটি হবে মরক্কোয়। সেক্ষেত্রে প্রথমবার নিজেদের যোগ্যতায় বিশ্বকাপে খেলবে তারা। এর আগে আয়োজক দেশ হিসাবে ভারতের পুরুষ এবং মহিলা দুই অনূর্ধ্ব 17 দলই বিশ্বকাপ ফুটবল খেলেছে। অনূর্ধ্ব 17 মেয়েদের এই ফুটবল দলকে অফুরান শুভেচ্ছা এবং আগামীর জন্য রইল বেস্ট অফ লাক। আমাদের মেয়েরা সর্বস্তরে প্রমাণ করে এগিয়ে চলেছে, এর থেকে ভালো কিছু হতেই পারে না। আর বিশেষ করে যে খেলা সারা বিশ্ব এত এত এত ভালোবাসে, সেখানে মেয়েদের এইভাবে জয়ের দিকে এগিয়ে যাওয়াটা অত্যন্ত গর্বের। সত্যি আগামীর জন্য তোমাদের জন্য রইল, আগামী দিনে তোমাদের জন্য রইল বেস্ট অফ লাক। ভীষণ ভীষণ ভীষণ ভালো করে খেলো এবং জিতে দেশকে গর্বিত করে ট্রফি নিয়ে আসো। চলে যাব আবারও গানে, মান্নাদের কণ্ঠে। গানটি শুনবেন ধন্নি মেয়ে ছায়াছবি থেকে, সব খেলার সেরা তুমি ফুটবল।

300 বছরের জমিদারি ঘুচে গিয়ে দেশ ছেড়ে পালিয়েছে ইংরেজ। নুক দাঁত ভাঙা এক মৃত্য সিংহ সেজে নেই তার জারি চুরি নেই তেজ, তবু মানতে তো বাধা নেই।

ধর্ণিমী ছায়াছবি থেকে গানটি শুনলেন মান্নাদের কণ্ঠে। একই ধাউ সুটকেস, আবার তাকে বয়ে নিয়ে যাওয়ার ধকল, সফরের সময় ভারী লটবহর নিয়ে এক জায়গা থেকে অন্যত্র যাওয়া কি কম ঝক্কির? কিন্তু ছবিতে যদি পাল্টে যায়, এই ধরুন আপনি সুটকেসকে নয় বরঞ্চ সুটকেসই আপনাকে বয়ে নিয়ে গেল। ওই যেমন হয় না, ছোটদের পায়ে ব্যথা করলে যেমন ঢাউ সুটকেসের ওপর বসে নিয়ে যাওয়া হয়, তেমন ভাবেই আপনি সুটকেসে সওয়ারি হয়ে পৌঁছে গেলেন বিমানবন্দরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। তবে কেমন হবে কি ভাবছেন? এমনি এমনি বলছি, মজা করছি? না না, শুনুনই না পুরোটা। যাত্রীদের এই সুপ্ত ইচ্ছাকে বাস্তবায়িত করতে বাজারে এখন রমরমা স্কুটার সুটকেসের জিনিসটা খানিকটা ওই সুকুমার রায়ের হজ বড়লর লয়ের মতন, মানে ছিল রুমাল হয়ে গেল বেড়াল। দেখতে কেতা দুরস্ত চলে, যেই বোতাম টিপলেন সঙ্গে সঙ্গে ভোল বদল, সুটকেসই হয়ে গেল স্কুটার। তারপর সেই স্কুটার নিমেষে আপনাকে নিয়ে চলতে শুরু করল। এসব কিন্তু কোনো গল্প কথা নয়, বরং সমাজ মাধ্যমে চোখ রাখলে সুটকেসে সওয়ারি হওয়ার সফরের গাদা খানেক ভিডিও রিল আপনার চোখে পড়বে, অনেকে নিশ্চয়ই দেখেও ফেলেছেন। এ এক মজার ব্যাপার বটে, আর কাজেরও। বড় বড় বিমানবন্দরের এক প্রান্ত থেকে অন্য

প্রাণ দিয়ে হেঁটে হেঁটে পৌঁছতে যেখানে অন্তত 30-40 মিনিট লেগে যায়, সেখানে যদি স্কুটার সুটকেসে মিনিট দশেকে গন্তব্যে পৌঁছে দেয়, হাঁটার দখল ধকল যেমন কমবে তেমনই বাঁচবে সময়। বিশেষত যারা ঘন ঘন বিমান সফর করেন তাদের কাছে এই সুটকেস হতে পারে জাদু কাঠের মতোই। সুটকেসে থাকা বোতাম টিপলেই যে এর আকার আকৃতি বদলে যায় তা নয়, বরং ধাতব একটি অংশ সম্প্রসারিত হয়ে যায়, ফলে সুটকেসে বসে দিব্যি তার হাতলটা স্কুটারের হাতলের মতো হয়ে ধরা যায়। তারপর শুধু বোতামে চাপ দেওয়ার অপেক্ষা। উন্নত মানের ব্যাটারি আর মজবুত চাকা থাকায় সুটকেস স্কুটারের মতন মসৃণভাবে এগোয়। শুধু শ্রম বাঁচাতে নয়, এমন সুটকেস আপনাকে নিয়ে যেতে পারে শৈশবেও। সুটকেসে চেপে ঘুরে বেড়ানোর এ আনন্দ বড় নির্ভেজাল। বাজারে বিভিন্ন কোম্পানির নানান রকম সুটকেস আছে। এই ধরনের সুটকেস শুধু যাত্রী পরিবহনেরই জন্য নয়, বরং স্মার্টও। মোবাইল ফোনের চার্জ দেওয়ার বন্দোবস্ত থাকে কোনো কোনো সুটকেসের মধ্যে। জিনিসপত্র যাতে স্বচ্ছন্দে গুছিয়ে রাখা যায় তেমনই সমস্ত সুবিধাই থাকে এতে। তাহলে বুঝতেই পাচ্ছেন আমার শ্রোতা বন্ধুরা, যারা ঘন ঘন বিমান সফর করেন এবং বড় বড় বিমানবন্দরে আমরা জানি যে ওই অনেক জিনিসপত্র লাগেজ নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গা যাওয়া মানে ভীষণ ভীষণ কষ্টকর হয়ে যায়, এবং হাতে যখন সময় কম থাকে তখন তো তা আর বলাই বাহুল্য। সেই সময় মানে সেই ধরনের ট্রিপগুলোর জন্য কিন্তু এই স্কুটার সুটকেস আপনাদের জন্য ভীষণ ভীষণ ভীষণ কাজের হতে পারে। আর যেহেতু চাকা থাকে আর বিমানবন্দরের মেঝে সেগুলো যেহেতু মসৃণ থাকে, তাই চলাচলের ক্ষেত্রে কোনো কোনো কোনো অসুবিধা হয় না। খুব সহজেই একেবারে চোখের পলকে কম পরিশ্রমে পৌঁছে যাবেন আপনার গন্তব্যে। তাই যেটা বলছিলাম যে যারা ঘন ঘন এরকম বিদেশ সফর করেন বা ঘন ঘন ঘুরতে যান, তারা কিন্তু একবার দেখতেই পারেন খোঁজ নিয়ে। হয়তো দেখলেন যে পরের ট্রিপের জন্য আপনার ভীষণ পছন্দের এই স্কুটার সুটকেস আপনি কিনে ফেললেন। চলে যাব পরের গানে, লোপামুদ্রা মিত্রের কণ্ঠে ফিরে আসছি গানের ওপারে। সঙ্গে থাকুন, শুনছেন আজ সন্ধ্যায়।

লোপামিত্র মিত্রের গান শুনিয়ে তারপর ফিরে এলাম আবারও আড্ডায়। আর এখন আপনাদের সঙ্গে ভাগ করে নেব আবহাওয়ার খবর। অক্ষরেখা আর ঘূর্ণাবর্তের জোড়া ফলায় কালবৈশাখী রাজ্য জুড়ে চলবে আজও। দক্ষিণবঙ্গের পরের সপ্তাহ থেকে কমবে ঝড় বৃষ্টি, সেই সঙ্গে দক্ষিণবঙ্গে বাড়বে গরম। তবে উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে চলবে ঝড় বৃষ্টি। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, হিমালয় পার্বত্য অঞ্চল সংলগ্ন উত্তরবঙ্গে রয়েছে ঘূর্ণাবর্ত। অন্যদিকে পূর্ব রাজস্থান থেকে পূর্ব ঝাড়খণ্ড পর্যন্ত রয়েছে একটি অক্ষরেখা। এই দুয়ের প্রভাবে বঙ্গোপসাগর থেকে ছুটে আসা জলীয় বাষ্প, তার জেরে ঝড় বৃষ্টির উপযুক্ত পরিবেশ তৈরি হয়েছে রাজ্যে। আজ রবিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড় বৃষ্টির জন্য সতর্কতা রয়েছে। হুগলি, উত্তর চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমানে হালকা বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় 50-60 কিলোমিটার গতিতে ঝড় বইতে পারে। ওই জেলাগুলিতে রয়েছে কমলা সতর্কতা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলায় হালকা বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় 40-50 কিলোমিটার গতিতে ঝড়ের পূর্বাভাস রয়েছে। সেখানে জারি রয়েছে হলুদ সতর্কতা। সোমবার অর্থাৎ আগামীকাল থেকে দক্ষিণবঙ্গে কমবে ঝড় বৃষ্টি। বিক্ষিপ্তভাবে কয়েক জেলায় চললেও সতর্কতা জারি করার মতন পরিস্থিতি তৈরি হয়নি। আগামী দুদিন দক্ষিণবঙ্গের তাপমাত্রার হেরফের হবে না। তার পরের দুদিন সর্বোচ্চ তাপমাত্রা 2-3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। উত্তরবঙ্গে আপাতত 7 দিন তাপমাত্রার হেরফের হচ্ছে না। হাওয়া অফিস জানিয়েছে, রবিবার অর্থাৎ আজকে উত্তরবঙ্গের 8 জেলাতেই ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে। সোমবার ঝড় বৃষ্টি হলেও সতর্কতা জারি করার মতন পরিস্থিতি তৈরি হয়নি। মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে হতে পারে ভারী বৃষ্টি। বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের 8 জেলাতেই রয়েছে ঝড় বৃষ্টির সতর্কতা। ঝড় বৃষ্টি আর সতর্কতা। সত্যি মে মাস চলছে, আর এই মে মাসে এমন মনোরম আবহাওয়া ভালো লাগে। তবে উত্তরবঙ্গবাসীদের বলছি, সাবধানে থাকুন, সতর্ক থাকুন আর সচেতন থাকুন। চলে যাব আবারও গানে। এত ঝড় বৃষ্টির কথা শুধু মুখে বললাম, এবার গানে গানে।

0: রোদে বেরোতে হলে বা কাজ করতে হলে অবশ্যই টুপি বা ছাতা ব্যবহার করুন। প্রয়োজনে ভেজা কাপড় ব্যবহার করে আর্দ্র রাখুন ঘাড়, গলা, মুখ ও অন্যান্য অঙ্গকে। কেউ সানস্ট্রোকে আহত হয়েছে বুঝতে পারলে তাকে এনে শুইয়ে দিন ছায়ার মধ্যে, তুলনামূলকভাবে ঠান্ডা জায়গায়। শরীরের তাপমাত্রা স্বাভাবিক মাত্রায় আনতে ভেজা কাপড় দিয়ে তার শরীর মুছে দিন, সম্ভব হলে জলের ছিটে দিন। যোগাযোগ করুন চিকিৎসকের সঙ্গে।
1: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন আজ সন্ধ্যায়।
2: গানের পর শোনালাম কিছু জনস্বার্থ সম্পর্কিত ঘোষণা এবং তারপর ফিরে এলাম আড্ডায়। হাওয়া অফিসের তথ্য অনুযায়ী আগামী সপ্তাহে গরম বাড়তে পারে, আর গরমে আমরা সকলেই অল্প বিস্তর ডিহাইড্রেশনের শিকার হই। তখন মশলা জাতীয় খাবার বাদ দিয়ে পানীয় খাবারের উপরেই আমাদের নির্ভর করতে হয়। ডাবের জল, দইয়ের ঘোল, ফলের রস বা লেবুর শরবতই ভরসা। গরমের দিনে শরীর চাঙ্গা রাখতে তাই বানিয়ে ফেলতে পারেন রকমারি শরবত। আর যে শরবতের কথা আমরা বললাম, সেগুলো তো আমরা প্রায়শই খেয়েই থাকি বা তার স্বাদ আমরা জানি। তবে এই শরবতের মধ্যেও যদি একটু রকম ফের করতে চান, তাহলে আপনি বানিয়ে ফেলতে পারেন আমলকির শরবত, রাঙ্গি কুলার কিংবা কাঞ্চি কুলার, যা আপনার মন ভালো করার সঙ্গে সঙ্গে শরীরও ভালো রাখবে আর সময়ও খুব বেশি লাগবে না। এবারে চটপট করে আপনাদের সঙ্গে ভাগ করে নিই যে কিভাবে বানাবেন। প্রথমেই বলি আমলকি শরবতের কথা। 250 গ্রাম আমলকি, আধা চা চামচ আমাদা কুচি, দেড় চামচ চিনি আর আধা চা চামচ আদা, এক টেবিল চামচ মৌরি আর এক কাপ গুড় মিক্সিতে ঘুরিয়ে একটি মিশ্রণ বানিয়ে নিন। এইবার একটি কড়াইতে মিশ্রণটি দিয়ে খানিকটা শুকিয়ে নিন, কাচের শিশিতে ঢেলে ঠান্ডা করে নিন। একটি গ্লাসে আমলকি কুচি, আদা কুচি, পুদিনা পাতা কুচি, বিট নুন, গোলমরিচের গুঁড়ো আর বানিয়ে রাখা ওই আমলকির মিশ্রণ নিয়ে তাতে ঠান্ডা জল আর সামান্য কিছু বরফের কুচি মিশিয়ে ঠান্ডা ঠান্ডা আমলকির শরবত উপভোগ করুন। বানিয়ে ফেলতে পারেন রাগি কুলার। একটি সসপ্যানে জল গরম করে তার মধ্যে কয়েক চামচ রাগির গুঁড়ো মিশিয়ে মিনিট পাঁচেক অল্প আঁচে ফুটিয়ে নিন, মিশ্রণটি ঠান্ডা করুন। এবার একটি বাটিতে কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি আর রাগির মিশ্রণটি দিয়ে ভালো করে ফেটিয়ে নিন। তারপর মিশ্রণে খানিকটা দই, টক দই, লেবুর রস, বিট নুন আর জল দিয়ে ভালো করে ফেটিয়ে নিন। গ্লাসে মিশ্রণটি ঢেলে বরফ দিয়ে পরিবেশন করতে পারেন রাগি কুলার। এছাড়াও আপনারা বানিয়ে ফেলতে পারেন কাঞ্জি কুলার। মিহিদানার কালো সর্ষে গুঁড়ো করে নিন, একটি বড় কাচের জগ বা বয়ামে গাজর কুচি, বিট কুচি, সর্ষের গুঁড়ো, বিট নুন, হিং, নুন, লঙ্কার গুঁড়ো আর বেশ খানিকটা ঠান্ডা জল মিশিয়ে তিন দিন রোদে রেখে দিন। তিন দিনে খানিকটা পানীয়টা খানিকটা মজে যাবে। পেটের জন্য এই পানীয় কিন্তু বেশ বেশ স্বাস্থ্যকর আর পেট খুব খুব খুব ভালো রাখে। এবার চলে যাই আজ সন্ধ্যার আড্ডার পরের গানে, শুভমিতার কণ্ঠে।

আচ্ছা, যেতে যেতে একটুখানি আপনাদের সাথে ওই কয়েকটা কথা ভাগ করে নিই। আমাদের অনুষ্ঠান কেমন লাগছে আপনাদের সেটা জানাতে কিন্তু ভুলবেন না। কোথায় জানাবেন? আমাদের ইমেল মারফত জানাতে পারেন। ইমেল করতে পারেন maitribondhu23@gmail.com-এ। আবারও বলছি, maitribondhu23@gmail.com-এ। এছাড়াও আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক পেজ আকাশবাণী মৈত্রীতে। মনে রাখবেন, বি আছে মাঝখানে, কিন্তু ভি নেই। আবারও একবার বলি, আমাদের ফেসবুক পেজ আকাশবাণী মৈত্রীতে। এই ফেসবুক পেজে গিয়ে সংশ্লিষ্ট পোস্টে আপনি আপনার মতামত জানাতে পারেন, একদম ভুলবেন না। এতক্ষণ আজ সন্ধ্যার আড্ডা নিয়ে আপনাদের সঙ্গে ছিলাম আমি যুথিকা। ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন, সচেতন থাকবেন, আর পাশের মানুষকে ভীষণ ভীষণ ভীষণ ভালো রাখবেন। আবারও কথা হবে, আড্ডা হবে অন্য কোনো দিন, অন্য কোনো সময়। ততক্ষণ বরং আমাদের মধ্যে এই অপেক্ষাটুকু থাক। বিদায় নিচ্ছি আজ সন্ধ্যার আড্ডা থেকে।

এতক্ষণ শুনছিলেন অনুষ্ঠান আজ সন্ধ্যায়। উপস্থাপনায় ছিলেন যুথিকা নাজির। মৈত্রী প্রচার তরঙ্গে এখন ক্রীড়াঙ্গন। উপস্থাপনায় থাকবেন সৌম্যদেব বন্দ্যোপাধ্যায়।

মৈত্রী ক্রীড়াঙ্গনে সকলকে স্বাগত। আজ মৈত্রী ক্রীড়াঙ্গনে থাকছে এক নজরে, এক নজরে থাকবে স্পোর্টস হেডলাইন্স, তার সঙ্গে থাকছে আতশ কাঁচের তলায়, সেখানে আইপিএল, আইএসএল, বাংলাদেশ বনাম পাকিস্তান টেস্ট, ইংলিশ প্রিমিয়ার লিগ, আরও অনেক স্পোর্টস ইভেন্ট নিয়ে কথা হবে। সঙ্গে থাকছে আজকের দিন ও জন্মদিন, সপ্তাহের সেরা খেলোয়াড় বৈভব সূর্যবংশী এবং মিচেল মার্স, আর্চারি ওয়ার্ল্ড কাপ নিয়ে কথা হবে, ফিট ইন্ডিয়া সাইকেল র্যালি নিয়ে কথা হবে, খেলার বিভিন্ন খবরাখবর রয়েছে আপনার জন্য।

প্রথমেই এক নজরে, এক নজরেতে আইপিএলে গতকাল গুজরাট টাইটান্স 77 রানে হারিয়ে দিয়েছে রাজস্থান রয়্যালসকে। ম্যাচের সেরা রশিদ খান 4 উইকেট নিয়ে। আজ সন্ধ্যায় 7:30 আইপিএলে মুখোমুখি হবে আরসিবি এবং মুম্বাই ইন্ডিয়ান্স। আইপিএল তার শৃঙ্খলা ফেরানোর জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড 24 ঘন্টা আগেই নানাবিধ নির্দেশিকা জারি করে দিয়েছে। এখন খেলা চলছে লখনৌ সুপার জায়ান্টসের সাথে চেন্নাই সুপার কিংসের। লখনৌ ব্যাট করা শেষ হয়ে গেছে, তারা 20 ওভারে 8 উইকেটে 203 রান করেছে। এখন বিরতির পরই ব্যাটিং করতে আসবে চেন্নাই সুপার কিংস। আজ সাংহাইতে অনুষ্ঠিত আর্চারি ওয়ার্ল্ড কাপে এক রোমাঞ্চকর প্রত্যাবর্তনের মাধ্যমে স্বর্ণপদক পেয়েছে ভারতের মহিলা রিকার্ভ দল। দীপিকা কুমারী, অঙ্কিতা ভকত, কুমকুম মোহদের সাফল্যে আমরা গর্বিত। ইংলিশ প্রিমিয়ার লিগের কথা বলি। ইংলিশ প্রিমিয়ার লিগে গতকাল ব্রাইটন 3-0 হারিয়ে দিয়েছে উলফসকে। অন্যদিকে ম্যানচেস্টার সিটি 3-0 হারিয়ে দিয়েছে ব্রেন্টফোর্ডকে। আজ সন্ধ্যে 6:30 তিনটি ম্যাচ রয়েছে। নটম ফরেস্ট বনাম নিউক্যাসল, প্যালেস বনাম এভারটন, বার্নলে ভার্সেস অ্যাস্টন ভিলা, এবং রাত

9টায় খেলা আছে ওয়েস্ট হ্যাম বনাম আর্সেনালের মধ্যে। আইসেল, আইসেলে মোহনবাগান এবং গোয়ার মধ্যে গতকালের খেলার ফলাফল 1-1 অর্থাৎ ড্র। আজকে কেরাল বনাম মোহামেডানের খেলা শুরু হয়েছে বিকেল 5টা থেকে সন্ধে 7:30টায় খেলা রয়েছে নর্থ ইস্ট ইউনাইটেড বনাম চেন্নাই এফসির মধ্যে। মোহামেডান এবং কেরাল তাদের খেলার ফলাফল প্রথমার্ধে 1-1। রোমে ফরাসি ওপেনে নামার আগে প্রস্তুতি প্রতিযোগিতা ইতালীয় ওপেনের প্রথম রাউন্ডেই ছিটকে গেলেন নোভাক জোকোভিচ। ফিটনেস নিয়ে যথেষ্ট চিন্তায় রয়েছেন তিনি। অন্যদিকে IWL-এ সেসা FA-কে 6-0 গোলে হারিয়ে দারুণ প্রত্যাবর্তন ঘটল ইস্ট বেঙ্গল। এরপর আজকের দিন ও জন্মদিন। আজকের দিন অর্থাৎ 10ই মে 1929-এ ব্রিটিশ ওপেন পুরুষ গলফে ওয়াল্টার হ্যাগেন তার স্বদেশীয় জনি ফেডারেলের থেকে 6টি স্ট্রোকের ব্যবধানে চতুর্থ ওপেন শিরোপা জিতে নেন। আজকের দিনেই 1931-এ নিউ জার্সির বার্লিংটনে গলফ বলের আকারের শিলাবৃষ্টি হয়। আজকের দিনেই 1978-এ 22তম ইউরোপিয়ান কাপ, সেখানে লন্ডনে লিভারপুল ক্লাব ব্রুজকে 1-0 ব্যবধানে হারিয়ে দেয়। আজকের দিনেই 2018-তে মাদ্রিদ ওপেনে দিয়েগো সোয়ার্টসম্যানকে 6-3, 6-4 সেটে হারিয়ে দেন রাফায়েল নাদাল। এবং টানা সেট জয়ের ক্ষেত্রে তিনি জন ম্যাকেনরোর রেকর্ড ভেঙে দেন। আজকের দিনেই জন্মদিনের কথা বলতে হয়। 1960-এ আজকের দিনেই তৌসিফ আহমেদ পাকিস্তানি ক্রিকেটার, 80-এর দশকের অন্যতম সেরা পাকিস্তানি অফ স্পিনার। পাকিস্তানের করাচিতে আজকের দিনেই 1960-এ তার জন্ম হয়। 1967-এ নবুহিরো তাকেদা, জাপানি ফুটবলার এবং ক্রীড়া ভাষ্যকার, তাঁর জন্ম হয় আজকের দিনেই জাপানে। জন্মদিনের শুভেচ্ছা।

আতশকাঁচের তলায়। আতশকাঁচের তলায় আইপিএল ম্যাচের কথা বলতে হয়। আইপিএলে আমাদের সকলেরই চোখ রয়েছে, কান রয়েছে। জয়পুরে আইপিএল লীগ পর্যায়ের প্রায় অর্ধেকের বেশি ম্যাচ খেলে ফেলেছে সব দলগুলি, কিন্তু এখনও পর্যন্ত কোনো দলই পাকাপাকিভাবে প্লে অফে জায়গা করে নেয়নি। রাজস্থান রয়্যালসকে হারিয়ে দিয়েছে গতকাল গুজরাট টাইটান্স এবং রেকর্ড করেছে সূর্যবংশী। 15 বছর বয়সী এই খেলোয়াড় 22 গজে ধামাকা করেছে, রেকর্ড করে দিয়েছে গত আইপিএলে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে প্রথম আইপিএলে 100 রান। আর এরপর গুজরাট টাইটান্সের বিরুদ্ধে আরও একটা রেকর্ড, মোহাম্মদ সিরাজের প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে বৈভব সূর্যবংশী টি টোয়েন্টি ক্রিকেটে 106 মারার মালিক হয়ে গেলেন। তাকে নিয়ে কথা হবে, কিন্তু তার আগে বলতেই হয় শুভমান গিলের কথা। শুভমান গিল দুরন্ত অর্ধশতরান করেছেন, সঙ্গে রশিদ খানের একাই 4টে উইকেট তার ঝুলিতে করে নেওয়া। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে দারুণ জয় ছিনিয়ে নিল গুজরাট টাইটান্স। প্রথম ব্যাটিং করতে নেমেই শুভমান গিল 20 ওভারে 4 উইকেটে 229 রান করে একটা বড় লক্ষ্যমাত্রাই তুলে দেয়। তাড়া করতে নেবে রাজস্থান রয়্যালস 16.3 ওভারে 152 রানই অল আউট হয়ে যায়। রিয়ান পারাগ হ্যামস্ট্রিংয়ের চোটের জন্য খেলতে পারেননি। জসফসি জয়সওয়াল নেতৃত্বভার সামলান রাজস্থানের হয়ে, যদিও ব্যাট হাতে তিনিও সাফল্য পাননি, মাত্র 3 রানেই তাকে প্যাভিলিয়নে ফিরে যেতে হয়।

কেকেআরের কথা বলতে হয়, কেকেআর শেষ চারটি ম্যাচে পরপর জয় ছিনিয়ে নিয়ে পয়েন্ট তালিকায় কিন্তু অনেকটাই ওপরে উঠেছে। হায়দ্রাবাদ এই মুহূর্তে পয়েন্ট তালিকায় 14 পয়েন্ট পেয়ে এক নম্বরে আছে। দু নম্বরে রয়েছে গুজরাট, সেও দু নম্বরে থাকে 14 পয়েন্ট নিয়ে। পাঞ্জাব 13 পয়েন্ট নিয়ে তিন নম্বর, বেঙ্গালুরু 12 পয়েন্ট নিয়ে চার নম্বর, পাঁচ নম্বরে রাজস্থান 12 পয়েন্ট নিয়ে, ছ নম্বরে রয়েছে চেন্নাই 10 পয়েন্ট নিয়ে, সাত নম্বরে কেকেআর 9 পয়েন্ট নিয়ে, দিল্লি রয়েছে 8 নম্বরে 8 পয়েন্ট নিয়ে, ন নম্বরে রয়েছে মুম্বাই 6 পয়েন্ট নিয়ে এবং লখনউ রয়েছে 6 পয়েন্ট নিয়ে 10 নম্বরে। এবং গতকালের খেলা দেখতে দেখতে বারবারই যেটা মনে হচ্ছিল যে আইপিএল যত এগোচ্ছে তার ম্যাচের সংখ্যার দিকে, তত টেবিলে কিন্তু ওঠানামাটা চলতেই থাকছে। এবং স্কোর দেখলে বোঝা যায় যে এই স্কোরে কিন্তু যেটা শুভমান গিল তৈরি করে দিয়েছিল, যে সেখানে তার 44 বলে 84 রান, সুদর্শনের কথা বলতে হয় 36 বলে 55 রানের ইনিংস, গুজরাটকে কিন্তু একটা ভালো স্কোরে পৌঁছে দেয় 4 উইকেটে 229। আর অবশ্যই যেটা বলতে হয় যে টস কিন্তু জিতে ফিল্ডিং নিয়েছিল প্রথমে জ্যাসোসি জ্যাসবল, প্রথম থেকেই কিন্তু একটা হাল ধরার চেষ্টা ছিল, কিন্তু এই এতটা রানের ধাক্কা সামলানো কঠিন হয়ে যায়। সেখানে 16 বলে 36 রান কিন্তু করে কিন্তু আউট হয়ে যায় বাইভাও, সিরাজের শট মারতে গিয়ে পুল মারতে গিয়ে সেখানে কিন্তু আউট হয়ে যায়। রাশিদ খানের কথা বারবার উঠে আসছে, কারণ তার 4টে উইকেট নেওয়া, এটা কিন্তু একটা বড় জায়গা তৈরি করা, সেখান থেকে কিন্তু ঘুরে দাঁড়ানো আইপিএলে। এবং গুজরাট টাইটান্সের ব্যাটিংয়ে অন্যতম স্তম্ভ হয়ে দাঁড়িয়েছিল কিন্তু অধিনায়ক শুভমান গিল, প্রথম তিনজনের ওপরে কিন্তু নির্ভর করে এগিয়ে যাচ্ছে গুজরাট টাইটান্স, ঠিক তাই। এবং শুভমান কিন্তু গুজরাট টাইটান্সের কালকের প্রথমের যে যাত্রা সেটাকে নিয়ে কিন্তু অনেকটা দূর টেনে নিয়ে গেছেন এবং অধিনায়ক হিসাবে দায়িত্ব পালন করেছেন। মাঝখানে কিছুটা ছন্দ পতন, সিরাজের বলে চোট পেয়ে মাটিতে পড়ে যায় বৈভব, কিন্তু সেখানেই সতীর্থদের একসঙ্গে এগিয়ে আসা। এর সঙ্গে সঙ্গে বলতেই হয় আজকে 73তম ফিট ইন্ডিয়া সাইকেল র্যালির কথা, স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া সাই এবং অন্যান্য সংস্থাগুলির দ্বারা আজকে 10 মে 2026 অনুষ্ঠিত হয়েছে সানডেজ অন সাইকেল র্যালি। 73তম সংস্করণের মূল বিষয় ছিল উদ্দেশ্য নিয়ে প্যাডেল চালানো, যেখানে বিশেষ করে ভারতীয় কৃষক এবং অন্নদাতাদের সম্মান জানানো হয়। এই দেশব্যাপী উদ্যোগটি ওবেসিটি মানে ওজন বেড়ে যাওয়া, স্বাস্থ্য রক্ষা এবং একটি টেকসই ও সক্রিয় জীবনধারা গড়ে তোলার জন্যই সাইকেল চালানোকে উৎসাহিত করা হয়। আজকের দিনের এই যে 73তম সংস্করণটি, সেখানে সাই এবং ভোপাল সাই তারাও কিন্তু যথেষ্ট গুরুত্ব দেয় কৃষক এবং দুগ্ধ উৎপাদনকারী অন্নদাতাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে। ফিট ইন্ডিয়া মিশন সেখানে কিন্তু উৎসাহিত হয়ে সারা ভারত জুড়ে দেশব্যাপী সাইকেল যাত্রা অনুষ্ঠিত হয়েছে, এবং এই যাত্রা কিন্তু আজকের নয়, এই জন আন্দোলন গণ আন্দোলন যাই বলি না কেন সেটা কিন্তু 2024 সাল থেকে শুরু হয়েছে, এবং হাজার হাজার স্থানে কিন্তু লক্ষ লক্ষ অংশগ্রহণকারী এতে নিজেদেরকে নথিভুক্ত করেছে নাম এবং অংশগ্রহণও করেছে। এবার আর্চারি ওয়ার্ল্ড কাপের কথায় আসি। আর্চারি ওয়ার্ল্ড কাপ রবিবার আজকে সাংহাইতে অনুষ্ঠিত আর্চারি ওয়ার্ল্ড কাপের দ্বিতীয় পর্বে ভারতের মহিলা রিকার্ভ আর্চারি দল তারা এক রোমাঞ্চকর প্রত্যাবর্তনের মাধ্যমে স্বর্ণপদক জিতে নিয়েছে। 4টি সেটে ম্যাচটি 4-4 ড্র হয়, সমতা চলে আসে। তারপর কিন্তু উল্লেখযোগ্যভাবে দীপিকা কুমারী, অঙ্কিতা ফাকত এবং 17 বছর বয়সী কুমকুম মহোদয় এই ত্রয়ী একটি টান টান উত্তেজনার শুট অফে চীনকে 5-4 ব্যবধানে পরাজিত করে। এই জয়টি ভারতের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ জয়, কারণ দলটি এর আগে সেমিফাইনালে 10 বারের অলিম্পিক চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দিয়েছে। এটি ছিল 2021 সালের পর ভারতের প্রথম মহিলা রিকার্ভ দলের বিশ্বকাপে স্বর্ণপদক পাওয়া, এবং

করে দলকে আত্মবিশ্বাস জোগায়। কিন্তু চীনও ছাড়ার নয়, চীনও কিন্তু দ্রুত ঘুরে দাঁড়ায়। দ্বিতীয় সেটে ভারত হোঁচট খায় যখন কুমকুম মাত্র 8 স্কোর করে এবং দীপিকা আশ্চর্যজনকভাবে শেষ অ্যারোতে 7 স্কোর করে, ফলে চীন ম্যাচটি 2-2 সমতায় নিয়ে চলে আসে। এরপর তৃতীয় সেটে একটি রিভিউয়ের মাধ্যমে চীন শেষ অ্যারোয়ে স্কোর 8-9 করে নেয় এবং সমগ্র ফলাফলটা 4-2 চীনে গিয়ে যায়। চতুর্থ সেটে দুটি পারফেক্ট 10 স্কোর করে, 10 স্কোর করে দীপিকা, তারপরেও কিন্তু ভারত বেশ একটা সংকটজনক অবস্থায় ছিল। সেখান থেকে ঘুরে দাঁড়ানো এবং শেষ পর্যন্ত 5-4 ব্যবধানে চীনকে হারিয়ে আর্চারি ওয়ার্ল্ড কাপের স্বর্ণপদক প্রাপ্তি ভারতের মহিলা আর্চারি দলের। তাদের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা।

এর সঙ্গে সঙ্গে বলতে হয় বাংলাদেশ বনাম পাকিস্তানের প্রথম টেস্টের তৃতীয় দিনের ঢাকায় খেলার কথা বলতে হয়। ঢাকায় প্রথম টেস্টের তৃতীয় দিনের চা বিরতি পর্যন্ত পাকিস্তানের স্কোর 349 রান 6 উইকেটে, যা বাংলাদেশের প্রথম ইনিংসের অর্থাৎ 413 রানের চেয়ে 64 রান কম। টপ অর্ডারের বিপর্যয়ের পর সালমান আগা 55 রানে অপরাজিত এবং মোহাম্মদ রিজওয়ান 59 রানে 6ষ্ঠ উইকেট নিয়ে 119 রানের একটা জুটি বেঁধে কিন্তু দলকে ঘুরে দাঁড়াতে সাহায্য করে। এরপর বৃষ্টির কারণে খেলা বিলম্বিত হয়েছে, আর একটুখানি টাইম মেশিনে করে আগে ফিরে যাওয়া যায়। প্রথম টেস্টে মোহাম্মদ আব্বাসের কথা, 5 উইকেট নিয়ে বাংলাদেশকে 413 রানে সীমাবদ্ধ রাখেন। এরপর দুই অভিজ্ঞ ব্যাটসম্যান পাকিস্তানকে একটি শক্তিশালী অবস্থানে নিয়ে যায়। ওপেনার আজানের কথা বলতে হয়, 85 রান করেন, এবং আরেক অভিজ্ঞ ব্যাটসম্যান আবদুল্লাহ ফজল 37 রানে অপরাজিত থাকেন। ঢাকায় দ্বিতীয় দিনের খেলা শেষে পাকিস্তান 1 উইকেটে 179 রান সংগ্রহ করেছিল, তখনও কিন্তু 234 রানে পিছিয়ে থাকা। বাংলাদেশ অধিনায়ক নাজবুল হোসেন 101 রান, মুশফিকুর রহিমের 179 বলে দড়াকু 71 রানের পর 36 বছর বয়সী আব্বাস 34 ওভারে 92 রানে 5 উইকেট তুলে নেয়। অসাধারণ বোলিং, এবং যা তার 6ষ্ঠ টেস্টে 5ম উইকেটও। শাহিন শাহর কথা বলতে হয়, শাহিন শাহ আফ্রিদি 113 রানে 3 উইকেট নেন। অন্যদিকে ইমাম উল হক 106 রানে উদ্বোধনী জুটিতে 45 রান যোগ করে। সব নিয়ে কিন্তু বাংলাদেশ বনাম পাকিস্তানের টেস্ট জমজমাট।

কথা আছে সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল, তাই ফুটবল নিয়ে যখন কথা হচ্ছে তাই একটুখানি ইংলিশ প্রিমিয়ার লিগের কথা বলতেই হয়। ইংলিশ প্রিমিয়ার লিগে আমরা যদি ক্রমতালিকা দেখি তাহলে বুঝতে পারবো পয়েন্ট তালিকায় এই মুহূর্তে আর্সেনাল এক নম্বরে রয়েছে। গতকাল ম্যাচের প্রথমার্ধে গোল শূন্য থাকার পরে দ্বিতীয়ার্ধে কিন্তু জেমেরি ডোকু, 60 মিনিটে আর্লিং হ্যালান্ড, 75 মিনিটে এবং অতিরিক্ত সময়ে ওমর মারমোস ম্যানচেস্টার সিটির জয় সুনিশ্চিত করে। এর আগে এভারটনের সঙ্গেও কিন্তু 3-3 ড্র করে পয়েন্ট নষ্ট করেছিল ম্যানচেস্টার সিটি। প্রিমিয়ার লিগের 36তম রাউন্ডের প্রথম ম্যাচে চেলসি ও লিভারপুল 1-1 ড্র করেছে। ইংলিশ ফুটবলের একটি বড় লড়াই হিসেবে পরিচিত এই ম্যাচটি প্রত্যাশার থেকেও কিন্তু নিম্নমানের খেলার কারণে ভক্তদের মনে একটা অদ্ভুত হতাশা তৈরি হয়েছে। এই ফলাফলের ফলে লিভারপুলের পয়েন্ট দাঁড়িয়েছে 59, যা তাদেরকে সাময়িকভাবে লিগ টেবিলে চতুর্থ স্থানে নিয়ে আসছে। চ্যাম্পিয়ন্স লিগে জায়গা নিশ্চিত করতে কোচ আর্নে এখন আরও বেশি জয় প্রয়োজন, এটাই বলছেন। অন্যদিকে চেলসি 49 পয়েন্ট নিয়ে নবম স্থানে রয়েছে এবং শীর্ষে বলেই দিয়েছি যে আর্সেনাল, তার কিন্তু 35টা ম্যাচ খেলে

76 পয়েন্ট নিয়ে এক নম্বরে, দু নম্বরে ম্যানচেস্টার সিটি 35টা ম্যাচ খেলে 74 পয়েন্ট নিয়ে, তিন নম্বরে ম্যানচেস্টার ইউনাইটেড 36টা ম্যাচ খেলে 65 পয়েন্ট নিয়ে, চার নম্বরে লিভারপুল 36টা ম্যাচ খেলে 59 পয়েন্ট পেয়ে, পাঁচ নম্বরে রয়েছে অ্যাস্টন ভিল্লা, তারা কিন্তু 35টা ম্যাচ খেলে 58 পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে রয়েছে, এবং চেলসি রয়েছে 9 নম্বরে 36টা ম্যাচ খেলে 49 পয়েন্ট নিয়ে। ফলে এই ওঠাপড়া কিন্তু চলতেই থাকবে, এবং আজকেও খেলা রয়েছে সন্ধে 6:30 তিনটি এবং রাত্রি 9টায় একটি, সেই খেলা এই পয়েন্ট টেবিলে নিশ্চয়ই রদবদল ঘটাবে।

আইএসএল, আইএসএল নিয়ে কথা হবে। আইএসএলে কিন্তু প্রথমেই পয়েন্ট টেবিলটা যদি দেখি তাহলে বুঝতে পারবো যে আগেও বলেছি ইস্ট বেঙ্গল কিন্তু তারা 10 পয়েন্ট 10টা ম্যাচ খেলে 21 পয়েন্ট নিয়ে 1 নম্বরে, মোহনবাগান 10টা ম্যাচ খেলে 21 পয়েন্ট নিয়ে 2 নম্বরে, জামশেদপুর এফসি তারা 12টা ম্যাচ খেলে 21 পয়েন্ট নিয়ে 3 নম্বরে, বেঙ্গালুরু তারা কিন্তু 12টা ম্যাচ খেলে 20 পয়েন্ট নিয়ে 4 নম্বরে, 5 নম্বরে গোয়া রয়েছে তারাও 20 পয়েন্ট পেয়েছে 12টা ম্যাচ খেলে, মুম্বাই সিটি 11টা ম্যাচ খেলে 19 পয়েন্ট নিয়ে তারা রয়েছে 6 নম্বরে, পাঞ্জাব এফসি তারা 18 পয়েন্ট পেয়েছে 10টা ম্যাচ খেলে, ইন্টার কাশি 10টা ম্যাচ খেলে 11 পয়েন্ট নিয়ে তারা রয়েছে 8 নম্বরে, 9 নম্বরে 8 নম্বরে দুজন রয়েছে কেরালা ব্লাস্টার্স তারাও, এবং তারপরে রয়েছে দিল্লি টিম 11টা ম্যাচ খেলে 10 পয়েন্ট নিয়ে, তারপর ওড়িশা টিম তারাও 10 পয়েন্ট নিয়ে 11টা ম্যাচ খেলে, নর্থ ইস্ট ইউনাইটেড যাদের আজকে খেলা রয়েছে তারাও কিন্তু 10 পয়েন্ট নিয়ে রয়েছে পরের স্থানে, চেন্নাই তারা 9 পয়েন্ট পেয়েছে এবং মোহামেডান কিন্তু 3 পয়েন্ট পেয়েছে 10টা ম্যাচ খেলার পর। এবং গতকালের যদি ম্যাচ আইএসএলের আমরা একটুখানি সেদিকে চোখ বোলাই তাহলে কিন্তু বুঝতে পারবো যে কোন দিকে খেলাটা হয়েছিল এবং কিভাবে প্রথম থেকেই কিন্তু গোয়া দারুণভাবে আটকে রেখেছিল সবুজ মেরুনকে, কারণ এই ম্যাচটা হেরে যাওয়ার জন্যই কিন্তু মোহনবাগান সুপার জায়ান্টসকে দ্বিতীয় স্থানে চলে আসতে হয়। 56 মিনিটে সন্দেশ ভুল বলে পেয়ে গেল, সেখান থেকে কিন্তু গোল করেন মোহনবাগানের জেমি ম্যাকলারেন, এবং এই যে এটা কিন্তু তার এই আইএসএলে 9ম গোল। ম্যাচের শেষের দিকে অবশ্য বিশাল এফসি গোয়া গোলটি শোধ করে দেয়। এই ড্রয়ের ফলে কিন্তু মোহনবাগান যে লিগ টেবিলে 2 নম্বরে নেমে এলো এটা কিন্তু ইস্ট বেঙ্গলের জন্য আবার প্রাপ্তি, সে কিন্তু 1 নম্বরে পৌঁছে গেল। ইস্ট বেঙ্গলের দুরন্ত ফর্মে থেকে 10টি ম্যাচে 21 পয়েন্ট পেয়ে 1 নম্বরে উঠে আসা এটা কিন্তু একটা বড় প্রাপ্তি। আগামী 17ই মে কলকাতা ডার্বির আগে ইস্ট বেঙ্গল বেশ কিছুটা আত্মবিশ্বাসী হয়ে উঠে যায়, এবং গতকালে যদি আইএসএলের খেতাব লড়াই দেখি সেটা কিন্তু জমে গেছিল, কারণ মোহনবাগান পয়েন্ট নষ্ট করায় ইস্ট বেঙ্গল কিছুটা এগিয়ে। এই সপ্তাহে চলতি সপ্তাহে মোহনবাগান সুপার জায়ান্টসের জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ 4 দিনের মধ্যেই কিন্তু জোড়া ম্যাচ রয়েছে। তারপর বোঝা যাবে 17ই মে কলকাতার ডার্বিতে মোহনবাগান এগিয়ে থাকে না কী অবস্থায় থাকে। যদিও ডার্বি নয়, শনিবার এফসি গোয়ার বিরুদ্ধে লড়াইয়ের যাবতীয় ফোকাস সবুজ মেরুন ব্রিগেডেই। অনেকেই বলছেন যে মর্যাদার যে মহারণ চলছে আইএসএলে সেখানে খেতাব নির্ণায়ক ম্যাচ হতে চলেছে, তবে পরিস্থিতির বিচারে মোহনবাগান কিন্তু বেশ কিছুটা চাপের মধ্যেই রয়েছে গতকালের ড্র হওয়ার পরে। এক্ষেত্রে মোহনবাগান শিবিরকে ভাবাচ্ছে 2টো ফ্যাক্টর। প্রথমটি, সকলেই বুঝতে পারছেন যে কোন দিকে জল গড়াতে চলেছে, এবং অনেকেই যেটাকে এগিয়ে চলছেন সেটা হচ্ছে চোটকে, এবং সঙ্গে রয়েছে অদ্ভুত একটা আর্দ্রতা এবং তাপমাত্রা যেটার জন্য কিন্তু অত্যাধিক গরম রয়েছে এবং তার সঙ্গে ঘাম, সব কিছু নিয়ে ফিটনেসটা কিন্তু একটা বড় জরুরি নির্ণায়ক বিষয়, এইটা কিন্তু বেশ মাথায় রাখতেই হচ্ছে। এবং আজকে যথারীতি কেরল ব্লাস্টার্স এবং মোহামেডানের মধ্যে খেলা 5টা থেকে চলছে, প্রথমার্ধ শেষ, দ্বিতীয়ার্ধের খেলা চলছে, সন্ধ্যে 7:30টার সময় কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড এবং

এই সপ্তাহের খেলোয়াড়। দুই খেলোয়াড়কে নিয়ে কথা বলবো বলেছিলাম, বৈভব সূর্যবংশী, জন্ম 27 মার্চ 2011, বিহারের সমস্তিপুরের একজন বাঁহাতি ব্যাটার। তিনি মাত্র 15 বছর বয়সেই আইপিএলে তার চমক দেখাচ্ছেন, রাজস্থান রয়্যালসের হয়ে তার রেকর্ড, এবং জানুয়ারি 2024 মাত্র 12 বছর বয়সে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক হয় তার। তিনি ভারতের সর্বকনিষ্ঠ ক্রিকেটারদের একজন, এবং 2025 আইপিএলে 35 বলে 17 রান করে তিনি বিশ্ব রেকর্ড স্থাপন করেছিলেন। বৈভব সূর্যবংশী সম্পর্কে যদি বলতেই হয় তাহলে তার অল্প বয়সে এই রেকর্ড ভাঙা, নতুন রেকর্ড তৈরি করা, দ্রুততম সেঞ্চুরি করা, সবগুলোর কথাই উঠে আসে। 2026 কিন্তু আইপিএলে তিনি রাজস্থান রয়্যালসের হয়ে দুর্দান্ত ফর্মে রয়েছেন। 5টি ম্যাচে তার স্ট্রাইক রেট 209.45 এবং 155 রান করেছেন এখন অবধি। এবং এখানে যদি দেখি যে তার গতকালের, সেখানে কিন্তু হয়তো অতটা রানের সংযোজন নেই, কিন্তু তার যে খেলার ধরন, স্ট্রাইক রেট, বাউন্ডারি মারার জন্য যে মানে একটা উদ্ধত, এবং সেখানে যে অদ্ভুত তার স্ট্যামিনা, সেটা কিন্তু অনেকেরই, অনেক বোলারেরই ঘুম কেড়ে নিয়েছে, এটুকুনি বলা যায়। বৈভব গত ম্যাচে 16 বলে 36 রান করেছে ঠিকই, কিন্তু সেই ইনিংসটাও কিন্তু দারুণ ছিল। তার এই ইনিংসে 4টে 4 ছিল, 3টে 6 মেরেছে, এবং দ্বিতীয় ওভারে সে কিন্তু দ্বিতীয় তৃতীয় বলেও দারুণভাবে ছক্কা হাঁকিয়েছে। তাই বৈভব সূর্যবংশীর জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা, আরও আরও এগিয়ে যান এই ছোট্ট ক্ষুদে তারকা প্লেয়ার। সপ্তাহের সেরা আরও এক খেলোয়াড়ের কথা বলতে হয়, মিচেল মার্স, অস্ট্রেলিয়ার একজন আক্রমণাত্মক অলরাউন্ডার এবং বর্তমানে টি-20 দলের অধিনায়ক। 20 অক্টোবর 1991 তাঁর জন্ম। 2026 লখনৌ সুপার জায়ান্টসের হয়ে খেলছেন তিনি, যেখানে তিনি সম্প্রতি আরসিবির বিরুদ্ধে 56 বলে 111 রান করে বিধ্বংসী একটা ইনিংস উপহার দিয়েছেন। মিচেল মার্স সম্পর্কে বলতে গেলে বলতে হয় তিনি ডানহাতি ব্যাটসম্যান এবং ফার্স্ট মিডিয়াম বোলার। লখনৌ সুপার জায়ান্টসের হয়ে খেলছেন এবং সেখানে 49 বলে দ্রুততম 100 রানের রেকর্ড। এই আইপিএলে 2টো সেঞ্চুরি, 10টি হাফ সেঞ্চুরি করেছেন তিনি। তিনি আইপিএলের একজন বিধ্বংসী টপ অর্ডার ব্যাটার হিসেবে পরিচিত, যিনি দ্রুত রান তুলতে এবং বাউন্ডারি মারতে দক্ষ। লখনৌ সুপার জায়ান্টসের হয়ে খেলা এই অস্ট্রেলীয় অলরাউন্ডার মিচেল মার্স গত সপ্তাহে 7ই মে 2026 রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিরুদ্ধে একটি বিধ্বংসী 100 রান করেন। গত সপ্তাহের পারফরমেন্স সেখানে কিন্তু সকলেরই নজর কাড়ে, যেখানে তিনি 56 বলে 111 রান করেন এবং স্ট্রাইক রেট 198.21, যেটা কিন্তু যথেষ্ট। তার মধ্যে 4 ছক্কা অবশ্যই, সেখানে কিন্তু 9টি 4 মারেন, 9টি 6 মারেন। দুর্দান্ত পারফরমেন্সের জন্য তিনি প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হন, আর এই সপ্তাহে তিনি সেরা খেলোয়াড়। তার কাছ থেকেও আরও আরও ভালো পারফরমেন্সের অপেক্ষায়, ভালো খেলা দেখতে পাওয়ার অপেক্ষায় আমরা রইলাম। তার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা। এরপর খেলার বিভিন্ন খবরাখবর আপনাদের জন্য।

আটটি দল নিয়েই। নিলামের একদিন আগে নাম প্রত্যাহার করে নিয়েছে হার্বার ডায়মন্ড। সূত্রের খবর, ফ্রাঞ্চাইজির ব্যাংক অ্যাকাউন্ট লেনদেন নাকি বন্ধ, সেই সংস্থার অন্যতম মালিকও নাকি আইনি সমস্যায়, তাই এবার বিপিএলে নাম ছেনা তারা এবং আমরা অবশ্যই খেলা দেখতে পারব না হার্বার ডায়মন্ডসের। অন্যদিকে যেটা বলতেই হয়, চোট কাটিয়ে মাঠে ফিরলেন ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস। ফেব্রুয়ারিতে চোয়ালের হার ভেঙে গিয়েছিল স্টোকসের। তার কাউন্টি দল ডারহামের অ্যাকাডেমির ক্রিকেটারদের কোচিং করানোর সময় তাকে অস্ত্রোপচারও করতে হয়। গত মাসে এক সাক্ষাৎকারে স্টোকস বলেছিলেন যে তিনি ভাগ্যবান যে প্রাণে বেঁচে গিয়েছেন এই দুর্ঘটনা থেকে। গতকাল ডারহামের হয়ে তিনি দুটি উইকেট নেন এবং 20 ওভার বলও করেছেন। তার আরও আরও দ্রুত আরোগ্য কামনা করি এবং আমরা চাই যে তিনি আরও সুন্দর সুন্দর খেলা আমাদের উপহার দিক। অন্যদিকে শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগে বিতর্ক তুঙ্গে। সোশ্যাল মিডিয়ার ফলোয়ার থাকতে হবে নির্বাচিত প্লেয়ারের, সেই নিয়ে বিতর্ক জমে উঠেছে। সেখান থেকে শ্রীলঙ্কা যে বোর্ড তারা নিশ্চয়ই সরবে এবং এই নিয়ে সারা বিশ্বজুড়ে বিতর্কের জন্ম হয়েছে। কিন্তু তর্ক বিতর্ক করারও আর সময় নেই, কারণ ঘড়ি বলছে আজকের মতো মৈত্রী ক্রীড়াঙ্গন থেকে সৌম্যকে বিদায় নিতেই হবে। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই সঙ্গে রাখতে হবে সব সময় মৈত্রী ক্রীড়াঙ্গনকে।

0: এতক্ষণ শুনছিলেন অনুষ্ঠান ক্রীড়াঙ্গন। উপস্থাপনায় ছিলেন সৌম্যদেব বন্দ্যোপাধ্যায়। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে ক্ষেত খামারের কথা।
1: বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। বন্ধুরা, আমরা যারা গ্রামে থাকি আমরা কিন্তু প্রাণী পালন করে থাকি, কারণ প্রাণী পালনের সঙ্গে আমাদের একটা নিবিড় যোগাযোগ সভ্যতার সময় থেকে কিন্তু শুরু হয়েছে। আসুন আজকে আমরা জেনে নেব যে গ্রামীণ অর্থনীতিতে প্রাণী পালনের ভূমিকা কি। আর এ বিষয়ে বলার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর শান্তনু বেরা। ডক্টর বেরা, নমস্কার।
2: নমস্কার।
1: যে কথাটা বলছিলাম যে গ্রামীণ অর্থনীতিতে প্রাণী পালন, এর ভূমিকাটা কি যদি একটু বলেন।
2: আমাদের দেশ ভারতবর্ষ একটা প্রাণী বৈচিত্র্যের দেশ, এবং সারা পৃথিবীর মধ্যে সবথেকে বেশি প্রাণী কিন্তু আমাদের দেশে রয়েছে, 535 মিলিয়ন প্রাণী রয়েছে। এবং আমাদের দেশের মধ্যে দেখা যায় যদি যে পরিসংখ্যান, যে গরুর সংখ্যাতে ভারতবর্ষ পৃথিবীর মধ্যে এক নম্বরে, বাফেলোর সংখ্যাতেও পৃথিবীর মধ্যে এক নম্বরে, ছাগল ভেড়া এখানে প্রচুর রয়েছে, দুই তিনের মধ্যে র্যাঙ্ক করে সবসময়। সেই সাথে সাথে এখানে যদি পোলট্রি পপুলেশন আমরা দেখি, সেটাও কিন্তু পৃথিবীতে প্রথম 3 থেকে 5-এর মধ্যে সবসময় থাকে। এবং এর থেকে যে উৎপাদিত দ্রব্য, যেগুলো ধরুন দুধ, ডিম বা মাংস, সেগুলোও কিন্তু যথেষ্ট পরিমাণে আমাদের ভারতবর্ষে উৎপাদিত হয়। এক দশক ধরে প্রায় দুধ উৎপাদনে সারা পৃথিবীর মধ্যে আমাদের দেশ এক নম্বরে। সারা পৃথিবীর মধ্যে প্রায় 22% দুধ আমাদের দেশে উৎপাদিত হয়।
1: আচ্ছা,
2: তার সাথে সাথে এখানে যে ডিম উৎপাদিত হয় সেটাও পৃথিবীতে 3 নম্বরে। এখন প্রায় 122 বিলিয়ন ডিম আমাদের দেশে উৎপাদিত হয়, এবং সেই সাথে সাথে মাংস উৎপাদনেও আমাদের দেশ কিন্তু এগোচ্ছে, এখন অষ্টম স্থানে রয়েছে। এখন ভারতবর্ষ হচ্ছে প্রায় 140 মিলিয়ন পপুলেশন আমাদের দেশ। এই এত মানুষের জন্য প্রয়োজনীয় যে প্রাণীজ প্রোটিন, সেটা কিন্তু প্রাণী থেকেই আসে। ফলে আমাদের দেশে যে প্রাণী পালনের যে স্কোপ, যেটা সেটা সবসময় থাকবে। এবং যদি আমরা পরিসংখ্যান দেখি, প্রায় 20.5 মিলিয়ন মানুষ সরাসরি প্রাণীর উপর নির্ভরশীল, এবং প্রাণী থেকেই তাদের একমাত্র ইনকাম হয়। এবং আমরা যদি দেখি যে গ্রাম বাংলাতে মূলত প্রাণী তাদের থাকে বা কৃষির উপরে তারা নির্ভরশীল, এবং সে জায়গায় দাঁড়িয়ে আমরা যেটা দেখেছি যে গ্রাম বাংলায় যে

0: সমস্ত ডেভেলপমেন্টাল বা উন্নয়ন প্রকল্প যেগুলো রয়েছে, সেই উন্নয়ন প্রকল্পের মধ্যে প্রাণী পালন একটা পার্ট। যেমন ধরুন যে সম্পূর্ণ গ্রামীণ রোজগার যোজনা, তাতে কিন্তু প্রাণী পালনটাকে সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হয়, বা স্বর্ণ জয়ন্তী স্বরোজগার যোজনা এই ধরনের প্রকল্প আছে, বা ন্যাশনাল ফুড ফর ওয়ার্ক প্রোগ্রাম, তাতেও কিন্তু প্রাণী পালনটাকে যথেষ্ট গুরুত্বের সঙ্গে দেখা হয়। তার কারণ হচ্ছে আমাদের দেশের মতো যেখানে উন্নয়নশীল দেশ, সেখানে কিন্তু কৃষির পরেই কিন্তু প্রাণী সম্পদ একটা গুরুত্বপূর্ণ জায়গা, যার মাধ্যমে গ্রামীণ অর্থনীতির উন্নয়ন করা সম্ভব।
1: আমাদের রাজ্যের কথা যদি আমরা ভাবি, তাহলে সেখানেও কিন্তু কৃষির পরেই আমরা প্রাণী সম্পদকে স্থান দিয়েছি, এবং আমাদের রাজ্যে গ্রামীণ অর্থনীতির ক্ষেত্রে চিত্রটা ঠিক কিরকম?
0: আমাদের রাজ্যের ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে কিন্তু প্রাণীর সংখ্যা অনেক বেশি, কিন্তু প্রাণীর যে জাতের উন্নয়ন, সেই জাতের উন্নয়নটা কিন্তু সেভাবে হয়নি। একটা জাস্ট উদাহরণ আমি দিচ্ছি, ধরুন গবাদি পশু সারা ভারতবর্ষের সব থেকে বেশি কিন্তু আমাদের রাজ্যে রয়েছে। আমাদের রাজ্যে গবাদি পশু প্রায় ১৯ কোটি রয়েছে, কিন্তু যে উৎপাদন যদি দেখি, সারা ভারতবর্ষে যেখানে প্রত্যেক পার ক্যাপিটা ৪০০ গ্রাম দুধ উৎপাদিত হয় পার ডে, সেখানে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে ১৫৮ গ্রাম। ফলে আমাদের এখানকার কিন্তু একটা জাতের উন্নয়নের একটা জায়গা রয়েছে। যদিও আমাদের পশ্চিমবঙ্গের যে প্রাণী বৈচিত্র্য সেটা যথেষ্ট রয়েছে, বিশেষ করে এখানে খাল বিল নদী নালা আছে, এখানে হাঁস ভালো হতে পারে। আমাদের এখানে ছাগল পালনের একটা উত্তম জায়গা আমাদের পশ্চিমবঙ্গ, এবং ছাগল পালনে আমাদের পশ্চিমবঙ্গ এখন দ্বিতীয় স্থানে রয়েছে।
1: বাংলার কালো ছাগলের একটা বিখ্যাত
0: ছাগল, বাংলার কালো ছাগল এবং গাড়ল ভেড়া আমাদের দক্ষিণবঙ্গের একটা উন্নত ভেড়া, যেটা সারা পৃথিবীতে এটা নিয়ে আলোচনা হয়। তাছাড়াও আমাদের পশ্চিমবঙ্গে ঘুংরু জাতের শুকর এখন খুবই সারা ভারতবর্ষের প্রথম রেকগনাইজড ব্রিড, সেটা হচ্ছে ঘুংরু। এবং শুধু পশ্চিমবঙ্গ নয়, এই জাতের শুকরটি সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে কিন্তু ওখানকার যে লোকাল জাতের যে শুকর, তাকে উন্নয়ন করার জন্য কিন্তু এই শুকর ব্যবহার হচ্ছে।
1: বেশ, আমরা এবারে একটু জানতে যাবো আপনার কাছে যে প্রাণী পালনের ক্ষেত্রে প্রাণী পালক বন্ধুদের তো কোন কোন বিষয়ের দিকে নজর দেওয়া দরকার?
0: আমরা একটা বলি যে হাতের যেমন ৫টা আঙ্গুল রয়েছে, তেমন ৫টা বিষয় নিয়ে আমরা প্রাণী পালনের কথা ভাববো। প্রথম কথা যেটা হচ্ছে, একটা প্রাণীর বাসস্থান ভালো হওয়া দরকার।
1: বেশ,
0: আর ২ নম্বর যেটা হচ্ছে, একটা ভালো জাতের প্রাণী যদি হয় তার উৎপাদন ভালো হবে, ফলে জাত নির্বাচন এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আর ৩ নম্বর যেটা, সেটা সব থেকে গুরুত্বপূর্ণ বলবো, তার কারণ হচ্ছে একটা প্রাণী পালনের ৬৫-৭০% খরচ হচ্ছে যে কারণে দরকার হয়, সেটা হচ্ছে পুষ্টি এবং খাদ্য, এটা হচ্ছে ৩ নম্বর। আর ৪ নম্বর যেটা, প্রতিপালন কিভাবে করছে। একজন খামারি ভালো প্রতিপালন করলে তার রোগব্যাধি কম হবে, খারাপ প্রতিপালন করলে কিন্তু রোগব্যাধি বেশি হবে। এই জায়গা থেকে প্রতিপালন যত ভালো হবে, তার উৎপাদন এবং রোগব্যাধি তত কিন্তু ভালো হবে। এবং ৫ নম্বর যেটা, সেটা হচ্ছে প্রাণীর স্বাস্থ্য পরিচর্যা। আমরা সবসময় বলি যে রোগ যাতে না হয়, প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, ফলে প্রাণীর স্বাস্থ্যবিধি যদি জানি, তাহলে কিন্তু প্রাণীর থেকে উৎপাদন ভালো হবে। এছাড়াও কিছু আনুষঙ্গিক বিষয় ভাবা দরকার, যেটা হচ্ছে একটা প্রাণীর বিপণন, তার তাকে জৈব চাষের পদ্ধতিতে আনা যায় কিনা, ওই প্রাণীটার সঙ্গে অন্য প্রাণী মিশিয়ে আমরা সুসংহত চাষ করতে পারি কিনা, বা আমাদের প্রাণীর যে বর্জ্য যেগুলো তৈরি হয়, সেই বর্জ্য পদার্থ কিন্তু একটা পরিবেশ দূষণ তৈরি করে, তাহলে তাকে আমরা কিভাবে কনভার্ট করতে পারি। আমরা যদি ভার্মি কম্পোস্ট বা অন্য ধরনের কিছু চেঞ্জ করি, জৈব, আমরা যদি বায়োগ্যাস তৈরি করতে পারি, এরকম কিছু অ্যালার্ট সেক্টর আছে, সেটা নিয়ে ভাবা যেতে পারে।
1: তাহলে এ তো গেল প্রাণী পালনের যে আপনি বিভিন্ন ৫টা থাম্ব রুলের কথা বললেন, তো এইগুলো যদি আমরা একটু বিস্তারিতভাবে আলোচনা করি, যেটা আপনি বলছিলেন যে প্রথমে বাসস্থান, যে পশু পাখির বাসস্থান ঠিক কেমন হওয়া দরকার বলে আপনি মনে করেন?
0: আমরা একদম সহজে যদি বলি, আলো বাতাস ঠিকঠাক ভাবে পেতে হবে, প্রথম
1: আলো বাতাস
0: পেতে হবে। ২ নম্বর যেটা হচ্ছে, ড্রেনেজ সিস্টেম, যাতে জল না জমে যায়, এই জিনিসটা যে কোনো বাসস্থান করার ক্ষেত্রে এটা দেখার দরকার। ৩ নম্বর যেটা হচ্ছে, যে কোনো প্রাণী পালন করতে গেলে ওখানকার যে মাটির প্রকৃতি, কারণ ওই মাটিতেই হচ্ছে ঘাস চাষ হবে, ওই মাটি থেকে তার উৎপাদন, তার যে ইনপুট যেটা দরকার হবে, সেটা ওই মাটির কোয়ালিটির উপর প্রাণী পালনের কিন্তু জায়গাটা ইয়ে করে। তারপরে হচ্ছে, অবশ্যই ডিউরেবিলিটি, একটা স্থায়ী হবে কিনা, ঘর যদি ঝড় ঝঞ্ঝা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ভেঙে যায়, তাহলে সে ঘরটা যেন স্থায়িত্ব ঠিকঠাক থাকে, এটা দেখা দরকার। এছাড়াও আরো কিছু কিছু বিষয়, যেমন ওখানে যেন ইলেকট্রিসিটি থাকে, কম পয়সায় ওখানে যেন লেবার পাওয়া যায়, না হলে কিন্তু খরচ অনেক বেশি হয়ে যায়।

0: জলের সাপ্লাই, ওয়াটার সাপ্লাই এটা দরকার। আর একটা জিনিস দেখব যে ঘরটা যেন একটু উঁচু জায়গায় হয়, ঘরটা জেনারেলি আমাদের পশ্চিমবঙ্গের মতো পরিবেশে পূর্ব পশ্চিমে যদি লম্বা হয় তাহলে কিন্তু ভালো হয়। আর আমরা যে বিভিন্ন প্রাণী যেহেতু পালন করব, বিভিন্ন প্রাণীর ক্ষেত্রে কিন্তু তার যে ফ্লোর স্পেস কতটা জায়গা সেটা কিন্তু বিভিন্ন প্রাণীর ক্ষেত্রে বিভিন্ন। ধরুন একটা বড় গরুর ক্ষেত্রে যদি আপনি রাখেন সেখানে 65-70 স্কোয়ার ফিট লাগবে। আবার ছাগলের ক্ষেত্রে যদি ধরেন ছোট বাচ্চা 3 স্কোয়ার ফিট লাগে, তার থেকে একটু বড় যখন 9-10 মাস হয়ে যাচ্ছে 9-10 বর্গ ফুট, বা যখন একটা গর্ভবতী ছাগল বা একটা প্রজননক্ষম পুরুষ তার ক্ষেত্রে 16 বর্গ ফুট লাগে। এটা যদি আবার মুরগি হয়, মুরগির ক্ষেত্রে ব্রয়লার মুরগি যেটা মাংসের মুরগি একটা বড় মুরগির ক্ষেত্রে 1 বর্গ ফুট লাগে। আবার লেয়ার মুরগি হলে আবার তার বেশি জায়গা লাগে, 2-3 বর্গ ফুট লাগে।
1: নির্ভর করছে প্রাণী কি ধরনের প্রাণী আমরা প্রতিপালন করছি তার উপর নির্ভর করে আমাদের কতটা জায়গা লাগবে সেটা সেইভাবে আমরা নির্ধারিত করব। এবং সেক্ষেত্রে আমাদের কৃষক বন্ধু যারা রয়েছেন তারা নিশ্চয়ই বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন, তাই তো?
0: তো
1: একটা জিনিস বোঝা দরকার, আপনি বলেছেন যে ভালো উৎপাদনের জন্য ভালো জাতের প্রয়োজন, এবং আমাদের রাজ্যে যে কথাটা বলছিলেন যে ভালো জাতের গাই গরু বা সেরকম দুধ উৎপাদনশীল মানে গরুর অবস্থা খুব একটা ভালো পরিস্থিতিতে নেই, তো একটু যদি বলেন যে ভালো উৎপাদনের জন্য কোন জাতের প্রাণী পালন করা দরকার।
0: ভালো জাতের ক্ষেত্রে আমি যেটা বলবো যে পুরুষ এবং স্ত্রী এই দুটো হচ্ছে দুটো পিলার যে কোনো প্রাণী পালনের ক্ষেত্রে। আমরা একটা খামার যখন একজন চাষি ভাই শুরু করবে তাতে স্ত্রী প্রাণী থাকে, পুরুষ প্রাণী থাকে। স্ত্রী প্রাণীর ক্ষেত্রে যেটা আমি বলবো যে একবার বাচ্চা দিয়েছে এরকম একটা প্রাণী তারা যদি কিনে তাহলে কি হবে যে প্রজনন ঘটিত সমস্যা নেই এই ব্যাপারে আমরা কিন্তু সিওর হয়ে যেতে পারি। 2 নম্বর যেটা খুব কন্ট্রোলিং যেন বা তাকে ঠিকঠাক ভাবে পরিচর্যা করতে পারে, শান্ত হবে, ধীর হবে, তার স্বাস্থ্য যেন ভালো হয়। দুধেল যদি প্রাণী হয় তার ক্ষেত্রে তার পালান এবং বাঁট এটা খুবই ইম্পর্টেন্ট। পালান হচ্ছে দুধ দুইয়ে নিলে হচ্ছে চুপসে যাবে, এটা হচ্ছে একটা ক্যারেক্টার। আবার তার একটা দুধের শিরা থাকে, সেই শিরাটা দেখে বোঝা যায় যে ওর হচ্ছে দুধ বেশি দেওয়ার ক্ষমতা আছে। এই যে কিছু ইন্ডিকেটার এগুলো দেখে স্ত্রী প্রাণী নির্বাচন করতে পারে। আবার পুরুষ প্রাণীর ক্ষেত্রে যেমন আমরা দেখা যায় যে খারাপ প্রাণীটাকে আমরা প্রজননের জন্য রাখি, সব থেকে যে শ্রেষ্ঠ বাচ্চা যেটা সেটাকেই হচ্ছে পরবর্তীতে প্রজননের জন্য কিন্তু রাখা দরকার। আর তার সাথে সাথে পুরুষালী একটা ভাব থাকবে, তার মধ্যে একটা চন্মন ভাব যেটা থাকবে, এবং পুরুষের ক্ষেত্রে যে সিমেন যেটা সিমেনের কোয়ালিটি ইভ্যালুয়েশন সবসময় করতে হয়, তাতে স্পার্ম যত বেশি থাকবে সেই পুরুষটা হচ্ছে প্রজননের ক্ষেত্রে সব থেকে বেশি ব্যবহার করা যাবে। এবারে যদি আমরা প্রাণীর ক্ষেত্রে দেখি যে আমাদের পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষে কোন কোন ধরনের প্রাণীগুলো আমরা চাষ করি, সেক্ষেত্রে আমরা যদি গরুর ক্ষেত্রে ভাবি, গরুর ক্ষেত্রে আমাদের এখানকার সাহিওয়াল এবং রেড সিন্ধি এবং গির এই তিনটে যে গরু এটা কিন্তু ভারতবর্ষের যে কোনো পরিবেশে এগুলোকে পালন করা যায়।
1: শাহি কি বললেন?
0: শাহিওয়াল, রেড সিন্ধি এবং গির। এবার এগুলো দিয়ে স্থানীয় যে নন-ডেসক্রিপ্ট গরু হোক বা অন্য প্রাণী হোক তাদের কিন্তু গ্রেডিং আপ করানো হয়, মানে উন্নয়ন করানো হয়।
1: আচ্ছা,
0: এছাড়া নিজেদের মধ্যেও সিলেক্টিভ ব্রিডিং তাদের দিয়ে করানো হয়, অথবা আমাদের পাহাড়ি জায়গাগুলোতে যেমন আমাদের দার্জিলিং এসব জায়গাতে আবার ক্রস ব্রিডিং করানো হয়। ধরুন জার্সি, হলস্টেন ফ্রিজিয়ান এদেরকে দিয়ে আবার ক্রস ব্রিডিং করানো হয়। এটা হচ্ছে গরুর ক্ষেত্রে গেল। মহিষের ক্ষেত্রে কিন্তু ভারতবর্ষে এই সমস্যাটা নেই। আমাদের মুরা বলে এক ধরনের মহিষ আছে, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ব্রিড, সেটা আমরা আমাদের ভারতবর্ষেই আছে একমাত্র। এছাড়া ধরুন শুকরের ক্ষেত্রে আমাদের রাজ্যে ঘুংরু রয়েছে, সেটাও একটা ভারতবর্ষের ভালো শুকর। তাছাড়া আমরা ইয়র্কশায়ার বা বার্কশায়ার, ল্যান্ড্রেস এই ধরনের শুকর আমাদের ভারতবর্ষে বিভিন্ন জায়গাতে পালন করা হয়। ছাগলের ক্ষেত্রে তো ব্ল্যাক বেঙ্গল গোট আমাদের পশ্চিমবঙ্গে আছে, এছাড়া যমুনাপুরী অন্যান্য রাজ্যে পালন করা হয় বা আমাদের পশ্চিমবঙ্গে পালন করা হয়। আমাদের ভেড়ার ক্ষেত্রে যেমন আমাদের পশ্চিমবঙ্গের শ্রেষ্ঠ ব্রিড যেটাকে আমরা বলি সেটা হচ্ছে গাড়ুল শিব আছে, এছাড়াও অন্যান্য রাজ্যে বিভিন্ন ধরনের শিব আছে। আর মুরগির ক্ষেত্রে আমরা ডিমের জন্য ধরুন আড়াইয়ার বা এই ধরনের কিছু মুরগি পালন করতে পারি, ব্রয়লার যেটাকে আমরা বলি মাংসের জন্য আমরা পালন করি। আমরা এমনি ঘরোয়াভাবে চাষ করার জন্য বনরাজা বলে এক ধরনের মুরগি আমরা চাষ করতে পারি। ফলে কে কি উদ্দেশ্যে পালন করছে তার উপর নির্ভর করে এই জাতগুলোকে নির্বাচন করার কথা আমি বলব।
1: বেশ, তাহলে জাত নির্বাচন গেল, কিন্তু জাত নির্বাচন চেয়ে বড় কথা হচ্ছে যে আমরা যখন যে কোনো উৎপাদনের কথা ভাববো যে

0: আর একটা পুষ্টির দরকার আছে, প্রাণী পুষ্টি। তো প্রাণী পুষ্টি, খাদ্য, সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, এ নিয়ে যদি একটু বলেন।
1: প্রাণী পুষ্টির কথা কেন গুরুত্বপূর্ণ, যে মোট খরচের 65-70% কিন্তু পুষ্টির পিছনে যায়।
0: আচ্ছা,
1: আর আমাদেরকে বেশি করে আরো এটা নিয়ে ভাবতে হবে, তার কারণ ভারতবর্ষে সারা পৃথিবীর মধ্যে সব থেকে প্রাণী বেশি আছে বললাম, কিন্তু এর যে খাদ্য সেই ফডার ল্যান্ড কিন্তু আমাদের ভারতবর্ষে কম আছে। মোট কাল্টিভেবল এরিয়া যেটা, তার হচ্ছে মাত্র 4.4% জায়গা হচ্ছে ফডার চাষ করা হয় বা ঘাস চাষ করা হয়। ফলে এই ব্যাপারে কিন্তু আমাদের অনেক বেশি সচেতন হতে হবে। আমরা বিকল্প কি কি খাবার দিতে পারি, যেমন আমরা ঘরেও যে সবজি বা উচ্ছিষ্ট ফল যেগুলো থাকে, তরি তরকারি, সেগুলো আমরা যেমন প্রাণীকে দিতে পারি, তেমনি বিভিন্ন যে গাছ আছে, গাছের পাতা, সেগুলো আমরা কালেকশন করে দিতে পারি। আমরা ধরুন বাড়িতে হাইড্রোপনিক করতে পারি, মানে মাটি ছাড়া ট্রেতে কম জায়গাতে আমরা চাষ করতে পারি। আমরা অ্যাজোলা চাষ করতে পারি, অ্যাজোলার মধ্যে প্রায় 25% প্রোটিন আছে। ফলে আমরা অ্যাজোলাটা একদম কাঁচা হিসাবে যেমন খাওয়াতে পারি, তেমনি অ্যাজোলাটাকে শুকিয়ে আমরা কিন্তু স্টোর করে রেখে পরবর্তীতে অন্য খাবারের সঙ্গে মিশিয়ে মিশিয়েও খাওয়াতে পারি। ফলে এগুলো যেমন হতে পারে, তেমনি আবার আমরা কিন্তু জল এবং ডাঙা দুটো জায়গাতেই কিন্তু আমরা বিভিন্ন ধরনের সিজনে বিভিন্ন ধরনের ঘাস কিন্তু আমরা চাষ করতে পারি।
0: আপনি কি বলতে চাইছেন যে মানে রেডিমেড খাবারের উপর বেশি গুরুত্ব না দিয়ে, বেশি প্রাধান্য না দিয়ে, যে আমরা যদি ঘরোয়া পদ্ধতিতে খাবার তৈরি করি তাহলে অনেকটাই,
1: বিশেষ করে গ্রাম বাংলাতে আমরা যদি দেখি যে রেডিমেড খাবার যেটা, সেটা গ্রামে যখন পৌঁছচ্ছে সেই খাবারের দাম কিন্তু এটা শহরের থেকে ওখানে প্রায় 10 টাকা প্রতি কেজিতে বেশি খরচ পড়ে যায়।
0: হ্যাঁ,
1: ফলে খাবারের পিছনে যদি বেশি খরচ হয় সেক্ষেত্রে কিন্তু তাদের লাভ অনেক কম হবে,
0: কম কম।
1: সেক্ষেত্রে তারা যে যে জিনিসগুলো বাড়িতে পায়, যেমন ধরুন বাড়িতে কুমড়ো আছে, বাড়িতে হচ্ছে চালের ভাঙা আছে, এবং বাড়িতে বিভিন্ন ধরনের ডাল জাতীয় শস্য বা খোল ওগুলো পেতে পারে, ধরুন সর্ষের খোল, সূর্যমুখী খোল, এগুলো গ্রাম বাংলায় চাষ হয়। সেগুলোকে আমরা যদি মিশিয়ে খাবার তৈরি করি, এবং সেক্ষেত্রে যেটা মূল যে অংশটা সেটা হচ্ছে কার্বোহাইড্রেট জাতীয় অংশ, কার্বোহাইড্রেট জাতীয় অংশ সেটা হচ্ছে একটা প্রাণীর শক্তির জন্য ব্যবহার হয়। 75% হচ্ছে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য লাগবে, এবং তার সাথে সাথে 20% হচ্ছে প্রোটিন জাতীয় খাদ্য, এই যে খৈল টৈলের কথা বললাম, 20% লাগবে। তার সাথে কিছু মিনারেলস, কিছু ভিটামিন, এগুলো আমরা ওর সঙ্গে মিশিয়ে আমরা কিন্তু ভালো খাবার তৈরি করে দিতে পারি।
0: তো আপনি কি বলবেন যে প্রাণী পালকদের উদ্দেশ্যে যে খাবারের প্রতি কিন্তু এটা বিশেষ নজর দেওয়া দরকার?
1: খাবারের প্রতি বিশেষ নজর দেওয়ার প্রয়োজন এই কারণে, যত কম খরচে তারা খাবার দিতে পারবে তত কিন্তু তাদের লাভের পরিমাণ বেশি হবে।
0: আচ্ছা, এই খাবার দেওয়ার কি কোনো নিয়ম বিধি আছে, মানে কখন খাবার দেবে, কিভাবে?
1: খাবার দেওয়ার ক্ষেত্রে আমরা, ভারতবর্ষ হচ্ছে একটা গ্রীষ্মপ্রধান দেশ, সেক্ষেত্রে কতগুলো জিনিস একটু মেনে চলতে হবে। যেমন ধরুন দিনের সব থেকে যে শীতল সময় যেটা, সেই শীতল সময়ে খাবার দেওয়া দরকার। সবসময় হচ্ছে একটা বিশুদ্ধ পানীয় জল, জলবাহিত প্রচুর রোগ গবাদি পশুর হয়, বিশুদ্ধ পানীয় জল দিতে হবে। তারপরে ধরুন কিছু প্রোটিন যেটা সরাসরি খাওয়ালে শরীরের ক্ষতি হয়, আমরা বাইপাস প্রোটিন খাওয়াতে পারি, ধরুন আপনার সয়াবিন খোল, সয়াবিন খোলকে একটু হিট ট্রিটমেন্ট করে খাওয়ালে তার কিন্তু ক্ষতিকারক দিকগুলো নষ্ট হয়ে যায়। এভাবে যদি আমরা খাওয়াই, সবসময় আমরা চেষ্টা করব ফ্রেশ খাবার, তাজা খাবার আমরা খাওয়াবো।
0: তো সেক্ষেত্রে তো আপনি যেটা বললেন যে প্রত্যেকেরই একটু সবুজ গোখাদ্য খাওয়ানো দরকার।
1: হ্যাঁ, সবুজ গোখাদ্যর ক্ষেত্রে যেটা বলার, যে আমাদের 2-3টে সবুজ গোখাদ্য আমাদের পশ্চিমবঙ্গের ওয়েদারে খুব ভালো হয়। এক হচ্ছে প্যারা, 2 হচ্ছে হাইব্রিড নেপিয়ার। এই দুটো ঘাস সারা বছর ধরে চাষ করা যেতে পারে। এটা ছাড়াও বিভিন্ন সিজনে বিভিন্ন ধরনের ঘাস, ধরুন গরমকালে আমরা রাইস বিন দিতে পারি, আবার শীতকালে আবার বার্সিম, লুসান, এই ধরনের ঘাস আমরা খাওয়াতে পারি।
0: একটু আপনার কাছে জানতে চাইব, এই যে বয়স ভিত্তিক বা ঋতুকালীন পরিচর্যা, এর কি কোনো পার্থক্য রয়েছে?
1: হ্যাঁ, বয়স ভিত্তিক পরিচর্যা বলতে, আমরা একটা প্রাণী যখন ছোট থেকে বড় হয় তার ছোটবেলার পরিচর্যা একরকম হবে, যখন বড় হবে তার পরিচর্যা একরকম, যখন গর্ভাবস্থায় থাকবে তার এক ধরনের পরিচর্যা হবে, যখন পেটে বাচ্চা থাকবে না তার এক ধরনের পরিচর্যা হবে, বা যখন দুধ দিচ্ছে তার এক ধরনের পরিচর্যা হবে, যখন দুধ দিচ্ছে না তার আরেক ধরনের পরিচর্যা হবে। আমরা যদি খুব সহজে বলি যে ধরুন একটা প্রাণী গর্ভাবস্থায় আছে, সেই গর্ভাবস্থায় যখন থাকবে সে সময় আমাদের স্পেসিফিক কিছু কেয়ার নিতে হয়। ধরুন একদম প্রথম অবস্থা এবং শেষ অবস্থা, গর্ভাবস্থার এই দুটো অবস্থা হচ্ছে সব

0: থেকে গুরুত্বপূর্ণ, সেই
1: আচ্ছা
0: সময় যাতে কোনো আঘাত না লাগে, একটা নরম বিছানার মধ্যে তাকে রাখা, সেই প্রাণীটা যেন একটু রেস্ট পায়, সেই জায়গাগুলোকে একটু দেখা দরকার। সেই সময় ব্যালেন্সড ডায়েট বা যেটাকে আমরা বলি সুষম খাবার, যার মধ্যে প্রোটিন কার্বোহাইড্রেট সব নির্দিষ্ট পরিমাণে আছে, সেটা দেখা, এবং সেই সাথে সাথে হচ্ছে বিশুদ্ধ পানীয় জল, এইটা তাকে দিতে হয়। এবং সেক্ষেত্রে আমরা একটা যদি বড় গরুর ক্ষেত্রে বলি যে গর্ভাবস্থায় তাকে 1.5 কেজি করে খাবার একটু পার ডে, গুঁড়ো খাবার যেটা দানা খাবার তাকে দেওয়া দরকার। আর যদি গর্ভাবস্থায় যদি সে দুধ দিতে থাকে, দুধ দেওয়ার জন্য প্রতি লিটার পিছু হচ্ছে 500 গ্রাম করে গুঁড়ো খাবার আমরা দেব। এবং সেই সাথে সাথে তাকে যে সবুজ গোখাদ্য, আমরা চেষ্টা করব 20-25 কেজি সবুজ গোখাদ্য একটা বড় গরু যার ওজন ধরুন 250-300 কেজি তার ক্ষেত্রে দেবো। এবার ছোট যখন প্রাণী হবে তার ক্ষেত্রে অনেক কম খাবার দরকার হয়।
1: আচ্ছা, এই যে আপনি স্বাস্থ্য পরিচর্যার কথা বললেন, এই স্বাস্থ্য পরিচর্যা ও জৈব সুরক্ষা কিভাবে মেনে চলা যায়?
0: হ্যাঁ, স্বাস্থ্য পরিচর্যা বলতে এটা তো বিভিন্ন প্রাণীর ক্ষেত্রে বিভিন্ন ধরনের রোগ হয়, ফলে তার ক্ষেত্রে প্রোটেকশনটা তার মতন করে নিতে হয়। আর বিভিন্ন প্রাণীর ক্ষেত্রে বিভিন্ন রোগ, যেমন বিভিন্ন রকম, ধরুন ব্যাকটেরিয়া ঘটিত কিছু গরুর রোগ আছে, ধরুন তড়কা বলে এক ধরনের রোগ হয়, গলা ফোলা হয়, তারপর ধরুন কাত বলে, যেটা গ্রাম বাংলায় বজবজে কাত বলে, সেই ধরনের রোগ হয়। আর এখন আবার ব্রুসেল্লা বলে, মানে 6 মাস বয়সে তার পেটের বাচ্চা পড়ে যায় একটা গরুর ক্ষেত্রে, তার কিন্তু ভ্যাকসিন সারা ভারতবর্ষে এখন শুরু হয়েছে। আর ধরুন টিউবারকুলোসিস হয়। আবার ছাগলের ক্ষেত্রে আবার ধরুন এন্টেরোটক্সিমিয়া বলে বিষক্রিয়া এক ধরনের হয়, ব্যাকটেরিয়া ঘটিত সমস্যা হয়। আবার হাঁসের ক্ষেত্রে ধরুন ডাক কলেরা হয়, মুরগির ক্ষেত্রেও ডাক কলেরা হয়, এই যে পোলট্রির কলেরা হয়, ফলে এটা ব্যাকটেরিয়া ঘটিত কিছু রোগ। আবার ভাইরাস ঘটিত কিছু রোগ, ধরুন এসো রোগ হয় গরুর, গরু ছাগল বা আমাদের শুকরের ক্ষেত্রেও হয়। আবার ছাগলের ক্ষেত্রে পিপিআর তার প্লেগ রোগ হয়, বা ধরুন সিসিপিপি বলে একটা শীতকালে একটা রোগ হয়, এই ধরনের রোগগুলো হয়। আবার মুরগির ক্ষেত্রে ধরুন আবার রানীক্ষেত হয়। এই ধরনের যে রোগগুলো হয় এর এগেনস্টে আমরা যেটা করব প্রতিরোধক ব্যবস্থা নেওয়া। এই প্রতিরোধক ব্যবস্থা আমি তিনভাবে ভাবতে পারি। এক হচ্ছে জৈব সুরক্ষা আমরা মেনটেন করে, জৈব সুরক্ষা মানে হচ্ছে বাইরে থেকে কোনো রোগব্যাধি ভেতরে ঢুকবে না, ফার্মের ভেতরে বাইরে থেকে কোনো রোগব্যাধি হচ্ছে অন্যদিকে ছড়িয়ে পড়বে না, এটা হচ্ছে জৈব সুরক্ষা। এই জৈব সুরক্ষা ব্যবস্থা রক্ষা করার জন্য আমরা সবসময় এন্ট্রি পয়েন্টগুলোতে আমরা মার্ক করব। আর তার সাথে সাথে হচ্ছে আমরা নির্দিষ্ট সময় অন্তর তাকে কৃমির ওষুধ খাওয়াবো। কৃমির ওষুধ খাওয়ার ক্ষেত্রে আমরা মূলত কোন ধরনের কৃমি হয় তার উপর বেশ করে আমরা যদি তার মল পরীক্ষা করে খাওয়াই সব থেকে ভালো হয়। আর মল না পরীক্ষা করে খাওয়ালে আমরা কিছু ব্রড স্পেকট্রাম অ্যান্থেলমেন্টিক আছে সেগুলো আমরা খাওয়াতে পারি, তবে একটা শিডিউল মেনটেন করতে হয়। সবসময় খালি পেটে সুস্থ প্রাণীকে হচ্ছে কৃমির ওষুধ খাওয়াতে হয়। আর আমরা একটা শিডিউল বলি যে 1 মাস 2 মাস 3 মাস, তারপরে হচ্ছে প্রতি 3 মাস অন্তর একটা কৃমির ওষুধ খাওয়ানো দরকার।
1: তো সেই ক্ষেত্রে তো প্রাণী চিকিৎসক যারা রয়েছেন তো তাদের পরামর্শ নেওয়া যেতেই পারে।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটা ব্লকে একজন করে প্রাণী চিকিৎসক রয়েছে, এবং প্রত্যেকটা ব্লকে প্রত্যেক অঞ্চলে একজন করে প্রাণী বন্ধু আছে, প্রাণী মিত্রা আছে, প্রাণী সেবী আছে, তাদের মাধ্যমে কিন্তু এই খবরগুলো সাধারণ চাষি বন্ধুরা পেয়ে যেতে পারেন।
1: একটা কথা কি আমাদের বলবেন যে কোনো একটা ইউনিটি যদি আমরা ধরি গ্রাম বাংলায়, তো গ্রাম বাংলায় মানে মানুষজন তো প্রাণী পালন করেই থাকেন, তাহলে একটা সংসার চালাতে গেলে কি কি ধরনের প্রাণীর সমন্বয়ে চলতে পারে?
0: হ্যাঁ, আমরা একটা কথা সবসময় বলি যে 10টি মুরগি 20টি হাঁস আয় যোগাবে 12 মাস। মানে একটা ছোট পরিবারে 10খানা মুরগি, গোটা 20 হাঁস এটা থাকলেই কিন্তু চলবে। তারপরে ধরুন আমরা ছোট প্রাণী পালনের ক্ষেত্রে এখন গ্রামীণ মানুষদেরকে বলি যে থাকে যদি বাড়ির ঋণ, গরু বেচে ছাগল কিন। মানে আমরা বলছি যে গরুর মতো বড় প্রাণীর তুলনায় আমরা ছোট ছোট প্রাণী, যারা গ্রামের গরিব মানুষ যারা, তারা ছোট ছোট প্রাণী, তাদের জন্য ঘর কম লাগে, খাদ্য কম লাগে, কিন্তু তার থেকে উৎপাদন কিন্তু যথেষ্ট ভালো হয়। তাহলে ছাগল ভেড়াও পালন করতে পারে, মুরগি হাঁস এগুলো পালন করতে পারে, এবং সেক্ষেত্রে একটা স্ট্যান্ডার্ড আমরা বলতে পারি 4-5টা ছাগল যদি একটা গ্রামের বাড়িতে থাকে, তাদের 1-2 বিঘা জায়গা থাকলে সেখান থেকেই কিন্তু তার যে প্রয়োজনীয় খাবার সেটা কিন্তু তারা মিটিয়ে নিতে পারবে। তাছাড়া ধরুন 1-2টো গরু থাকলো, তার প্রয়োজনীয় দুধ তার বাড়িতে হয়ে গেল, 10টা মুরগি 20টি হাঁস তাদের বাড়িতে হচ্ছে পুকুর থাকে, পুকুরের পাড়ে হচ্ছে তারা হাঁসের ঘর।

0: করলো, সেক্ষেত্রে কিন্তু শুধু যে হাঁসের থেকে ডিম উৎপাদন হবে তা নয়, পুকুরের মাছেরও উৎপাদন হবে, কারণ হাঁসের যে মলটা সেটা কিন্তু মাছের
1: খাবার হিসেবে ব্যবহার হবে। তো বেশ, এই যে মানে গ্রামীণ ক্ষেত্রে এই যে প্রাণী পালন অর্থনীতিতে সহায়তা করছে, তো প্রাণী ও প্রাণীজাত দ্রব্য এখানে তো বিক্রি করার মধ্য দিয়ে একটা সংসার প্রতিপালিত হচ্ছে, তো এই বিপণন সংক্রান্ত বিষয়ে যদি কিছু বলেন।
0: আমাদের গ্রাম বাংলায় একটা বড় সমস্যা হচ্ছে বিপণন। তার কারণ হচ্ছে আমাদের গ্রাম বাংলার চাষি ভাইরা সাধারণত পয়সা পায় না, এবং যারা ফোড়েরা আছে তারা কিন্তু তাদের কাছ থেকে কম পয়সাতে প্রাণী কিনে নেয়। সে জায়গাতে দাঁড়িয়ে কিছু ব্যবস্থা নেওয়া দরকার বলে আমি মনে করি। সেক্ষেত্রে আমাদের মার্কেটিং বোর্ড, যেমন এগ্রিকালচার মার্কেটিং বোর্ড আছে, তেমনি কিন্তু প্রাণী সম্পদের জন্য আলাদা করে একটা মার্কেটিং বোর্ড যদি হয় তাহলে খুব ভালো হয়। তার সাথে সাথে হচ্ছে যদি প্রোডিউসার কোম্পানি, যেগুলো এখন কিছু কিছু জায়গায় শুরু হয়েছে, প্রোডিউসার কোম্পানির মাধ্যমে বা বিভিন্ন কোঅপারেটিভের মাধ্যমে যদি এই যে বিপণনের ব্যাপারটা করা যায়। তারপরে ধরুন এই যে ট্রান্সপোর্টের ব্যাপারটা, ট্রান্সপোর্টেশনটা ঠিকঠাক হওয়া দরকার প্রাণী পালনের ক্ষেত্রে। তার সাথে সাথে ভেটেনারি ফেসিলিটি যেন ঠিকঠাক পায়, এগুলো যদি ঠিকঠাক পায় তাহলে প্রাণী এবং প্রাণীজাত দ্রব্য থেকে তারা কিন্তু উৎপাদন যথেষ্ট পরিমাণে আয় তারা করতে পারবে।
1: মানে সেক্ষেত্রে প্রাণী পালনের মধ্য দিয়ে একটা পরিবার কিন্তু যদি বিপণনের দিকে নজর দেওয়া যায় তাহলে কিন্তু একটা একটা পরিবার খুব স্বচ্ছন্দে
0: তারা
1: সংসার চালাতে পারে।
0: শুধু পুষ্টি নয়, পুষ্টির সাথে সাথে তাদের বিকল্প একটা ইনকাম হতে পারে।
1: আচ্ছা, এবারে আপনাকে জিজ্ঞেস করব যে এছাড়া কি কি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেটা প্রাণী পালনের সঙ্গে যুক্ত যদি বলেন।
0: হ্যাঁ, আমাদের এই প্রাণী পালনের ক্ষেত্রে আমরা আরো কতগুলো জিনিস এখন ভাবনা চিন্তার মধ্যে এসছে, তার মধ্যে একটা হচ্ছে জৈব পদ্ধতিতে চাষ। আমরা যদি বিদেশে কথা ভাবি, বিদেশে কিন্তু বিভিন্ন অ্যান্টিবায়োটিক ইউজ করা বন্ধ হয়ে গেছে, বিভিন্ন ধরনের হরমোন ইউজ করা বন্ধ হয়ে গেছে, এবং সেক্ষেত্রে আমরা প্রাকৃতিকভাবে উৎপাদিত যে দ্রব্য তার মাধ্যমে আমরা প্রাণী পালন করতে পারি। তাতে কিন্তু যে খাবারের যে কোয়ালিটি, যেটা মাংসের কোয়ালিটি, ডিমের কোয়ালিটি, এগুলো কিন্তু যথেষ্ট ভালো হয়। ফলে কোনো এক্সটার্নাল ইনপুট ছাড়া আমরা জৈব পদ্ধতিতে আমরা চাষ করতে পারি, এবং সেক্ষেত্রে তার যে উৎপাদিত দ্রব্যের দাম অনেক আমরা বেশি পাব। এছাড়া আমরা সুসংগত পদ্ধতিতে আমরা চাষ করতে পারি। এই সুসংগত পদ্ধতিতে চাষ করলে প্রাণীর সাথে সাথে আমরা মাছকেও তার সঙ্গে রাখতে পারি। ধরুন আমরা একটা পুকুরে, এক হেক্টর পুকুরে তিনটে থেকে চারটে গরু পালন করলে মাছ চাষের খরচ কমে যাবে। আমরা যদি 20-25 ছাগল তার সঙ্গে পালন করি, আমরা এক হেক্টর জায়গায় যদি 30-40 শুকর পালন করতে পারি, আমরা এক হেক্টর জায়গাতে 50-60 মুরগি পালন করতে পারি, বা 400 হাঁস আমরা পালন করতে পারি। সেক্ষেত্রে যেমন মাছ, ডিম উৎপাদিত হবে, তার সাথে সাথে মাংস উৎপাদিত হবে এবং চাষি ভাইরা লাভ করতে পারবে।
1: তাহলে আপনি বলছেন যে এই গ্রামীণ অর্থনীতিতে প্রাণী পালন, এই বিষয়টা যদি মাথায় রেখে আমাদের কৃষক বন্ধুরা যারা রয়েছেন, যারা চাষবাস করেন, তারা যদি বাড়িতে নিয়মিত এই প্রাণী পালনের প্রতি একটু নজর দেন তাহলে কিন্তু অর্থনীতিতে তারা অনেকটাই এগোতে পারবেন, এবং মানে অর্থনৈতিক দিক থেকে অনেকটাই উপরে উঠে আসতে পারেন।
0: আমরা একটা হিসেব করে মোটামুটি দেখেছি যে একজন মানুষ একটা খামারের পিছনে যত পরিমাণ খরচ করেন তার লাভটা 15% কিন্তু বেশি হয়, এটা স্ট্যান্ডার্ড। এবারে যদি তিনি খাদ্য খরচ কমাতে পারেন তাহলে কিন্তু তার লাভ অনেক বেশি হবে, এবং উনি যত বড় খামার করবেন তার কিন্তু লাভের হার বেড়ে ওঠা 30-35% পর্যন্ত হতে পারে। ফলে খামারের আকারের উপর নির্ভর করছে, এবং তার যে ইনপুট যেগুলো বিশেষ করে খাদ্য, তার খরচ যত কমাতে পারবে সেখান থেকে লাভ কিন্তু বেশি হবে।
1: সেক্ষেত্রে বাড়িতে মানে ঘরোয়া পদ্ধতিতে যদি ওনারা খাবার তৈরি করেন, যেমনটা আপনি বলছেন, সেখানে কি কি মাথায় রাখতে হবে, মানে কোন কোন ধরনের প্রোটিন, ফ্যাট?
0: ঘরোয়া পদ্ধতিতে খাবার করলে আমরা যেটা বলি যে একটা শক্তি উৎপাদক অংশ থাকে, সেটা হচ্ছে সব থেকে বেশি লাগে, 75% লাগে। এই শক্তি উৎপাদক খাবারের মধ্যে কি কি আছে, ধরুন একটু চাল ভাঙা, আমার কুঁড়ো, এগুলো আছে। আবার প্রোটিন লাগে, এই প্রোটিন হচ্ছে 20%, সেটা প্রাণীজ প্রোটিন হতে পারে, উদ্ভিজ্জ প্রোটিন হতে পারে। প্রাণীজ প্রোটিনের মধ্যে ধরুন ফিস মিল থাকে, মানে মাছের গুঁড়ো, আমাদের সুন্দরবন এলাকায় মাছের গুঁড়ো পাওয়া যায়। আবার অন্য জায়গায় শামুক ভেঙে অনেকে খাওয়াচ্ছে, অনেকে আবার উদ্ভিজ্জ প্রোটিন যেগুলো আছে, ধরুন ওই আমাদের সর্ষের খোল।

0: ধরুন সূর্যমুখীর খোল বা সয়াবিন খোল, এগুলো খাওয়াতে পারে, বাদাম খোল খাওয়াতে পারে, ফলে এটা প্রোটিনের পার্ট।
1: আচ্ছা, আজকাল কিন্তু আমরা দেখছি যে গ্রামেগঞ্জে সেরকম ভাবে প্রাণী পাওয়া যাচ্ছে, মানে যদি গাই গরুর কথা ধরা যায় বা সেই ধরনের মোষের কথা ধরা যায়, তো আপনি কি বলবেন আমাদের কৃষকদের উদ্দেশ্যে?
0: আমাদের গ্রাম বাংলায় বিশেষ করে বড় প্রাণী পালন করার ক্ষেত্রে কিছু বাধা দেখা দিচ্ছে, বিশেষ করে ভারতবর্ষের জনসংখ্যা যেভাবে বাড়ছে, সে জায়গায় ছোট ছোট প্রাণী যেমন ছাগল ভেড়া পালন এবং তার সাথে সাথে হাঁস মুরগি পালন, যার জন্য কিন্তু অতিরিক্ত জায়গা লাগে না, খাবার কম লাগে, এবং এগুলোর মাধ্যমে বাড়ির যেমন পারিবারিক পুষ্টি যেমন হবে, তেমনি কিন্তু এখান থেকে একটা বিকল্প কর্মসংস্থান এটা থেকে হতে পারে।
1: বাহ, আমাদের হাতে সময় আর একদম নেই। এতক্ষণ শ্রোতা বন্ধুরা আপনারা শুনছিলেন যে গ্রামীণ অর্থনীতিতে প্রাণী পালন কিভাবে, প্রাণী পালনকে লাভদায়ক করা যায় এবং প্রাণী পালনের মধ্য দিয়ে কিভাবে আমরা স্বনির্ভর হয়ে উঠতে পারি, এবং আমাদের যে দৈনন্দিন যে চাহিদা, সংসারের চাহিদা, আমরা কিভাবে প্রাণী পালনের মধ্য দিয়ে মেটাতে পারি, সুন্দরভাবে বুঝিয়ে বললেন। তো আজকে আমাদের মধ্যে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর শান্তনু বেড়া। ডক্টর বেড়া, এজন্য আপনাকে অনেক ধন্যবাদ, নমস্কার।
0: নমস্কার আপনাকে।
2: ক্ষেত খামারের কথা এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ। আকাশবাণী মৈত্রী, এখন আপনার স্বাস্থ্য।
3: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে আজ শুনবেন হেমোস্টেসিস ও থ্রম্বোসিস বিষয়ে। কথিকা বলছেন রক্তরোগ বিশেষজ্ঞ চিকিৎসক তুফান কান্তি দলুই।
4: আমাদের শরীরে রক্ত চলাচল একটি অত্যন্ত সূক্ষ্ম ও নিয়ন্ত্রিত প্রক্রিয়া। রক্ত যেন অপ্রয়োজনীয়ভাবে জমাট বাঁধে, আবার আঘাত লাগলে অতিরিক্ত রক্তক্ষরণও না হয়, এই সূক্ষ্ম ভারসাম্য রক্ষা করে হিমোস্টেসিস ব্যবস্থা। আর এই নিয়ন্ত্রণ ভেঙে গেলে যে বিপজ্জনক অবস্থা তৈরি হয় সেটাই থ্রম্বোসিস। এবারে আসি হিমোস্টেসিস কি না। হিমোস্টেসিস হল এমন একটি স্বাভাবিক শারীরবৃত্তীয় প্রক্রিয়া যার মাধ্যমে শরীর রক্তক্ষরণ বন্ধ করে দেয়। ধরুন আমাদের শরীরে কোথাও কেটে গেল, সঙ্গে সঙ্গে শরীর তিনটি ধাপে কাজ শুরু করে। প্রথমে কি করে না, রক্তনালী সংকোচন। আঘাত লাগার পর রক্তনালী সাময়িকভাবে সংকুচিত হয় যাতে রক্তক্ষরণ কমে। তার সাথে সাথে কি হয় না, প্লেটলেট প্লাক ফর্মেশন হয়। আমাদের অণুচক্রিকা আছে, দ্রুত আঘাত স্থানে জমা হয় এবং একটি অস্থায়ী প্লাক তৈরি করে। আর তার ফলে কি হয় না, ক্লটিং ক্যাসকেড কিন্তু শুরু হয়ে যায়। এই পর্যায়ে রক্তের বিভিন্ন ক্লটিং ফ্যাক্টর সক্রিয় হয়ে ফাইব্রিন জাল তৈরি করে, এই ফাইব্রিন প্লাককে শক্ত ও স্থায়ী করে তোলে। এরপর ক্ষত সেরে গেলে শরীর নিজেই সেই জমাট বাঁধা রক্ত ভেঙে ফেলে, এই প্রক্রিয়াকে বলে ফাইব্রিনোলাইসিস। কিন্তু একটি ভারসাম্যের দরকার হয়ে পড়ে। আমাদের শরীরে একটি সূক্ষ্ম ভারসাম্য থাকে, অতিরিক্ত জমাট বাঁধা চলবে না রক্ত, আবার অতিরিক্ত রক্তক্ষরণও চলবে না। এই ভারসাম্য একটি তারতম্য হলেই সমস্যা হতে পারে। যেমন প্রথম সমস্যা কি না, থ্রম্বোসিস। থ্রম্বোসিসটা কি না, থ্রম্বোসিস হল রক্ত নালীর ভেতরে অপ্রয়োজনভাবে রক্ত জমাট বাঁধা, এবং এটা হলে খুব বিপজ্জনক। কারণ কি, রক্ত প্রবাহ কিন্তু বন্ধ করে দিতে পারে। থ্রম্বোসিস কিন্তু বিভিন্ন রকম হতে পারে, যেমন আমাদের ভেনের ভিতর রক্ত জমাট বেঁধে দিতে পারে, যাকে আমরা বলি শিরা। শিরা রক্ত জমাট হলে আপনি বুঝবেন কি করে না, পা ফুলে যাচ্ছে, ব্যথা হচ্ছে, বা অনেক সময় লালচে ভাবও আমরা দেখি। আবার যদি দেখা যায় যে এই থ্রম্বোসিস থেকে ছোট ছোট রক্ত আমাদের ফুসফুসে চলে যায়, তাহলে হঠাৎ করে কিন্তু এর প্রাণঘাতী হতে পারে, তাকে বলা হয় পালমোনারি এম্বোলিজম। আবার যদি দেখা যায় যে এই রক্ত আমাদের ধমনীতে জমাট বেঁধে যায়, তাহলে কি হতে পারে না, আমাদের হার্ট অ্যাটাক হতে পারে, অনেক সময় স্ট্রোক হতে পারে, বা অনেক সময় আমাদের পায়ে কিন্তু এই ধমনীতে রক্ত জমাট বেঁধে গ্যাংরিনও করতে পারে। এবার আসি যে হঠাৎ করে এই থ্রম্বোসিস কেন হতে গেল না। থ্রম্বোসিস হতে গেলে দেখা যায় আমাদের রক্ত কিন্তু ধীর গতিতে বহন করছে, অথবা আমাদের রক্তনালীর অভ্যন্তরীণ দেয়াল কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, অথবা

0: রক্তে অতিরিক্ত পরিমাণে জমাট বাঁধার প্রবণতা হয়ে গেছে। এগুলো কেন হয়? না যদি আমরা অনেকক্ষণ বসে থাকি, বা যদি দেখা যায় কোনো অস্ত্রোপচার করা হয় তারপরে, বা অনেক সময় গর্ভাবস্থায় হতে পারে, অধিক পরিমাণে ধূমপান করলে, অ্যালকোহলিজম হলে, বা যারা অনেক সময় খুব মোটাসোটা হয় তাদের কিন্তু এই থ্রম্বোসিসের ঝুঁকি অনেক গুণ কিন্তু বেড়ে যেতে পারে। এবার আসি যে হিমোস্ট্যাসিসের সমস্যা হলে কি হতে পারে। না দেখা যাচ্ছে যদি রক্ত যথাযথভাবে জমাট বাঁধতে না পারে তখন কিন্তু রক্তক্ষরণজনিত কিন্তু অসুখ হতে পারে। যে অসুখটা আমরা বলি তাকে বলি আমরা হিমোফিলিয়া, অনেক সময় দেখা যায় ভন উইলিব্রান ডিজিজ, বা অনেক সময় দেখা যায় যে ডিফারেন্ট প্লেটলেট ঘাটতি। এই রোগে কিন্তু অধিক পরিমাণে রক্তক্ষরণ কিন্তু হতে পারে। এবার আসি এই রোগে আমরা চিকিৎসাভাবেই করবো কী করে, প্রতিরোধী বা করবো কী করে। চিকিৎসার ক্ষেত্রে যেটা আমরা দিয়ে থাকি ওষুধ, আপনারা অনেক সময় শুনে থাকবেন অ্যান্টিকোয়াগুলেন্ট, হেপারিন আছে, ওয়ালফ্রিন আছে, অনেক সময় দেখা যায় যে অ্যান্টিপ্লেটলেট অ্যাসপিরিন দেওয়া হয়, বা অনেক ধরনের কিন্তু আমাদের নতুন নতুন যা ড্রাগ আছে সেইগুলো কিন্তু আমরা দিতে পারি। এবার আসি আমরা এটাকে প্রতিরোধ করব কি করে, যাতে আমাদের থ্রম্বোসিস না হয়। তার জন্য আমাদের নিয়মিত হাঁটতে হবে, ব্যায়াম করতে হবে, অযথা দীর্ঘ সময় কিন্তু বসে থাকা চলবে না, আমাকে বেশি পরিমাণে জল খেতে হবে, সিগারেট স্মোকিং বা ধূমপান করা যাবে না, আমাদের যদি দেখা যায় যে প্রেশার থাকে, সুগার থাকে, সেগুলোকে কিন্তু আমাদের নিয়ন্ত্রণ করতে হবে। সুতরাং এই হিমোস্ট্যাসিস হলো আমাদের শরীরের একটি জীবন রক্ষাকারী প্রক্রিয়া। কিন্তু এই প্রক্রিয়া যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে কিন্তু থ্রম্বোসিস হয়ে যায়, যা কিনা আমাদের প্রাণঘাতী হতে পারে। সুতরাং আমাদের সচেতন থাকতে হবে, আমাদের সুস্থকর জীবনযাপন করতে হবে, আমাদের ঝুঁকি নিয়ন্ত্রণ করতে হবে, এবং সময় মতো কিন্তু আমরা চিকিৎসা করতে হবে, যাতে কিনা এই জটিল রোগের হাত থেকে আমরা কিন্তু রক্ষা করতে পারি। সুতরাং বিজ্ঞান আমাদের শিখিয়েছে ভারসাম্যই জীবন। হিমোস্ট্যাসিস ও থ্রম্বোসিস সেই ভারসাম্যরই একটা গুরুত্বপূর্ণ উদাহরণ।
1: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন হিমোস্থেসিস ও থ্রম্বোসিস বিষয়ে কথিকা বললেন রক্তরোগ বিশেষজ্ঞ চিকিৎসক তুফান কান্তি দলুই।
2: এতক্ষণ শুনছিলেন অনুষ্ঠান আপনার স্বাস্থ্য, অনুষ্ঠানটি শেষ হল। এখন জানিয়ে দেব আকাশবাণী মৈত্রীর আজকের 10ই মে অর্থাৎ রবিবারের দ্বিতীয় অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি।

আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশন শুরু হয়েছে ভারতীয় সময় বেলা 3:30। সন্ধ্যে 7টায় শুনবেন বেতার নাটক পুরাতন ভৃত্য, রচনা রবীন্দ্রনাথ ঠাকুর, নাট্যরূপ কিরণ শঙ্কর মৈত্র, প্রযোজনা শুক্লা বন্দ্যোপাধ্যায়।

ভারতীয় সময় সন্ধ্যা 7:35 শুনবেন নান্দনিক, শুনবেন বিশিষ্ট নাট্যকার উজ্জ্বল চট্টোপাধ্যায়ের সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণ করেছেন স্পন্দন দাস, প্রযোজনা দূরবাদে। রাত 8:15 শুনবেন বাংলা ব্যান্ডের গান। রাত 9:00 কথায় গানে উপস্থাপনায় থাকবেন শ্রাবণী মুখোপাধ্যায়। 9:15 শুনবেন বিশ্ব পরিক্রমা। 9:45 শুনবেন গ্রন্থ পরিচয়, শেষের কবিতা, রচনা রবীন্দ্রনাথ ঠাকুর, উপস্থাপনায় তনুময় কোলে, প্রযোজনা অনন্যা মজুমদার। রাত 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে শুনবেন খেয়াল, পরিবেশন করবেন শিল্পী দেবযানী বোস, রাগ যোগ তবলায় শিল্পীকে সহযোগিতা করবেন গৌতম চক্রবর্তী, হারমোনিয়ামে রতন নট্ট। রাত 10:45 শুনবেন উপমহাদেশের খবর। রাত 11:00 হারানো দিনের গান, উপস্থাপনে থাকবেন শ্রাবণী মুখোপাধ্যায়। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি রাত 12:00। জানিয়ে দিলাম আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টজে শুনুন শোনান।
1: মৈত্রী প্রচার তরঙ্গে শুনবেন নাটক পুরাতন বৃত্ত একটু পরেই। আকাশবাণী মৈত্রী শুরু হচ্ছে নাটক পুরাতন বৃত্ত।

আজকের নাটক পুরাতন ভৃত্য। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা অবলম্বনে বেতার নাটক কিরণ মৈত্র। প্রযোজনা শুক্লা বন্দ্যোপাধ্যায়। নাটক পুরাতন ভৃত্য।

0: কি বলছো কে?
1: ডাকছি কেষ্টকে গিন্নি, তুমি এসে হাজির হলে কেন?
0: হবো না, ওকে এক ঘন্টা আগে সামনের মুদির দোকান থেকে পাঁচটা জিনিস আনতে পাঠিয়েছি। বাবুরা কোনো পর্যন্ত পাত্তানি।
1: সংসারে তো দুটি মানুষ, বারবার ওকে দোকানে পাঠাবার কি আছে বলতো? ওর তো বয়স হয়েছে।
0: দেখো ওই হদ্দ বোকা লোকটার জন্য আর ওকালতি করো না তো।
1: তুমি না
0: পারি না, রইলো তোমার ঘর দুয়ার পরে আমি বাপের বাড়ি চলে যাবো। তুমি থাকো তোমার কেষ্টকে নিয়ে।
1: দেখো
0: কথা বললে কানে তোলে না, শাসন মানে না, একটা কাজ দিলে পাঁচখানা করে আনবে। দিন রাত দেখো ভোজ ভোজ করে ঘুমুচ্ছে। বলি কেষ্ট ছাড়া কি আর কাজের লোক পাওয়া যায় না?
1: যাবে না কেন, কত বছর ধরে আছি একবার ভেবে দেখো তো। আর কি চমৎকার তামাক সাজে, খেলে একেবারে প্রাণটা জুড়িয়ে যায়।
0: নাও ওই তোমার গুণধর কেষ্টচন্দ্র আসছেন। আয় আয় কেষ্ট, এদিকে আয়। বলি এত দেরি কেন?
1: বলছিলাম যে
0: কিছু করো তো। বলি এত দেরি কেন? আয় কেষ্টা, একবার কাজে গেলে টিকি দেখা যায় না।
2: যেতে যেতে বড় ঘুম পেয়ে গেল, তাই রামের দোকানে একটু গড়ে নিলাম।
1: তুই জিনিস আনতে গিয়ে ঘুমিয়ে এলি বেটা?
0: আনবি তো নুন চিনি লঙ্কা হলুদ আর মৌরি, হাতে তোমার তোর দুটো ছোঙা। আই আর সব কোথায়?
2: ইস, তাহলে তো বড় ভুল হয়ে গেছে মাঠের। তুমি যখন বলেছিলে না তখন কিন্তু আমার মনে ছিল, কিন্তু ঘুম ভেঙে যাওয়ার পর নুন আর চিনি ছাড়া ভুলে গেলাম।
0: এইরকম লোক নিয়ে কি দিনের পর দিন কাটানো যায়? মনে শান্তিতে একটু সংসার করব তা ঈদ জ্বালায় হবার উপায় নেই। দে দে ঠোঙা দুটো দে মদর কোথাকার।
2: মাঠে গেলেন আমার উপর রাগ করে চলে গেলেন না কত বাবু?
1: হ্যাঁ তা তো করবেনি।
2: কি এমন যেন ঘুম পায় কত, সব ভুলে যায়। আপনি আমার বিদায় করে দেন, যেদিকে দূষক যায় চলে যায়।
1: ওরে না রে, তোর হাতে তামাক খেতে না পারলে আমি একবারে মরে যাব।
2: তাহলে কত বউ একসাথে তামাক খেয়ে জানি
1: তাই আন।
0: থাক, তোমাকে আর ভেতরে যেতে হবে না। চন্ন তোমার কি কেষ্ট কি করেছে জানো?
1: কি করলো আবার?
0: কাল যে সব করে বাজার থেকে তিনটে মাটির টব নিয়ে এলে, সব কটা ফাটিয়ে বসে আছে। এই মাত্র বাগান থেকে দেখে এলাম।
1: সে কি রে,
2: আমার কোনো দোষ

0: হয়ে গেছে। এ যেন একবার হলো, সেদিন কাঁচের গ্লাস ভাঙলো, আমার চশমার কাঁচ ভাঙলো, বাজারে গিয়ে টাকা হারিয়ে এলো। হতভাগা হতভাগা, যত বেত পাস তত তো বেতন পাস না, তবু তোর চেতনা হয় না? পাজি ছুঁচো কথা কাট, যা বেরিয়ে যা, বেরিয়ে যা বলছি। আর কোনোদিন যদি এবারে চৌকাট মারাবি তাহলে তোরই একদিন কি আমারই একদিন।
1: যাওয়ার আগে একদিন তামাক সাজিয়ে দিয়ে যাবো।
0: না, তোর হাতে তৈরি তামাক আমি আর খাবো না, তুই যা এখান থেকে।
1: তাহলে যাই কত বাবু।
0: হ্যাঁ এসো।
2: চলে গেল জানো গিন্নি, 30 বছর ধরে এ বাড়িতে কেষ্টা ছিল, আজ চলে গেল। কেষ্ট বোধ হয় আর ফিরবে না।
3: ফিরবে না আবার, দেখো গে যাও, এতক্ষণে হয়তো খিদকির দৌড় দিয়ে ঢুকে রান্নাঘরে নাক ডাকিয়ে ঘুম উঠছে।
2: না গো না, আমি বলে দিলুম ও আর আসবে না, কতদিন ওকে তাড়িয়ে দিয়েছি, ওর মুখের হাসি কোনোদিন মেলায়নি। কিন্তু জানো গিন্নি, আজ ওর চোখে আমি জল দেখেছি।
3: কি হলো, বসলে কেন আবার, কোথায় যে যাবে বললে?
2: ভেবেছিলাম সোমেন বাবুর কাছ থেকে দালালির দরুন টাকাটা পেলে কদিন বাদে বৃন্দাবনে যেতুম।
3: যাও না।
2: না যাবো না ভাবছি, শরীরটা ভালো না। কিরম কতক্ষণ যে তামাক খাইনি।
3: এই কথা আমি সেজে আনছি, আমি কি কেষ্টের চাইতে কম ভালো তামাক সাজতে পারি? বসো তুমি, আমি এক্ষুনি নিয়ে আসছি।

0: কি তামাক সাজাই হয়েছে, এত কড়া কেন? এত কড়া তামাক আমি খাই? নেশার মধ্যে তো এই কয়েকবার তামাক খা, তাও তোমাদের জ্বালায় তা হবার উপায় নেই।
1: বুঝেছি, কেষ্টার হাতে তামাক সাজা না হলে তোমার মুখে রুজবে না।
0: ঠিক আছে ঠিক আছে, আজ থেকে না হয় তামাক খাওয়া ছেড়েই দিলাম আমি। তামাক সাজের জন্যই তো কেষ্টকে রাখা, তা কেষ্ট যখন নেই তখন তখন তামাক খাওয়ার দরকার নেই।
2: না না, কত ওটার ভ্যালু না, আমার দেন। আর এই নেন, এই কলকেটা নেন। আমি তো পেসেন্টার যদি ঢুকে চুপটি করে কলকেটা সাজানে দাঁড়িয়ে আছি। নেন, কত খান।
0: কি চমৎকার সেজেছিস রে, খেলে একবারে মন মুজে যায়।
2: যেতে যেতে মনে হলি আপনার অনেকক্ষণ তামাক খাওয়া হয়নি, তাই ছুটি চালিয়ে এলাম।
0: ও তো বাগা
1: মরণ।

0: ¿Qué está? ¿Qué está? ¿Qué? ¿Ari? ¿De qué va a tocar Candota? আমি ওকে গরু খোঁজা করছি আর উনি এখানে গাধার মতো ঘুমোচ্ছেন কেষ্ট আরে ও কেষ্টা
1: আমার ডাকতেছেন কত
0: না ডাকছি ও পাড়ার কেষ্ট বাবুকে
1: ও ঘোষপাড়ার কেষ্ট বাবু তো এক্ষুনি ডেকে আনছি
0: আরে হতভাগা ঘোষপাড়ার কেষ্ট বাবু নয়
1: ঠিক আছে ঘোষপাড়ার কেষ্ট বাবু না পেলে পাল বাবার কেষ্ট বাবু নিয়ে আসো
0: আরে গাধা তোকে ডাকছি তোকে তোকে
1: আমার আমার টাকার কি দরকার আমি তো আপনার সামনে দাঁড়িয়ে আছি তো
0: হ্যাঁ এতক্ষণ তো শুয়ে ঘুমচ্ছিলি
1: কি তো হয়েছে কত শব্দে আমার ঘুম পায়
0: হ্যাঁ বেশ হয় তোকে যে সব বেঁধে ছেঁধে রাখতে বললাম তা কি হলো
1: বেঁধে রেখেছি তো হ্যাঁ গোল ঘরে সব বাসুগুলো বেঁধে রেখেছি
0: ও ভগবান আজকাল তুই কানেও কি কম শুনতে শুরু করেছিস
1: কেন
0: তোকে বললাম বাবা বিছানা পত্তর গুলো বেঁধে রাখ তুই বাছুর গুলোকে বেঁধে রাখলি
1: তো কাল যাবেন তো কাল ঠিক করে রাখবো
0: কাল কি রে আজ রাতে ট্রেনিং তো বৃন্দাবন যাবো
1: তবে যে বললেন কাল কাল যাবেন
0: তাহলে তো আজই হলো
1: তা তো বটে তা আমি এখন গিয়ে বিছানা পত্র
0: খুব হয়েছে খুব হয়েছে যাক তুই বরঞ্চ সদানন্দ বাবুর কাছ থেকে ওই টাইম টেবিলটা নিয়ে আয় তো
1: এখন যাচ্ছি বাবু
0: দেখিস বাবা রাস্তায় ঘুমিয়ে পড়িস না যেন
1: পাগলে যে নাকি আমার কি কাণ্ড কেন নাকি আমি যাবো আর আসবো ওই ওই তো বাসের বাড়িতে যাবো আর চলে আসবো

0: দেখো, আমি ভেবে দেখলাম একা ওই কেষ্টচন্দ্রের সঙ্গে তোমার যাওয়া উচিত হবে না, আমিও তোমার সঙ্গে যাব।
1: কি যে বলো গিন্নি, তুমি আবার কোথায় যাবে আমার সঙ্গে?
0: তোর কোনো কথাই আমি আর শুনতে চাই না। সারা জীবন একা সংসার ঠেলেছি, কোথাও যাবার কথা হলে হাজার রকম ওজোর আপত্তি করে আমাকে ফেলে রেখে যাও। না, আমি এবার যাবো।
1: তুমি বুঝতে পারছো না, পতির পুণ্যেই সতীর পুণ্য, নইলে খরচ বাড়ে।
2: এনেন বাবু, এই ছোট টেবিলটা নিয়ে এলাম। সদানন্দ বাবু জিজ্ঞেস করছিলেন যে আপনি এই টেবিলটা নিয়ে বৃন্দাবনে যাবেন।
1: হতভাগা, এই বুদ্ধি নিয়ে তুই বৃন্দাবন যাবি? তোকে আমি টাইম টেবিলটা আনতে বললাম, আর তুই কিনা একটা গোটা টেবিল নিয়ে চলে এলি। হতভাগা, বুদ্ধির ঢেকি কোথাকার!
2: বাবু, শুধু শুধু আমার ওই রাগ করছে,
1: শুধু রাগ করছে।
2: আমি ঠিক শুনেছি তো, কানে কম শুনলে কি হয়, কালা তো না।
1: আবার কথা, যাই যাই, আমি ট্রেনের টাইমটা দেখে আসি। হ্যাঁ ভাই, শোনো গিন্নি, পাঁচটা টাকা দাও তো একটা গামছা কিনে আনি।
0: পাঁচ টাকা তো নেই, দশ। এ কি, এখানে যে একশো টাকার একটা নোট অনেক দিন ধরে রেখেছিলাম কোথায় গেল?
1: আরে একটু খোঁজ করে দেখো, ওইখানে আছে কোথাও।
0: কোথায়? ওইখানে আছে। না না না না, ঠিক এইখানটাতেই রেখেছিলাম।
2: মাঠে দেন, আপনি সেদিন যে কাগজে জন্য দিলেন ওটা,
0: কাকে জানো, কাকে জানো করবি না, ভালো মানুষ চাচ্ছে। এই তুই, তুই কোন ফাঁকে টাকাটা সরিয়েছিস?
2: কি বলতেছেন মাঠের, আমি কি আপনাদের টাকা চুরি করতে পারি নাকি?
0: শোনো, আমি বলছি, আমি বলছি কেষ্টাই টাকাটা সরিয়েছে।
1: শোনো না, তুমি একটু ভালো করে খুঁজে দেখো না।
0: ভালো করে খুঁজে দেখো, ভালো করে খুঁজে দেখো, অনেক খুঁজেছি, তোমাকে একটা হিস্টোরিয়াল তো করে যেতে হবে।
2: কত, আপনি বিশ্বাস করেন না, আমি টাকা নিইনি।
1: বলি মাইনে পত্র তো নিস না, তো তো হাত খরচ চলে কি করে তোর?
0: দেখছো কেমন চুপ করে আছে, ওই নিয়েছে, নিশ্চয়ই নিয়েছে।
1: কেষ্ট, টাকাটা তুই ভালোই ভালোই বার করে দে বলছি, নয়তো তোরই একদিন কি আমারই একদিন।
2: বলছি তো বাবু, আমি নিইনি।
1: ঠিক আছে ঠিক আছে, একশো টাকা আমার যাক, তোকে তোকে আমার সঙ্গে বৃন্দাবন যেতে হবে না।
2: আপনার পায়ে পড়ি কত, আমার ছেড়ে আপনি সিধামে যাবেন না। আপনার পায়ে পড়ি বাবু,
1: পায়ে ধরছে, আমার পায়ে ধরা হচ্ছে আমার। না, দূর হয়ে যা, দূর হয়ে যা আমার সামনে থেকে। একদিন গিন্নি, তুমি ছড়িটা দাও তো, দু চার ঘা লাগাই ওকে।
0: আর মারতে হবে না তোমাকে।
2: তাহলে তাহলে আমি যাই করতে হবো।
1: এসো, থাক থাক, কাঁদতে হবে না, কাঁদছে আমার সামনে, কাঁদতে আমিও জানি।
2: আমার কোনো দোষ নেই, আপনারা শুধু শুধু আমার তাড়ায় দিলেন, আমার কোনো দোষ নেই, আমার শুধু।
3: যাদব বাবু,
1: কে?
3: আমি রমেশ।
1: আরে রমেশ, তুমি এই সময় হঠাৎ?
3: আগে কথা বাবু, গিন্নিমা কয়েক মাস আগে একটা গলার হার তৈরি করতে দিয়েছিলেন, মজুরি আর একটু সোনা কেনার জন্য টাকাও দিয়েছিলেন, তা উনি কুড়ি টাকা পেতেন। এই নিন টাকাটা, ফেরত দিতে একটু দেরি হয়ে গেল, ক্ষমা করে নেবেন।
1: তোকে গিন্নিমা একশো টাকা দিয়েছিলেন না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, টাকাটা দিয়ে যাও তো।
3: এই নিন। আচ্ছা আসি।
1: কই গো, কোথায় গেলে,
0: কি হয়েছে?
1: এই যে টাকাটা কেষ্ট চুরি করেনি, তুমি তুমি রমেশ সাকরাকে দিয়েছিলে।
0: এ মা, তাই তো, দেখেছো, একদম ভুলে গিয়েছিলাম।
1: যা কিছু হারায় গিন্নি বলেন কেষ্টা বেটাই চোর।
0: ছি ছি ছি ছি ছি ছি, সত্যি গো, আমার খুব অন্যায় হয়েছে। এই একটু খোঁজ করো না গো, কেষ্ট নিশ্চয়ই ধারে কাছে কোথাও আছে, যাও একটু যাও।
1: দেখো গিন্নি, চোখের জল ফেলতে ফেলতে যে চলে যায়, সে আর ফিরে আসে না গো। আমি আর বৃন্দাবনে যাবো না, যাবো না বৃন্দাবনে।
0: তোমার তোমার যা খুশি তাই করো, আমি আজই বাপের বাড়ি চলে যাবো।
1: হ্যাঁ যাও যাও যাও, তোমার যা খুশি তুমি তাই করো, শুধু আমাকে একটু শুয়ে থাকতে দাও।

0: এসছো?
1: প্রায় এক মাস তো হতে চললো রে। কেমন লাগছে বৃন্দাবন?
2: খুব সুন্দর। তবে মাঠারেন বোধ খুব চিন্তা করতেছেন বাবু, একা একা আছেন তো?
1: আরে না না, আমি তো চিঠি দিয়ে দিয়েছি।
2: আমার কাছে লিখেছেন?
1: লিখবো না আবার, তুই ছাড়া আমার চলতো। তা আমার বন্ধুরা এখনো এলো না কেন বলতো?
2: কে বাবু? ও ওই শাহ বাবু আর তামুক বাবু।
1: কে আমার বন্ধুদের? ওই হরিবাবু মধুবাবু। কি তুই ওইসব নামে ডাকিস জানিস? ওরা কত সম্ভ্রান্ত মানুষ, রোজ এসে আমার খোঁজ নিয়ে যায় বল।
2: হ্যাঁ সে যেন এমনি এমনি নিয়ে যায়। চা তামুক খাওয়ার জন্য আসেন, কোনোদিন তো হাতে করে চারটি পেঁড়াও আনতে দেখ।
1: না আনুক না আনুক, আমি থাকি বা না থাকি ওরা যা চাইবে তাই খেতে দিবি, বুঝলি?
2: শুধু শুধু টাকা খরচা।
1: তা হোক, বলি আমি যদি কোনো ধর বিপদে পড়ি তাহলে তো ওরা দেখবে তো?
2: ছাই দেখবে। আমি একটা কথা বলি বাবু, চলেন আমরা এবার ফিরে যাই।
1: কেন?
2: শুনছি দু একটা বাড়িতে নাকি মায়ের দয়া হয়েছে।
1: আরে দূর দূর, দু একজনের বাড়িতে হয়েছে বলে কি সমান হবে নাকি? কিচ্ছু ভাবিস নি।
3: যাদব, যাদব, আরে কোথায় গেলে?
4: কেষ্ট, কেষ্ট,
3: কারুরই দেখা নেই, ব্যাপারটা কি?
4: বৃন্দাবন তীর্থস্থানে এসেছে, হয়তো মন্দিরে গেছে। এসো হরিবাবু, বসা যাক।
3: এই যাদব চন্দ্র বড় সজ্জন লোক। এই তো ট্রেনে আসতে আসতে আলাপ, এখন যেন মনে হয় আমরা কত দিনের বন্ধু। কি বলো হে মধুবাবু?
4: আর কি উপকারটাই না করে, হাত একদম দরাজ। ওকে না দেখে তো থাকতেই পারি না।
3: আরে কেষ্টর, কেষ্টর মাথায় বুদ্ধিটা একটু কম হলে কি হয়? কি তামাকটাই না সাজে।
4: চা, চাও কম সুন্দর বানায় না। সন্ধ্যেবেলায় ওর হাতে দু কাপ চা না খেলে প্রাণ একদম আই ঢাই করে। কেষ্ট, ওরে ও কেষ্ট।
2: এই যে বাবুরা, কি বলতেছেন?
3: বলি এতক্ষণ কোথায় ছিলে? বৃন্দাবনে এসে মন উড়ু উড়ু করছে, ঘরে মন টিকছে না। যাও যাও, আমার জন্য এক ছিলিং তামাক সেজে আনো দেখি।
4: আমার জন্য এক কাপ চা।
2: বাবু আজ এসব থাক।
3: থাকবে কেন? যাদবচন্দ্র কোথায় গেছে?
2: বাবু জাননি তো কোথাও, ঘরে শুয়ে আছেন, অসুখ করেছেন।
3: কি অসুখ?
2: আগে বাবুর মায়ের দয়া হয়েছে।
4: মায়ের দয়া? কি সর্বনাশ!
2: বাবু কাল সারাদিন রাত যন্ত্রণা চটপট করেছেন, চোখের দুটি পাতা এক করতে পারেননি, এখন একটু ঘুমোচ্ছেন। আসুন বাবুর একটু দেখি যান।
3: না না না না না, ঘুমোচ্ছে তো আমরা আমরা পরে আসবো। হ্যাঁ
4: আমার আবার ওই শিবের মাদুলি আছে তো, ওই রকম রোগীর কাছে যাওয়া আমার আবার বারণ।
3: আজ আমি আবার স্ত্রীকে জিজ্ঞাসা করে আসিনি। চলো হে মধুবাবু, চলো চলো চলো চলো।
2: বাবুরা আমার কর্তব্য ফেলে চলে যাবেন না? কত বারবার আপনাদের নাম করতেছিলেন।
4: না না না না, এই দেখো চলে যাব কেন, চলে যাব কেন, কাল এসে আমরা দেখে যাব। চলো
2: চলো চলো।
3: তবু চলে গেল, তবু চলে গেল তুমি একা বাবুরে দেখ। বাবু
1: কৃষ্ণ
2: বাবু,
1: ওদের ওদের সব গলার শুনলাম, কোথায় গেল রে?
2: ওরা সব চলে গেলেন কত বাবু।

0: বেড়ালো ওরা। হায় রে বন্ধু, তোকে তো কতবার চলে যেতে বলি, কই তুই যাস না তো?
1: ওরা তো বাবু আপনার নিমক খায়নি।
0: কবিরাজ মশাই কি বলে গেলেন রে?
1: বললেন ভয়ের কিছু নেই।
0: জ্বলে গেল
1: বাবু,
0: জ্বলে গেল কেষ্টা, সারা গায়ে কে যেন ছুঁচ ফোটাচ্ছে।
1: ভালোই থাকো।
0: আমি বোধ হয় আর বাঁচবো না, বোধ হয় বিদেশে বেঘরে প্রাণটা দিতে হবে।
1: না না না, আমি থাকতে আপনারে কেউ নিতে পারবে না।
0: কেষ্ট, আমার অত কাজে থাকিস না রে, আমার বিছানায় বসিস নি, তোকে তোকে কাল ব্যাধিতে ধরে নেবে।
1: ধরুক না বাবু, ধরুক, আমার তো কেউ নেই। সেই ছোটবেলায় বাপ মা মরে গেছে, তাদের কথা ভালো করে মনেও পড়ে না। তোমরাই আমার বাপ মা।
0: কেষ্টা, কেষ্টা
1: বাবু,
0: আজও তো কোনো রান্না বান্না করলি নে, কদিন তুই না খেয়ে থাকবি বলতো?
1: কেন বাবু, আমি তো রোজ মুড়ি বাতাসে খাই। আপনি ঘুমান বাবু, আপনি ঘুমান।
0: কাল কাল কতবার দেখলাম তুই ওই মা কালীর ক্যালেন্ডারের সামনে দাঁড়িয়ে কি যেন বিড়বিড় করে বলিস। কি বলিস রে কেষ্টা?
1: কিছু না কথা হোক, তুমি তুমি ঘুমাও, তুমি ঘুমাও, ঘুমো ঘুমো ঘুমো। মা গো, কত বাবুর অসুখটা আমার শরীরের দিয়ে, কত বাবুরে তুমি ভালো করে দাও, ভালো করে দাও বাবু, মা ভালো করে দাও।
0: কি বললি কেষ্ট, কি বললি তুই?
1: কিছু বলিনি বাবু, কিছু বলিনি। তুমি সব, তুমি সব ঘুমো।

0: কেষ্ট, কেষ্ট, তোর খুব কষ্ট হচ্ছে কেষ্ট?
1: না বাবু, তেমন কিছু না। তুমি ভালো হয়ে গেছো, আমার খুব আনন্দ হচ্ছে, খুব আনন্দ হচ্ছে।
0: কেষ্টা, তোর কি কষ্ট হচ্ছে তাকে আমি বুঝি না ভেবেছিস?
1: কত বাবু, আমি আমি উপরে যাওয়ার ডাক শুনতে পেয়েছি।
0: কতবার তোকে বললাম আমার কাছে তুই বসিস নি, আমার গায়ে তুই হাত দিস নি, আমার কথা তুই শুনলি না।
1: কত বাবু, আমি গেলে কারোর খেতে নেই, অত ভাবছো কেন তুমি?
0: যেমন করে সেবা যত্ন করে তুই আমাকে সারিয়ে তুলেছিস, আমি ঠিক তেমনি করে তোকে।
2: যাদব বাবু,
0: কবিরাজ মশাই, আসুন আসুন আসুন আসুন। দেখ, কেমন দেখছেন
3: অবস্থা? অবস্থা খুবই খারাপ, সমস্ত শরীর তো সেপটিক হয়ে গেছে।
0: বলছেন কি?
3: ওষুধে আর কাজ হবে বলে বোধ হয় না। ভগবানকে ডাকুন, তিনি ভরসা। চলি।
0: কেষ্ট, কেষ্ট, খুব কষ্ট হচ্ছে রে।
1: কত বাবু, অনেক কাল আপনাকে নিমক খেয়েছি, খেতে ছাড়া ভালো কিছু করতে পারেনি।
0: কেষ্টা,
1: মাঠে কত কষ্ট দিছি, তবু আপনারা আমারে রেখেছেন, ভালোবেসেছেন। ওপারে গিয়েও আপনাকে কথা আমি বলতে পারবো না।
0: বলিস নি, এমন কথা তুই বলিস নি, আমি আমি সহ্য করতে পারছি না। চুপ কর, চুপ কর, তুই চুপ কর।
1: কত জানলা দরজা একটু খুলে দেন।
0: কেষ্টা,
1: একটু বাতাস আসুক।
0: কেষ্টা,
1: মা ঠাকুর,
0: কেষ্টা,
1: আমারে তুমি।
0: কেষ্টা, কেষ্টা, কেষ্টা।

0: ¿Qué?
1: A mí.
0: ¿Tumi? Eso. ¿Y qué chéhara hoyche tomar? ¿Eh? ¿Tomar hate bakshu bichana kishto kothay? ¿Eh?
1: Esto
0: ¿Qué hoyche?
1: কঠিন বসন্ত রোগ থেকে আমাকে আমাকে সারিয়ে ও নিজেই চলে গেল গিরলি।
0: চলে গেল বলছো তুমি?
1: কতবার ওকে ছাড়াতে গেলাম পারিনি। কেষ্ট তো আমার পুরাতন ভৃত্য ছিল না, ছিল পুরাতন বন্ধু। আজ সব বন্ধুত্বের মায়া কাটিয়ে ও আমাদের আমাদের আমাদের ছেড়ে দিয়ে চিরকালের মতো চলে গেল।

0: রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা অবলম্বনে পুরাতন ভৃত্য নাটকটি শেষ হল। বেতার নাটক কিরণ মৈত্র, অভিনয় করেছেন কেষ্ট, পরাণ বন্দ্যোপাধ্যায়, হরিবাবু শঙ্কর রায়চৌধুরী, মধুবাবু প্রশান্ত পাল, রমেশ শ্যাকরা, অলোক রায় ঘটক, গিন্নি উর্মিমালা বসু ও কর্তার ভূমিকায় জগন্নাথ বসু। সম্পাদনা রফিউদ্দিন, প্রযোজনা শুক্লা বন্দ্যোপাধ্যায়।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী 594 kHz-এ শুনুন, শোনান।
1: মে মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় নতুনত্ব। প্রচলিত ধ্যান ধারণার আধিপত্য ভেঙে আমাদের জীবন, মনস্তত্ত্ব এবং সমাজকে নতুন আঙ্গিকে উপস্থাপন করি নতুনত্বের হাত ধরে। জীবনে সুস্থতা বজায় রাখতে জীবনযাত্রায় নতুনত্ব, বা দুরারোগ্য ব্যাধি থেকে নিরাময় লাভ করে মানসিক ও আত্মিক পুনর্জন্ম, সমাজ সংস্কার, শূন্য বর্জ্য এবং বর্জ্য পৃথকীকরণের মাধ্যমে চিন্তাধারায় নতুনত্বের অঙ্গীকার। বর্তমানে ওটিটি ও ওয়েব সিরিজের যুগে বহুরূপী বা সঙ্গীর দলের মতো লোকসংস্কৃতিগুলো যখন হারিয়ে যাচ্ছে, তখন অনেক সাহিত্যিক এই লোকজ উপাদানগুলোকে আধুনিক গল্পের কাঠামোয় ফিরিয়ে এনে নতুনত্ব সৃষ্টি করছেন। নতুনত্বের সেই মৌলিক ভাবনা ধরা দিক আপনার চিঠিতে এবং পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নী কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিক

0: ঠিকানা মৈত্রী কথা MAITRWKATHA মৈত্রী কথা @gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।
1: আকাশবাণী মৈত্রীর দুই বাংলা শ্রোতা বন্ধুরা, আপনাকে আপনাদের আর একবার স্মরণ করিয়ে দিই, কিছুক্ষণ বাদেই শুনবেন আকাশবাণী মৈত্রীর নতুন অনুষ্ঠান নস্টালজিয়া। সঙ্গে থাকতে ভুলবেন না কিন্তু, ভারতীয় সময় ঠিক সন্ধ্যা 7:45 থেকে।

এখন আপনাদের জানিয়ে দেব আজকের রাতের হারানো দিনের গানের বিষয় সম্পর্কে। মানুষে মানুষে থাকে সম্পর্কের হাজারো সমীকরণ, থাকে নানান আবেগ, নানান অনুভূতি। সম্পর্ক যেমন দুতরফের হয়, তেমনই কিছু আবেগ, কিছু অভিব্যক্তি আবার থাকে একতরফাও। সঙ্গীত জগতের দিকপালদের মধ্যে শ্রদ্ধা, ভালোবাসা, স্নেহ, সাহায্য, মানবিকতা, অনুপ্রেরণা ও বোঝাপড়ার কিছু গল্প আর গান দিয়ে গাথা হবে আজকের হারানো দিনের গান। বিশিষ্ট শিল্পীদের মধ্যে সম্পর্কের সমীকরণের গল্প বলতে আর গান শোনাতে আজ স্টুডিওতে থাকব মৈত্রী বন্ধু শ্রাবণী মুখোপাধ্যায়।

ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা। 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।

0: কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক, শহর কলকাতার শত কথা, 594 কিলোহার্টজ অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি, প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00।
1: নতুন বছরে বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের নতুন ইমেল আইডি maitribandhu23@gmail.com, maitribandhu, maitribandhu23@gmail.com। বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের যাবতীয় মেল আপনারা এবার থেকে পাঠাবেন এই মেল আইডিতে। আরো একবার বলি, maitribandhu23@gmail.com, maitribandhu, maitribandhu23@gmail.com।
2: শুনছেন আকাশবাণী মৈত্রী, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের নতুন অনুষ্ঠান নান্দনিক শুনবেন কিছুক্ষণ বাদেই। এ সপ্তাহের অতিথি প্রখ্যাত নাট্যকার উজ্জ্বল চট্টোপাধ্যায়, কথোপকথনে থাকবেন স্পন্দন দাস। আজ শুনবেন উজ্জ্বল চট্টোপাধ্যায়ের সাক্ষাৎকার, তার সাক্ষাৎকারের প্রথম পর্ব আজ শুনতে পাবেন আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে ভারতীয় সময় সন্ধ্যা 7:45 থেকে। শুনতে ভুলবেন না আকাশবাণী মৈত্রী 505 মিটারে, অর্থাৎ 500।

0: আকাশবাণী খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তেলেঙ্গানায় প্রায় 9,400 কোটি টাকা মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। ওয়ারাঙ্গলে পিএম মিত্র টেক্সটাইল পার্কের উদ্বোধন করে তিনি বলেন, এই প্রকল্পের ফলে রাজ্য জুড়ে বহু যুবকের কর্মসংস্থান হবে। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এবং টিভিকের প্রধান সি জোসেফ বিজয় শপথ গ্রহণের পর আজ মুখ্যমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করেছেন। প্রধানমন্ত্রী তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রীকে সমাজ মাধ্যমে এক পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন। নৌবাহিনীর মুম্বাইয়ের সদর দপ্তরে ওয়েস্টার্ন নেভাল কমান্ডের ফ্ল্যাগ অফিসার কমান্ডিং ইন চিফ পদে ভাইস অ্যাডমিরাল সঞ্জয় বাতসায়নকে নিযুক্ত করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ দেশের সম্ভাব্য বন্যা এবং তাপপ্রবাহজনিত পরিস্থিতি মোকাবিলায় ব্যবস্থাপনা নিয়ে পর্যালোচনা বৈঠক করে। বাংলাদেশের একটি হাইকোর্ট আইনজীবী হত্যা মামলায় ইস্কনের প্রাক্তন সন্ন্যাসী সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীর জামিনের আবেদন আজ খারিজ করে দিয়েছে। পাকিস্তানে উপদ্রুত খাইবার পাখতুনখোয়া প্রদেশে এক আত্মঘাতী হামলায় 15 জন নিরাপত্তাকর্মী নিহত, আহত আরও অনেকে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তেলেঙ্গানার ওয়ারাঙ্গলে পিএম মিত্র টেক্সটাইল পার্কের উদ্বোধন করে বলেছেন, এই প্রকল্পের ফলে রাজ্য জুড়ে বহু যুবকের কর্মসংস্থান হবে। তিনি আজ বিকেলে প্রায় 9,400 কোটি টাকা মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন।
1: তেলেঙ্গানায় হায়দ্রাবাদ কে হাজারো নৌজবানোকে রোজগার কা মাধ্যম বনেগা। ইহা বননে ওয়ালি গাড়িয়া মশিনরি, ইহা নগলে ওয়ালে ফুড প্রসেসিং উদ্যোগ, ये तेलंगाना के श्रमिकों और किसानों को भी सशक्त करेंगे। अब हम अपनी उस विरासत को फिर से सशक्त कर रहे हैं। वारंगल का पीएम मित्र पार्क देश में टेक्सटाइल क्रांति को गति देगा।
0: এর পাশাপাশি হায়দ্রাবাদ পানাজি অর্থনৈতিক করিডোরের অন্তর্গত জাতীয় মহাসড়ক 167-টির গুডেবেল্লুর থেকে মেহবুবনগর পর্যন্ত অংশটি 4 লেনে উন্নীত করার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। এই প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে 3,175 কোটি টাকারও বেশি। ভারতের স্বাস্থ্য পরিষেবা পরিকাঠামোর ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে শ্রী মোদী হায়দ্রাবাদের মাল্টি সুপার স্পেশালিটি সমৃদ্ধ অলাভজনক প্রতিষ্ঠান সিন্ধু হাসপাতাল জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেন। এর প্রধানমন্ত্রী কর্ণাটকের বেঙ্গালুরুতে আর্ট অফ লিভিং এর 45তম বার্ষিক উদযাপন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। তিনি আর্ট অফ লিভিং ইন্টারন্যাশনাল সেন্টারের নবনির্মিত ধ্যান মন্দিরেরও উদ্বোধন করেন। দলীয় কর্মীদের এক জনসভায় প্রধানমন্ত্রী এমন একটি সরকারের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন, যা সক্রিয়ভাবে কাজ করে, দ্রুততার সঙ্গে সুশাসন নিশ্চিত করে এবং সব সমস্যার সমাধান প্রদান করে এবং দেশকে অগ্রগতির পথে এগিয়ে নিয়ে যাওয়া যায়।
1: ये शहर सॉफ्टवेयर और सर्विसेज के लिए दुनिया भर में जाना जाता है, लेकिन भारत की सांस्कृतिक पहचान स्पिरिचुअलिटी आध्यात्मिक चेतना को भी इस शहर ने नई ऊंचाई दी है। ध्यान प्राणायाम भारत के संस्कारों का अभिन्न हिस्सा रहे हैं। आज दुनिया भर के लोग भारत के इन आध्यात्मिक संस्कारों से प्रभावित हैं।
0: প্রধানমন্ত্রী আগামীকাল গুজরাটে সোমনাথ মন্দির পুনঃপ্রতিষ্ঠার 75তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত সোমনাথ অমৃত মহোৎসবে অংশগ্রহণ করবেন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আজ তার মন্ত্রিসভার সম্প্রসারণ করেছেন। বিজেপির 6 জন নেতা মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। এছাড়া 2 জন প্রতিমন্ত্রীকে স্বাধীন দায়িত্ব দেওয়া হয়েছে। লখনৌয়ে জনভবনে আয়োজিত এক অনুষ্ঠানে রাজ্যপাল আনন্দিবেন প্যাটেল তাদের পদ ও মন্ত্রগুপ্তির শপথবাক্য পাঠ করান। এর ফলে 403 সদস্য বিশিষ্ট উত্তরপ্রদেশ বিধানসভার মন্ত্রিসভার সদস্য সংখ্যা বেড়ে 60-এ পৌঁছল। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এবং টিভিকের প্রধান সি জোসেফ বিজয় শপথ গ্রহণের পর আজ মুখ্যমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করেছেন। তিনি মুখ্যমন্ত্রীর কার্যালয় ফোর্ট সেন্ট জর্জে পৌঁছে ফাইলে স্বাক্ষর করে দায়িত্বভার গ্রহণের কথা ঘোষণা করেন। চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে আজ সকালে শপথ গ্রহণ অনুষ্ঠান

পর মুখ্যমন্ত্রী এক ভাষণে রাজ্যের মানুষের উদ্দেশ্যে তাঁর সরকারের উপর ভরসা রাখার আবেদন জানান। তিনি বলেন, রাজ্যের সর্বস্তরের মানুষের স্বার্থে স্বচ্ছ ও মসৃণভাবে সরকার কাজ করবে। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম ফাইলে তিনি সব পরিবারের জন্য বিনামূল্যে 200 ইউনিট বিদ্যুৎ সরবরাহ, মহিলাদের সুরক্ষায় এবং মাদক পাচার বন্ধ করতে বিশেষ ইউনিট গঠনের কথা ঘোষণা করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী টিভিকে প্রধান সি জোসেফ বিজয়কে সমাজ মাধ্যমে এক পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেছেন, তামিলনাড়ুর জনগণের উন্নয়নে কেন্দ্রীয় সরকার সবরকমভাবে নতুন সরকারকে সহায়তা করবে। শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরা কুমারা দেশানায়কে টিভিকে প্রধান সি জোসেফ বিজয়কে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর অভিনন্দন জানান। সমাজ মাধ্যমে এক পোস্টে তিনি বলেন, শ্রীলঙ্কা এবং তামিলনাড়ুর ইতিহাস, সংস্কৃতি এবং মানুষে মানুষের সম্পর্কের মাধ্যমে বহু প্রজন্ম ধরে সম্পর্কযুক্ত। ভারত ও শ্রীলঙ্কার মধ্যে সুদৃঢ় অংশীদারিত্বের উল্লেখ করে তিনি আর্থিক প্রতিশ্রুতি এবং সুযোগের ক্ষেত্রে পরস্পরের মধ্যেকার নিবিড় সম্পর্কের কথা তুলে ধরেন। অসমে আজ প্রবীণ বিজেপি নেতা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সর্বসম্মতিক্রমে বিজেপি ও এনডিএ পরিষদীয় দলের নেতা নির্বাচিত হয়েছেন। গুয়াহাটির খানাপাড়ায় ভেটেরিনারি কলেজ ময়দানে আগামী মঙ্গলবার তিনি মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন। আইন শৃঙ্খলা উন্নয়ন সহ পশ্চিমবঙ্গের সার্বিক পরিস্থিতি নিয়ে নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল বৈঠকে বসতে চলেছেন। দুপুর 12টায় নবান্ন সংলগ্ন সভাঘরে সব দপ্তরের সচিবদের সঙ্গে তার বৈঠকের কথা। এরপর তিনি সব জেলার জেলাশাসকদের সঙ্গে বৈঠক করবেন। পরে মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহানির্দেশক, কমিশনার ও জেলা পুলিশ সুপারদের সঙ্গেও তার বৈঠকের কথা রয়েছে। নৌবাহিনীর মুম্বাইয়ের সদর দপ্তরে ওয়েস্টার্ন নেভাল কমান্ডের ফ্ল্যাগ অফিসার কমান্ডিং ইন চিফ পদে ভাইস অ্যাডমিরাল সঞ্জয় বাদশায়নকে নিযুক্ত করা হয়েছে। ভারতীয় নৌবাহিনীর কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদের দায়িত্বভার নিতে চলেছেন তিনি। আরব সাগরে ভারতের পশ্চিমাঞ্চলের সমুদ্রপথ এবং গুরুত্বপূর্ণ খাঁড়িগুলির ওপর নিরাপত্তার ক্ষেত্রে এই পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে তিনি নৌসেনার ভাইস চিফ পদে আসীন ছিলেন। এই খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ দেশের সম্ভাব্য বন্যা এবং তাপপ্রবাহজনিত পরিস্থিতি মোকাবিলায় ব্যবস্থাপনা নিয়ে পর্যালোচনা বৈঠক করেন। যে কোনো রকম প্রাকৃতিক বিপর্যয়ে প্রাণহানি এড়াতে এবং সম্পত্তির ন্যূনতম ক্ষতি নিশ্চিত করার লক্ষ্যে নতুন দিল্লিতে এক উচ্চ পর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করার সময় শ্রী শাহ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সংস্থার এ সংক্রান্ত প্রস্তুতি খতিয়ে দেখার পাশাপাশি পূর্বাভাস দেবার পদ্ধতি, বিপর্যয়ের মোকাবিলায় কর্মী মোতায়েন এবং সংস্থাগুলির মধ্যে সমন্বয় ব্যবস্থা পর্যালোচনা করেন। সারা দেশে বন্যা প্রতিরোধে নেওয়া দীর্ঘস্থায়ী ব্যবস্থাপনা, নদী ব্যবস্থাপনা এবং আবহাওয়ার পূর্বাভাস দেওয়ার ক্ষেত্রে প্রযুক্তিগত অগ্রগতির দিকটিও খতিয়ে দেখা হয় বৈঠকে। ভারতের আবহাওয়া দপ্তর আইএমডি গুজরাট ও রাজস্থানে আগামীকাল পর্যন্ত তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে। এছাড়া আগামী 7 দিন উত্তর পশ্চিম ভারতের সর্বোচ্চ তাপমাত্রা ধীরে ধীরে 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে। আগামী 2 দিন কেরালা, মাহে, তামিলনাড়ু, পুদুচেরি এবং কারাইকালে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আইএমডি। অর্থ তছরূপ মামলায় গুরুগ্রামের বিশেষ পিএমএলএ আদালত পঞ্জাবের শিল্পমন্ত্রী সঞ্জীব অরোরাকে 7 দিনের ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে। পণ্য পরিষেবা কর আদান প্রদানের ক্ষেত্রে 100 কোটি টাকারও বেশি আর্থিক জালিয়াতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইডি গতকাল তাকে চণ্ডীগড় থেকে গ্রেপ্তার করে। বাংলাদেশের একটি হাইকোর্ট আইনজীবী হত্যা মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিনের আবেদন কাজ খারিজ করে দিয়েছে। আরও 4 জনের জামিনের আবেদনের শুনানি হবে আগামীকাল। 2024-এ চিন্ময় কৃষ্ণ পুলিশ হেফাজতে থাকাকালীন চট্টগ্রাম আদালত চত্বরে হিংসাত্মক ঘটনায় আইনজীবী সৈফুল ইসলাম আলিফের মৃত্যু হয়। প্রাক্তন ইস্কনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে 2024-এর নভেম্বরে ঢাকা বিমানবন্দরে গ্রেপ্তার করা হয়। চট্টগ্রামে একটি শোভাযাত্রা চলাকালীন বাংলাদেশের জাতীয় পতাকার প্রতি অবমাননার দায়ে এই গ্রেপ্তারি। পাকিস্তানে উপদ্রুত খাইবার পাখতুনখোয়া প্রদেশে এক আত্মঘাতী হামলায় 15 জন নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন, আহত আরও অনেকে। পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বিস্ফোরক বোঝায় একটি গাড়ি পুলিশ ফাঁড়ির দিকে এগিয়ে আসার সময় নিরাপত্তা বাহিনীর কর্মীরা গুলি চালালে বড় ধরনের বিস্ফোরণ ঘটে। এরপরই বন্দুকধারী দুষ্কৃতীরা ফাঁড়ি লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। বিস্ফোরণের তীব্রতায় পুলিশ ফাঁড়িটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। বহু সেনাকর্মীর দেহ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকার আশঙ্কা। রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে উত্তেজনা পরিস্থিতি নতুন করে জটিল হয়ে উঠেছে। রাশিয়া আজ ফের
ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনেছে। অন্যদিকে ইউক্রেনের আধিকারিকরা জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় রাশিয়ার হামলায় একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। আইপিএল ক্রিকেটের প্রথম ম্যাচে চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে আজ লখনৌ সুপার জায়ান্টস চেন্নাই সুপার কিংসের সামনে জয়ের জন্য

0: 104 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। প্রথম ব্যাট করতে নেমে লখনউ নির্ধারিত 20 ওভারে 8 উইকেট হারিয়ে 203 রান করে। শেষ পাওয়া খবরে চেন্নাই 19 ওভারে 5 উইকেট হারিয়ে 194 রান করেছে। আইপিএল এর অন্য ম্যাচে নিউ রায়পুরে শহীদ বীরনারায়ণ সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তেলেঙ্গানায় প্রায় 9,400 কোটি টাকা মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এবং টিভিকের প্রধান সি জোসেফ বিজয় শপথ গ্রহণের পর আজ মুখ্যমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করেছেন। প্রধানমন্ত্রী তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রীকে সমাজ মাধ্যমে এক পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন। খবর পড়া এখনকার মতো শেষ হল। এরপর স্থানীয় সংবাদ 7:50।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন অনুষ্ঠান নান্দনিক।
2: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন নান্দনিক। এই অনুষ্ঠানে আজ শুনবেন বিশিষ্ট নাট্যকার, নাট্য পরিচালক, কবি ও চিত্রনাট্যকার শ্রী উজ্জ্বল চট্টোপাধ্যায়ের সাক্ষাৎকার। তাঁর সঙ্গে আলাপচারিতায় রয়েছেন স্পন্দন দাস।

0: নমস্কার, দুই বাংলার শ্রোতা বন্ধুদের অসংখ্য শুভেচ্ছা জানিয়ে শুরু করছে নান্দনিক। এই নান্দনিক অনুষ্ঠানে আজকে আমাদের সঙ্গে রয়েছেন, কে রয়েছেন সেটা বলবো, তবে তার আগে আপনাদের আমি একটা সংলাপ শোনাই। এই সংলাপটা আজ থেকে প্রায় বছর দশেক আগে, হ্যাঁ বছর দশেক আগে, আমরা যারা নিয়মিত গ্রুপ থিয়েটার করতাম তাদের মুখে মুখে শোনা যেত। মানে আমরা যতজন ছেলে মেয়ে গ্রুপ থিয়েটার করতাম প্রত্যেকের মুখে মুখে থাকতো। সেই বিখ্যাত সংলাপটি হল, ছাই ঘেঁটে দেখে নেবেন সাচ্চা থিয়েটার ছিল কিনা। যে নাটকের সংলাপ এটি, সেই নাটকটি বাংলা রঙ্গমঞ্চের তথা বাংলা নাট্য জগতের মোড় ঘুরিয়ে দেওয়া একটি নাটক। সেই নাটকটির নাম হল অদ্য শেষ রজনী। আর আজকে আমার সঙ্গে স্টুডিওতে যিনি রয়েছেন, যিনি উপস্থিত হয়েছেন, একাধারে তিনি কবি, নাটককার এবং বাংলা নাট্য জগতের অন্যতম দিকপাল প্রতিভাবান উজ্জ্বল চট্টোপাধ্যায়। নমস্কার উজ্জ্বলদা, স্টুডিওতে আপনাকে স্বাগত জানাই।
1: আমি সবাইকে স্বাগত জানাই, দুই বাংলার মানুষকে।
0: আমাদের এই নান্দনিক অনুষ্ঠানে আজ আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা বাংলা নাটক নিয়ে।
1: বেশ,
0: এবং তার সঙ্গে জেনে নেব আপনার কিছু কথা।
1: আচ্ছা
0: আচ্ছা উজ্জ্বলদা, আপনার ছোটবেলা কেটেছে হাওড়াতে।
1: হুম হুম,
0: তাহলে আমরা একেবারে ফিরে যাই আপনার শৈশবে। একটুখানি আমাদের শৈশবের দিনগুলো বলুন।
1: ছোটবেলায় আমি হাওড়াতে থাকতাম, এখনো থাকি। তো স্কুলে আমি অভিনয় করতাম। স্কুলের অভিনয় থেকে মানে মাস্টারমশাইরা আমাকে অভিনেতা হিসেবে ভাবতেন, যে অভিনয় করলে দিকপাল অভিনেতা হবে।
0: আচ্ছা,
1: তারপর আমি অভিনয় সেভাবে করিনি, বরং পরে কবিতা লিখেছি এবং কবিতা থেকে আমি নাটকে এসেছি। কিন্তু নাটক লেখাতে আমি এসেছি যখন আমি বিশ্ববিদ্যালয়ে পড়ি। আমার বিষয় ছিল অর্থনীতি, কলকাতা বিশ্ববিদ্যালয়ে আমি এমএ পড়তাম। ওই সময়ে আমার নাটক লেখার দরকার হয় একটা কারণে, এবং আমি নাটক লিখতে শুরু করি। যেই নাটক লিখতে আরম্ভ করি, তখনই আমার বন্ধু বান্ধব এবং মাস্টারমশাইদের সকলেই মনে হয় যে এই নাটকটা লেখাটাই এর কাজ, এবং আমারও কিরকম মনে হয় যে এইটাই বোধহয় আমার কাজ ছিল, এইটা বলা যেতে পারে।
0: আচ্ছা, নাটক লেখার আগে আপনি কবিতা লিখেছেন, এবং আমি যতদূর জানি যে নাটক লেখার আগে বোধহয় আপনার কবিতার বইও প্রকাশ পেয়েছে।
1: সহজ পাঠ।
0: এবং এই কবিতা লেখায় আপনাকে অনুপ্রাণিত করেছিলেন আপনার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক।
1: হ্যাঁ, কবিতা লেখায় শুধু নয়, নাটকের ব্যাপারে বা আমি যে ধরনের নাটক লিখেছি সেটা সবটাই কিন্তু আমার অর্থনীতি বিভাগের মাস্টারমশাইদের পড়ানোর থেকে। শুনলে অদ্ভুত লাগতে পারে, কিন্তু তারা যে সমাজ বিজ্ঞান সংক্রান্ত পাঠ আমাকে দিচ্ছেন,
0: আচ্ছা,
1: সেটাই আমাকে নাটক লিখতে ইন্সপায়ার করেছে। এবং তার মধ্যে আমি নাম করব অধ্যাপক অজিত চৌধুরী, অধ্যাপক কল্যাণ সান্যাল। কল্যাণ সান্যাল মারা গেছেন, এবং বেঁচে আছেন এখনও আমাদের প্রাক্তন অর্থমন্ত্রী অসীম দাশগুপ্ত। উনি আমার সরাসরি মাস্টারমশাই ছিলেন, এবং আমার নাটক লেখায় উনি প্রবলভাবে উৎসাহ দিয়েছিলেন আমাকে, আমার ভীষণ মনে আছে।
0: বা কি অদ্ভুত! দেখুন, আমরা জানি যে নাটক কবিতা যারা লেখেন তারা সাধারণত সাহিত্যের ছাত্র হয়, কিন্তু এই অর্থনীতির মতো একটা বিষয়ে আপনি পড়াশোনা করেছেন, এবং এই অর্থনীতির ক্লাস আপনাকে ইন্সপায়ার করেছে কবিতা লিখতে বা নাটক লিখতে। মানে অদ্ভুত লাগছে শুনতে। তো এই

0: বিষয়টা যদি আপনি একটু ডিটেলে,
1: মানে আমি বলছি যে আমি যে ধরুন একটা নাটক লিখলাম যেখানে বাবা মা আর ছেলে মেয়ের একটা ঝগড়া তৈরি হলো, টেলিভিশনে একটা ডিবেট হবে,
0: আচ্ছা,
1: যে ডিবেটের মোশনটা হচ্ছে বাবা মা ছেলে মেয়েদের শত্রু, ঠিক আছে। এবার একটি মেয়ে, তার নাম মুন্না, সে এই মোশনটার বিরুদ্ধে বলবে যে বাবা মা মানে বাবা মা ছেলে মেয়েদের শত্রু হতে পারে না, এবং যখন বাড়িতে আলোচনা করে তখন তার মা বলে হ্যাঁ এ তো আসলে ফরে কোনো পয়েন্ট হয় না, এর তো পক্ষে কোনো পয়েন্ট হতে পারে না, ঠিকই বলছিস। এই থেকে মায়ের সঙ্গে ঝগড়া শুরু হয়ে যায়, মনে কেন হবে না, আমি বলছি না তাই। এবং যখন ইন্টারভিউ মানে যখন ডিবেটটা সত্যি টেলিভিশনে হয়, তখন টেলিভিশনের প্রথম দিক, মানে লোকে অন্যের বাড়ি গিয়ে টেলিভিশন দেখত, তখন ও টেলিভিশনের স্ক্রিনে দাঁড়িয়ে নিজের মা বাবার নাম ঠিকানা বলে বলে আমার বাবা মা এরকম ছোট লোকহীন, তাই আমি এরকম হয়েছি, এবং আমার বাবা আমার শত্রু। এই যে কথাটা আমি লিখলাম, এই নাটকটা আমি লিখলাম, শেষে মেয়েটি বাড়ি থেকে চলে যায় এবং বাবার মানিব্যাগ থেকে টাকা নিয়ে নেয়। তো বাবা বলে যে তুই আমাদের ছেড়ে চলে যাচ্ছিস, তুই টাকা নিচ্ছিস কেন? তখন মেয়েটি বলে ইউ আর টু কম্পেনসেট ফর মাই এক্সিস্টেন্স। এই যে কথাটা মেয়েটি বলে, এটা একটা সামাজিক বোধ,
0: হ্যাঁ,
1: যে তুমি তোমার আনন্দের জন্য আমাকে জন্ম দিয়েছ এবং আমাকে তুমি নষ্ট করেছো, তোমার ভ্যালুসগুলো নষ্ট করে দিয়েছ, তুমি আমার জন্য দায়ী, তোমাকে তাদের পয়সা দিতে হবে দরকার হলে। এই যে রেবেল মানে বিদ্রোহ, এইটার স্ফুরণ ঘটে আমার ভেতরে আমার লেখাপড়া থেকে।
0: আচ্ছা,
1: মূলত আমি এটা বুঝতে পারি, কারণ যে বিষয়গুলোর সামনে আমরা এসেছিলাম ক্লাসে, অর্থনীতির ক্লাসে বা সমাজবিজ্ঞানের ক্লাসে, তার মধ্যে একটা খুব ইম্পর্ট্যান্ট কথা আমার এখনো মনে পড়ে এবং সেটা নিয়ে আমি এখনো কাজ করে চলি, তাকে বলে ফিলোসফিক্যাল হেজিমনি বা মতাদর্শগত প্রভুত্ব। এই মতাদর্শগত প্রভুত্বের বিরুদ্ধে আমি দীর্ঘদিন ধরে লিখে আসছি, যে একটা মানুষ বা একটা শ্রেণী সবসময় যে কথা বলতে পারে না তার উপর প্রভুত্ব চাপিয়ে দেয়। এটি বিখ্যাত নাটক আছে বিদেশি, গ্যাস লাইটিং বলে, সেখানে স্ত্রী কে স্বামী কিভাবে ডমিনেট করে, না স্ত্রীকে ভুল বোঝাতে আরম্ভ করে, স্ত্রী ভাবে আলো জ্বলছে বলে না আলো চলছে না, সত্যি আলো জ্বলছে, ও ভুল বুঝিয়ে বুঝিয়ে বুঝিয়ে স্ত্রীকে পাগল করে দেয় যাতে স্ত্রীকে ডমিনেট করতে পারে।
0: আচ্ছা,
1: এটা এক ধরনের মতাদর্শগত প্রভুত্ব।
0: হুম,
1: যেমনি বাবা মা বলছে তুই কিন্তু ভালো করে চলবি, বদমাইশি করবি না, ফার্স্ট হবি, দরকার হলে চুরি করবি, কর্পোরেটে হতে হবে, তোকে যেতে হবে, তোকে ইঞ্জিনিয়ার হতে হবে, নইলে তুই তো সমাজে দাঁড়াতেই পারবি না।
0: হুম,
1: এবং যে ছেলে বিদেশে যায়নি তার বাবা মার খুব লজ্জা হয় আজকাল, সবাই বলে আমার ছেলে তো আর্জেন্টিনা, আমার ছেলে চিলিতে, আমার ছেলে নিকারাগুয়ায়, আর যে ছেলে হরিশ্চন্দ্রপুরে যার ছেলে চাকরি করে তার বাবা মার খুব লজ্জা হয়। এটা একটা মতাদর্শগত প্রভুত্ব। আমার সোসাইটি, যে সিভিল সোসাইটি, এই সোসাইটি আমাদের থিয়েটারকেও মুখ বুজে রাখতে চাপা দিয়েছে খানিকটা অনেক সময়,
0: হ্যাঁ হ্যাঁ,
1: স্টেট করেছে অনেক সময়, মানে ধরা যাক যখন আমাদের বিলেত মানে ব্রিটিশ শাসন ছিল তখন একটা অ্যাক্ট হয়েছিল যে থিয়েটার বন্ধ করে দিতে হবে, কারণ থিয়েটার সিডিসাস কথা বলছে, রাজদ্রোহমূলক
0: কথা বলছে,
1: যেটা তিনের তলোয়ারে আছে যার উল্লেখ,
0: একদম থিয়েটারের মাধ্যমে তখন বিদ্রোহটা ছড়িয়ে
1: পড়ছে এবং সেটাকে বন্ধ করে দেওয়া হলো। কিন্তু সেটাকে কায়দা করে উৎপল দত্তের নাটকে টিনের তলোয়ারে একটা ময়ূর বাহন পালা করতে করতে তারা চলে গেল অন্য তিতুমীরের পালায়, চুক্কি দিয়ে, চুক্কি শব্দটা ব্যবহার করছে মানে বদমাইশি করে,
0: বদমাইশি করে।
1: এই যে জিনিসটা, এটা থিয়েটার পারে, ফলে থিয়েটারের ভেতরে যে রস, ওই রসটা আমায় খুব টানত, তার সঙ্গেই সমাজবিজ্ঞানের পাঠ, এই দুটো আমায় টানত, এই দুটো কোথাও এসে আমার লেখায় মিলতে আরম্ভ করলো, কবিতাতেও বলা যেতে পারে, থিয়েটারে বলা যেতে পারে।
0: আচ্ছা, আপনার প্রথম বিখ্যাত নাটক হলো আকরিক, অসিত মুখোপাধ্যায় নির্দেশনায় মঞ্চস্থ হয়েছিল, এই আকরিক সম্বন্ধে আমি একটু জানতে চাই, মানে এই যে প্রথম আকরিক আপনি লিখলেন, লেখার পরে মঞ্চস্থ হলো, তখনও কিন্তু আপনি থিয়েটারের একেবারে মেন স্ট্রিমে আসেননি, মানে নাটক লিখবেন বলে তখনও ভাবেননি?
1: না, তখন নাটক লিখেছি, তখন আগে ইউনিভার্সিটির নাটক লিখেছি, এই যে আমি এক্ষুনি যে কাহিনীটা বললাম মুন্নার দিন রাত্রি, তার আগে লেখা, আকরিকের আগে লেখা, কিন্তু অভিনীত হয়নি হয়তো।
0: আচ্ছা,
1: কিন্তু আকরিক প্রথম নাটক যেটা আমাকে পরিচিতি দেয়, এবং এটার একটা অদ্ভুত গল্প আছে আর কি
0: শুনি,
1: এইটার মধ্যে দিয়ে আমার সঙ্গে মোহিত চট্টোপাধ্যায় যিনি আমার গুরু থিয়েটারে, তার সঙ্গে আলাপ হয় আকরিকের মাধ্যমে। আমার নাটক তখন অভিনীত হয়েছিল অপ্রাকৃতিক, অসিত মুখোপাধ্যায় সেটা দেখতে এসেছিলেন, দেখতে এসে আমার সঙ্গে আলাপ করেন, উনি খুব চুপচাপ ছিলেন, মানে খুব প্রশংসা করছেন এরকম নয়,
0: আচ্ছা
1: এভাবে কথা বলছেন না, বললেন আমি একটা তোমার একটা ছোটো গল্প দেবো, তুমি লিখতে পারবে, মানে চ্যালেঞ্জের ভঙ্গিতে কথাটা বলছেন আর কি। হ্যালো, আমি তো ওনার নাটক মোহিত চট্টোপাধ্যায় লেখেন, ঠিক আছে, বললাম মোহিত চট্টোপাধ্যায় অসুস্থ, তুমি যদি পারো লেখো। আমার তখন তো জেদ চেপে গেল আমার।

0: জিততে হবে, কারণ অসিত মুখোপাধ্যায়কে যদি আমি নাটকটা দিতে পারি, মানে ওনাকে যদি খুশি করতে পারি, তাহলে একটা বিরাট পাওনা হবে আমার কাছে,
1: পাওনা হবে। হ্যাঁ,
0: তো অসিত মুখোপাধ্যায়ের সঙ্গে আমি দীর্ঘকাল ধরে লেখাটা করলাম। আমি ছবার কারেকশন করেছি পুরো লেখাটা, মানে 6 times
1: ছবার কারেকশন করেছেন,
0: প্রত্যেকবারই একটা করে খসড়া করার পর উনি রেখে দিতেন, রেখে দিয়ে 3-4 দিন বাদে এসো যেতাম, বলতেন শোনো এখানটা যদি এরকম করা যায়, এখানটা যদি এরকম করা যায়, খুব আমি তো চমকে যেতাম। তখন আমার ছোটবেলার মানে যৌবনের গরম আছে, আমি যেরকম বুঝি আর কেউ বোঝে না, আমি যেরকম দেখাপড়া করেছি কেমন, আমার দারুণ লাগতো যে দারুণ পয়েন্টগুলো তো মানুষটা দিচ্ছেন। ছবার লেখার পর যখন ফাইনাল হলো,
1: মানে পুরো নাটকটাই আপনি ছবার লিখলেন?
0: ইয়েস,
1: বাপরে।
0: তখন উনি বললেন এই যে ছবার তুমি এসছো এবং আমি তোমাকে এত কথা বলেছি, এগুলো কোনোটা আমার মস্তিষ্ক প্রস্তুত নয়, আমি প্রত্যেকবার এই নাটকটা নিয়ে গিয়ে মোহিত চট্টোপাধ্যায়কে শুনিয়েছি, উনি বলেছেন আমি আর তোমার কাছে বলেছি,
1: বাহ,
0: তুমি এবার মোহিত চট্টোপাধ্যায়ের কাছে যাও।
1: এবং যদ্দূর জানি আপনি যখন প্রথম মোহিত চট্টোপাধ্যায়ের কাছে গেলেন, মোহিত বাবু আপনাকে উঠে জড়িয়ে ধরে আলিঙ্গন করে বলেছিলেন আই লাভ ইউ।
0: হ্যাঁ, আমার মনে আছে সেই প্রথম ওনার সঙ্গে আলাপ, আমার
1: আলাপ, মানে সেটা কি আকরিক
0: দেখার পর, তুমি আকরিক লিখেছো, হ্যাঁ এইসব আই লাভ ইউ বলে জড়িয়ে ধরলেন, এবং সেই আমার গুরুগৃহে প্রবেশ, প্রস্থান হয়নি, এখন আমি গৃহেই আছি। মানে এখন আমার মনে হয় স্বপ্নে আমি নাটক লিখতে না পারলে, কষ্ট হলে, লেখা আটকে গেলে আমি মহিতাকেই স্মরণ করি এখনো অব্দি, সত্যি কথা। এবং আমি মহিতার লেখা পড়ি, নাটক পড়ি, ভাবি যে কী অসাধারণ নাটক উনি লিখে রেখে গেছেন, আমি যদি তার এক কণাও লিখতে পারি। এবং এরম একটা হয়েছিল, সেটা আমার কাছে খুব গর্ব, দ্বিজেন বন্দ্যোপাধ্যায় ছিলেন বিখ্যাত অভিনেতা, মারা গেছেন, উনি একটা নাটক করেছিলেন আমার মনশ্চক্ষু বলে, মনের চোখ, খুব অদ্ভুত নাটক। মানে সেই নাটকের মধ্যে একটি লোক একটা যুক্তিহীন খুন করতে চায়, ও ভাবে যে মানুষ খুন করে কেন, বুঝতে গেলে আমাকে একটা যুক্তিহীন খুন করতে হবে, তাহলে সে ডাক্তার, সাইকিয়াট্রিস্ট।
1: আচ্ছা,
0: এই নাটকটা দেখে বেরোনোর পর লোকজন বলছে মহিতা দারুণ লিখেছেন, এটা মহিতা সেটা কেউ লিখতে পারতেন, তখন আমি বলছি না এটা উজ্জ্বল লিখেছে, বলে উজ্জ্বল ও, আমি ভাবছি যে আমার লেখাটা তারা মহিতার লেখা ভাবছে, মানে এর চেয়ে বড় আমার আর
1: পাওনা কিছু
0: নেই, বড় গুরুদক্ষিণাও কিছু নেই, আমি যদি ওই ওইটা আমার আমার নামটা মনে হয় মহিতার লেখার সঙ্গে, তাহলে তো এটা আমার কাছে একটা, এটা আমি কখনো ভুলি না আর কি।
1: একদম একদম, মোহিত বাবু নিজেই কবিতা লিখতেন,
0: হ্যাঁ,
1: যেই কারণে ওনার নাটকে একটা কাব্যময়তা থাকে
0: সবসময়। ওনার সমস্ত নাটকে, মানে প্রথম দিককার নাটকে অনেকগুলো স্তর আছে মোহিতার নাটকে, সেটা একটা আলাদা ইস্যু, মানে ওটা নিয়ে বলতে গেলে রাতভর হয়ে যাবে। তো পরের মানে মাঝারি সময় যখন তিনি কিমিতিবাদী নাটক লিখছেন, মানে খানিকটা অ্যাবসার্ডিস্ট বলা যায়, ঠিক অ্যাবসার্ডিস্ট নয়, যেমন ধরো আমি উদাহরণ দিচ্ছি, একটা কণ্ঠনালীতে সূর্য, একটা রাজা সূর্যটা খেয়ে ফেলেছে, গলা আটকে গেছে, সিংহাসনের ক্ষয় রোগ, সিংহাসনটা আসলে ছোট হয়ে যায়,
1: ছোট হয়ে যাচ্ছে,
0: হ্যাঁ
1: একদম।
0: তো এই যে সুন্দর, যাকেই দেখতে তাকে বলছে তুমি কত সুন্দর, এই যে জায়গাগুলো, এই জায়গাগুলোকে যখন মহিতা ধরছেন আর কি, তার আগেও যখন উনি ধরছেন অন্যান্য নাটকে, মানে প্রথম দিককার মৃত্যু সংবাদ, ক্যাপ্টেন উর্রা, সেগুলো কিন্তু তখন সফল হয়নি, তখন মানুষ এই নাটক বোঝার জন্য তৈরি ছিল না। আজকে মহিতার নাটক অনেক বেশি এখনকার মানুষ আমার মনে হয় বুঝতে পারবে, ধরতে পারবে যে কত গভীরতা থেকে কত নতুন ভাষা উনি তৈরি করে গেছেন। এবং যেহেতু উনি কবিতা লিখতেন, ওনার সংলাপ খুব কাব্যিক সবসময়, সে উনি বাস্তবের গল্প লিখলেও কাব্যিক।
1: আচ্ছা, এই আকরিক দেখার পর সুনীল গঙ্গোপাধ্যায়ও,
0: হ্যাঁ আকরিক দেখার পর সুনীল গঙ্গোপাধ্যায় দেশে রিভিউ লেখেন, এবং সেই রিভিউতে উনি লেখেন যে আমি ভাবিনি এটা একটা দেশি নাটক, আমি ছিলাম কোনো বিদেশি নাটকের অনুবাদ। এবং একটি দৃশ্য ছিল যে বাবা ছেলের জন্য মিথ্যে কথা বলছে এবং জীবনে প্রথম মদ খাচ্ছে, সেই দৃশ্যটা দেখে সুনীল গঙ্গোপাধ্যায় কেঁদে ফেলেছিলেন, আমার মনে আছে। আমি কয়েকটা মানে কারোর কাছে যাওয়া, মানে বসে থাকা, এটা আমি পারতাম না, আমার স্বভাবের মধ্যে নেই। তো আমার সঙ্গে যেহেতু যোগাযোগ, পরে টেলিফোনে প্রণাম জানাই, তারপর ওনার একটি নাটক, আমি জল জঙ্গলের কাব্য, ওটা একটা উপন্যাস ছিল, সেটাই নাটক করেছিলাম, ওটা ছোট দল করেছিল, উনি দেখতে এসেছিলেন
1: এবং বোধ হয় ওটার শেষ দৃশ্যটা আপনি একটু বদলে
0: দিয়েছিলেন, যেখানে মারা গিয়েছিল আমি তাকে বাঁচিয়ে দিয়েছিলাম।
1: হ্যাঁ, এই গল্পটা
0: তখন উনি স্টেজে সবাই বলল, স্টেজে উনি উঠলেন, আমি তো খুব ভয় ভয় আছি, উনি বললেন উজ্জ্বল আমার চেয়ে ভালো লিখেছে।
1: আপনি ভয় পাচ্ছেন যে আমি বদলে দিয়েছি, উনি কি বলে বসবেন?
0: মানে আমি লেখকের উপর খোদকারি, এবং ওনাকে বলিও নি আগে, মানে এতটাই আমার মানে দুর্মতি আর কি, যে আগে বলো, বলারও আমি সাহস পাইনি যে আমি বদলে দিলাম, কিন্তু আমার মনে হয়েছিল ওটা থিয়েটার ঠিক হবে আর কি। সেই থিয়েটারের, আসলে থিয়েটারে একটা সত্য আছে, সাহিত্যের সত্য এক, থিয়েটারের সত্য আর এক। যখন সাহিত্য থেকে আমি থিয়েটারে যাই বা ফিল্মে যাই,

0: তখন আরেকটা চোখ তৈরি হয়। মানে সত্যজিৎ রায়ের যে আন্ডারস্ট্যান্ডিং চারুলতার, সেটা ফিল্মের আন্ডারস্ট্যান্ডিং। মানে রবীন্দ্রনাথের লেখা উপন্যাস পড়লে যে অনুভব হয়, আর রবীন্দ্রনাথের লেখা উপন্যাস যখন খুব মাস্টার কেউ ছবি করেন তখন আরেক রকম হয়। দুটোই আলাদা কাজ।
1: আচ্ছা, তাহলে কি এই নাটক লেখার সময়, আপনি নিজে তো ডিরেকশনও দিয়েছেন, তো নাটক লেখার সময় কি পরিচালক সত্তাটা আপনার মধ্যে চলে আসে?
0: আমার ক্ষেত্রে যেটা হয়, আমার নিজের মনে হয়েছে যে অনেক সময় অনেক নাট্যকার আগে কাহিনীটা ভেবে নেন যে এই প্রথম দৃশ্যে এই ঘটবে, দ্বিতীয় দৃশ্যে এই ঘটবে, এইভাবে যাবে, এখানে বিরতি হবে, এখানে খুন হবে, এখানে মৃত্যু হবে, এরকম। আমি এটা পারি না, করিও না। আমার কাছে প্রথমে একটা হয়তো একটা সংলাপ আসে বা দুটো মানুষ কথা বলছে দেখতে পাই, বা একটা ইস্যু, একটা কথা, একটা বিষয়, একটা বিষয় আসে, সেই বিষয়টা থেকে দুটো বা তিনটে লোক একটা ঘরে, রাস্তায়, পার্কে, কোথাও একটা কথা বলছে বা কিছু বলছে, আমি একটা দৃশ্যের অংশ দেখতে পাই।
1: সেই ছবিটা আপনি দেখতে পান
0: পুরো, সেই দৃশ্য, মানে সেই সেট কি, স্টেজের সেট, স্টেজের আলো, এমনকি আবহাওয়া, কি ভাজ বাজছে, কি গান হচ্ছে, যদি গান থাকে গানের সুর আমার মধ্যে গুনগুন গুনগুন করে ভেসে ওঠে, এবং আমি যেন ওইটাকে দেখে দেখে টুকি। এবং তারা অনেক সময় আমার কথা শোনে না, তারা তাদের মতো এক ভেবেছিলাম দ্বিতীয় দৃশ্যে একটা লোক আছে এমন একটা কথা বলে ফেললো, আমার কলম দিয়ে বেরোলো, পুরো নাটকটা উল্টো পাল্টে গেল। এবং এই কারণে বেশিরভাগ ক্ষেত্রে আমার প্রচণ্ড পরিশ্রম হতো, এখনো হয়, সেটা হচ্ছে প্রথম আমি যে লিখতে আরম্ভ করি, প্রথম দৃশ্যের পর আমাকে আবার ফিরে যেতে হয়, আমার প্রথম দৃশ্যের পর জিনিসটা ফেলে দিই আমি, কারণ তখন আরেকটা ভিশন আমার কাছে এসছে।
1: আচ্ছা,
0: তখন আমি সেইটা ধরে লিখতে আরম্ভ করি। এবং বেশিরভাগ এখনকার যে নাটক আমি লিখেছি, প্রত্যেকটা নাটকই আমার প্রথম খানিকটা লেখার পর তার কেটে কুটে ছিঁড়ে আবার আমি লিখতে আরম্ভ করেছি।
1: মনে হলো এটা ঠিক জমলো না, মানে
0: ঠিক জমলো না, মানে আমার যেটা একদম জমলো না কথা না, একদম যেটা আমি ভাবছিলাম সেই আইডিয়াকে স্পষ্ট করার জন্যে আমার মনে হয় চরিত্রগুলো নিজে এমন একটা কথা বলে দেয় যাতে আমি রাস্তা খুঁজে পাই, ওরা যেন আমার হাতের বাইরে, আবার আমার হাতের মধ্যে। আমি বোঝাতে পারছি, মানে যখন মানে বারবধূ নাটকের অংশে অভিনীত হচ্ছে বা অর্ধশেষ রচনীতে বিভিন্ন অংশ অভিনীত হচ্ছে, আমি যখন লিখেছি আমার মনে আছে ওরা নিজেরা কথা বলছে, ওরা নিজেরাই কথা বলছে, আমি সংলাপগুলো শুনতে পাচ্ছি। ওই জন্যে বেশিরভাগ দলই প্রথমে চান যে নাটকটা প্রথম দিন আমি পড়বো।
1: হ্যাঁ, কারণ আপনি পড়ার মধ্যে সেই ছবিটা দেখার চেষ্টা করবেন,
0: ওই ছবিটা উনি দেখতে পেয়ে যাবেন। আমাকে বেগদাদ তো বারংবার বলেন, বেগদাদ অনেকগুলো নাটক করেছেন, খুব প্রণম্য ডিরেক্টর আমার, যে তুই এবার পড়বি, তুই পড়লে আমার হয়ে যাবে, আমি সব দেখে নেবো,
1: দেখে নেবো। কারণ ডিরেক্টরের কাছে তো পুরো ছবিটা দেখতে হবে, না হলে তিনি তো
0: না, উনি শুধু আমার পড়া থেকেই, মানে আমি যে উচ্চারণ করছি, আমি যে সংলাপগুলো বলছি, সেটা থেকেই উনি ক্যারেক্টারটাকে ধরে নেন, যে ক্যারেক্টার এইরকম, এটা এইরকম, উনি মানে আমাকে বাদ দিয়ে যান না। এই যখন ভানু আমরা লিখি, সুমন মুখোপাধ্যায় করেন, প্রথম দু তিনবার লেখার পর আমরা একসঙ্গে বসি, তারপর যেটা করা হয় আমরা একসঙ্গে পাশাপাশি বসে সংলাপ টু সংলাপ এডিট করতে থাকি, যাতে ডিরেক্টর এবং নাট্যকারের মনটা কয়েনসাইড করে। তার সঙ্গে চেকবের প্রতি সম্মান, চেকবের সংলাপ ফেলে দিতে খুব কষ্ট হবে, পারবেন না,
1: একদম
0: এত অসাধারণ সংলাপ। এইটা দুজনে মিলে আমাদের করতে হয়েছে। এর আগেও যখন আমরা করেছি সুমন এবং আমি, শূন্য শুধু শূন্য নয়, এটা আমার বিখ্যাত নাটক, ওর ডিরেকশন অসাধারণ ডিরেকশন দিচ্ছিল, সেটাও তাই, সেটাও খানিকটা তাই, মানে কি করে নাটকটা করা হবে আমরা বুঝে পাচ্ছিলাম না। তখন এক রাত্রিরে ফোনে, টেলিফোনে আমাকে সুমন বলে, না ব্যাপারটা না অ্যাসিমেট্রিক করব, এই যে কথাটা বলল এইটা একমাত্র আমি বুঝতে পারবো, আর কেউ বুঝতে পারবে না, মানে অ্যাসিমেট্রিক মানে কি, কি বলতে চাইছে, এর মধ্যে একটা সাঁটে কথা আছে, সাঁটে অবলিক কথা আছে, অবলিক। যেমন মহিউদ্দা বলতেন, এই চরিত্রটা একটু হলুদ হয়ে গেছে, একটু সবুজ করে দাও তো,
1: হলুদ হয়ে গেছে সবুজ করে দাও তো, মানে বলুন,
0: ওটা আবার ওই, ওটা আবার যে লেখে সেই বুঝতে পারবে, মানে যে ওনার মতো সেন্সিটিভ লেখক সেই বুঝতে পারবে, চট করে অন্য লোক বুঝতে পারবে না। মানে যারা বড় মাপের শিল্পী, চিত্রশিল্পী, তারা দেখবেন তারা যখন নিজেদের মধ্যে কথা বলে, যে ভাষায় কথা বলে তার মধ্যে অনেকটাই থাকে শান্ত ভাষা, অস্পষ্ট নীরবতা,
1: ভাষা সহজে বোঝা যায়,
0: সে ভাষা ওনা ওই ওই মানুষটাই বুঝতে পারে। ধরো ফিল্মের অভিনয়, এই ফিল্মের অভিনয় নিয়ে যখন বড় ডিরেক্টর শুধু অ্যানালাইজ করেন, তো যে তোমার অভিনয়টা এই চাইছি, এই চাইছি, সেইটা অভিনেতাকে করতে হয়। এবং সেটা কি করে করতে হয়, সেটা ওই পরিচালকের মনটা বুঝে তাকে প্রকাশ করার চেষ্টা করতে হয়। ব্রেক যে ডিরেকশন দিতেন, নিজে কিছু দেখাতেন।

0: রাস্তা, দুদিকে ঝোপঝাড় আছে, বন আছে, পুকুর আছে, এটাকে ক্লিয়ার করে একটা সরল রাস্তা তৈরি করতে হবে যার মধ্যে দিয়ে মানুষ হেঁটে যেতে পারবে সহজে। অর্থাৎ আমি একটা সিগন্যাল দেবো ডিরেক্টরকে এবং অভিনেতাকে, সেই সিগন্যালটা বহন করে তাকে নিয়ে যেতে হবে, এবং সেখানেই কন্ট্রাডিকশন শুরু হয়। আমি হয়তো একটা রম্যরচনার সিগন্যাল দিলাম, পরিচালক ভাবলেন এটা একটা উপন্যাস,
1: উপন্যাস,
0: তখন সমস্যা হয়।
1: বলছি, আপনি তো আপনার লেখা নাটক নিয়েই পরিচালনা করেছেন, তো সেই পরিচালনার ক্ষেত্রে, পরিচালনা করার ক্ষেত্রে আপনার নিজের লেখার প্রতি কি মনে হয়েছে, মানে পরিচালক হিসেবে?
0: আমার মনে হয়েছে খুব খারাপ, এবং আমি নির্মমভাবে ফেলে দিয়েছি, আমার কোনো কষ্ট হয়নি।
1: সে কি
0: না না, সেটা খুব মানে আমার লোকে বলতো যে তুমি নিজের লেখা কেটে ফেলে দিচ্ছ, কি করে ফেলে দিচ্ছ, কারণ আমি আমার আমার যে পরিচালক সত্তাটা সেটা কিন্তু নির্মম, এবং সে মানে আমি জানি যে লেখাটা মানে নিজের সংলাপকে না ফেলে দিতে খুব কষ্ট হয়, কিন্তু ওইটা আমি জয় করেছি, ওটা আমি জয় করেছি, কারণ যখন আমি ওবি ডিরেক্টর হিসেবে কাজ করেছি, যেটুকু কাজ করেছি, আমার সত্তাটাকে আমি প্রাণপণে চেষ্টা করে আলাদা করে নিয়েছি, তাহলে আমার কষ্ট হয়েছে
1: এবং খুব কঠিন একটা কাজ।
0: কিন্তু যেহেতু আমি যখন লিখি আমি একটা জিনিস দেখতে পাই, এবার আমি নিজে বুঝলাম ডিরেকশন দিয়ে আমি দেখতে পেলেই হবে না, 300 লোকের চোখ মন দিয়ে দেখতে পেতে হবে, আমি যেটা দেখতে পেলাম সেটা হয়তো কমিউনিকেট করবে না, আমার কাছে কমিউনিকেট করবে, মাস পাবলিকের কাছে করবে না, এইটা একটা কঠিন কাজ, এবং এই এইটা আমি শিখেছি অভিনেতাদের সঙ্গে মিশে। দেবশঙ্কর হালদারের সঙ্গে আমি কাজ করেছি, বিল্লমঙ্গল, আই লার্নড লট অফ থিংস ফ্রম হিম। একজন বড় অভিনেতাকে নিয়ে যদি কাজ করা হয়
1: অনেক কিছু শেখা যায়,
0: এবং আমি যথেষ্ট যারা আমার নাটক করেছেন, সমস্ত বড় পরিচালক নাটক করেছেন, এরা সবাই আমার গুরু।
2: উজ্জ্বলদা বললেন যে বিখ্যাত মানুষদের সঙ্গে কাজ করলে অনেক কিছু শেখা যায়, অনেক কিছু জানা যায়। ঠিক যেমনভাবে উজ্জ্বলদার সঙ্গে আড্ডা দিতে দিতে আমরা অনেক কিছুই জানতে পারলাম, তার অভিজ্ঞতা আমাদেরকে সমৃদ্ধ করল, কিন্তু ঘড়ি জানান দিচ্ছে যে সময় আর নেই। এদিকে এই জমাটি আড্ডা ছেড়ে একেবারেই উঠতে ইচ্ছে করছে না, আর তাই আমাদের এই আড্ডা জারি থাকবে। হ্যাঁ, আপনারাও শুনতে পাবেন, নিশ্চয়ই শুনতে পাবেন, তবে এই আড্ডার পরবর্তী অংশ আপনারা শুনতে পাবেন আগামী সপ্তাহে নান্দনিক অনুষ্ঠানে। ভালো থাকবেন সকলে।

0: শুনলেন নান্দনিক। এই অনুষ্ঠানে আজ আমাদের সঙ্গে ছিলেন বিশিষ্ট নাটককার, নাট্য পরিচালক, কবি, চিত্রনাট্যকার শ্রী উজ্জ্বল চট্টোপাধ্যায়। তাঁর সঙ্গে আলাপচারিতায় ছিলেন স্পন্দন দাস। আকাশবাণী মৈত্রী।
1: নান্দনিক অনুষ্ঠানটি আজ এখানেই শেষ হল। অনুষ্ঠানটির প্রযোজনায় আছেন দুর্বাদে। আজ শুনলেন প্রথম পর্ব আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: এখন আপনাদের জানিয়ে দেব আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের পরবর্তী কিছু অনুষ্ঠান সম্পর্কে। ভারতীয় সময় রাত 8:15 শুনবেন বাংলা ব্যান্ডের গানের অনুষ্ঠান, 8:45 দিল্লি কেন্দ্রের হিন্দি সমাচার সমাচার সন্ধ্যা, রাত 9:00 শুনবেন কথায় গানে, উপস্থাপনায় থাকবেন শ্রাবণী মুখোপাধ্যায়, 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 শুনবেন গ্রন্থ পরিচয়, আজকের গ্রন্থ শেষের কবিতা, রচনা রবীন্দ্রনাথ ঠাকুর, গ্রন্থের সঙ্গে পরিচয় করাবেন তনুময় কোলে। অনুষ্ঠানটির প্রযোজনা করেছেন অনন্যা মজুমদার। রাত 10:00 বাংলা সংবাদ, 10:10 শুনবেন আগামীকালের আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের সারাদিনের অনুষ্ঠান সূচি, 10:15 শাস্ত্রীয় সঙ্গীত।

0: সংবাদপত্রের অনুষ্ঠান, 10:45 উপমহাদেশের খবর এবং রাত 11:00 প্রতিদিনের মতোই শুনবেন হারানো দিনের গান। জানিয়ে দিলাম আজ অর্থাৎ 10ই মে রবিবার আকাশবাণী মৈত্রীর বাদবাকি অনুষ্ঠানগুলি সম্পর্কে।
1: মে মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় নতুনত্ব। প্রচলিত ধ্যান ধারণার আধিপত্য ভেঙে আমাদের জীবন, মনস্তত্ত্ব এবং সমাজকে নতুন আঙ্গিকে উপস্থাপন করি নতুনত্বের হাত ধরে। জীবনে সুস্থতা বজায় রাখতে জীবনযাত্রায় নতুনত্ব বা দুরারোগ্য ব্যাধি থেকে নিরাময় লাভ করে মানসিক ও আত্মিক পুনর্জন্ম, সমাজ সংস্কার, শূন্য বর্জ্য এবং বর্জ্য পৃথকীকরণের মাধ্যমে চিন্তাধারায় নতুনত্বের অঙ্গীকার। বর্তমানে ওটিটি ও ওয়েব সিরিজের যুগে বহুরূপী বা সঙ্গীর দলের মতো লোকসংস্কৃতিগুলো যখন হারিয়ে যাচ্ছে, তখন অনেক সাহিত্যিক এই লোকজ উপাদানগুলোকে আধুনিক গল্পের কাঠামোয় ফিরিয়ে এনে নতুনত্ব সৃষ্টি করছেন। নতুনত্বের সেই মৌলিক ভাবনা ধরা দিক আপনার চিঠিতে এবং পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নী কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রী কথা maitrikatha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।

0: নতুন বছরেই বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের নতুন ইমেল আইডি maitribondhu23@gmail.com maitribondhu maitribondhu23@gmail.com বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের যাবতীয় মেল আপনারা এবার থেকে পাঠাবেন এই মেল আইডিতে। আরো একবার বলি, maitribondhu23@gmail.com maitribondhu maitribondhu23@gmail.com।
1: ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা। 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে এখন শুনবেন বাংলা ব্যান্ডের গানের অনুষ্ঠান। আজ শুরুতেই রইল পরপর দুটি গান।

আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে শুনছেন বাংলা ব্যান্ডের গানের অনুষ্ঠান। এবারের পরিবেশনা দোহারের।

আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে এতক্ষণ শুনছিলেন বাংলা ব্যান্ডের গান। আজ শুনলেন প্রথমে চন্দ্রবিন্দুর পরিবেশনায় দুটি গান, তারপর দোহারের পরিবেশনায় তিনটি গান দিয়ে সাজানো আজকের বাংলা ব্যান্ডের গানের অনুষ্ঠান এই পর্যন্তই। আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে কিছুক্ষণের মধ্যেই শুনবেন সমাচার সন্ধ্যা।

594 কিলোহার্টজে। এখন কথায় গানে, উপস্থাপনায় শ্রাবণী মুখোপাধ্যায়। দুই বাংলার শ্রোতা বন্ধুরা, শুরু করছি আজকের কথায় গানে অনুষ্ঠান। বন্ধুরা, আপনাদের মধ্যে কেউ কেউ রবীন্দ্রনাথের নাটকের গান নিয়ে অনুষ্ঠান করার পরামর্শ দিয়েছিলেন আমাদের। আপনাদের সেই ইচ্ছেকে সম্মান জানিয়ে আজ রবীন্দ্র জয়ন্তীর পরের দিন অর্থাৎ 1433 বঙ্গাব্দের 26শে বৈশাখ কথায় গানে অনুষ্ঠানটির বিষয় সাজিয়েছি রবীন্দ্রনাথের রাজা নাটকে গানের ব্যবহার প্রসঙ্গে। রাজা নাটকটি রবীন্দ্রনাথের একটি সাংকেতিক নাটক, অর্থাৎ নাটকটিতে বাহ্যিক ঘটনার আড়ালে রয়েছে একটি অন্তর্নিহিত ইঙ্গিত এবং ভাবলোকের রহস্য প্রকাশ করতেই এই নাটকের গানগুলিকে ব্যবহার করা হয়েছে। আমরা তো জানি কথ্য ভাষা যেখানে পৌঁছতে পারে না, গান সেখানে অনায়াসে পৌঁছে যায় মর্মস্থলে, সংকেতের আভাসও অনেকটাই স্পষ্ট হয়ে যায় গানে গানে। রবীন্দ্রনাথের রাজা নাটকের 20টি দৃশ্যের 26টি গানের মধ্যে নাটকের নায়ক রাজা দুটি গান গেয়েছেন। তার মধ্যেই একটি গান আগে শোনাই কণিকা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে, তারপর আসব বাকি কথায়।

রবীন্দ্রনাথ ঠাকুরের রাজা আধ্যাত্মিক ভাবপ্রকাশী নাটক। রাজা এখানে ঈশ্বর, যিনি সব জায়গায় বিরাজ করছেন, সকলের হৃদয়ে তাঁর অবস্থান। চর্মচক্ষে তাকে দেখা যায় না, তাকে অনুভব করতে হয় অন্তরের উপলব্ধিতে। এই নাটকে রাজার অন্ধকার ঘরটি আসলে আমাদের মনের অন্ধকারকে বোঝায়। আমাদের হৃদয় মন্দিরে যে রাজার অবস্থান, রানী সুদর্শনা তাকে বাইরে দেখতে চেয়েই বিভ্রান্ত হয়েছিলেন। তারপর অনেক কষ্ট, অনেক বঞ্চনা, অনেক প্রতারণার মধ্যে দিয়ে সাধনা করে তবে তিনি রাজার স্বরূপ বুঝতে পেরেছিলেন। আর তখনই ভ্রমের অন্ধকারের কুহেলিকা ভেদ করে অন্তরের আলোয় দেখেছিলেন তাঁর প্রেমময়কে। এই নাটকে রাজার স্বরূপকে সঠিকভাবে চিনেছিলেন ঠাকুরদা চরিত্রটি। একমাত্র তিনিই জানতেন রাজার পতাকায় পদ্মের মাঝে বজ্র আঁকা কেন। কারণ তিনি জানেন বিশ্বের রাজা অর্থাৎ ঈশ্বর একদিকে যেমন পালক, তেমনি আবার নিষ্ঠুর সংহারক। তাই রুদ্রের কঠিন ও কোমল রূপের কথাই ফুটে ওঠে ঠাকুরদার গানে, যে গানে কথায় নৃত্যের তালে তালে পাশাপাশি হাসি কান্না, জন্ম মৃত্যু, বন্ধন মুক্তি নেচে চলে অহরহ। কিন্তু কি আশ্চর্য না, এ গানের সঠিক ব্যাখ্যা না বুঝেই আমরা অনেকেই হয়তো ছোটবেলা থেকে গেয়ে আসছি, শুনে আসছি, ভীষণভাবে পরিচিত সেই গানটি। শুনে নেব স্বাগতা লক্ষ্মী দাশগুপ্তের কণ্ঠে।

তাই তো গানের কথার মধ্যেই রয়েছে, আমরা চলবো আপন মতে, শেষে মিলবো তাঁরই পথে। হ্যাঁ, ধরে ফেলেছেন তো? এই গানটিও যদিও শিশুদের গান ও নাচের প্রশিক্ষণের একদম প্রথম দিকেই শেখানো হয়, তবে আসলে কিন্তু গানটি সাম্যবাদের চেতনার ইঙ্গিতবাহী এবং গানটি রাজা নাটকেরই গান। শ্রোতা বন্ধু ভাবছেন বুঝি, অধ্যাত্মবাদ থেকে হঠাৎ সাম্যবাদ কি করে এলো? আসাটাই তো স্বাভাবিক, কারণ এই নাটকের রাজা অর্থাৎ ঈশ্বরের দরবারে সকলেই তো সমান। আর তাছাড়া আমাদের দেশ ভারতবর্ষও তো গণতান্ত্রিক দেশ, রবি ঠাকুরের ভাষায় মহামানবের মিলন তীর্থ, তাই তাঁর ভাষায় এবং বাস্তবের নিরিখেও আমাদের দেশে আমরা সবাই রাজা। আমরা সমবেত কণ্ঠে সেই গান শুনতে শুনতেই শেষ করব আজকের অনুষ্ঠান। আমি সঙ্গে ছিলাম আপনাদের সঙ্গে মৈত্রী বন্ধু শ্রাবণী মুখোপাধ্যায়। বিদায় নেব আজকের কথায় গানে অনুষ্ঠান থেকে সেই গান শুনিয়েই, তবে যাওয়ার আগে অনুরোধ রইল, অনুষ্ঠান কেমন লাগলো আমাদের জানতে পারেন maitribondhu23@gmail.com এই মেল আইডিতে মেল করে। রইল আজকের কথায় গানে অনুষ্ঠানের শেষ গান সমবেত কণ্ঠে।

রবীন্দ্রনাথ ঠাকুরের রাজা নাটকের আরেকটি গানে সংকেত দেওয়া হয়েছে পরমাত্মা ও জীবাত্মার সম্পর্কের। আমরা সকলেই মহান স্রষ্টার অংশমাত্র।

আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা। কথায় গানে অনুষ্ঠানটি আজ এই পর্যন্তই। আকাশবাণী মৈত্রী, কিছুক্ষণের মধ্যেই শুনবেন বিশ্ব পরিক্রমা।

0: বিক্রমানিয়ে আপনাদের সঙ্গে সঞ্জয় দত্ত, আমার সঙ্গে রয়েছেন দীপ্যতে। আজকের শিরোনাম, পশ্চিমবঙ্গ অসম পুদুচেরিতে বিধানসভা নির্বাচনে বিজেপির জয় তাঁর সরকারের গৃহীত জাতীয় নীতির প্রতি জনসমর্থনের উজ্জ্বল প্রমাণ বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাবি করেছেন।
1: প্রধানমন্ত্রী আজ তেলেঙ্গানার হায়দ্রাবাদে প্রায় 9,400 কোটি টাকার একগুচ্ছ পরিকাঠামো এবং শিল্প প্রকল্পের সূচনা এবং শিলান্যাস করেছেন।
0: তামিলাগা বেত্তিরি কাজাগাম টিভিকের প্রতিষ্ঠাতা সি জোসেফ বিজয় আজ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।
1: অসমে হিমন্ত বিশ্ব শর্মা সর্বসম্মতিক্রমে বিজেপি এবং এনডিএ পরিষদীয় দলের নেতা নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার তিনি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন।
0: আগামীকাল পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে রাজ্য মন্ত্রিসভার প্রথম বৈঠক বসছে।
1: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ সম্ভাব্য বন্যা এবং তাপপ্রবাহজনিত পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি নিয়ে পর্যালোচনা বৈঠক করেছেন।
0: সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিনের আবেদন ফের খারিজ বাংলাদেশের আদালতে।
1: আনুষ্ঠানিক যুদ্ধবিরতি সত্ত্বেও পশ্চিম এশিয়া সংঘাত তীব্রতর, উপসাগরে একাধিক দেশের ড্রোন হামলা, পণ্যবাহী জাহাজে আগুন।
0: রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ফের উত্তেজনা, একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ।
1: আইপিএল এ চেন্নাই সুপার কিংস 5 উইকেটে হারালো লখনৌ সুপার জায়ান্টসকে। অন্য ম্যাচে মুখোমুখি মুম্বাই ইন্ডিয়ান্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
0: আসছে বিস্তারিত খবরে, আজ প্রথমেই দেশের খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, পশ্চিমবঙ্গ, অসম এবং পুদুচেরিতে বিধানসভা নির্বাচনে বিজেপির জয় তাঁর সরকারের গৃহীত জাতীয় নীতির প্রতি জনসমর্থনের উজ্জ্বল প্রমাণ। তিনি বলেন, নির্বাচনের ফলাফল দেশের নিহিত চেতনাকেই প্রতিফলিত করে। বেঙ্গালুরুতে আজ বিজেপি কর্মীদের সমাবেশে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী এমন একটি সরকারের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন, যা সক্রিয়ভাবে কাজ করে, দ্রুততার সঙ্গে সুশাসন সুনিশ্চিত করে, সব সমস্যার সমাধান দেয় এবং দেশকে অগ্রগতির পথে এগিয়ে নিয়ে যায়। প্রধানমন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গে মাত্র 3টি আসন নিয়ে বিজেপির যাত্রা শুরু হয়েছিল। মাত্র 10 বছরের মধ্যেই বিপুল জনসমর্থন নিয়ে তারা সরকার গঠন করেছেন। অসমে জনগণ বিজেপিকে তৃতীয়বারের মতো ক্ষমতায় বসিয়েছে। গুজরাটের পৌরসভা নির্বাচনে বিজেপি অতীতের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। তিনি বলেন, কেরালাতেও বিজেপি ভবিষ্যতে আরও ভালো ফল করবে। কংগ্রেসের তীব্র সমালোচনা করে প্রধানমন্ত্রী অভিযোগ করেন, সংসদে মহিলা সংরক্ষণ বিলের বিপক্ষে ভোট দিয়ে তারা দেশের নারী শক্তির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।
2: দশকোঁ সে কংগ্রেস দেশ কি মহিলাওঁ কি আঁখোঁ মে ধুল ঝোঁকতি রহি হ্যায়। কংগ্রেস মহিলা আরক্ষণ কা বাদা করতি থি আর ফির আপনে হি সহযোগী দলোঁ সে ইসকা বিরোধ করবাতি থি। বড়া খেল চলা করতা থা। বিজেপি নে ইস খেল কো খত্ম কিয়া। মহিলাওঁ কে লিয়ে 33% আরক্ষণ কা কানুন বানায়া। লেকিন সাথিওঁ, কংগ্রেস দেশ কি সবসে বড়ি নারী বিরোধী পার্টি হ্যায়। ইসলিয়ে কংগ্রেস নে সংসদ মে নারী শক্তি বন্ধন সংশোধন কো গিরা দিয়া।
0: প্রধানমন্ত্রী আজ সকালে বেঙ্গালুরুতে আর্ট অব লিভিং এর 45তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। তিনি আর্ট অব লিভিং ইন্টারন্যাশনাল সেন্টারে নবনির্মিত ধ্যান মন্দিরের উদ্বোধন করেন।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তেলেঙ্গানার হায়দ্রাবাদে প্রায় 9,400 কোটি টাকা ব্যয়ের একাধিক পরিকাঠামো এবং শিল্প প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করেন। এই প্রকল্পগুলির মূল লক্ষ্য হল তেলেঙ্গানাকে একটি গুরুত্বপূর্ণ উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তোলা। এর পাশাপাশি যোগাযোগ ব্যবস্থার উন্নতি, কর্মসংস্থান সৃষ্টি, পণ্য পরিবহন পরিষেবার দক্ষতা বৃদ্ধি, নিরাপত্তা জোরদার করা এবং সাধারণ মানুষের যাতায়াতকে আরও সুবিধাজনক করে তোলা এই উদ্যোগগুলির অন্যতম উদ্দেশ্য। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, পশ্চিম এশিয়ার সংঘর্ষের জেরে যে জ্বালানি সংকট তৈরি হয়েছে, কেন্দ্রীয় সরকারের নেওয়া পদক্ষেপের ফলে ভারত তা কার্যকরভাবে মোকাবিলা করতে সক্ষম হয়েছে। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে জ্বালানির সংযত ব্যবহার অত্যন্ত জরুরি। আমদানি করা পেট্রোলিয়াম পণ্যের ব্যবহার প্রকৃত প্রয়োজন অনুসারে সীমিত রাখলে বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে এবং চলতি সংঘর্ষের বিরূপ প্রভাবও কমবে।
2: जो एनर्जी प्रोडक्ट हम विदेशों से मंगाते हैं, हमें प्रयास करना है कि जितनी जरूरत है उतना ही उपयोग करें। इससे विदेशी मुद्रा की भी बचत होगी और युद्ध के संकट से होने वाले दुष्प्रभाव को भी कम किया जा सकेगा।
0: ভারত যে অল্প কয়েক বছরের মধ্যেই বিশ্বের শীর্ষ সৌরশক্তি উৎপাদনকারী দেশগুলির অন্যতম হয়ে উঠেছে তার উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, পেট্রোলে ইথানল মিশ্রণের ক্ষেত্রেও দেশ উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। তিনি বলেন, সরকারের ধাপে ধাপে নেওয়া জ্বালানি

0: চিত্রকরণ নীতির আওতায় প্রথমে সবার জন্য এলপিজি সংযোগ নিশ্চিত করার উপর জোর দেওয়া হয়। বর্তমানে সাশ্রয়ী পাইপলাইনের মাধ্যমে প্রাকৃতিক গ্যাস সরবরাহ এবং দেশজুড়ে সিএনজি নির্ভর ব্যবস্থার সম্প্রসারণে গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি বলেন, এই ধরনের সামগ্রিক উদ্যোগই ভারতকে বর্তমান আন্তর্জাতিক জ্বালানি সংকট মোকাবিলায় সক্ষম করে তুলেছে।
1: এনার্জি সিকিউরিটি কা ক্যা মহত্ব হ্যায়, ইয়ে আজ দুনিয়া কা হর ব্যক্তি মহসুস কর রহা হ্যায়। ইসলিয়ে ভারত কি এনার্জি সিকিউরিটি পর হামারি কেন্দ্র সরকার অভূতপূর্ব নিবেশ কর রহি। মলকাপুর মে ইন্ডিয়ান ওয়েল কে নয়ে টার্মিনাল কা উদ্ঘাটন ইসি দিশা মে এক বড়া কদম হ্যায়। বিতে সালো মে সোলার পাওয়ার কে মামলে মে ভারত দুনিয়া কে টপ দেশো মে পৌঁছ গা হ্যায়। সিএনজি আধারিত ব্যবস্থা কো প্রমোট কর রহে এসে তমাম প্রয়াসো কে কারণ ভারত ইস বহুত বড়ে বৈশ্বিক ঊর্জা সংকট কা সামনা কর রহা। লেকিন আব আজ সময় কি ইয়ে ভি মাঙ্গ হ্যায়, পেট্রোল ডিজেল গ্যাস এসি চিজো কা বহুত সংযম সে ইস্তেমাল করে।
2: প্রধানমন্ত্রী বলেন, ভারত আজ একদিকে যেমন রিফর্ম এক্সপ্রেসে এগিয়ে চলেছে, তেমনি অন্যদিকে আধুনিক পরিকাঠামো গড়ে তুলছে। তিনি তেলেঙ্গানার প্রতিটি পরিবারকে আশ্বস্ত করে বলেন, মানুষের স্বপ্ন পূরণে কেন্দ্রীয় সরকার আরও দ্রুতগতিতে কাজ চালিয়ে যাবে। আজ যে গুরুত্বপূর্ণ প্রকল্পগুলি সূচনা হয়েছে তার মধ্যে অন্যতম হল পিএম মিত্র পার্ক। এটি কাকতিয়া মেগা টেক্সটাইল পার্ক নামে পরিচিত। প্রায় 1,700 কোটি টাকা ব্যয় নির্মিত এই প্রকল্পটি দেশের প্রথম পূর্ণাঙ্গ কার্যকরী পিএম মিত্র পার্ক। কেন্দ্রের 5F ভাবনা অর্থাৎ ফার্ম, ফাইবার, ফ্যাক্টরি, ফ্যাশন এবং ফরেন মার্কেটকে সামনে রেখে একটি সমন্বিত বস্ত্রশিল্প পরিবেশ গড়ে তোলাই এর উদ্দেশ্য। ভারতের অতীত অর্থনৈতিক শক্তির অন্যতম ভিত্তি ছিল বস্ত্রশিল্প। এই প্রসঙ্গ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, সরকার আধুনিক উদ্যোগের মাধ্যমেই গুরুত্বপূর্ণ ক্ষেত্রকে পুনরুজ্জীবিত করতে বদ্ধপরিকর। তিনি বলেন, ওয়ারেঙ্গলের পিএম মিত্র পার্ক দেশের বস্ত্রশিল্পে নতুন গতি আনবে। এখানে কাজ করার সংস্থাগুলি উৎপাদন এবং রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় সরকারের একাধিক প্রকল্পের সুবিধা পাবে। এর পাশাপাশি এই পার্কের কারণে বিপুল কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হবে।
1: वारंगल का पीएम मित्र पार्क देश में टेक्सटाइल क्रांति को गति देगा। पीएम मित्र पार्क में लगने वाली यूनिट्स को केंद्र सरकार की योजनाओं का भी पूरा लाभ मिलेगा। उन्हें केंद्र सरकार की पीएलआई स्कीम से भी मदद मिलेगी। इस टेक्सटाइल पार्क से बड़ी संख्या में रोजगार का निर्माण होगा। খাসতর পর যে আমার বহনে বেটিয়া হনকে লিয়ে অনেক অবসর বননে বালে।
0: প্রধানমন্ত্রী জাতীয় মহাসড়ক 167-এর গুদেবেল্লুর থেকে মাহবুবনগর পর্যন্ত 4 লেন সম্প্রসারণ প্রকল্পেরও শিলান্যাস করেন। এটি হায়দ্রাবাদ পানাজি অর্থনৈতিক করিডোরের অংশ। এছাড়া সাঙ্গারেড্ডি জেলায় জহিরাবাদ শিল্পাঞ্চল গড়ে তোলার প্রকল্পেরও শিলান্যাস করা হয়। প্রধানমন্ত্রী একাধিক রেল ও পণ্য পরিবহন প্রকল্পের উদ্বোধন করেন। এর মধ্যে রয়েছে কাজীপেট বিজয়ওয়াড়া রেল মাল্টি ট্র্যাকিং করিডোরের বিভিন্ন অংশ, কাজীপেট রেল আন্ডার রেল বাইপাস এবং হায়দ্রাবাদে একটি নতুন গ্রিনফিল্ড পেট্রোলিয়াম অয়েল ও লুব্রিক্যান্টস POL টার্মিনাল। এই উপলক্ষে তেলেঙ্গানার রাজ্যপাল শিবপ্রতাপ শুক্লা, মুখ্যমন্ত্রী এ রেবন্ত রেড্ডি, কেন্দ্রীয় মন্ত্রী জি কিষণ রেড্ডি সহ বহু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন। এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হায়দ্রাবাদে ক্যান্সার চিকিৎসার উপর বিশেষ গুরুত্ব দিয়ে তৈরি হওয়া অত্যাধুনিক, অলাভজনক এবং মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল সিন্ধু হাসপাতালের উদ্বোধন করেন। সমাজ মাধ্যমে এক পোস্টে তিনি বলেন, শহর ও আশপাশের এলাকার স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নে এটি একটি প্রশংসনীয় উদ্যোগ। হাসপাতাল কর্তৃপক্ষের আধুনিক প্রযুক্তি ও উদ্ভাবনের উপর জোর দেওয়াকে তিনি সাধুবাদ জানান। প্রায় 21 লক্ষ বর্গফুট এলাকা জুড়ে করে ওঠা 18 তলার এই হাসপাতালে রয়েছে 1,500টি শয্যা, 150-এরও বেশি চিকিৎসক পরামর্শ কক্ষ এবং 29টি অত্যাধুনিক অপারেশন থিয়েটার। এখানে কেমোথেরাপি, রেডিয়েশন থেরাপি, ক্যান্সার অস্ত্রোপচার, বোন ম্যারো প্রতিস্থাপন, উন্নত ক্রিটিক্যাল কেয়ার সহ 33টিরও বেশি সুপার স্পেশালিটি পরিষেবা পাওয়া যাবে। এর পাশাপাশি অত্যাধুনিক রোগ নির্ণয় ব্যবস্থা, আধুনিক পরীক্ষাগার এবং রক্তকেন্দ্রের সুবিধাও থাকবে।
2: প্রধানমন্ত্রী আগামীকাল গুজরাটের সোমনাথ মন্দির পুনঃপ্রতিষ্ঠার 75তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত সোমনাথ অমৃত মহোৎসবে অংশ নেবেন। অনুষ্ঠানের অঙ্গ হিসেবে প্রধানমন্ত্রী একাধিক শুভ ধর্মী এবং সাংস্কৃতিক অনুষ্ঠানেও অংশ নেবেন।
0: তামিলাগা ভেত্তিরি কাজাগাম টিভিকের প্রতিষ্ঠাতা সি জোসেফ বিজয় আজ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। সকাল 10টায় নেহরু ইন্ডোর স্টেডিয়ামে শপথ গ্রহণ অনুষ্ঠান হয়। রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার শ্রী বিজয়কে শপথ গ্রহণ ও মন্ত্রগুপ্তি পাঠ করান। মুখ্যমন্ত্রীর সঙ্গে আরও 9 জন মন্ত্রী শপথ নেন।
3: সি জোসেফ বিজয় এনম নান তামিলনাড়ু আরসিন মুদলামেচ্சர் என்ற முறையில் எனது கவனத்திற்குள்ளாவதும் தெரிய வருவதுமா.

0: தொடர்பான எந்த பொருளையும் முதலமைச்சரின் கடமைகளை உரியவாறு நிறைவேற்ற தேவையான அளவுக்கன்றி ஒருவரிடமோ பலரிடமோ நேர்முகமாகவோ மறைமுகமாகவோ அறிவிக்கவோ வெளிப்படுத்தவோ மாட்டேன் என்று ஆண்டவன் மீது ஆணையிட்டு உறுதிமொழிகிறேன்.
1: শপথ গ্রহণ অনুষ্ঠানে কংগ্রেস নেতা রাহুল গান্ধী সহ তামিল সিনেমা জগতের বহু তারকা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, তামিলনাড়ুতে টিভিকে নতুন সরকার গঠনে কংগ্রেস, সিপিআই, সিপিআইএম, বিসিকে এবং আইইউএমএল তাদের সমর্থন দিয়েছে। শ্রী বিজয় ১৯৬৭ সালের পর প্রথম মুখ্যমন্ত্রী যিনি ডিএমকে বা এআইএডিএমকে দলের সদস্য নন। লোকভবন সূত্রে জানা গেছে, আগামী ১৩ই মে মধ্যে বিধানসভায় শ্রী বিজয়কে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে। ২৩৪ আসনের বিধানসভায় শ্রী বিজয় ১২০ জন বিধায়কের সমর্থন পেয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শ্রী জোসেফ বিজয়কে মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণের পর শুভেচ্ছা জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক পোস্টে শ্রী মোদী বলেন, কেন্দ্রীয় সরকার তামিলনাড়ুর নবনির্বাচিত সরকারকে উন্নয়নের লক্ষ্যে সব রকমের সহায়তা দেবে। শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরা কুমারা দিশানায়কে তামিলনাড়ুর নবনিযুক্ত মুখ্যমন্ত্রী শ্রী জোসেফ বিজয়কে অভিনন্দন জানিয়েছেন।
2: অসমে আজ প্রবীণ বিজেপি নেতা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সর্বসম্মতিক্রমে বিজেপি এবং এনডিএ পরিষদীয় দলের নেতা নির্বাচিত হয়েছেন। গুয়াহাটির খানাপাড়ায় ভেটেরিনারি কলেজ ময়দানে আগামী মঙ্গলবার তিনি মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন। গুয়াহাটিতে আজ সকালে পরিষদীয় দলের বৈঠকে ৮ জন বিজেপি বিধায়ক ডক্টর বিশ্ব শর্মার নাম পরিষদীয় দলের নেতা হিসেবে প্রস্তাব দেন। উপস্থিত বিধায়করা এই প্রস্তাবে সমর্থন জানান। ১০ জন এজিপি বিধায়ক ও বিপিএফ বিধায়করাও শ্রী শর্মাকে এনডিএ নেতা হিসেবে প্রস্তাব দেন। এরপর কেন্দ্রীয় পর্যবেক্ষক জেপি নাড্ডা আনুষ্ঠানিকভাবে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নাম পরিষদীয় দলের নেতা হিসেবে ঘোষণা করেন। পরিষদীয় দলের নেতা নির্বাচিত হওয়ার পর ডক্টর বিশ্ব শর্মা লোকভবনে গিয়ে রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্যের সঙ্গে সাক্ষাৎ করে ১০২ জন বিধায়কের স্বাক্ষরিত সমর্থনপত্র তুলে দিয়ে সরকার গঠনের দাবি জানান।
1: আগামীকাল আনুষ্ঠানিকভাবে প্রশাসনিক কাজ শুরু করবেন পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্নর ১৪তলায় ক্যাবিনেট রুমে হবে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক। মুখ্যমন্ত্রী শনিবার জানিয়েছেন, সোমবার তিনি ৫ মন্ত্রীর দপ্তর বন্টন করবেন। সূত্রের খবর, এদিন সকালে ১১টায় মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে নবান্নে গার্ড অফ অনার দেওয়া হবে, তারপরই হবে মন্ত্রিসভার প্রথম বৈঠক। মন্ত্রিসভার প্রথম বৈঠকে বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতি নিয়ে আলোচনা হবে। রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করা, অন্নপূর্ণার ভাণ্ডার, সপ্তম পে কমিশন ইত্যাদি নিয়ে বৈঠকে আলোচনা হবে বলে মনে করা হচ্ছে। এরপর সারাদিন সব দপ্তরের সচিব, জেলাশাসক ও পুলিশ কর্তাদের সঙ্গে মুখ্যমন্ত্রীর কথা হবে। নতুন বিধায়করাও জেলাশাসকদের বৈঠকে নবান্ন সভাগরে উপস্থিত থাকবেন। নতুন বিধায়কদের শপথ বাক্য পাঠ করানোর জন্য আগামী বুধ, বৃহস্পতি এবং শুক্রবার পশ্চিমবঙ্গ বিধানসভার বসছে। এর আগে মঙ্গলবার নির্বাচিত হবেন প্রোটেম স্পিকার। রাজ্যপাল এন রবি তাকে শপথ বাক্য পাঠ করাবেন। সূত্রের খবর, প্রোটেম স্পিকারের দায়িত্ব পাচ্ছেন বিজেপি বিধায়ক তাপস রায়।
2: উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আজ তার মন্ত্রিসভার সম্প্রসারণ করেছেন। বিজেপির ৬ জন নেতা মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। এছাড়া ২ জন প্রতিমন্ত্রীকে স্বাধীন দায়িত্ব দেওয়া হয়েছে। লখনৌয়ে জনভবনে আয়োজিত এক অনুষ্ঠানে রাজ্যপাল আনন্দিবেন প্যাটেল তাদের পদ এবং মন্ত্রগুপ্তির শপথ বাক্য পাঠ করেন। এর ফলে ৪০৩ সদস্য বিশিষ্ট উত্তরপ্রদেশ বিধানসভার মন্ত্রিসভার সদস্য সংখ্যা বেড়ে ৬০-এ পৌঁছেছে। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি ভূপেন্দ্র চৌধুরী ও বিজেপি নেতা মনোজ পাণ্ডেকে ক্যাবিনেট মন্ত্রী হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রতিমন্ত্রী অজিত পাল সিং এবং সোমেন্দ্র তোমরকে দেওয়া হয়েছে স্বাধীন দায়িত্ব। এদিকে কৃষ্ণ পাসওয়ান, সুরেন্দ্র দিলের, হংসরাজ বিশ্বকর্মা এবং কৈলাস রাজপুতকে প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
1: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ সম্ভাব্য বন্যা এবং তাপপ্রবাহজনিত পরিস্থিতি মোকাবিলার ব্যবস্থাপনা নিয়ে পর্যালোচনা বৈঠক করেন। যে কোনো রকম প্রাকৃতিক বিপর্যয় প্রাণহানি এড়াতে এবং সম্পত্তির ক্ষতি যাতে ন্যূনতম হয় তা সুনিশ্চিত করার লক্ষ্যে নতুন দিল্লিতে উচ্চস্তরের বৈঠকে পৌরোহিত্য করার সময় শ্রী শাহ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সংস্থার এই সংক্রান্ত প্রস্তুতি খতিয়ে দেখেন। পূর্বাভাস দেওয়ার পদ্ধতি, বিপর্যয় মোকাবিলায় কর্মী মোতায়েন এবং সংস্থাগুলির মধ্যে সমন্বয় ব্যবস্থার পর্যালোচনা করেন তিনি।
2: গুরুগ্রামের একটি বিশেষ আদালত অর্থ পাচার মামলায় পাঞ্জাবের শিল্পমন্ত্রী সঞ্জীব আরোরাকে ৭ দিনের ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে। ১০০ কোটি টাকার বেশি মূল্যের পণ্য পরিষেবা কর সংক্রান্ত কথিত জালিয়াতির সঙ্গে যুক্ত একটি মামলায় গতকাল চণ্ডীগড় থেকে সঞ্জীব আরোরাকে গ্রেপ্তার করে ইডি। এর আগে তাঁর বাসভবন সহ ৪টি জায়গায় দিনভর তল্লাশি চালানো হয়। হ্যাম্পটন স্কাই রিয়েলিটি লিমিটেডের একটি কার্যালয়েও এই মামলায় ইডির নজরদারির আওতায় রয়েছে।
1: নাগাল্যান্ড সরকার রাজ্যজুড়ে যানবাহনে কোন ধর্মভিত্তিক এনজিও সম্পর্কিত এবং অন্যান্য নিষিদ্ধ স্লোগান, স্টিকার, চিহ্ন ব্যবহারের উপর নিষেধাজ্ঞা

0: সরকার আরোপ করেছে। এই নিষেধাজ্ঞা সমস্ত ব্যক্তিগত ও সরকারি যানবাহনের ক্ষেত্রে প্রযোজ্য হবে। গত 30 এপ্রিল জারি করা এক বিজ্ঞপ্তিতে পরিবহন দপ্তরের কমিশনার ও সচিব রবার্ট লংচেরি জানান, চলতি বছর শুরুর দিকে সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রকের একটি নির্দেশিকার পরিপ্রেক্ষিতে 1988 সালের মোটরযান আইনের আওতায় এই নির্দেশ দেওয়া হয়েছে।
1: ত্রিনিদাদ এবং টোবাকো সফররত বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এবং সেদেশের প্রধানমন্ত্রী কমলা প্রসাদ বিসেসারের সঙ্গে যৌথভাবে একটি কৃষি প্রক্রিয়াকরণ কেন্দ্র দক্ষিণ ত্রিনিদাদকে হস্তান্তর করেছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় ডক্টর জয়শঙ্কর বলেন, ভারতের সিডস উদ্যোগের সহায়তায় পরিচালিত এই কেন্দ্রটি ত্রিনিদাদ এবং টোবাগোর ক্ষুদ্র মাঝারি শিল্প পরিকাঠামোকে শক্তিশালী করে তুলবে এবং দেশটির কৃষিক্ষেত্রে নতুন গতির সঞ্চার করবে। বিদেশমন্ত্রী ত্রিনিদাদ এবং টোবাগোর পেনালে একটি প্রস্থেটিক্স কেন্দ্রেরও উদ্বোধন করেন। দক্ষিণ ত্রিনিদাদে বসবাসরত ভারতীয় বংশোদ্ভূত ত্রিনিদাদীয় সম্প্রদায়ের সঙ্গে সাক্ষাৎ করে মন্ত্রী সন্তোষ প্রকাশ করেন।
0: এবার বিদেশের খবর। ২০২৪ সালে আইনজীবী খুনের ঘটনায় অভিযুক্ত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিনের আবেদন বাংলাদেশের হাইকোর্ট আজ খারিজ করে দিয়েছে। অন্য 4 অভিযুক্তের জামিনের আবেদনের বিষয় আগামীকাল পর্যন্ত রায় সংরক্ষিত রাখা হয়েছে। ২০২৪ সালে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে রক্তক্ষয়ী সংঘর্ষে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ খুন হয়েছিলেন, তবে তখন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী পুলিশি হেফাজতে ছিলেন। প্রাক্তন ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী ঢাকা বিমানবন্দরে একটি দেশদ্রোহ সংক্রান্ত মামলায় পুলিশের হাতে গ্রেপ্তার হন। তার বিরুদ্ধে বাংলাদেশের জাতীয় পতাকাকে অবমাননা করার অভিযোগ আনা হয়। চিন্ময় কৃষ্ণের স্বাস্থ্য সমস্যার কারণ দেখিয়ে তাঁর আইনজীবী জামিনের আবেদন করেছিলেন, কিন্তু সরকারি আইনজীবী অভিযোগের গুরুত্বের ভিত্তিতে তার বিরোধিতা করেন।
1: উপসাগরে একাধিক দেশের ড্রোন হামলার ঘটনায় ইরানের সঙ্গে আমেরিকা এবং ইসরায়েলের যুদ্ধবিরতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। কাতারের প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, আবুধাবি থেকে দক্ষিণাঞ্চলের একটি বন্দরের দিকে যাওয়া একটি পণ্যবাহী জাহাজে ড্রোন আঘাত হানে, জাহাজটিতে আগুন ধরে যায়। অন্যদিকে কুয়েত এবং সংযুক্ত আরব আমিরশাহি জানিয়েছে, তারা ড্রোন হামলা প্রতিহত করেছে। সংযুক্ত আরব আমিরশাহি প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, ইরানের 2টি ড্রোনকে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে। কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র জানান, সকালে শত্রুপক্ষের ড্রোন কুয়েতের আকাশ প্রবেশ করেছিল। পরিস্থিতি মোকাবিলায় নিরাপত্তা বাহিনী পদক্ষেপ গ্রহণ করে। এদিকে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের নৌশাখা ফের হুঁশিয়ারি দিয়ে বলেছে, ইরানের তেলবাহী ট্যাঙ্কার বা বাণিজ্যিক জাহাজের উপর কোনো হামলা হলে তার জবাবে ওই অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটি এবং শত্রুপক্ষের জাহাজগুলির উপর কঠোর আক্রমণ চালানো হবে।
0: পশ্চিম এশিয়ায় যুদ্ধবন্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রস্তাবের জবাব ইরান আনুষ্ঠানিকভাবে জমা দিয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে এই খবর জানিয়ে বলেছে, বর্তমান পর্যায়ে আলোচনার মূল লক্ষ্য হবে সংঘাতের অবসান ঘটানো। এর মধ্যেই মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। মার্কিন মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি এখনও আনুষ্ঠানিকভাবে বহাল থাকলেও লেবাননের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, ইসরায়েলের হামলায় সেখানে 22 জন নিহত হয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, তারা হিজবুল্লাহ 10 জন সদস্যকে হত্যা করেছে এবং দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর বিভিন্ন পরিকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে। এর জবাবে ইরান সমর্থিত সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ ইসরায়েলি বাহিনীর ওপর 3টি হামলা চালায়।
1: ব্রিটেন জানিয়েছে, পরিস্থিতি অনুকূল হলে হরমুজ প্রণালীতে নৌ চলাচলের নিরাপত্তা সুনিশ্চিত করতে বহুপাক্ষিক প্রচেষ্টার অঙ্গ হিসেবে তারা তাদের যুদ্ধজাহাজ HMS ড্রাগনকে পশ্চিম এশিয়ায় মোতায়েন করছে। এর আগে ইরান যুদ্ধ শুরু হওয়ার পরপরই সাইপ্রাসের প্রতিরক্ষা সহায়তার লক্ষ্যে এই যুদ্ধজাহাজটিকে পূর্ব ভূমধ্যসাগরে মোতায়েন করেছিল ব্রিটেন। এদিকে ফ্রান্স ইতোমধ্যে তাদের বিমানবাহিনীর রণতরী বহরকে লোহিত সাগরের দক্ষিণাংশে প্রেরণ করেছে।
0: রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে উত্তেজনা নতুন করে বেড়ে উঠেছে। রাশিয়া আজ ফের ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনেছে। অন্যদিকে ইউক্রেনের আধিকারিকরা জানিয়েছেন, গত 24 ঘণ্টায় রাশিয়ার হামলায় 1 জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। ইউক্রেনের দক্ষিণ পূর্বাঞ্চলীয় জাপোরিজিয়া অঞ্চলের প্রধান ইভান পেদারভ জানিয়েছেন, ওই অঞ্চলে 1 জন নিহত এবং 3 জন আহত হয়েছেন। খেরসন অঞ্চলের প্রধান ওলেকজান্ডার প্রকুতিন খেরসন অঞ্চলের 7 জনের আহত হওয়ার খবর দিয়েছেন। ইউক্রেনের বায়ুসেনা জানিয়েছে, রাশিয়ার ছোড়া 27টি ড্রোনই তারা ধ্বংস করে দিয়েছে। ইউক্রেনের ওপর জবাবি হামলা চালানো হয়েছে বলে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রাশিয়া ও ইউক্রেন উভয় দেশই বিজয় উৎসব উপলক্ষে আগামীকাল পর্যন্ত যুদ্ধবিরতি মেনে চলতে সম্মত হয়েছে।
1: এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনের সঙ্গে সংঘাত এখন সমাপ্তির পথে। পশ্চিম এশিয়ার উত্তেজনা পরিস্থিতির শীঘ্রই নিরসন হবে বলে তিনি আশা প্রকাশ করেন, তবে সংঘাত যদি আরো

0: তীব্র আকার ধারণ করে সেক্ষেত্রে সংশ্লিষ্ট সব পক্ষকেই এর মাশুল চোখাতে হবে বলেও পুতিন সতর্ক করে দেন। ইউরোপীয় নেতাদের সঙ্গে আলোচনায় বসার ব্যাপারে এক প্রশ্নের জবাবে পুতিন বলেন, একটি স্থায়ী শান্তি চুক্তি চূড়ান্ত হলে তবেই তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করবেন। এদিকে রাশিয়ার রেড স্কোয়ারে সেদেশের বার্ষিক বিজয় দিবস কুচকাওয়াজ চলাকালীন তিন দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে মস্কো এবং কিয়েভ।
1: পাকিস্তানে উপদ্রত খাইবার পাখতুনখোয়া প্রদেশে এক আত্মঘাতী হামলায় 15 জন নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন, আহত অনেকে। পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বিস্ফোরক বোঝাই একটি গাড়ি পুলিশ ফাঁড়ির দিকে এগিয়ে আসার সময় নিরাপত্তা বাহিনীর কর্মীরা গুলি চালালে বড় ধরনের বিস্ফোরণ ঘটে। এরপরই বন্দুকধারী দুষ্কৃতীরা ফাঁড়ি লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। বিস্ফোরণের তীব্রতায় পুলিশ ফাঁড়িটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। বহু সেনাকর্মীর দেহ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকার আশঙ্কা করা হচ্ছে।
0: মার্কিন যুক্তরাষ্ট্রের মায়ামির কাছে একটি যাত্রীবাহী চার্টার নৌকায় বিস্ফোরণের ঘটনায় 11 জন আহত, তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফ্লোরিডার মৎস্য এবং বন্যপ্রাণী সংরক্ষণ কমিশন জানিয়েছে, হলোভার স্যান্ডবারের কাছে বিস্কেন উপসাগরে অবস্থানরত ওই নৌকায় আকস্মিক বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি।
1: আজ আন্তর্জাতিক লুপাস ডে, বিশ্বজুড়ে পালিত হচ্ছে দিনটি। বিশ্বজুড়ে বহু মানুষ এই জটিল অটোইমিউন লুপাস রোগে আক্রান্ত। এই রোগ সম্পর্কে মানুষকে সচেতন করতে আজকে দিনটি পালিত হয়ে থাকে। শরীরের প্রতিরোধ ক্ষমতা ধ্বংস করা এই রোগ মানুষের দৈনন্দিন জীবনে মারাত্মক প্রভাব ফেলে। এবছরের মূল ভাবনা মেক লুপাস ভিজিবল। এই রোগের লক্ষণ এখনও বোধগম্য নয়। এই রোগে আক্রান্ত রোগীদের অস্থি, ত্বক, কিডনি, হার্ট এবং ফুসফুস সহ অন্যান্য অঙ্গ আক্রান্ত হয়। এবার খেলার খবর।
0: চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে আজ আইপিএল এর ম্যাচে চেন্নাই সুপার কিংস 5 উইকেটে লখনৌ সুপার জায়ান্টসকে হারিয়ে দিয়েছে। চেন্নাই টস জিতে লখনৌকে ব্যাট করতে পাঠায়। লখনৌ 20 ওভারে 8 উইকেটে 203 রান তোলে। জস ইংলিশ 85 রান করেন। শাহবাজ আহমেদ 43 রানে অপরাজিত থাকেন। চেন্নাইয়ের হয়ে জেমি ওভারটন 3, অংশুল কম্বোজ 2টি উইকেট নেন। রান তাড়া করতে নেমে চেন্নাই 5 উইকেট হারিয়ে 4 বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায়। উডভিল প্যাটেল 65, অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় 42 রান করেন। লখনৌর শাহবাজ আহমেদ, দিগ্বেশ রাঠি 2টি করে উইকেট নিয়েছেন।
1: নবরায়পুরের শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ সন্ধ্যায় আইপিএল এর ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সামনে জয়ের জন্য 167 রানের লক্ষ্য রেখেছে। বেঙ্গালুরু টসে জিতে প্রথমে মুম্বাইকে ব্যাট করতে পাঠায়। মুম্বাই নির্ধারিত 20 ওভারে 7 উইকেট হারিয়ে 166 রান করে। শেষ পাওয়া খবরে জানা গেছে, বেঙ্গালুরু 2 বলে বিনা উইকেটে 8 রান করেছে।
0: কোচি জওহরলাল নেহরু স্টেডিয়ামে আজ আইএসএল ফুটবলে মোহামেডান স্পোর্টিং 1-3 গোলে কেরালা ব্লাস্টার্সের কাছে পরাজিত হয়েছে। কেরালা ব্লাস্টার্সের পক্ষে ফ্রান্সিসকো ফিউলাসার, ভিক্টর ওয়াটুমিউ, এম এস শ্রীকুত্তান গোল করেন। মোহামেডানের হয়ে একমাত্র গোলটি করেছেন মহিতেশ রায়। 12 ম্যাচে 14 পয়েন্ট নিয়ে কেরালা লীগ তালিকা 8ম স্থানে রয়েছে। অন্যদিকে মোহামেডান স্পোর্টিং 11 ম্যাচে 3 পয়েন্ট নিয়ে 14 দলের আইএসএল এ সর্বশেষ স্থানে রয়েছে।
1: অন্য ম্যাচে গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে আজ আইএসএল ফুটবলে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি চেন্নাই এন এফসি কে 4-1 গোলে হারিয়ে দিয়েছে।
0: সাংহাইয়ে তীরন্দাজি বিশ্বকাপ স্টেজ 2 এ স্বর্ণপদক জিতেছে ভারতের মহিলা রিকার্ভ দল। দীপিকা কুমারী, অঙ্কিতা ভকত এবং কুমকুম মহোদের দল আয়োজক চীনকে 5-4 শুট অফে পরাজিত করে। শুট অফের শেষ শটে অভিজ্ঞ দীপিকা গুরুত্বপূর্ণ 9 স্কোর করে ভারতের 2021 সালের পর বিশ্বকাপ স্বর্ণপদক নিশ্চিত করেন। এর আগে সেমিফাইনালে ভারত 10 বারের অলিম্পিক চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দেয়।
1: এবার দৃষ্টিকোণ। বিশিষ্ট শিল্পী ও সঙ্গীতজ্ঞ পঙ্কজ কুমার মল্লিকের জন্মদিনে আকাশবাণী মৈত্রী সংবাদের শ্রদ্ধার্ঘ।
2: রবীন্দ্রসঙ্গীতকে জনপ্রিয় করে তোলার ক্ষেত্রে যে সমস্ত শিল্পীর ভূমিকা অনস্বীকার্য, তাদের মধ্যে অন্যতম হলেন পঙ্কজ কুমার মল্লিক। রবীন্দ্রনাথের খেয়া কাব্যগ্রন্থের শেষ খেয়া কবিতাটিতে সুর দেন তিনি। মুক্তি ছবিতে সেই গানটি ব্যবহারও করেন পঙ্কজবাবু, আর শ্রোতারা পান সেই চিরকালীন গান।

পঙ্কজ কুমার মল্লিক সঙ্গীত প্রেমী মানুষের কাছে এই নামটি আপনার চেয়েও আপন। বহুমুখী প্রতিভা সম্পন্ন এই মানুষটি একাধারে কণ্ঠশিল্পী, একাধারে সঙ্গীত পরিচালক ও অভিনেতা। 1905 সালে আজকের দিনে কলকাতায় তার জন্ম। ছেলেবেলা থেকেই ছিল সঙ্গীতের প্রতি গভীর আগ্রহ। দীনেন্দ্রনাথ ঠাকুরের সংস্পর্শে এসে রবীন্দ্রসঙ্গীতের প্রতি তার অমোঘ আকর্ষণ অচিরেই পঙ্কজ কুমার মল্লিককে রবীন্দ্রসঙ্গীত শিল্পীদের মধ্যে অগ্রগণ্য করে।

আকাশবাণীতে তার কর্মজীবনের শুরু ১৯২৭ সালে। সে সময় নাম ছিল ইন্ডিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন, পরে তার নাম হয় অল ইন্ডিয়া রেডিও। এই প্রতিষ্ঠানটি আকাশবাণী কলকাতা নামে পরিচিত। দীর্ঘ ৫০ বছর তিনি আকাশবাণীর সঙ্গে যুক্ত ছিলেন সঙ্গীত শিল্পী ও সঙ্গীত পরিচালক হিসেবে। শারদ উৎসবের সূচনায় দেবীপক্ষের প্রাককালে মহালয়ায় মহিষাসুর মূর্তি নিতে তার কণ্ঠ আজও অমলিন।

তবে শুধু বড় শিল্পী নন, অনেক বড় মাপের মানুষ ছিলেন তিনি। তাই জনপ্রিয়তার নিরিখে আজও এই মানুষটি সত্যি বিরল। সঙ্গীত প্রেমী মানুষের কাছে পঙ্কজ কুমার মল্লিক শুধুমাত্র একটি নাম নয়, একটি প্রতিষ্ঠান।

0: শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। পশ্চিমবঙ্গ অসম পুদুচেরি যে বিধানসভা নির্বাচনে বিজেপির জয়, তাঁর সরকারের গৃহীত জাতীয় নীতির প্রতি জনসমর্থনের উজ্জ্বল প্রমাণ বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাবি করেছেন।
1: প্রধানমন্ত্রী আজ তেলেঙ্গানার হায়দ্রাবাদে প্রায় 9,400 কোটি টাকার একগুচ্ছ পরিকাঠামো ও শিল্প প্রকল্পের সূচনা ও শিলান্যাস করেছেন।
0: তামিলাকা ভিত্তিক কার্যক্রম টিভিকের প্রতিষ্ঠাতা সি জোসেফ বিজয় আজ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।
1: অসমে হেমন্ত বিশ্ব শর্মা সর্বসম্মতিক্রমে বিজেপি ও এনডিও পরিষদীয় দলের নেতা নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার তিনি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন।
0: আগামীকাল পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে রাজ্য মন্ত্রিসভার প্রথম বৈঠক বসছে।
1: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ সম্ভাব্য বন্যা এবং তাপপ্রবাহজনীয় পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি নিয়ে পর্যালোচনা বৈঠক করেছেন।
0: সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীর জামিনের আবেদন ফের খারিজ বাংলাদেশের আদালতে।
1: আনুষ্ঠানিক যুদ্ধবিরতি সত্ত্বেও পশ্চিম এশিয়ায় সংঘাত তীব্রতর। উপসাগরীয় একাধিক দেশে ড্রোন হামলা, পণ্যবাহী জাহাজে আগুন।
0: বিশ্ব পরিক্রমা আজ এ পর্যন্তই। নমস্কার।
1: নমস্কার।

0: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। শুরু হচ্ছে গ্রন্থ পরিচয়।
1: এখন শুনবেন গ্রন্থ পরিচয়। আজকের গ্রন্থ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা উপন্যাস শেষের কবিতা, রচনা জয়ন্ত কোলে, পাঠে কৌশিক সেন, সম্পাদনা সোহিনী মঞ্জরী, প্রযোজনা অনন্যা মজুমদার।

অনন্ত বৈচিত্র্যের স্রষ্টা রবীন্দ্রনাথ। তাঁর কলম থেকে আমরা পেয়েছি কবিতা, ছোট গল্প, উপন্যাস, গান প্রভৃতি সাহিত্যের নানাবিধ সংরূপ। বলা যেতে পারে বাংলা সাহিত্যের প্রায় প্রতিটা শাখায় অনায়াস সাবলীল দক্ষতায় বিচরণ করেছেন এই মহান স্রষ্টা। আর তাঁর সাহিত্য কীর্তির মধ্যে এক অন্যতম সৃষ্টি শেষের কবিতা। সমকালীন সময় থেকে অনেকটা এগিয়ে একটা অনন্য চতুষ্কোণ প্রেমের গল্প রবীন্দ্রনাথ আমাদের শুনিয়েছেন এক দুঃসাহসিক আধুনিকতায়। এই কাহিনীর প্রেম চতুর্ভুজের চারিটি বিন্দুতে রয়েছে অমিত, লাবণ্য, কেতকী এবং শোভনলাল। এই চারটি চরিত্রের পারস্পরিক টানা পড়েনে উপন্যাসের কাহিনী বৃত্ত গড়ে তুলেছেন রবীন্দ্রনাথ, প্রকাশ করেছেন এক ব্যতিক্রমী প্রেম মনস্তত্ত্ব। রচনা ও প্রকাশের দিক থেকে রবীন্দ্রনাথের দশম উপন্যাস শেষের কবিতা। উপন্যাসটি প্রথম ধারাবাহিকভাবে প্রকাশিত হয় বাংলার 1335 সালে প্রবাসী পত্রিকার ভাদ্র থেকে চৈত্র সংখ্যায়। পরে 1336 সালের ভাদ্র মাসে গ্রন্থাকারে প্রকাশিত হয় রবীন্দ্র উপন্যাস শেষের কবিতা। যদিও এই শেষের কবিতা উপন্যাসের গল্প শুরু হয়েছিল এরও বেশ কিছুটা আগে। জানা যায় 1328 সালে কবি দাক্ষিণাত্যে ভ্রমণের সময় ভ্রমণ সঙ্গী প্রশান্তচন্দ্র মহলানবিশ এবং নির্মল কুমারী মহলানবিশের অনুরোধে মুখে মুখে একটি গল্প রচনা করে শুনিয়েছিলেন তিনি, এবং সেখান থেকেই এই উপন্যাসের কাহিনী বৃত্তের সূচনা। নির্মল কুমারী মহলানবিশ তাঁর লেখা কবির সঙ্গে দাক্ষিণাত্যে বইটায় সেই গল্প শুনিয়েছেন আমাদের। লেখিকার বিবরণ থেকে জানা যায় যে গল্পটা ছিল খানিকটা এরকম। টিং টিং টিং, টেলিফোন বেজে উঠেছে। বাড়ির একটি মেয়ে গিয়ে ধরল টেলিফোন। অপর প্রান্ত থেকে যে কথা কইছে তার গলা অচেনা। ছেলেটি কিছুতেই নামও বললে না। মেয়েটি তো অবাক, কে কি বৃত্তান্ত কিছুই জানে না, অথচ কথা বলার পর থেকে বুকের মধ্যে তোলপাড় শুরু হয়েছে। পরদিন আবার ঘণ্টা, ক্রমে এমন হলো যে মেয়েটি রোজ অপেক্ষা করে থাকে বিকেল বেলা টেলিফোন বাজবে বলে। এইরকম করে টেলিফোনের আলাপ যখন জমে উঠেছে, এমন সময় হঠাৎ একদিন ছেলেটি বলল যে সে বিদেশে চলে যাচ্ছে, কাজেই আর গল্প করা হবে না। কিছুদিন পর মেয়েটি শিলং পাহাড়ে চেঞ্জে গেল। সেখানে একদিন গাড়ির আকস্মিক দুর্ঘটনা। যে ভদ্রলোক সাহায্য করলেন তার গলা শুনে মেয়েটি চমকে উঠল। তিনিও বুঝলেন কাকে সাহায্য করেছেন। টেলিফোনের ভেতর দিয়ে তাঁদের এত ঘনিষ্ঠ পরিচয় হয়েছিল যে পরস্পরকে চিনতে একটুও দেরি হল না। আর এই গল্পের প্লটটাই আরও বিস্তৃত হয়ে ধরা দিল শেষের কবিতা উপন্যাসে। নির্মল কুমারী মহলানবিশের লেখা কবির সঙ্গে দাক্ষিণাত্যে বইটা থেকে জানা যায় যে এই উপন্যাসের নাম প্রথমে ছিল মিতা, পরে সেই নাম পরিবর্তন করে রাখা হয় শেষের কবিতা।

একটি অসামান্য মনস্তাত্ত্বিক রোম্যান্টিক উপন্যাস শেষের কবিতা। এখানে প্রেমের দুটি ভিন্নমাত্রিক স্বরূপকে খুব স্পষ্ট করে দেখানো হয়েছে। একদিকে অমিত রায়ের অভিজাত সমাজের আধুনিকা নারী কেতকী, অন্যদিকে স্বমহিমায় উজ্জ্বল শিলং পাহাড়ের প্রকৃতিকন্যা লাবণ্য। এই দুই মেরু অমিতর হাত ধরে মুখোমুখি এসে দাঁড়িয়েছে উপন্যাসের মধ্যে। অমিত দুজনকেই গ্রহণ করেছেন দুই ভিন্ন দৃষ্টিভঙ্গিতে। কেতকী তার চোখে হয়ে উঠেছে প্রতিদিনের ঘড়ায় তোলা জল।

রোজগারের ব্যবহার্য আর লাবণ্য হয়ে উঠেছে প্রেমের দিঘি, যেখানে অমিতর প্রেমিক হৃদয় অনায়াস বিভঙ্গে সাঁতার দিয়েছে। রোম্যান্টিসিজম ও বাস্তববাদিতা, এই দুইয়ের এক বিরল মেলবন্ধন দেখা যায় শেষের কবিতা উপন্যাসে। উপন্যাসের নায়ক অমিতর বরাবরের আকর্ষণ স্টাইলে, ফ্যাশনের ধার সে ধারে না। অমিত বলে, ফ্যাশনটা হল মুখোশ, স্টাইলটা হল মুখশ্রী। ওর মতে, যারা সাহিত্যের ওমরাও দলের, যারা নিজের মন রেখে চলে, স্টাইল তাদেরই। আর যারা আমলা দলের, দশের মনে রাখা যাদের ব্যবসা, ফ্যাশন তাদেরই। অমিত বলে, হাটের লোকের পায়ে চলার রাস্তার বাইরে আমাদের পা সরতে ভরসা পায় না বলেই আমাদের দেশে স্টাইলের এত অনাদর। কিন্তু অমিত নেশাই হল স্টাইলে, কেবল সাহিত্য বাছাই কাজে নয়, বেশে ভূষায় ব্যবহারে ও চেহারাতেই একটা বিশেষ ছাঁদ আছে। পাঁচজনের মধ্যে ও যে কোনো একজন মাত্র নয়, ও হল একেবারে পঞ্চম, অন্যকে বাদ দিয়ে চোখে পড়ে। অর্থাৎ বেশে ভূষায় ব্যবহারে অমিত একেবারে ব্যতিক্রমী, ইংরেজিতে যাকে বলে ডিস্টিংগুইশড। স্রোতের বিপরীত দিকে চলতে চাওয়া এই চরিত্রের একটা বড় বৈশিষ্ট্য। অমিত দেশি কাপড় প্রায় পরে, কারণ ওর দলের লোক সেটা পরে না। সেই সময়ের পাশ্চাত্য ছোঁয়াচ লাগা বেপরোয়া আধুনিক আধুনিকাদের ভিড়ে অমিত ছিল ব্যতিক্রমী ও বেমানান। সেই সময়ে যে সমস্ত আধুনিকারা, যারা খুটখুট করে, দ্রুত লয়ে চলে, উচ্চস্বরে বলে, স্তরে স্তরে তোলে সূক্ষ্মাগ্র হাসি, মুখ বেঁকিয়ে স্মিত হাস্যে উঁচু কটাক্ষে যায়, জানে কাকে বলে জ্ঞান গর্ভ চাওনি, গোলাপি রেশমের পাখা ক্ষণে ক্ষণে গালের কাছে ফুরফুর করে সঞ্চালন করে, এবং পুরুষ বন্ধুর চৌকির হাতার উপর বসে সেই পাখার আঘাতে তাদের কৃত্রিম স্পর্ধার প্রতি কৃত্রিম তর্জন প্রকাশ করে থাকে, তাদের প্রতি অমিতর আকর্ষণ নেই। সে বলে, আমি মনে মনে যে মেয়ের ব্যর্থ প্রত্যাশায় ঘটকালি করি, সে গড় ঠিকানা মেয়ে, প্রায় সে ঘর পর্যন্ত এসে পৌঁছয় না, সে আকাশ থেকে পড়ন্ত তারা, হৃদয়ের বায়ুমণ্ডল ছুঁতে না ছুঁতে জ্বলে ওঠে, বাতাসে মিলিয়ে যায়, বাস্তুঘরের মাটি পর্যন্ত আসা ঘটেই ওঠে না। আর অমিতর এই মনোভাব প্রকাশের মধ্যে দিয়েই উপন্যাসের শেষ পরিণতির একটা প্রচ্ছন্ন আভাস ধরিয়ে দিয়েছেন রবীন্দ্রনাথ। এ হেন অমিত যে কেটিকে ছেড়ে লাবণ্যের দিকে আকৃষ্ট হবে, তা তো খুবই স্বাভাবিক। লাবণ্যের সঙ্গে অমিতের প্রথম পরিচয় হয় শিলং পাহাড়ে এক আকস্মিক গাড়ি দুর্ঘটনায়। তারপর নানাভাবে দিনে দিনে বাড়তে থাকে সম্পর্কের ঘনিষ্ঠতা, কিন্তু এই সম্পর্কের মাঝে চলে আসে কেতকী বা কেটি। লন্ডনে ব্যারিস্টারি পড়ার সময় এই কেতকীকে ভালোবেসেছিল অমিত, এবং আংটিও পরিয়ে দিয়েছিল ভালোবাসার চিহ্ন হিসাবে। কিন্তু 7 বছর পর কেতকী যখন দেশে ফিরে এসে অমিতকে চায়, তখন অমিত তাকে ফেরাতে পারে না। আবার লাবণ্যের থেকে দূরে সরে যায় অমিত, কিন্তু লাবণ্যর প্রেমকে সে ভুলতে পারে না। লাবণ্যর ভালোবাসা তার কাছে হয়ে ওঠে দিঘি, যেখানে তার প্রেমিক মন সাঁতার দিতে পারে। আর কেতকীর ভালোবাসা হয় নিত্য দিনের ব্যবহারের ঘরায় তোলা জল। অমিত বলে, যে ভালোবাসা ব্যাপ্তভাবে আকাশে থাকে, অন্তর

এর মধ্যে সে দেয় সঙ্গ, যে ভালোবাসা বিশেষভাবে প্রতিদিনের সবকিছুতেই যুক্ত হয়ে থাকে, সংসারে সে দেয় অসঙ্গ। দুটোই আমি চাই। আর অমিতর এই দ্বিবিধ চাওয়াতেই রবীন্দ্রনাথ প্রকাশ করেছেন এক অনন্য ও ব্যতিক্রমী প্রেম মনস্তত্ত্বের। উপন্যাসের কাহিনীবৃত্তের অমিতর সঙ্গে কেতকীর এবং লাবণ্যের সঙ্গে শোভনলালের বিবাহ হলেও অমিত লাবণ্যর প্রেম পরস্পরকে ঋণী ও ঋদ্ধ করেছে। উপন্যাসের একেবারে শেষে লাবণ্য শোভনলালের সঙ্গে তার বিবাহের খবর অমিতকে চিঠি লিখে জানিয়েছে এবং সেই সঙ্গে লিখেছে একটি দীর্ঘ কবিতা। সেই কবিতায় লাবণ্য লিখছে, ওগো তুমি নিরুপম, হে ঐশ্বর্যবান, তোমারে যা দিয়েছিন সে তোমারই দান, গ্রহণ করেছ যত, ঋণী তত করেছ আমায়, হে বন্ধু বিদায়। সমস্ত আপাত অসংলগ্নতা, সমস্ত না পাওয়া উত্তরের অভাব মিটিয়ে এই একটি অসামান্য কবিতার জোরেই সম্ভবত শেষের কবিতা উপন্যাসটি তার সমাপ্তি বিন্দুতে পৌঁছতে পেরেছে। রবীন্দ্রনাথের শেষের কবিতা উপন্যাসটি সময়ের তুলনায় অনেক বেশি আধুনিক ও দুঃসাহসিক, যেখানে এক অসম্ভব দুঃসাহসিকতায় রবীন্দ্রনাথ নিজেই নিজের সমালোচনা করেছেন নিন্দুকের দৃষ্টিভঙ্গি নিয়ে। অমিতর মুখ দিয়ে তিনি বলিয়েছেন, রবি ঠাকুর সম্বন্ধে আমার দ্বিতীয় বক্তব্য এই যে, তার রচনা রেখা তারই হাতে অক্ষরের মতো, গোল বা তরঙ্গ রেখা, গোলাপ বা নারীর মুখ বা চাঁদের ধরনে, ওটা প্রিমিটিভ, প্রকৃতির হাতের অক্ষরের মৎস করা। নতুন প্রেসিডেন্টের কাছে চাই কড়া লাইনের খাড়া লাইনের রচনা, তীরের মতো, বর্ষার ফলার মতো, কাঁটার মতো, ফুলের মতো নয়, বিদ্যুৎ রেখার মতো, নুরেলজিয়ার ব্যথার মতো, খোঁচাওয়ালা কোনওয়ালা গথিক গির্জের ছাদে। নিজের সম্পর্কে এমন সমালোচনা সম্ভবত রবীন্দ্রনাথের মতো মহান স্রষ্টাই নিজের কলমে করতে পারেন। ঘটনার ঘনঘটা, সম্পর্কের টানা পড়েন, প্লটের অভিনবত্ব এবং অসম্ভব আধুনিকতায় ভরা এমনই এক অনবদ্য উপন্যাস রবীন্দ্রনাথের শেষের কবিতা। চতুষ্কোণ প্রেমের জটিলতা, প্লটের মোচড় সবটা নিয়ে একটা টান টান উপন্যাস। আর এই সব কিছুর স্বাদ পেতে আপনাদের অবশ্যই পড়ে দেখতে হবে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা উপন্যাস শেষের কবিতা।

0: এতক্ষণ শুনলেন গ্রন্থ পরিচয়। আজকের গ্রন্থ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা উপন্যাস শেষের কবিতা, রচনা জয়ন্ত কোলে, পাঠে কৌশিক সেন, সম্পাদনা সোহিনী মঞ্জরি, প্রযোজনা অনন্যা মজুমদার।
1: আকাশবাণী মৈত্রী, একটু পরেই শুনবেন খবর।

আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী আজ তেলেঙ্গানায় প্রায় ৯,৪০০ কোটি টাকার মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। পশ্চিম এশিয়ার উদ্ভূত পরিস্থিতিতে দেশবাসীকে পেট্রোল ও ডিজেলের ব্যবহার কমিয়ে আনার আহ্বান। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজ সম্ভাব্য বন্যা এবং তাপপ্রবাহজনিত পরিস্থিতি মোকাবিলায়

0: ব্যবস্থাপনা নিয়ে পর্যালোচনা বৈঠক করেছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আগামীকাল আনুষ্ঠানিকভাবে প্রশাসনিক কাজকর্ম শুরু করবেন। নবান্নে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক সোমবারই। রাজ্যের আইন শৃঙ্খলা এবং সার্বিক পরিস্থিতি নিয়ে একাধিক প্রশাসনিক বৈঠকের কর্মসূচি রয়েছে। ভারত এবং ত্রিনিদাদ ও টোব্যাগো বিভিন্ন ক্ষেত্রে 8টি চুক্তি স্বাক্ষরিত। পাকিস্তানে উপদ্রুত খাইবার পাখতুনখোয়া প্রদেশে এক আত্মঘাতী হামলায় 15 জন নিরাপত্তা কর্মী নিহত। আইপিএল ক্রিকেটে চেন্নাই সুপার কিংস 5 উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারিয়ে দিয়েছে। অন্য ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সামনে জয়ের জন্য 167 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সন্ধ্যায় হায়দ্রাবাদে এক জনসভায় বলেছেন, বিআরএস এবং কংগ্রেস দুটি দলের শাসনকালে হতাশ হওয়ার পর তেলেঙ্গানার মানুষ এখন পরিবর্তন চাইছেন। একমাত্র বিজেপির ডাবল ইঞ্জিন সরকারই জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে এবং উন্নয়ন নিশ্চিত করতে পারে। তিনি আরও বলেন যে বিজেপি পশ্চিমবঙ্গে বিপুল জনসমর্থন নিয়ে সরকার গঠন করেছে, তেলেঙ্গানাতেও একই রকমের সমর্থন তৈরি হচ্ছে। জনগণের সম্মিলিত চেতনায় কোনো জাতির নিবেদিত আদর্শকে কোনো সীমানার গণ্ডিতে আবদ্ধ রাখা যায় না। শ্রী মোদী কংগ্রেসের বিরুদ্ধে দুর্নীতি এবং পরিবারতান্ত্রিক রাজনীতিকে প্রশ্রয় দেওয়ার অভিযোগ তোলেন। এই দল সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে দুর্বল করে দিয়েছে। তৃণমূল কংগ্রেসেরও সমালোচনা করে তার অভিযোগ, এই দলও একই ধরনের কৌশল অবলম্বন করে পশ্চিমবঙ্গে শাসনের ক্ষেত্রে একটি স্বৈরাচারী মডেল গড়ে তুলেছিল।
1: কংগ্রেস নে করাপশন কো বড়ায়া, পরিবারবাদ কো বড়ায়া और संवैधानिक संस्थाओं का गला घोंटने का काम किया। जब टीएमसी बनी तो उसने कांग्रेस से ये सारी बुराइयां सीख ली। साथ ही लेफ्ट की भी जितनी बुरी आदतें थी वो भी टीएमसी ने अपना ली। टीएमसी ने अपने इस तानाशाही मॉडल में बंगाल को बेड़ियों से जकड़ दिया था।
0: হায়দ্রাবাদে প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক সংঘর্ষের ফলে সৃষ্ট আন্তর্জাতিক স্তরে অর্থনৈতিক অস্থিরতা, সরবরাহ শৃঙ্খলে চ্যালেঞ্জ এবং মূল্যবৃদ্ধির মোকাবিলায় ভারতকে সহায়তা করার লক্ষ্যে সকলের অংশগ্রহণ প্রয়োজন। তিনি বলেন, দেশপ্রেম মানে শুধুমাত্র দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করা নয়, বরং সংকটের সময়ে দায়িত্বশীলভাবে জীবনযাপন করা এবং দেশের প্রতি নিজ কর্তব্য পালন করাও এর অন্তর্ভুক্ত। তিনি দেশবাসীকে পেট্রোল ও ডিজেলের ব্যবহার কমিয়ে আনার আহ্বান জানান। যেখানে সম্ভব সেখানে মেট্রো ও গণপরিবহন ব্যবহার করার পরামর্শ দেন তিনি। জাতীয় স্বার্থে কোভিডের সময় ওয়ার্ক ফ্রম হোম বা বাড়ি থেকে কাজ করা, অনলাইন কনফারেন্স ও সভার আয়োজন করার উপর তিনি গুরুত্ব দেন।
1: जो एनर्जी प्रोडक्ट हम विदेशों से मंगाते हैं, हमें प्रयास करना है कि जितनी जरूरत है उतना ही उपयोग करें। इससे विदेशी मुद्रा की भी बचत होगी और युद्ध के संकट से होने वाले दुष्प्रभाव को भी कम किया जा सकेगा।
0: প্রধানমন্ত্রী আজ তেলেঙ্গানার ওয়ারাঙ্গালে পিএম মিত্র টেক্সটাইল পার্কের উদ্বোধন করে বলেছেন, এই প্রকল্পের ফলে রাজ্যজুড়ে বহু যুবক যুবতীর কর্মসংস্থান হবে। তিনি আজ বিকেলে প্রায় 9,400 কোটি টাকা মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন। এর আগে প্রধানমন্ত্রী কর্ণাটকের বেঙ্গালুরুতে আর্ট অফ লিভিং এর 45তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। প্রধানমন্ত্রী আগামীকাল গুজরাটে সোমনাথ মন্দির পুনঃপ্রতিষ্ঠার 75তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত সোমনাথ অমৃত মহোৎসবে অংশগ্রহণ করবেন। অনুষ্ঠানের অঙ্গ হিসেবে তিনি একাধিক শুভ ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন। তামিলনাড়ুতে টিভিকের প্রধান সি জোসেফ বিজয় শপথ গ্রহণের পর আজ মুখ্যমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করেছেন। তিনি মুখ্যমন্ত্রীর কার্যালয়ে ফোর্ট সেন্ট জর্জে পৌঁছে ফাইলে স্বাক্ষর করে দায়িত্বভার গ্রহণের কথা ঘোষণা করেন। আসামে আজ প্রবীণ বিজেপি নেতা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সর্বসম্মতিক্রমে বিজেপি ও এনডিএ পরিষদীয় দলের নেতা নির্বাচিত হয়েছেন। গুয়াহাটির খানাপাড়ায় ভেটেরিনারি কলেজ ময়দানে আগামী মঙ্গলবার তিনি মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ সম্ভাব্য বন্যা এবং তাপপ্রবাহজনিত পরিস্থিতি মোকাবিলার ব্যবস্থাপনা নিয়ে পর্যালোচনা বৈঠক করেছেন। যে কোনো রকমের প্রাকৃতিক বিপর্যয়ে প্রাণহানি এড়াতে এবং সম্পত্তির ন্যূনতম ক্ষতি নিশ্চিত করার লক্ষ্যে নতুন দিল্লিতে এক উচ্চ পর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করার সময় তিনি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সংস্থার এ সংক্রান্ত প্রস্তুতি খতিয়ে দেখার পাশাপাশি পূর্বাভাস দেওয়ার পদ্ধতি, বিপর্যয় মোকাবিলায় কর্মী মোতায়েন এবং সংস্থাগুলির মধ্যে সমন্বয় ব্যবস্থার পর্যালোচনা করেন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আজ তার মন্ত্রিসভার সম্প্রসারণ করেছেন। বিজেপির 6 জন নেতা মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। এছাড়া

0: এদিকে নবান্নে মুখ্যমন্ত্রীর প্রথম বৈঠককে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে তৎপর হাওড়া এবং কলকাতা পুলিশ। অন্যদিকে নতুন বিধায়কদের শপথবাক্য পাঠ করানোর জন্য তিন দিন বসছে বিধানসভা। আগামী বুধ, বৃহস্পতি এবং শুক্রবার বিধায়কদের শপথবাক্য পাঠ করানো হবে বলে খবর। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ভারত এবং ত্রিনিদাদ ও টোব্যাগোর মধ্যে পর্যটন, স্বাস্থ্য পরিষেবা, পরিকাঠামো এবং আয়ুর্বেদ সহ বিভিন্ন ক্ষেত্রে 8টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বিদেশ মন্ত্রকের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গতকালই ক্যারিবীয় অঞ্চলের এই দেশে দুদিনের সফর শেষ করেছেন। সেদেশের প্রধানমন্ত্রী কমলা প্রসাদ বিশ্বাসার এবং অন্যান্য বরিষ্ঠ নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে শ্রী জয়শঙ্কর বৈঠক করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ত্রিনিদাদ ও টোব্যাগো সফরের সময় গৃহীত উদ্যোগগুলির অগ্রগতি নিয়ে মত বিনিময় করেন তারা। দক্ষিণী বিশ্বসহ আঞ্চলিক ও বহুপাক্ষিক বিষয়েও কথা হয়েছে দুপক্ষের। পশ্চিম এশিয়ায় সংঘর্ষ অবসানের লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের দেওয়া সর্বশেষ প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব দিয়েছে ইরান। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বিষয়টি নিশ্চিত করেছে। এদিকে এই সংঘর্ষ তৃতীয় মাসে পড়ল। এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং বিদেশমন্ত্রী মার্কো রুবিও এই যুদ্ধ নিয়ে আলোচনার জন্য কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এদিকে লেবানন জানিয়েছে সেদেশে ইসরায়েলি হামলায় 22 জন নিহত হয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে তারা হিজবুল্লার 10 সদস্যকে হত্যা করেছে। পাকিস্তানের উপদ্রুত খাইবার পাখতুনখোয়া প্রদেশে এক আত্মঘাতী হামলায় 15 জন নিরাপত্তা কর্মী নিহত, আহত আরও অনেকে। পুলিশ সূত্রে জানা গেছে গতকাল বিস্ফোরক বোঝাই একটি গাড়ি পুলিশ ফাঁড়ির দিকে এগিয়ে আসার সময় নিরাপত্তা বাহিনীর কর্মীরা গুলি চালালে বড় ধরনের বিস্ফোরণ ঘটে। বাংলাদেশের হাইকোর্ট আইনজীবী হত্যা মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিনের আবেদন আজ খারিজ করে দিয়েছে। আরও চারজনের জামিনের আবেদনের শুনানি হবে আগামীকাল। 2024-এ চিন্ময় কৃষ্ণ পুলিশ হেফাজতে থাকার সময় চট্টগ্রাম আদালত চত্বরে হিংসাত্মক ঘটনায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফের মৃত্যু হয়। ইসকনের প্রাক্তন সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে 2024 সালের নভেম্বরে ঢাকা বিমানবন্দরে গ্রেফতার করা হয়। নব রায়পুরের শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আইপিএল ক্রিকেট ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সামনে জয়ের জন্য 167 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। জবাবে ব্যাট করতে নেমে বেঙ্গালুরু 6 ওভারে 3 উইকেট হারিয়ে 47 রান করেছে। এর আগে বেঙ্গালুরু টসে জিতে মুম্বাইকে প্রথমে ব্যাট করতে পাঠায়। মুম্বাই নির্ধারিত 20 ওভারে 7 উইকেটে 166 রান তোলে। এর আগে চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে আজ আইপিএল ক্রিকেট ম্যাচে চেন্নাই সুপার কিংস 5 উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারিয়ে দিয়েছে। চেন্নাই টসে জিতে লখনউকে ব্যাট করতে পাঠায়। লখনউ 20 ওভারে 8 উইকেটে 203 রান তোলে। কাজাখস্তানের আলমাটিতে অনুষ্ঠিত ISSF শটগান বিশ্বকাপের ট্র্যাপ মিক্সড টিম ইভেন্টে ভারতীয় জুটি নিরু ধান্ডা ও ভিভান কাপুর ব্রোঞ্জ পেয়েছেন। ISSF বিশ্বকাপে নিরু ও ভিভানের জন্য এটি প্রথম পদক জয়। ফাইনালে ভারতীয় জুটি প্রথম 30টি লক্ষ্যের মধ্যে 24টিতেই সফলভাবে লক্ষ্যভেদ করেন। শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। প্রধানমন্ত্রী আজ তেলেঙ্গানায় প্রায় 9,400 কোটি টাকা মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। পশ্চিম এশিয়ার উদ্ভূত পরিস্থিতিতে দেশবাসীকে পেট্রোল ও ডিজেলের ব্যবহার কমিয়ে আনার আহ্বান। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজ সম্ভাব্য বন্যা ও তাপপ্রবাহজনিত পরিস্থিতি মোকাবিলায় ব্যবস্থাপনা নিয়ে পর্যালোচনা বৈঠক করেছেন। খবর শেষ হল, এরপর খবর শুনবেন আগামীকাল সকালে 6:20।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলো হার্টজে। এখন জানিয়ে দেব আগামীকাল অর্থাৎ 11 মে 2026 সোমবার আকাশবাণী মৈত্রীর সারাদিনের অনুষ্ঠান সূচি। আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশনের সূচনা হবে ভারতীয় সময় সকাল 6:05 শুনবেন সুচিন্তন। সুচিন্তন অনুষ্ঠানে কাল থাকছে বলেন্দ্রনাথ ঠাকুরের রচনা থেকে পাঠ। 6:10 প্রথম আলো শুনবেন খেয়াল। 6:30 এই মহাজীবন শুনবেন গগনেন্দ্রনাথ ঠাকুরের জীবনকথা। 6:35 বাংলাদেশ সংবাদ পরিক্রমা।

বেজে 40 মিনিটে রবীন্দ্রসঙ্গীত, 6টা বেজে 55 মিনিটে কৃষক বন্ধুদের জন্য সুসংহত রোগ পোকা নিয়ন্ত্রণে কৃষি বিষের ব্যবহার, এ বিষয়ে কথিকা বলবেন ডক্টর শুভ্রজ্যোতি রায়। 7টা বেজে 5 মিনিটে লোকগীতি, 7টা বেজে 15 মিনিটে আসুন বেরিয়ে যান ভারতে। কালকের গন্তব্য গুলাবগড় কাশ্মীর, উপস্থাপনায় ঈশিতা দাস অধিকারী। 7টা বেজে 35 মিনিটে সকালের আড্ডা, 8টা বেজে 30 মিনিটে অতিথি অনুষ্ঠানে শুনবেন আবির চট্টোপাধ্যায়ের সাক্ষাৎকারের দ্বিতীয় পর্ব, সাক্ষাৎকার গ্রহণে থাকবেন সুচিস্মিতা গুপ্ত। সকাল 9টায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, 9টা বেজে 30 মিনিটে মনের মতো গান, উপস্থাপনায় শোভন সেন। 10টা বেজে 30 মিনিটে রামধনু অনুষ্ঠানে প্রথমে থাকছে রজনীকান্তের গান, তারপর শুনবেন আধুনিক গান। ভারতীয় সময় সকাল 11টায় সংগ্রহশালা থেকে গান শুনবেন, 11টা বেজে 15 মিনিটে নজরুল গীতি, 11টা বেজে 30 মিনিটে রম্যগীতি, দুপুর 12টায় যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা, 12টা বেজে 30 মিনিটে লোকগীতি, দুপুর 1টায় নাটক কাবুলিওয়ালা কাহিনী রবীন্দ্রনাথ ঠাকুর, বেতার নাট্যরূপ বিনতা রায়, 1টা বেজে 30 মিনিটে বাংলা সংবাদ, 1টা বেজে 40 মিনিটে বাংলা ব্যান্ডের গান। ভারতীয় সময় দুপুর 2টা বেজে 30 মিনিটে আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশনের সমাপ্তি এবং আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সূচনা হবে ভারতীয় সময় 3টা বেজে 30 মিনিটে। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনে ভারতীয় সময় 3টা বেজে 35 মিনিটে শুনবেন অনুরোধের আসর, 4টা বেজে 5 মিনিটে মহিলাদের আসরে কাল থাকছে ইতিহাসের পাতা থেকে, উপস্থাপনায় থাকবেন সঙ্গীতা দত্ত। 4টা বেজে 35 মিনিটে বন্ধু তোমারই জন্য, উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায় ও দুর্বা দে, সম্পাদনা অঙ্কিতা দাস। 5টা বেজে 5 মিনিটে আজ সন্ধ্যায়, উপস্থাপনায় শর্মিষ্ঠা রায়। 5টা বেজে 50 মিনিটে ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় নীলাদ্রি সেন। 6টা বেজে 20 মিনিটে ক্ষেত খামারের কথা, সফল প্রাণীপালক হওয়ার চাবিকাঠি, এই বিষয়ে আলাপচারিতায় থাকবেন ডক্টর কৌশিক পাল ও সুব্রত চক্রবর্তী। 6টা বেজে 50 মিনিটে আপনার স্বাস্থ্য, কাল এই অনুষ্ঠানে একটু খেলেই পেট ভার, এ বিষয়ে শুনবেন কথিকা, বলবেন ডক্টর দেবাশিস মিশ্র। ভারতীয় সময় সন্ধ্যা 7টায় বেতার নাটক কাবুলিওয়ালার পুনঃসম্প্রচার শুনতে পাবেন, 8টা বেজে 15 মিনিটে বাংলা ব্যান্ডের গান, রাত 9টায় কথায় গানে উপস্থাপনায় থাকবেন প্রিয়াঙ্কা ভট্টাচার্য, 9টা বেজে 15 মিনিটে বিশ্ব পরিক্রমা, 9টা বেজে 45 মিনিটে জ্ঞান বিজ্ঞানের আসর, 10টা বেজে 15 মিনিটে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, 10টা বেজে 45 মিনিটে উপমহাদেশের খবর এবং ভারতীয় সময় রাত 11টায় হারানো দিনের গান। কাল উপস্থাপনায় থাকবেন প্রিয়াঙ্কা ভট্টাচার্য। জানিয়ে দিলাম আগামীকাল অর্থাৎ 11ই মে 2026 সোমবার আকাশবাণী মৈত্রীর সারা দিনের অনুষ্ঠান সম্পর্কে।

আকাশবাণী মৈত্রী, এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুদ্ধ কল্যাণ রাগে খেয়াল পরিবেশন করবেন দেবযানী বোস।

এতক্ষণ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুদ্ধ কল্যাণ রাগে খেয়াল পরিবেশন করলেন দেবযানী বোস, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: কিছুক্ষণের মধ্যেই শুনবেন উপমহাদেশের খবর।

0: আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে এখন উপমহাদেশের খবর। উপস্থাপনায় আমি দিব্য দে, সঙ্গে রয়েছেন সঞ্জয় দত্ত। আজকে শিরোনামে রয়েছে, পশ্চিমবঙ্গ অসম পুদুচেরিতে বিধানসভা নির্বাচনে বিজেপির জয় তাঁর সরকারের গৃহীত জাতীয় নীতির প্রতি জনসমর্থনের উজ্জ্বল প্রমাণ বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাবি করেছেন।
1: প্রধানমন্ত্রী আজ তেলেঙ্গানার হায়দ্রাবাদে প্রায় 9,400 কোটি টাকার একগুচ্ছ পরিকাঠামো ও শিল্প প্রকল্পের সূচনা ও শিলান্যাস করেছেন।
0: তামিলাগা ভেত্তিরি কাজগাম টিভিকের প্রতিষ্ঠাতা সি জোসেফ বিজয় আজ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।
1: অসমে হেমন্ত বিশ্ব শর্মা সর্বসম্মতিক্রমে বিজেপি ও এনডিএ পরিষদীয় দলের নেতা নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার তিনি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন।
0: আগামীকাল পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে রাজ্য মন্ত্রিসভার প্রথম বৈঠক বসছে।
1: সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিনের আবেদন ফের খারিজ বাংলাদেশের আদালতে।

0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, পশ্চিমবঙ্গ, অসম এবং পুদুচেরিতে বিধানসভা নির্বাচনে বিজেপির জয় তাঁর সরকারে গৃহীত জাতীয় নীতির প্রতি জনসমর্থনের এক উজ্জ্বল প্রমাণ। তিনি বলেন, নির্বাচনের ফলাফল দেশের নিহিত চেতনাকে প্রতিফলিত করে। বেঙ্গালুরুতে আজ বিজেপি কর্মীদের সমাবেশে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী এমন একটি সরকারের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন, যা সক্রিয়ভাবে কাজ করে, দ্রুততার সঙ্গে সুশাসন নিশ্চিত করে, সব সমস্যার সমাধান প্রদান করে এবং দেশকে অগ্রগতির পথে এগিয়ে নিয়ে যায়। প্রধানমন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গে দলটি মাত্র তিনটি আসন নিয়ে যাত্রা শুরু করেছিল এবং মাত্র দশ বছরের মধ্যেই বিপুল জনসমর্থন নিয়ে সরকার গঠন করেছে। অসমে জনগণ বিজেপিকে তৃতীয়বারের মতো ক্ষমতায় বসিয়েছে। গুজরাটের পৌরসভা নির্বাচনে দলটি অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে। তিনি আরো বলেন, কেরালাতেও বিজেপির ভবিষ্যতে আরো ভালো ফল করার সম্ভাবনা রয়েছে। কংগ্রেসের তীব্র সমালোচনা করে প্রধানমন্ত্রী অভিযোগ করেন, সংসদে মহিলা সংরক্ষণ বিলের বিপক্ষে ভোট দিয়ে তারা দেশের নারী শক্তির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।
1: दशकों से कांग्रेस देश की महिलाओं की आंखों में धूल झोंकती रही है। कांग्रेस महिला आरक्षण का वादा करती थी और फिर अपने ही सहयोगी दलों से इसका विरोध करवाती थी। बड़ा खेल चला करता था। बीजेपी ने इस खेल को खत्म किया, महिलाओं के लिए 33% आरक्षण का कानून बनाया। लेकिन साथियों, कांग्रेस देश की सबसे बड़ी नारी विरोधी पार्टी है। इसलिए कांग्रेस ने संसद में নারী শক্তি বন্ধন সংশোধন কো গিরা দিয়া।
0: প্রধানমন্ত্রী আজ সকালে বেঙ্গালুরুতে আর্ট অব লিভিং এর 45তম বার্ষিক উদযাপন অনুষ্ঠানে অংশ নেন। তিনি আর্ট অব লিভিং ইন্টারন্যাশনাল সেন্টারে নবনির্মিত ধ্যান মন্দিরেরও উদ্বোধন করেন।
2: প্রধানমন্ত্রী আজ তেলেঙ্গানার হায়দ্রাবাদে প্রায় 9,400 কোটি টাকা ব্যয়ের একাধিক পরিকাঠামো ও শিল্প প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। এই প্রকল্পগুলির মূল লক্ষ্য হল তেলেঙ্গানাকে একটি গুরুত্বপূর্ণ উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তোলা। এর পাশাপাশি যোগাযোগ ব্যবস্থার উন্নতি, কর্মসংস্থান, পণ্য পরিবহন, পরিষেবা দক্ষতা বৃদ্ধি, নিরাপত্তা জোরদার করা এবং সাধারণ মানুষের যাতায়াতকে আরও সুবিধাজনক করে তোলাও এই উদ্যোগগুলির অন্যতম উদ্দেশ্য। প্রধানমন্ত্রী বলেন, পশ্চিম এশিয়ায় সংঘর্ষের জেরে যে জ্বালানি সংকট তৈরি হয়েছে, কেন্দ্রীয় সরকারের নেওয়া পদক্ষেপের ফলে ভারত তা কার্যকরভাবে মোকাবিলা করতে সক্ষম হয়েছে। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে জ্বালানির সংযত ব্যবহার অত্যন্ত জরুরি। আমদানি করা পেট্রোলিয়াম পণ্যের ব্যবহার প্রকৃত প্রয়োজন অনুসারে সীমিত রাখলে বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে এবং চলতি সংঘর্ষের বিরূপ প্রভাবও কমবে।
1: जो एनर्जी प्रोडक्ट हम विदेशों से मंगाते हैं, हमें प्रयास करना है कि जितनी जरूरत है उतना ही उपयोग करें। इससे विदेशी मुद्रा की भी बचत होगी और युद्ध के संकट से होने वाले दुष्प्रभाव को भी कम किया जा सकेगा।
0: ভারত যে অল্প কয়েক বছরের মধ্যে বিশ্বের শীর্ষ সৌরশক্তি উৎপাদনকারী দেশগুলির অন্যতম হয়ে উঠেছে তা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, পেট্রোলে ইথানল মিশ্রণের ক্ষেত্রে দেশ উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। তিনি বলেন, সরকারের ধাপে ধাপে নেওয়া জ্বালানি বৈচিত্র্যকরণ নীতির আওতায় প্রথমে সবার জন্য এলপিজি সংযোগ নিশ্চিত করার উপর জোর দেওয়া হয়। বর্তমানে সাশ্রয়ী পাইপলাইনের মাধ্যমে প্রাকৃতিক গ্যাস সরবরাহ এবং দেশজুড়ে সিএনজি নির্ভর ব্যবস্থার সম্প্রসারণে গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি বলেছেন, এই ধরনের সামগ্রিক উদ্যোগই ভারতকে বর্তমান আন্তর্জাতিক জ্বালানি সংকট মোকাবিলায় সক্ষম করে তুলেছে।
1: এনার্জি সিকিউরিটি কা ক্যা মহত্ব হ্যায় ইয়ে আজ দুনিয়া কা হর ব্যক্তি মহসুস কর রহা হ্যায়। ইসলিয়ে ভারত কি এনার্জি সিকিউরিটি পর হামারি কেন্দ্র সরকার অভূতপূর্ব নিবেশ কর রহি। মলকাপুর মে ইন্ডিয়ান অয়েল কে নয়ে টার্মিনাল কা উদ্ঘাটন ইসি দিশা মে এক বড়া কদম হ্যায়। বিতে সালো মে সোলার পাওয়ার কে মামলে মে ভারত দুনিয়া কে টপ দেশো মে পৌঁছ গয়া হ্যায়। সিএনজি আধারিত ব্যবস্থা কো প্রমোট কর রহে হ্যায়। এসে তমাম প্রয়াসো কে কারণ ভারত ইস বহুত বড়ে বৈশ্বিক ঊর্জা সংকট কা সামনা কর রহা। লেকিন আব আজ সময় কি ইয়ে ভি মাঙ্গ হ্যায়, পেট্রোল, ডিজেল, গ্যাস এসি চিজো কা বহুত সংযম সে ইস্তেমাল করে।
2: প্রধানমন্ত্রী জাতীয় মহাসড়ক 167-এর গুদেবলপুর থেকে মহবুবনগর পর্যন্ত 4 লেনের সম্প্রসারণ প্রকল্পের শিলান্যাস করেন। প্রধানমন্ত্রী একাধিক রেল ও পণ্য পরিবহন প্রকল্পেরও উদ্বোধন করেন। তেলেঙ্গানার রাজ্যপাল শিবপ্রতাপ শুক্লা, মুখ্যমন্ত্রী এ রেবন্ত রেড্ডি, কেন্দ্রীয় মন্ত্রী জি কিষণ রেড্ডি সহ বহু বিশিষ্ট ব্যক্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পরে প্রধানমন্ত্রী হায়দ্রাবাদে ক্যান্সার চিকিৎসার উপর বিশেষ গুরুত্ব দিয়ে তৈরি হওয়া অত্যাধুনিক, অলাভজনক এবং মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল সিন্ধু হাসপাতালের উদ্বোধন করেন।
0: প্রধানমন্ত্রী আগামীকাল গুজরাটে সোমনাথ মন্দির পুনঃপ্রতিষ্ঠার 75তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত সোমনাথ অমৃত মহোৎসবে অংশ নেবেন। অনুষ্ঠানের অঙ্গ হিসেবে প্রধানমন্ত্রী একাধিক শুভ ধর্মীয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠানও যোগ দেবেন।
2: তামিলাগা বেত্তেরি কাজাগাম টিভিকে প্রতিষ্ঠাতা সি জোসেফ বিজয় আজ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। সকাল 10টায় নেহরু ইন্ডোর স্টেডিয়ামে শপথ গ্রহণ

0: অনুষ্ঠান হয়। রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার শ্রী বিজয়কে শপথ গ্রহণ ও মন্ত্রগুপ্তি পাঠ করান। মুখ্যমন্ত্রীর সঙ্গে আরো নজন মন্ত্রী শপথ নেন।
1: শ্রী জোসেফ விஜய் எனும் நான் தமிழ்நாடு அரசின் முதலமைச்சர் என்ற முறையில் எனது கவனத்திற்குள்ளாவதும் தெரிய வருவதுமான எந்த பொருளையும் முதலமைச்சரின் கடமைகளை உரியவாறு நிறைவேற்ற தேவையான அளவுக்கன்றி ஒருவரிடமோ பலரிடமோ நேர்முகமாகவோ மறைமுகமாகவோ அறிவிக்கவோ வெளிப்படுத்தவோ மாட்டேன் என்று ஆண்டவன் மீது ஆணையிட்டு உறுதிமொழிகிறேன்.
0: লোকভবন সূত্রে জানা গেছে, আগামী ১৩ই মের মধ্যে বিধানসভায় শ্রী বিজয়কে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে। ২৩৪ আসনের বিধানসভায় শ্রী বিজয় ১২০ জন বিধায়কের সমর্থন পেয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিজয়কে মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণের পর শুভেচ্ছা জানান। সমাজ মাধ্যমে এক পোস্টে শ্রী মোদি বলেন, কেন্দ্রীয় সরকার তামিলনাড়ুর নবনির্বাচিত সরকারকে উন্নয়নের লক্ষ্যে সব রকমের সহায়তা দেবে। শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরা কুমারাদিশানায়কেও তামিলনাড়ুর নবনিযুক্ত মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়কে অভিনন্দন জানিয়েছেন।
2: অসমে আজ প্রবীণ বিজেপি নেতা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সর্বসম্মতিক্রমে বিজেপি এবং এনডিএ পরিষদীয় দলের নেতা নির্বাচিত হয়েছেন। গুয়াহাটির খানাপাড়ায় ভেটেরিনারি কলেজ ময়দানে আগামী মঙ্গলবার তিনি মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন। গুয়াহাটিতে আজ সকালে পরিষদীয় দলের বৈঠকে আটজন বিজেপি বিধায়ক ডক্টর বিশ্ব শর্মার নাম পরিষদীয় দলের নেতা হিসেবে প্রস্তাব দেন। উপস্থিত বিধায়করা এই প্রস্তাবে সমর্থন জানান। ১০ জন ইজিপি বিধায়ক এবং বিপিও বিধায়করাও শ্রী শর্মাকে এনডিএ নেতা হিসেবে প্রস্তাব দেন। এরপর কেন্দ্রীয় পর্যবেক্ষক জেপি নাড্ডা আনুষ্ঠানিকভাবে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নাম পরিষদীয় দলের নেতা হিসেবে ঘোষণা করেন। পরিষদীয় দলের নেতা নির্বাচিত হওয়ার পর ডক্টর বিশ্ব শর্মা লোকভবনে গিয়ে রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্যের সঙ্গে সাক্ষাৎ করে ১০২ জন বিধায়কের স্বাক্ষরিত সমর্থনপত্র তুলে দিয়ে সরকার গঠনের দাবি জানান।
0: আগামীকাল আনুষ্ঠানিকভাবে প্রশাসনিক কাজ শুরু করবেন পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ৯৪তলায় ক্যাবিনেট রুমে হবে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আগামীকাল তিনি ৫ মন্ত্রীর দপ্তর বন্টন করবেন। এদিন সকালে ১১টায় মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে নবান্নে গার্ড অফ অনার দেওয়া হবে বলে সূত্রের খবর। তারপরেই হবে মন্ত্রিসভার বৈঠক। নতুন বিধায়করা জেলাশাসকদের সঙ্গে বৈঠকে নবান্ন সভাগরে উপস্থিত থাকবেন। নতুন বিধায়কদের শপথবাক্য পাঠ করানোর জন্য বিধানসভা তিন দিন বসবে। আগামী বুধ, বৃহস্পতি ও শুক্রবার বিধায়কদের শপথবাক্য পাঠ করানো হবে। তার আগে মঙ্গলবার নির্বাচিত হবেন প্রোটেম স্পিকার। রাজ্যপাল আর এন রবি তাকে শপথবাক্য পাঠ করাবেন। সূত্রের খবর, প্রোটেম স্পিকারের দায়িত্ব পাচ্ছেন তাপস রায়। আলিপুরে রাজ্যের অতিথিশালার সৌজন্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বাসভবন হিসেবে ব্যবহার করা যায় কিনা তা নিয়ে রবিবার বৈঠকে বসে রাজ্য প্রশাসন। ওই ভবনের নিরাপত্তা খতিয়ে দেখেন কলকাতা পুলিশের শীর্ষ কর্তারা। তবে মুখ্যমন্ত্রী ওই ভবনেই থাকবেন কিনা তা এখনও চূড়ান্ত হয়নি। তিনি বর্তমানে চিনার পার্কে থাকেন।
2: উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আজ তার মন্ত্রিসভা সম্প্রসারণ করেছেন। বিজেপির ৬ জন নেতা মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। এছাড়া ২ জন প্রতিমন্ত্রীকে স্বাধীন দায়িত্ব দেওয়া হয়েছে। লখনৌয়ে জনভবনে আয়োজিত এক অনুষ্ঠানে রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল তাদের পদ এবং মন্ত্রগুপ্তির শপথবাক্য পাঠ করান। এর ফলে ৪০৩ সদস্য বিশিষ্ট উত্তরপ্রদেশ বিধানসভার মন্ত্রিসভার সদস্য সংখ্যা বেড়ে ৬০-এ পৌঁছেছে।
0: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ সম্ভাব্য বন্যা এবং তাপপ্রবাহজনিত পরিস্থিতি মোকাবিলার ব্যবস্থাপনা নিয়ে পর্যালোচনা বৈঠক করেন। যে কোনো রকম প্রাকৃতিক বিপর্যয় প্রাণহানি এড়াতে এবং সম্পত্তির ক্ষতি যাতে ন্যূনতম হয় তা সুনিশ্চিত করার লক্ষ্যে নতুন দিল্লিতে উচ্চস্তরের বৈঠকে পৌরোহিত্য করার পর শ্রী শাহ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সংস্থার এই সংক্রান্ত প্রস্তুতি খতিয়ে দেখেন। খবর শুনছেন আকাশবাণী মৈত্রী থেকে।

0: ত্রিনিদাদ এবং টোবাকো সফররত বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এবং সেদেশের প্রধানমন্ত্রী কমলা প্রসাদ বিসেসারির সঙ্গে যৌথভাবে একটি কৃষি প্রক্রিয়াকরণ কেন্দ্র দক্ষিণ ত্রিনিদাদকে হস্তান্তর করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় ডক্টর জয়শঙ্কর বলেন, ভারতের সিডস উদ্যোগে সহায়তা পরিচালিত এই কেন্দ্রটি ত্রিনিদাদ এবং টোবাকোর ক্ষুদ্র মাঝারি শিল্প পরিকাঠামোকে শক্তিশালী করে তুলবে এবং দেশটির কৃষিক্ষেত্রে নতুন গতি সঞ্চার করবে।
1: 2024 সালে আইনজীবী খুনের ঘটনায় অভিযুক্ত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিনের আবেদন বাংলাদেশের হাইকোর্ট আজ আবার খারিজ করে দিয়েছে। 2024 সালে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে রক্তক্ষয়ী সংঘর্ষে আইনজীবী সাইফুল ইসলাম আলিপ খুন হয়েছিলেন, তবে তখন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী পুলিশি হেফাজতে ছিলেন। প্রাক্তন ইস্কন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী ঢাকার বিমানবন্দরে একটি দেশদ্রোহ সংক্রান্ত মামলায় পুলিশের হাতে গ্রেপ্তার হন।
0: পাকিস্তান উপদ্রুত খাইবার পাখতুনখোয়া প্রদেশের আত্মঘাতী হামলায় 15 জন নিরাপত্তা কর্মী নিহত, আহত আর অনেকে। পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বিস্ফোরক বোঝা একটি গাড়ি পুলিশ বাহিনীর দিকে এগিয়ে আসার সময় নিরাপত্তা বাহিনীর কর্মীরা গুলি চালালে বড় ধরনের বিস্ফোরণ ঘটে। এরপরই বন্দুকধারী

0: দুষ্কৃতীরা ফাঁড়ি লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। বিস্ফোরণের তীব্রতায় পুলিশ ফাঁড়িটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। বহু সেনাকর্মী দেহ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকার আশঙ্কা।
1: বিশ্বজুড়ে আজ আন্তর্জাতিক লিউপাস ডে পালিত হচ্ছে। বহু মানুষ এই জটিল অটোইমিউন লিউপাস রোগে আক্রান্ত। এই রোগ সম্পর্কে মানুষকে সচেতন করতে আজকে দিনটি পালিত হয়ে থাকে।
0: চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে আজ আইপিএল এর ম্যাচে চেন্নাই সুপার কিংস 5 উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারিয়ে দিয়েছে। চেন্নাই টস জিতে লখনউকে ব্যাট করতে পাঠায়। লখনউ 20 ওভারে 8 উইকেটে 203 রান তোলে। জস ইংলিশ 85 রান করেন। শাহবাজ আহমেদ 43 রানে অপরাজিত থাকেন। চেন্নাইয়ের হয়ে জেমি ওভারটন 3টি এবং অংশুল কম্বোজ 2টি উইকেট নেন। রান তাড়া করতে নেমে চেন্নাই 5 উইকেট হারিয়ে 4 বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায়। উরভিল প্যাটেল 65, অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় 42 রান করেন। লখনউয়ের হয়ে শাহবাজ আহমেদ, দিগ্বিজয় রাঠি 2টি করে উইকেট নিয়েছেন।
1: আইপিএল এর অন্য ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সামনে জয়ের জন্য 167 রানের লক্ষ্য রেখেছে। প্রথমে ব্যাট করে মুম্বাই নির্ধারিত 20 ওভারে 7 উইকেট হারিয়ে 166 রান তোলে। জবাবে শেষ খবর পাওয়া পর্যন্ত বেঙ্গালুরু 14 ওভারে 4 উইকেট হারিয়ে 115 রান করেছে।
0: কোচি জওহরলাল নেহরু স্টেডিয়ামে আজ আইএসএল ফুটবলে মোহামেডান স্পোর্টিং 1-3 গোলে কেরালা ব্লাস্টার্সের কাছে পরাজিত হয়েছে। কেরালা ব্লাস্টার্সের পক্ষে ফ্রান্সিসকো ফিউলাসার, ভিক্টর বারটুমিও, এম এস শ্রীকুত্তান গোল করেন। মোহামেডানের একমাত্র গোলটি করেছেন মহিতিশ রায়। 12 ম্যাচে 14 পয়েন্ট নিয়ে কেরালা লীগ তালিকা অষ্টম স্থানে রয়েছে। অন্যদিকে মোহামেডান স্পোর্টিং 11 ম্যাচে 3 পয়েন্ট নিয়ে 14 দলের আইএসএল এ সর্বশেষ স্থানে রয়েছে।
1: অন্য ম্যাচে গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে আজ আইএসএল ফুটবলে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি চেন্নাই এনএফসিকে 4-1 গোলে হারিয়ে দিয়েছে।
0: সাংহাইয়ে তীরন্দাজি বিশ্বকাপ স্টেজ 2 এ স্বর্ণপদক জিতেছে ভারতের মহিলা রিকার্ভ দল। দীপিকা কুমারী, অঙ্কিতা ভকত এবং কুমকুম মহোদের দল আয়োজক চীনকে 5-4 শুটআপে পরাজিত করে। শুটআপের শেষ শটে অভিজ্ঞ দীপিকা গুরুত্বপূর্ণ 9 স্কোর করে ভারতের 2021 সালের পর বিশ্বকাপ স্বর্ণপদক নিশ্চিত করেন। এর আগে সেমিফাইনালে ভারত 10 বারের অলিম্পিক চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দেয়।
1: শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। পশ্চিমবঙ্গ, অসম, পুদুচেরিতে বিধানসভা নির্বাচনে বিজেপির জয় তাঁর সরকারের গৃহীত জাতীয় নীতির প্রতি জনসমর্থের উজ্জ্বল প্রমাণ বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাবি করেছেন।
0: প্রধানমন্ত্রী আজ তেলেঙ্গানার হায়দ্রাবাদে প্রায় 9,400 কোটি টাকার একগুচ্ছ পরিকাঠামো ও শিল্প প্রকল্পের সূচনা এবং শিলান্যাস করেছেন।
1: তামিলাগা বেত্তেরি কাজাগাম টিভিকের প্রতিষ্ঠাতা সি জোসেফ বিজয় আজ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।
0: অসমে হিমন্ত বিশ্ব শর্মা সর্বসম্মতিক্রমে বিজেপি এবং এনডিএ পরিষদীয় দলের নেতা নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার তিনি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন।
1: আগামীকাল পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে রাজ্য মন্ত্রিসভার প্রথম বৈঠক বসছে।
0: সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীর জামিনের আবেদন ফের খারিজ বাংলাদেশের আদালতে।
1: উপমহাদেশের খবর আজ এই পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।
0: শুভরাত্রি।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন হারানো দিনের গান। আজ সঙ্গে রয়েছে মৈত্রী বন্ধু শ্রাবণী মুখোপাধ্যায়। মানুষে মানুষে থাকে সম্পর্কের হাজারো সমীকরণ, নানান আবেগ, নানান অনুভূতি। সম্পর্ক যেমন দুতরফের হয়, তেমনি কিছু আবেগ, কিছু অভিব্যক্তি থাকে একতরফাও। সঙ্গীত জগতের দিকপালদের শ্রদ্ধা, ভালোবাসা, স্নেহ, সাহায্য, মানবিকতা, অনুপ্রেরণা বা বোঝাপড়ার কিছু গল্প আর গান দিয়েই গাঁথা হবে আজকের হারানো দিনের গান। বিশিষ্ট শিল্পীদের জীবনের সম্পর্কের টুকরো টুকরো গল্প বলতে আর গান শোনাতে স্টুডিওতে আছি বললামই আমি শ্রাবণী। তবে কোনো গল্পে যাওয়ার আগে প্রথমে শুনিয়ে দেব সলিল চৌধুরীর এক অনন্য সৃষ্টি। কার কণ্ঠে বলুন তো, যার জন্য তার সেরা সৃষ্টিগুলো তোলা থাকত সেই লতা মঙ্গেশকরের কণ্ঠে।

সলিল চৌধুরী একটা গোটা যুগের নাম। তার সঙ্গে কত শত মানুষের কত সম্পর্কের সমীকরণ, সেসব বলতে গেলে একদিনের কেন, এক মাসের হারানো দিনের গানের সময়ের পরিসরও কম পড়ে যাবে। তাই আজ এটুকু বলা যেতে পারে যে সলিল চৌধুরীর সমস্ত সৃষ্টির উৎস ছিল তার মানব প্রেম। এই গানের কথাগুলিও সে কথারই প্রমাণ দেয়। তবে আমরা তো রয়েছি রবিপক্ষে, তাই রবীন্দ্রনাথের প্রতি সলিল চৌধুরীর অনুভূতির একটা গল্প দিয়েই শুরু করি আজকের গল্প। অনেকেরই হয়তো একথা অজানা যে রবীন্দ্রনাথকে সলিল চৌধুরী এতটাই ভক্তি করতেন যে তার মৃত্যুর পর নিজের বাবা মা বেঁচে থাকা সত্ত্বেও সলিল চৌধুরী স্বেচ্ছায় অশৌচ পালন করেছিলেন, কারণ রবীন্দ্রনাথের মৃত্যুতে তিনি নিজেকে পিতৃহীন ভেবেছিলেন। ভাবতে পারছেন শ্রোতা বন্ধু? চলে যাই অন্য দুই দিকপাল শিল্পীর কথায়। তাদের সম্পর্ক অবশ্য

কবিতা ও গানের আসরবস্তু। শচীনকর্তার ভাষায় কাজীদার সঙ্গলাভ আমার জীবনের অন্যতম প্রধান ঘটনা। তিনি ছিলেন নজরুলের স্নেহধন্য শিল্পী, তার জন্য বিশেষভাবে নজরুল বিভিন্ন গান রচনা করতেন। হ্যাঁ শ্রোতা বন্ধু, কাজী নজরুলের সঙ্গে শচীনদেব বর্মনের সম্পর্ক ছিল খুবই অন্তরঙ্গ। শচীনদেব বর্মন নজরুলকে কাজীদা বলে ডাকতেন। আপনারা তো জানেন যে শচীনদেব বর্মন অন্য কারো সুরে কোনো সিনেমাতে গান গাইতেন না, কিন্তু একটি মাত্র ছবিতে তার ব্যতিক্রম ঘটেছিল জানেন, কারণ তার কাজীদাকে তিনি ভীষণ শ্রদ্ধা করতেন, তাই শচীনকর্তা তার কাজীদার কথায় ও সুরে বাংলাদেশে তৈরি হওয়া নন্দিনী নামের একটি সিনেমাতে গান গেয়েছিলেন। সেই সিনেমার জন্য চোখ গেল কেন ডাকিস রে গানটি কাজী নজরুল ইসলাম মাত্র 5 মিনিটের মধ্যে শচীনদেব বর্মনের জন্য লিখে দিয়েছিলেন এবং সুরও করে দিয়েছিলেন। এবার রইল সেই গানটি।

দেবব্রত বিশ্বাস রবীন্দ্রসঙ্গীতের মুকুটহীন সম্রাট, এ কথা আমরা জানি। জানি রবীন্দ্রনাথকে অসম্ভব শ্রদ্ধা করলেও তৎকালীন বিশ্বভারতী মিউজিক বোর্ডের সঙ্গে তার বিরোধের কথাও। না, সেদিকে আজ আর যাব না, আজ বলবো তার পরের দিককার একটা কথা। বিরক্ত হয়ে ততদিনে তিনি রবীন্দ্রসঙ্গীত রেকর্ড করা বন্ধ করে দিয়েছেন এবং 1972 সালে নিজেই দুটি গান লিখে ও সুর করে গুরু বন্দনা নাম দিয়ে রেকর্ড করলেও সেগুলিও বেরোয়নি। তারপর 1973, 74 ও 75 সালে 16টি গান রেকর্ড করেছিলেন দেবব্রত বিশ্বাস।

তার মধ্যে ভবানী প্রসাদ মজুমদারের লেখা ও অনাথ বন্ধু দাসের সুর করা চারটি গানও ছিল। দেবব্রত বিশ্বাস ততদিনে নিজেকে ব্রাত্যজন বলে মেনেই নিয়েছিলেন, কিন্তু ভবানী প্রসাদের জন্য তিনি খুব কষ্ট পেয়েছিলেন। কারণ ভবানীবাবু দুঃখ করে তাকে বলেছিলেন যে ওনার লেখা গানগুলির রেকর্ড কলকাতা বেতার কেন্দ্রেও নাকি বাজিয়ে শোনানো হয়নি। এমনকি ভবানীবাবু খবর নিয়ে জেনেছিলেন তখন বেতার কেন্দ্রের অফিসের লোকেরাও নাকি তার গানের রেকর্ডের কোনো খবরই পাননি। তাই ভবানীবাবু সে ব্যাপারে কিছু করার জন্য অনুরোধ করেছিলেন জর্জ বিশ্বাসকে, অর্থাৎ দেবব্রত বিশ্বাসকে। কিন্তু যথেষ্ট সহমর্মিতা থাকলেও দেবব্রত বিশ্বাসের সেদিন কিছুই করার ছিল না বলে খুবই দুঃখ পেয়েছিলেন। না, নিজের জন্য যতটা না দুঃখ পেয়েছিলেন তার চেয়েও বেশি দুঃখ পেয়েছিলেন ভবানী প্রসাদ মজুমদারের জন্য। এই গল্প আমরা সবাই না জানলেও কম বেশি অনেকেরই জানা, তাই দুঃখ করে লাভ নেই। এখন বরং দেবব্রত বিশ্বাসের কণ্ঠে একটি গান শুনে নেওয়া যাক, যেখানে হয়তো এ কথারই প্রকাশ রয়েছে যে জানি তোমার অজানা সেসব কথা।

পরস্পরের প্রতি বিভিন্ন সম্পর্কের সমীকরণ নিয়ে। হেমন্ত মুখোপাধ্যায়ের জনপ্রিয়তা তখন তুঙ্গে। পশ্চিমবঙ্গের কোনো প্রান্তে অর্থ সংগ্রহের জন্য অনুষ্ঠান করতে হলে হেমন্ত মুখোপাধ্যায়কে আনতেই হতো, না হলে কোনো কালেকশন হতো না। এরকমই একবার এক টেকনিশিয়ানের মৃত্যুতে তার স্ত্রীর হাতে কিছু অর্থ সাহায্য তুলে দেওয়ার জন্য একটি অনুষ্ঠান হবে। সেই টেকনিশিয়ানের সঙ্গে আবার হেমন্তবাবুর যথেষ্ট ভালো সম্পর্কই ছিল। হেমন্ত মুখোপাধ্যায় তখন বম্বেতে ছিলেন। যখন তাকে সেই চ্যারিটি অনুষ্ঠানে গান গাওয়ার জন্য বলা হয়, তখন তিনি শর্ত দিয়েছিলেন যে তার পুরো পারিশ্রমিক চাই, যাতায়াতের প্লেন ভাড়া চাই এবং সমস্ত অর্থ অনুষ্ঠানের আগেই অগ্রিম দিয়ে দিতে হবে। খুব স্বাভাবিকভাবেই সংগঠকরা বিরক্ত হয়েছিলেন, আড়ালে আবডালে তাকে নিয়ে অনেক কটু কথাও হয়েছিল, সেসব তার কানেও গিয়েছিল, কিন্তু তিনি নিজের সিদ্ধান্তে অনর ছিলেন। তারপর সেই অনুষ্ঠানের দিন সেই টেকনিশিয়ানের স্ত্রীকে মঞ্চে ডেকে নেন হেমন্ত মুখোপাধ্যায়। তার উপস্থিতিতেই তিনি ঠাসা দর্শক শ্রোতার সামনে বলেছিলেন, হ্যাঁ, আমি অনেক টাকা নিয়েছি, প্লেন ফেয়ার নিয়েছি, এসব সত্যি, কিন্তু কেন তা নিয়েছিলেন সেটিও তিনি তখন খুলে বলেন। তিনি বলেছিলেন, সাধারণত এইসব চ্যারিটি প্রোগ্রামে যার জন্য চ্যারিটি তিনি কিছুই পান না, তাই আমি আমার সমস্ত পাওনা নিয়েছি আর সেই পুরো টাকাটাই আমি বৌদির হাতে তুলে দিচ্ছি। তারপর আর কি, মুগ্ধ দর্শকদের হাততালিতে মুখরিত হয়ে উঠেছিল সেই অনুষ্ঠান স্থল। আর আমরাও এখন প্রতিবারের মতো আবারও মুগ্ধ হব হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠের জাদুতে।

প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে অনুজ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের সৃষ্টি তোমার দুচোখে আমার স্বপ্ন আঁকা গানটি শুনে নচিকেতা ঘোষ গ্রামোফোন কোম্পানির মহলা কক্ষে তাঁকে, মানে অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে পরম স্নেহে চুম্বন করেছিলেন। অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ভাষায় সেই চুম্বনে ছিল অনেক ভালোবাসা, অনেক আশীর্বাদ। আসলে নচিকেতা ঘোষ যাকে পছন্দ করতেন মন থেকে করতেন, আবার যাকে অপছন্দ করতেন তাও করতেন মন থেকেই। তার ভালোবাসার পাত্র অভিজিতের জন্য তিনি একবার একটি দারুণ ব্যাপার ঘটিয়েছিলেন, সেই গল্পটি একটু বলি। স্বনামধন্য এক গীতিকার নচিকেতা ঘোষকে দিয়ে একটি ছবি করাতে চাইছিলেন তখন, কিন্তু নচিকেতা ঘোষ চেয়েছিলেন মধ্যস্থতা করে স্নেহের অভিজিৎকে ছবির কাজটি পাইয়ে দিতে। অনেকভাবে তিনি রাজি করাতে চেষ্টা করেছিলেন সেই গীতিকারকে, এও বলেছিলেন কেন ছবিটা ওকে দিবি না, তুই কি জানিস ও কতটা দক্ষ। কিন্তু সেই গীতিকার কিছুতেই রাজি না হওয়ায় নচিকেতা ঘোষ বিরক্ত হয়ে তার সে সময়ের পারিশ্রমিকের চেয়ে অনেক বেশি টাকা দাবি করেছিলেন আর বলেছিলেন গান রেকর্ডিংয়ের দিনেই পুরো টাকাটাই একসঙ্গে দিতে হবে। সত্যি এই রকম নজিরবিহীন কাজ করার কথা বর্তমানে শিল্পীরা কি ভাবতে পারেন? সেসব দিন কি আর ফিরবে জানি না, তবে যে শিল্পীর কণ্ঠে এই গান শুনে, মানে প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠের গান দিয়েই তো এই গল্পটি শুরু করলাম, তাই সেসব দিন আমরা কোনোভাবে হয়তো ফেরত পাবো না, কিন্তু প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে একটি গান ফিরে পেতেই পারি। রইল আপনাদের জন্য

হ্যাঁ, আমরা গল্প কথায় সেসব দিনেই ফিরতে চাইছি আজকের হারানো দিনের গানে। তেমনি আরেকটি গল্প, গল্প নয়, সম্পর্কের সমীকরণের কথা। হৈমন্তী শুক্লার সঙ্গে মানবেন্দ্র মুখোপাধ্যায়ের সম্পর্কটি ছিল বড় দাদার মতো। একবার একটি অনুষ্ঠানে গেছেন দুজনেই। হৈমন্তী শুক্লার শরীরটা তখন ভালো যাচ্ছিল না, সবে একটি পেটের সমস্যা থেকে আরোগ্য লাভ করেছেন, কিন্তু সেখানে খাবার এসেছে বাইরের হোটেল থেকে। হৈমন্তী শুক্লা যখন খেতে বসতে যাবেন, তখন মানবেন্দ্র মুখোপাধ্যায় বলে বসলেন, "হাই স্যামরি, তুই এইসব খাবার খাইস না, বিকালে গান আছে না? তোর বৌদি আমার জন্য মাছের ঝোল ভাত দিছে, আয় হইজনে ভাগ কইরা খাইয়া লই।" এমন ডাকসাইটে শিল্পীর মনটা যে কতখানি সহানুভূতিশীল, কতটা স্নেহশীল হতে পারে, দুই শিল্পীর মধ্যে পারস্পরিক সম্পর্ক কতটা মধুর হতে পারে, এই ঘটনা থেকে তা বুঝতে পারছেন তো শ্রোতা বন্ধুরা। হৈমন্তী শুক্লা সম্পর্কে পরে আরেকটি গল্পে আসছি, তবে এখন মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনিয়ে দিই একটি বিখ্যাত নজরুল গীতি।

ঘড়ির কাঁটা বলছে আমি প্রায় 2.5 মিনিট মতো দেরি করে ফেলেছি কালকের হারানো দিনের গানের বিষয় সম্পর্কে আপনাদের জানাতে। এমনিতেই দেরি করে ফেলেছি, আর দেরি না করে চটপট কালকের বিষয়টি জানিয়ে দিই। যদিও রবীন্দ্রনাথ তাঁর গানে বলেছিলেন, যা হারিয়ে যায় তা আগলে বসে রইব কত আর, তবু হারিয়ে যাওয়ার সময় আমাদের পিছু ছাড়ে না কিছুতেই। আমরা কি ভুলতে পারি ছোটবেলার ধুলো মাখা দিনগুলো? এখনো কি বাতাস ভরে ওঠে না সোঁদা মাটির গন্ধে? ক্যাসেটের র্যাকের ধুলো ঝেড়ে এখনো কি কান পাততে ইচ্ছে করে না লতা, হেমন্ত, মান্না, কিশোর কিংবা আরতি সন্ধ্যায়? নানা রঙের সেই গানে সাজানো হারানো দিনের গান আপনারা শুনবেন কাল আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে ভারতীয় সময় ঠিক রাত 11টায়। সঙ্গে থাকবেন প্রিয়াঙ্কা ভট্টাচার্য। ফিরে আসছি আজকের অনুষ্ঠানে, আর আজকের অনুষ্ঠানেও ফিরব আবার অতীতেই। আজকে শোনাচ্ছি সঙ্গীত জগতের দিকপালদের পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা, স্নেহ, সাহায্য, মানবিকতা, অনুপ্রেরণা ও বোঝাপড়ার কিছু গল্প, আর তার সঙ্গে তাঁদের সঙ্গে জুড়ে থাকা গান। কালকের অনুষ্ঠান সম্পর্কে জানানোর আগে, মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে গান শোনানোর আগে বলেছিলাম, হৈমন্তী শুক্লার পেটের অসুখের জন্য মানবেন্দ্র মুখোপাধ্যায়ের বাড়ির খাবার খাওয়ানোর গল্প। এবারও শোনাব হৈমন্তী শুক্লাকেই রেস্টুরেন্টে নিয়ে গিয়ে খাওয়ানোর আর একটা গল্প। স্বর্ণযুগের গীতিকার, সুরকার ও শিল্পীদের নিজেদের মধ্যে এত ভালো বোঝাপড়া থাকত যে গান শুনে মনে হতো একটি পরিবার থেকে যেন এক একটি শিল্প সৃষ্টি উঠে আসত। গীতিকার, সুরকার ও শিল্পী, এই তিন শরিকের সঙ্গে বাদ্যযন্ত্রীদের সঙ্গে আর এক শরিক হলেন সাউন্ড রেকর্ডিস্ট। সে যুগের সাউন্ড রেকর্ডিস্টরাও গানের সঙ্গে একাত্ম হয়ে যেতেন, ব্যক্তিগত আবেগ সংবরণ করতে পারতেন না তারাও। সেই জন্যই এখনো সারিঙ্গিটা বাজছে গানটি রেকর্ড করার পর। সেই গানের সাউন্ড রেকর্ডিস্ট সুশান্ত বন্দ্যোপাধ্যায় এত খুশি হয়েছিলেন যে রেকর্ডিং এর পর হৈমন্তী শুক্লাকে রেস্টুরেন্টে নিয়ে গিয়ে লাঞ্চ করিয়েছিলেন। তবে শ্রোতা বন্ধুরা, এখন যা সময়, লাঞ্চ তো নয়, আজকের মতো অনেকেরই নিশ্চয়ই ডিনারও হয়ে গেছে, তাই রেস্টুরেন্টে এখন আর যাওয়ার কোনো পরিকল্পনা করেও খুব একটা লাভ নেই। কিন্তু আমার পরিকল্পনা কি আছে বলুন তো, হৈমন্তী শুক্লার গান শোনানোর। সে গানে নিশ্চয়ই তারও সেই সব দিনের কথা মনে পড়ে যায়। গানের কথাতেও থাক সেই স্মৃতিচারণ হৈমন্তী শুক্লার কণ্ঠে।

এবারে বলবো দুই সঙ্গীত শিল্পীর আন্তর্জাতিক স্তরের সম্পর্কের কথা ও একটি বিখ্যাত গান তৈরির গল্প। বেনারস থেকে পলিটিক্যাল সায়েন্সে মাস্টার্স করতে করতে ভালোভাবে শাস্ত্রীয় সঙ্গীতেও তালিম নিয়ে গৌহাটি ফেরার পর ভূপেন হাজারিকা সুযোগ পান কলম্বিয়া ইউনিভার্সিটিতে পড়তে যাওয়ার। স্কলারশিপ পেয়ে তিনি চলে যান আমেরিকায়। স্কলারশিপের টাকায় পড়াশোনার খরচ মিটে গেলেও সব খরচ তো মিটত না, তাই সেখানে পার্ট টাইম লিফটম্যানের কাজ নিয়েছিলেন ভূপেন হাজারিকা। তখন তিনি নিউ ইয়র্কের 114 নম্বর স্ট্রিটে থাকতেন, আর রাস্তার উল্টো দিকে 125 নম্বরে থাকতেন পল রোবসন। পল রোবসনের সঙ্গে বন্ধুত্ব গড়ে ওঠে ভূপেন হাজারিকার। দীর্ঘদিন সেখানে থেকে পল রোবসনের সঙ্গে খুব ভালোভাবে মিশে ভূপেন হাজারিকা বুঝেছিলেন প্রোটেস্ট মিউজিক বা প্রতিবাদের গানের স্বরূপকে। পল রোবসনের একটি গান ছিল, আমরা সবাই জানি সেই বিখ্যাত গানের কথা, বলছি ওল্ড ম্যান রিভার গানটির কথা। সেই গানটি ভূপেন হাজারিকাকে এতটাই অনুপ্রাণিত করেছিল যে তিনি আসামে ফিরে এসে অসমীয়া ভাষায় লিখে ফেলেছিলেন বিস্তীর্ণ পাররে, সুর দিয়ে গেয়েও ফেলেছিলেন এবং গানটি ভীষণ হিট হয়েছিল। তারপর বাংলায় সে গানটি লিখেছিলেন শিবদাস বন্দ্যোপাধ্যায়। না, সেই গানটি এখন শোনাবো না, কিন্তু সেই গানটি তৈরির ইতিহাসের গল্প বলার পর ভূপেন হাজারিকার কণ্ঠে শোনাবো ইতিহাস আমি ইতিহাস।

আজ হারানো দিনের গানে কথা হচ্ছে সঙ্গীত জগতের দিকপালদের মধ্যে পারস্পরিক সম্পর্ক নিয়ে। সেসব বিশিষ্ট জনেরা যে সবাই শিল্পী তাও কিন্তু নয়, এর মধ্যে রয়েছেন সঙ্গীত জগতের সঙ্গে যুক্ত আরও নানান ব্যক্তিও। যেমন গ্রামোফোন কোম্পানির বিমল দাশগুপ্ত আব্বাসউদ্দিন আহমেদকে গান রেকর্ড করার সুযোগ করে দিয়েছিলেন। সুর সম্রাট কমল দাশগুপ্তর দাদা ছিলেন বিমল দাশগুপ্ত। কমল দাশগুপ্ত বিমল দাশগুপ্তের বাবা কুচবিহারে শিক্ষকতা করেছিলেন অনেক বছর। আব্বাসউদ্দিন সেখানে তার ছাত্র ছিলেন। সেই সূত্রেই এই দাশগুপ্ত ভাতৃদ্বয়ের সঙ্গে তার পূর্ব পরিচয় ছিল। সেই সূত্রেই প্রথমে দুটি গান রেকর্ড হয় আব্বাসউদ্দিনের গ্রামোফোন কোম্পানিতে। গ্রামোফোন কোম্পানির ম্যানেজার ভগবতী বাবু প্রথম দিনেই বুঝেছিলেন আব্বাসের গানের বাজার হবে, তাই তিনি চেয়েছিলেন আব্বাসউদ্দিন আরও কিছু গান যেন রেকর্ড করে যান, কিন্তু বাদ সেধেছিলেন বিমল দাশগুপ্ত। ভাবছেন নিশ্চয়ই, পরিচিত মানুষ তাও এমন কেন করলেন? না না, বিমল বাবু আসলে আব্বাসের কোনো ক্ষতি করেননি, বরং উপকারই করেছিলেন। আসলে তখন আব্বাসউদ্দিন একেবারে আরও আটটি গান যদি রেকর্ড করে ফেলতেন তাহলেও সেই 300 টাকাই তিনি পেতেন, আর দু বছর ধরে গানগুলি বের করে গ্রামোফোন কোম্পানি ক্যাশ বাক্স ফুলে ফেঁপে উঠত। কিন্তু শিল্পী আব্বাসের পকেট থাকতো ফাঁকাই, তাই বুদ্ধি করে সেটি আটকে দিয়েছিলেন।

পরিচিত বিমল দাশগুপ্ত। প্রকৃত উপকারীর কাজই তো তিনি করেছিলেন, বলুন। এখন শুনে নেব আব্বাসউদ্দিন আহমেদের কণ্ঠে একটি গান।

আথালি পাথালি পানি ছলাত, আথালি পাথালি পানি ছলাত ছলাত করে। আরে খল খলাইয়া হাইতাই উঠে বৈঠার হাতল যাইয়া, হাসে বৈঠার হাতল যাইয়া, নাও ছাড়িয়া দে পাল উড়াইয়া দে, খল খলাইয়া চলুক রে নাও মাছ জয়রা দিয়া, চলুক মাছ জয়রা দিয়া। ঢেউয়ের তালে পাওয়ের ফালে নাওয়ের গলই কাঁপে, চিৎকিরাইয়া নাওয়ের খাইয়া রোজ তুফান মাপে মাপে, রোজ তুফান মাপে। তিরলি তিরলি ফুলে ভোমর ভোমরি খেলে রে, আরে তিরলি তিরলি ফুলে ভোমর ভোমরি খেলে রে। বাদল জুদালি কাজে পানিতে জমিতে হেলে রে, আরে তুরতুরাইয়া

মে মাস, মান্না পুলক দুজনেরই জন্ম মাস। এক তারিখ মান্নাদের জন্মদিন, দু তারিখ পুলক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। মায়ের পরেই আসে পা, ঠিক তেমনই মে মাসের এক তারিখের পর দু তারিখেই আসে মান্নাদের পর পুলক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। এই জুটি সম্পর্কে নতুন করে কিছু বলার নেই, মানে কি বলবো, কোনটা বলবো সেটাই ঠিক বুঝে উঠতে পারছি না। তাই মান্না পুলক জুটির এক বিখ্যাত গান বরং চট করে আপনাদের শুনিয়ে দিই, কারণ সময় প্রায় শেষের দিকে চলে এসেছে।

আজ শেষ করব যে গল্প দিয়ে, সেখানে শিষ্যের জন্য গুরুর ও সতীর্থদের মর্মবেদনা রয়েছে। সতীনাথ মুখোপাধ্যায়ের প্রিয় ছাত্র ছিলেন দীপক মৈত্র। তার ছাত্রদের মধ্যে দীপক মৈত্রেরই প্রথম রেকর্ড বেরিয়েছিল 1957 সালে। সতীনাথ মুখোপাধ্যায়ের সুরে দুটি গান তিনি গেয়েছিলেন গৌরীপ্রসন্ন মজুমদারের কথায়। কিন্তু দুঃখের বিষয় হল, দীপক মিত্র তার সেই রেকর্ড বেরোনো দেখে যেতে পারেননি। খুব অল্প বয়সেই চলে যেতে হয়েছিল তাকে। আর প্রিয় ছাত্রের মৃত্যুতে সতীনাথ মুখোপাধ্যায় খুবই মর্মাহত হয়ে পড়েছিলেন। এবং শুধু গুরুই নন, দীপক মৈত্রের মৃত্যু তার সতীর্থদেরও শোকস্তব্ধ করে দিয়েছিল। সেই প্রসঙ্গে তার সমসাময়িক আর এক বিখ্যাত শিল্পী জটিলেশ্বর মুখোপাধ্যায় তার জল ছবির রং বইতে লিখেছেন, দীপকের অসময়ে চলে যাওয়া আমাদের বন্ধুদের সবাইকে একেবারে স্তব্ধ করে দিয়েছিল। ক্লাসে যেতাম, সতীনাথদা শেখাতেও বসতেন, কিন্তু অনেকদিন যেন অদৃশ্য বিনার ছেঁড়া তার নিয়ে বসে থাকতাম আমরা। তার জীবনের একমাত্র রেকর্ডের আত্মপ্রকাশও দীপক দেখে যেতে পারেননি। কিন্তু বুঝতেই পারছেন শ্রোতা বন্ধু, দীপক মৈত্র আজও রয়ে গেছেন তার বন্ধুদের স্মৃতিকথায়, ইতিহাস হয়ে। দীপক মৈত্রের সম্পর্কে এই স্মৃতিকথা শুনলাম জটিলেশ্বর মুখোপাধ্যায়ের। জটিলেশ্বর মুখোপাধ্যায়ের কণ্ঠে একটি গান দিয়েই শেষ করব আজকের হারানো দিনের গান। তবে তার আগে অনুরোধ করব, প্রতিদিনের মতোই প্রতি অনুষ্ঠানের শেষে আমরা যেমন অনুরোধ জানাই যে অনুষ্ঠান কেমন লাগলো, তা আমাদের জানাতে পারেন maitribondhu23@gmail.com এই মেল আইডিতে মেল করে। আর চোখ রাখুন আকাশবাণী মৈত্রীর ফেসবুক পেজে। রইল আজকের শেষ গান।

হারানো দিনের গান আজ এই পর্যন্তই। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশন শেষ হল। আগামীকাল আমাদের প্রথম অধিবেশন শুরু হবে ভারতীয় সময় সকাল 5:58 এবং বাংলাদেশ সময় 6:28। এখন স্টুডিওর ঘড়িতে ভারতীয় সময় 11:59 হয়ে 38 সেকেন্ড এবং বাংলাদেশ সময় 12:30 হয়ে 18 সেকেন্ড। কিছুক্ষণের মধ্যেই শুনবেন DTH বাংলা পরিষেবার অনুষ্ঠান। শুভরাত্রি।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়, নিউজ অন এআইআর অ্যাপ, মৈত্রী অ্যাপ, এছাড়াও এফএম প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টসে। এখন সময় স্টুডিওর ঘড়িতে রাত 12:22। অন্যান্য দিনের মতো আজকেও শুরু হয়ে গেল আপনার জন্য আধুনিক গানের এই সফর। রাত 12 থেকে 2 পর্যন্ত প্রথমেই থাকছি আধুনিক গান নিয়ে। গানে গানে আজকে প্রথমেই আপনার জন্য শিল্পী নির্মলা মিশ্র।

নির্মলা মিশ্রের কণ্ঠে শুনলেন গান। এবারের গানটি শুনবেন প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। শুনছেন আধুনিক গান ডিটিএইচ বাংলা পরিষেবায়।

না, আশা যখন দিয়েছি তখন গান তো শোনাতেই হয়, তাই আশা দিয়ে আশা ভঙ্গ নয়। গানে গানে আপনার সঙ্গে চলে এসেছি আজকে এবং শোনাচ্ছি আপাতত আধুনিক গান। পরবর্তী শিল্পী আপনার জন্য আরতি মুখোপাধ্যায়। গানে গানে এখন শিল্পী আরতি মুখোপাধ্যায়।

না, এখনই বিদায়ের কোনো প্রশ্ন নেই। এখনো আপনাদের অনেক অনেক দূর পর্যন্ত, অনেক অনেক সময় পর্যন্ত গান শোনানো বাকি আছে পালা। শুনছেন আধুনিক গান ডিটিএইচ বাংলা পরিষেবায়, এছাড়া অনুষ্ঠান শুনছেন 100.1 FM প্রচার তরঙ্গে গোল্ড মেগাহার্টসে, এবং মৈত্রী অ্যাপ এবং নিউজ অন AIR অ্যাপেও। এখন আপনার জন্য গানে গানে শিল্পী অসীমা মুখোপাধ্যায়। শুনতে থাকুন ডিটিএইচ বাংলা পরিষেবা।

আধুনিক গান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়, নিউজ অন এআইআর অ্যাপ, মৈত্রী অ্যাপ, এছাড়াও এফএম প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে। গান শুনতে শুনতে এবং শোনাতে শোনাতেই পথ চলা অতিক্রান্ত হল বেশ খানিকক্ষণ। স্টুডিওর ঘড়িতে সময় এখন রাত 12:34। এখন আপনার জন্যে রেখেছি শিল্পী ধনঞ্জয় ভট্টাচার্যকে।

কণ্ঠে গান শুনলেন আধুনিক গানে এখন আপনার জন্য শিল্পী ভূপেন্দর সিং। অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় আধুনিক গানে। আধুনিক গানে গানে এই সফর চলুক আপনার সঙ্গে আমার সঙ্গে, এবং রাত দুটো পর্যন্ত থাকুন আধুনিক গানে, এবং তারপর অবশ্যই ছায়াছবির গান, এবং ভোর তিনটে থেকে চারটে নানা রঙের গান। শিল্পী ভূপেন্দর সিং।

এখন আপনার জন্য গানে গানে শিল্পী দিলীপ রায়চৌধুরী। শুনছেন আধুনিক গান, ডিটিএইচ বাংলা পরিষেবা, নিউজ অন এআইআর অ্যাপ, মৈত্রী অ্যাপ, এছাড়াও এফএম প্রচার তরঙ্গে 110.1 মেগাহার্টজে।

শুনছেন অনুষ্ঠান ডিটিএইচ বাংলা পরিষেবা, নিউজ অন এআইআর অ্যাপ, মৈত্রী অ্যাপ, এছাড়াও এফএম প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে। গানে গানে আমরা প্রথম ঘন্টা ফেলে এলাম। স্টুডিওর ঘড়িতে এখন রাত 1:01 হয়ে 53 সেকেন্ড। আধুনিক গানের এই সফর এই পর্যায়ে কিন্তু চলবে আরও বেশ খানিক্ষণ, অর্থাৎ রাত 2 পর্যন্ত। মধ্যরাত্রির এই সফর শুরু হোক আপনার জন্যে শিল্পী মুকেশকে দিয়ে। গানে গানে এখন শিল্পী মুকেশ।

গতকাল অর্থাৎ 10ই মে পেরিয়ে এলাম আমরা আন্তর্জাতিক মাতৃদিবস। মা ছোট্ট একটা শব্দ, মায়েদের জন্য আলাদা করে কি আসলেই কোনো দিন হয়? কিন্তু এই যে ছোট্ট শব্দ, তার মধ্যেই আসলে লুকিয়ে থাকে আমাদের পুরো দুনিয়া, পুরো জগৎ, পৃথিবীর সবচেয়ে বিশাল, নির্ভরযোগ্য ও নিঃস্বার্থ ভালোবাসার অনুভব। মা মানে আসলে এক আশ্রয়, আস্থা এবং নিঃস্বার্থ ভালোবাসার প্রতীক। তাই আমার মনে হয় মাতৃদিবস বা মা দিবস হয়তো আলাদাভাবে আমরা উদযাপন করে আমাদের ভালোবাসা, আমাদের অন্তরের কথা বোঝাতে পারি না, কিন্তু তবু এই এক একটা দিন আলাদা করে যখন উৎসর্গ করা হয়, তখন মনে হয় আমাদের শ্রদ্ধা, আমাদের যে নিবেদন, তা যেন কোথাও ফুটে ওঠে। তাই পেরিয়ে আসা এই দিন শুধু উদযাপনে নয়, আসলে প্রত্যেক দিন যাতে আমরা মায়েদের জন্য আরেকটু ভাবি, তাদের আরেকটু পাশে থাকি, আরেকটু হাসির কারণ হই, আরেকটু অন্তরের যোগের কারণ হই, তাই যেন আরেকটা একটা দিনের মাধ্যমে বার্তা দেওয়া। গানে গানে এখন আপনার জন্য শিল্পী সুধীর লাল চক্রবর্তী।

তবু গান আমাদের মননে রয়ে যায়, যে গান গাওয়া হয়নি তবুও সেই গান আমরা গাইতে চাই, গানে গানেই আসলে পৌঁছতে চাই আমাদের উদ্দেশ্যের কাছে, এবং গানে গানেই বলতে চাই যা কিছু আমরা আসলে ভাষায় বলতে পারি না। শিল্পী শৈলেন মুখোপাধ্যায় আরও একবার আপনার জন্যে গানে গানে।

স্টুডিওর ঘড়িতে সময় রাত 1:25 হয়ে 16 সেকেন্ড। শুনছেন আধুনিক গান, আর গানে গানে এবারে আপনার জন্য শিল্পী অজিত পাণ্ডে।

বৃষ্টি এখনো আমাদের মাঝে মাঝে জানান দিচ্ছে আর কালবৈশাখীও, আর ঝিরঝির বৃষ্টির সঙ্গে যদি গানেও সে ঝিরঝির ছোঁয়া থাকে তাহলে মনে হয় যেন আমাদের আশপাশেও কোথাও রিমঝিম শব্দ আবার গড়িয়ে পড়ছে।

আমাদের মায়েরা কিন্তু আসলে খুব অন্যরকম হন, একটুখানি লাজুকও হন, কিন্তু কখনো কখনো তারা ভীষণ খুশি হয়ে পড়েন যদি তাদের এই লাজুক ভাব কাটিয়ে তাদেরকে একটুখানি বিশেষ অনুভব করানো যায়। যেমন একটা সুন্দর ছবি এঁকে দেওয়া, কোনো উপহার দেওয়া, কোথাও জায়গায় নিয়ে যাওয়া, বা এমন কিছু যা তারা করতে স্বচ্ছন্দ নয়। আর হতে পারে সেটা এই বৈশাখে গরমে একটু শরবত বানিয়ে দেওয়া। আসলে মারা এমনই হন, তাই তাদেরকে নিয়েই আমাদের মনের মধ্যে এত রকমের তোলপাড় চলে। গানে গানে এখন আপনার জন্যে শিল্পী অপরেশ লাহিড়ী আরও একবার।

মায়েদের কাছে যখনই আমরা বকুনি খাই অথবা মায়ের সঙ্গে আমাদের বিবাদ বাঁধে, তখন কিন্তু তার মন ভাঙানোর জন্য আসলেই কোনো লুকোচুরি খেলা চলে না। একটুখানি আবদার, একটুখানি স্নেহ মাখানো আবদার, তাহলেই মনে হয় সব কিছু, সমস্ত মান অভিমানের বরফ গলে জল হয়ে যায়। গানে গানে এখন শিল্পী হৈমন্তী শুক্লা।

একজন মা হলেন তিনি, যিনি অন্য সকলের স্থান নিতে পারেন কিন্তু যার স্থান অন্য কেউ নিতে পারেন না। এক বিখ্যাত মানুষের উক্তি ছিল এমনই, সত্যি তো মা আসলে মাই হয়। তার মতো স্নেহ, শাসন, কোমলতা, কঠোরতা এবং তার মতো আশ্রয় এবং তার মতো আমাদেরকে বুঝবার মতো মানুষ আর কেই বা হয় পৃথিবীতে। গানে গানে পেরিয়ে যাচ্ছে এই ঘন্টা, এর পরের ঘন্টায় আপনার জন্য নানা রঙের গান। যেতে যেতে আজকের মতো শেষ আধুনিক গানটি শুনব এই ঘন্টায়।

মার্জনা করবেন, যান্ত্রিক ত্রুটির কারণে আগের গানটি সম্পূর্ণ শোনাতে পারলাম না। তবে এই ঘন্টায় অর্থাৎ রাত দুটো বেজে এখন সময় এক মিনিট হয়ে 56 সেকেন্ড। এখন থেকে ভোর তিনটে পর্যন্ত আপনার জন্য বাংলা ছায়াছবির গান। আর বাংলা ছায়াছবির গানে আজকে আপনার জন্য প্রথম গানটি অন্তহীন এই ছায়াছবি থেকে।

শুনছেন ছায়াছবির গান। এবারের গানটি আমরা শুনব দেয়া নেয়া এই ছায়াছবি থেকে, মানবেন্দ্র মুখোপাধ্যায় এবং শ্যামল মিত্রের দ্বৈত কণ্ঠে এবারের গানটি ছায়াছবি দেয়া নেয়া থেকে।

স্টুডিওর ঘড়িতে সময় এখন রাত 2:36 হয়ে 27 সেকেন্ড। শুনছেন অনুষ্ঠান ডিটিএইচ বাংলা পরিষেবায়, এছাড়াও নিউজ অন এআইআর অ্যাপে, পশ্চিমবঙ্গ এই রাজ্যের অন্তর্গত এআইআর বাংলা এই চ্যানেলটিতে, এফএম প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে এবং অবশ্যই মৈত্রী অ্যাপেও। গানে গানে মধ্যরাত প্রায় পেরিয়ে এসেছি, আর রাতভর 3টে পর্যন্ত কিন্তু এখনও আমাদের পথ চলা চলবে বাংলা ছায়াছবির গান নিয়ে, এবং তারপর আপনার জন্য থাকবে নানা রঙের গান। এখন আপনার জন্য হারমোনিয়াম ছায়াছবি থেকে গান।

তরুণ বন্দ্যোপাধ্যায় এবং হৈমন্তী শুক্লার দ্বৈত কণ্ঠে শুনলেন গান। এবারের গানটি শুনবেন উৎসর্গ ছায়াছবি থেকে শ্যামল মিত্র এবং আরতি মুখোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে।

সবাই প্রণাম করে সেলাম করে তোমার নাম করে এমন কিছু কর যাতে সবাই

স্টুডিওর ঘরে সময় এখন বলছে রাত 3:05 হয়ে 32 সেকেন্ড। সত্যি সময় কোথা দিয়ে শুরু হয়, কোথা দিয়ে গোতে গোতে প্রায় অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমাদের নিয়ে আসে। এই ঘন্টায় অর্থাৎ ভোর 3 থেকে ভোর 4 পর্যন্ত আরও 1 ঘন্টা আপনার সঙ্গে কিন্তু আছি। এই ঘন্টায় শুনব নানা রঙের গান। একটু আগে আমরা শুনলাম ছায়াছবির গান, বাংলা ছায়াছবির গান। এই রাত ভোর থেকে আমাদের উষাকালের সময় পর্যন্ত বা শুরু পর্যন্ত অর্থাৎ ভোর 4 পর্যন্ত কিন্তু নানা রঙের পসরা নিয়ে থাকছে আবারও। আর প্রথমেই আপনার জন্য আজকে লোকগীতি নানা রঙের গানের পর্বে।

স্টুডিওর ঘড়ি সময় রাত জানান দিচ্ছে, রাত 3:13 হয়ে 9 সেকেন্ড। শুনছেন লোকগীতি, শুনছেন নানা রঙের গান, চলছে নানা রঙের গানের প্রথম পর্বে লোকগীতি।

লোকগীতির পর এখন সময় নজরুল গীতি শোনবার। নজরুল গীতিতে প্রথমে শিল্পী অসীমা ভট্টাচার্য। শুনছেন নানা রঙের গান, ডিটিএইচ বাংলা পরিষেবা, নিউজ অন এআইআর অ্যাপ, মৈত্রী অ্যাপ, এছাড়াও এফএম গোল্ড 100.1 মেগাহার্টজে।

স্টুডিওর ঘড়ি সময় বলছে রাত 3:32 হয়ে 49 সেকেন্ড। শুনছেন নজরুল গীতি। নজরুল গীতিতে এখন আপনার জন্য শিল্পী অঞ্জলি রায়।

শুনছেন নানা রঙের গান, ডিটিএইচ বাংলা পরিষেবা, নিউজ অন এআইআর অ্যাপ, মৈত্রী অ্যাপ, এছাড়াও এফএম গোল্ড 100.1 মেগাহার্জে। নজরুলগীতি শুনতে শুনতে আমরা সময়ের প্রায় শেষ প্রান্তে পৌঁছে গিয়েছি। তবে এই ঘন্টায় এর পরবর্তী পর্বে আপনার জন্য সাজিয়ে রেখেছি রজনীকান্তের গান। শুনবো এখন রজনীকান্তের গান।

শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় নানা রঙের গান। আর স্টুডিওর ঘড়িতে সময় রাত 3:50 হয়ে 22 সেকেন্ড। আর অল্প কিছু সময় আছে আপনাকে গান শোনানোর জন্য, তাই শেষ পর্বে গানে গানে সুরে সুরে আপনার জন্য রবীন্দ্রসঙ্গীত। প্রথমে শিল্পী স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত।

আজকের শেষ গান এই পর্বে রবীন্দ্রসঙ্গীতে শিল্পী কণিকা বন্দ্যোপাধ্যায়। যেতে যেতে রেখে যাচ্ছি কণিকা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি। শুনছেন আকাশবাণী কলকাতার DTH বাংলা পরিষেবা। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা গানের পরেই।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: ঘড়িতে সময় ভোর 4:37 হয়ে 37 সেকেন্ড। আপনি শুনছেন প্রভাতী। প্রভাতীতে আজ আপনি প্রথমে শুনবেন সেতার বাদন অয়ন সেনগুপ্তর পরিবেশনায় গুর্জরি টোরি রাগে।

প্রভাতিতে এতক্ষণ আপনি শুনছিলেন সেতার বাদন অয়ন সেনগুপ্তর পরিবেশনায় গুর্জরি টোরির আগে। এখন শুনবেন খেয়াল পরিবেশনায় শিরিন সেনগুপ্ত রাগ জৌনপুরী।

0: প্রভাতিতে এতক্ষণ আপনি শুনলেন খেয়াল শিরীন সেনগুপ্তর পরিবেশনায় জৌনপুরীর আগে। এরই সঙ্গে শেষ হল প্রভাতি।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন।

ঘড়িতে সময় ভোর 5:12। আপনি শুনছেন আনন্দধ্বনি, সঙ্গে রয়েছে মহুল। আর আনন্দধ্বনি মানেই রবীন্দ্রসঙ্গীত। প্রথমেই আজ সুচিত্রা মিত্র।